রত্নের খনি আছে সেই সন্ধান, সেই সন্ধান দেওয়ার জন্য কে যেন বারবার করে ডাক পাঠায়, কে যেন আহ্বান করে। যে সেই ডাক শুনতে পায় বা বলা যায় যার সেই ডাক শোনার সৌভাগ্য হয়, সে চারপাশের এই জীবন জীবিকা ইত্যাদি প্রভৃতি সামাজিকতা সব ছেড়ে সেই রসের সাগরে ডুব দেয়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি সরোজ দাসের কণ্ঠে। আর না, ঘড়ি বলছে গল্প তো আরো অনেক রয়েছে, কিন্তু খুব স্বল্প করে বলি আজ। রূপগোস্বামীর আসলে বিশেষ কতগুলো গুণ ছিল। তিনি ছিলেন সুকবি, অসাধারণ পণ্ডিত বলেইছি, ছোট থেকেই একটু ভাবুক প্রকৃতিরও তিনি ছিলেন। আর কবিত্বার পাণ্ডিত্যের মিলন তো সেই যুগের হিসেবে বলবো একটু কমই হয়তো দেখা যেত। পণ্ডিত হলে তারা একটু বেশি হিসেবেও হতেন এবং যেখানে এরকম রাজ দরবারে কাজকর্ম, কিন্তু এমনই ছিলেন রূপ গোস্বামী। গৌড়ী রাজকার্যের ব্যস্ততার মধ্যেও তার কবিত্ব শক্তি আর পাণ্ডিত্যের পরিচয় নানান গ্রন্থে পাওয়া গিয়েছিল। গৌড়ে থাকতেই তিনি লিখেছিলেন হংসদূত আর উদ্ধব সন্দেশ। পরবর্তী জীবনে তার প্রতিভার পূর্ণ বিকাশ পাওয়া যায় বিভিন্ন গ্রন্থে, যেমন শ্রীকৃষ্ণের ব্রজলীলা নিয়ে নাটক বিদগ্ধ মাধব, ললিত মাধব। শোনা যায় রায় রামানন্দ এবং স্বরূপের মতো পণ্ডিতরাও তার নাটকের প্রশংসা করেছেন। রূপ গোস্বামীর হাতের লেখা

সম্বন্ধে তারা বলেছিলেন, শ্রীরূপের অক্ষর যেন মুক্তারও পাঁতি, মানে মুক্তাক্ষরে লেখা। সব মিলিয়ে রূপগোস্বামী 16টা গ্রন্থ রচনা করেছিলেন। দেখুন, রূপগোস্বামীর ঐশ্বর্যের অভাব ছিল না, প্রচুর অর্থ সম্পত্তি, নবাবের দরবারে মন্ত্রীপদের সম্মান, সবকিছু থাকা সত্ত্বেও তিনি সমস্ত বিসর্জন দিয়ে ভক্তি আর পাণ্ডিত্যের পথকেই সম্বল করে নিলেন। যে গৌড়ীয় বৈষ্ণব মত সর্বজন স্বীকৃত ছিল না, তাকে সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করলেন শ্রীরূপ গোস্বামী। ভক্তির অসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এই দুটিতেই রূপ গোস্বামী বৈষ্ণব ভক্তিতত্ত্বের যে ব্যাখ্যা দিয়েছেন তা সর্বজন স্বীকৃত। সমস্ত ভারতবর্ষে এই দুটি ভক্তি রসতত্ত্বের প্রামাণ্য গ্রন্থ। ভক্তি এবং আমরা যে বলছি ভক্তি রস, এই বিষয়টা কিরকম জানেন? ভেতরে যদি ওই বলছিলাম অজানা ডাক যদি একবার আসে, সে সেই ডাকে সাড়া না দিয়ে কিছুতেই পারবে না। কারণ যতক্ষণ সে সাড়া দিতে না পারবে, তার মনের মধ্যে অসম্ভব এক অশান্তি চলতে থাকে। এইটা আমরা বিভিন্নভাবে, আমরা বয়সের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এবং একই সঙ্গে শিক্ষা, বিভিন্ন বিষয় নিয়ে পড়াশুনো, এগুলো করতে করতে আমরা দেখি সকলেই, যারা অন্যরকমভাবে ভাবতে পেরেছেন, মানুষকে অন্যরকম কিছু দিশা দেখাতে পেরেছেন, অন্যরকমের এক জীবন দর্শন তারা নিজেরা উপলব্ধি করেছেন, উপলব্ধি করিয়েছেন পরবর্তী প্রজন্মকে। আমাদের শুধু কাজ চর্চা করা, বারে বারে ফিরে তাকানো সেই সময়ের দিকে, সেই কাজের দিকে, সেই দর্শনের দিকে। কারণ ওখানেই যে আমাদের শিকড়, শিকড়কে ভুলে গেলে গাছ কি বাঁচে? না, ঘড়ি বলছে আজকের মতো কিন্তু গল্প এখানেই শেষ করতে হবে। প্রচুর বইয়ের কথাগুলো বললাম, যদি কারো ইচ্ছে হয় এগুলো পড়তে পড়তে দেখবেন যে দর্শন, জীবন দর্শন জীবনকে নতুন করে কিভাবে বারে বারে দেখাতে সাহায্য করেছে। যাই হোক, আজকের গল্প আপনার কেমন লেগেছে জানাবেন আপনার বক্তব্য, আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। আপনার বার্তার অপেক্ষায় রইলাম। কেমন? 9903653992 এই নম্বরে অপেক্ষা রইলাম। তার আগে ছোট্ট একটা গান শুনে নি।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শম্পা কুণ্ডুর গলায় এই গানটি। এবার একেবারে আপনাদের কথায়, আপনাদের বার্তায়। বাবা, একদম পাঁচটা একে লিখে ফেলেছেন, কে? চিরন্তনীর ভোরে যাকে আসার নতুন আলো, গল্পে গল্পে শেখায় জীবন, হার মানা নয় ভালো। শুক্র শনি রবিবারে আসেন মনের সাথী হয়ে, মোটিভেশনের মন্ত্র শোনায় স্বপ্নগুলো ছুঁয়ে। অসাধারণ গানের সুরে মন হয় প্রাণবন্ত, চিরন্তনী তাই ভোরের সঙ্গী, চিরকালী চিরন্তন। লিখেছেন সৌভিক ঢাকুরিয়া থেকে। অনেক ধন্যবাদ, সুপ্রভাত। এবার জানিয়েছেন, আচ্ছা আপনিও লিখেছিলেন পাঁচটা একে, অনেকেই পাঁচটা একেই জানিয়ে ফেলেছেন। শুভ সকাল দিদিভাই, আগাম গণেশ চতুর্থী ও চাপড়া ষষ্ঠীর শুভেচ্ছা। আজ সপ্তাহের শেষ চিরন্তনী, আবার সামনের সপ্তাহের অপেক্ষা। আজকের গল্প শুনি শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে। শুভ সকাল। কে লিখেছেন? পাঁচটা দুই, বেশ সুপ্র। কেন জানেন তো সময়টা বললাম, মানে পাঁচটা এক দুই, তখনও তো গল্প কিছু শোনানোই শুরু হয়নি, তার থেকেই তখন থেকে আপনারা সঙ্গে আছেন, এভাবে থাকেন বলে আমরা আসলে উৎসাহ পাই। মোটিভেশন স্টোরি নিয়ে আমরা চিরন্তনী করি, আর আপনারা আমাদের মোটিভেশন হয়ে থাকেন। অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, কে লিখেছেন? লিখেছেন তপদিদি হিন্দ মোটর থেকে। সুপ্রভাতি প্রিয় ইন্দ্রনী দিদিভাই, আজ রবিবারের চিরন্তনীতে গান ও গল্প শোনার অপেক্ষায় রইলাম, অপেক্ষার হয়েছে অবসান, সুপ্রভাত। এবার কে লিখেছেন? আচ্ছা, আর একজন লিখেছিলেন, পাঁচটা একেই ঢুকেছিল লেখাটি। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাউলি থেকে, শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত। গল্পে গানে সাড়া ফেলে আমাদের প্রিয় চিরন্তনী, তাই সাত সকালই শুনতে বসে, অমূল্য শাশ্বত বাণী। একদম প্রচুর বইয়ের কথা বলে দিয়েছি, পড়ে পড়ে দেখবেন কি সুন্দর। কে লিখেছেন? আজ 27 ভাদ্র, এই সপ্তাহের শেষ দিন, আবার এক সপ্তাহের অপেক্ষা। বর্ষামুখর প্রভাতে চিরন্তনী সবাইকে শারদ শুভেচ্ছা জানাই। ফিরে এলাম কৃষ্ণ কথায়, তোমারে বুধি বেজে গোকুলে বাড়িছে সে। মথুরায় দুর্যোগের রাতে বিদ্যুতের ঝলকানিতে তুমুল ঝড় বৃষ্টির মধ্যে কংসের কারাগারে দেবকীর অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ জন্ম নিলেন। তারপরে তো সেই একটা বিশাল গল্প আমরা জানি যে তিনি, আচ্ছা প্রচুর বড় করে লিখেছেন তো, তারপরে আর বলছি না, আমরা জানি সেই গল্প। কংস জানতে পারলেন, তাকে মেরে ফেলার চেষ্টা করলেন, তারপরে এভাবে যোগমায়া দেবী দুর্গার আরেক রূপ, তাকে তিনি হত্যা করলেন যখন, তখন ওই দৈববাণী হলো, তোমারই বুধি বেজে গোকুলে বাড়িছে সে। আসলে কথাগুলোর মধ্যে না ভীষণ একটা সিগনিফিকেন্স আছে। যাই হোক, লিখেছেন অনেক ধন্যবাদ লেখার জন্য। উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রীনিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত, অনেক ধন্যবাদ আপনাদের, সুপ্রভাত জানাই। এবার কি লিখছেন? চিরন্তনী উইথ চিরন্তন কথা সাজানো চিরন্তনী অনুষ্ঠানে আজ শুনছি রূপ সনাতন গোস্বামী বলতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের দুই প্রধান গুরু ও দার্শনিক রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা বৃন্দাবনের ছয় গোস্বামীর

প্রধান, তারা চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ পার্ষদ ছিলেন, এইটুকু আমি জানি। তারপর তোমার থেকে আজ শুনবো চিরন্তনীতে, তুমি গল্প নিয়ে এগিয়ে চলো। রাধে রাধে, উৎকল মাইতি বেহালা থেকে, রাধে রাধে, শুভ সকাল। তারপর লিখছেন সুপ্রভাত দিদিভাই, সকাল সকাল কৃষ্ণ ভক্তি প্রেমে মাতোয়ারা হলাম। সর্বাকর্ষক এবং পরমেশ্বর ভগবান ভক্তদের গভীর ডাকে সাড়া দেবেনি। গল্পটি খুব ভালো লাগলো, সঙ্গে গানের চয়ন অপূর্ব। সামনের সপ্তাহে বাড়ি থেকে শুনব চিরন্তনী অনুষ্ঠান, হঠাৎ ছুটিতে প্রত্যাবর্তন। বাহ, তামিলনাড়ু থেকে অর্জুন সিং, সেই আপনি যে বাড়িতে আসার জন্য কতটা উদগ্রীব হয়ে থাকেন এই লেখা থেকে বুঝতে পারি। এবং আপনি যেখানেই থাকুন চিরন্তনী আপনার সঙ্গে থাকে, বিশ্বাস করুন এটা আমাদের কাছে ভীষণ বড় প্রেরণা। ভালো থাকুন, এভাবেই সঙ্গে থাকুন রোজ। সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, আজ গল্প বেশ অন্যরকম লাগলো, গানগুলিও খুব ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা। মেদিনীপুর শহর থেকে লিখেছেন ধীরেন পাল। সুপ্রভাত লিখছেন অরিজিৎ দাস অধিকারী, সেজ্যোতি বিবেকনগর, তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে। স্মরণ বিনা তন্ত্রীতে তুমি বাজো, মরণ তোমায় হরণ করেনি আজও। রবিবারের ভোরে শুরু আজকে চিরন্তনী, সাথে আছেন সুধাকণ্ঠি সবার প্রিয় মানি। ভোরের সাথে ভক্তিগীতি অপূর্ব সংমিশ্রণ, রূপ গোস্বামীর কথকতায় আমোদিত প্রাণ, উজ্জ্বল নীলমণি সহ ষোড়শ গ্রন্থের রচিতা রচয়িতা শ্রীচৈতন্য পরশ পাথর, যার যার আচ্ছা পড়লেই আচ্ছা যা পড়লেই এখানে পড়লেই হয়ে গিয়েছে, যাই হোক পূর্ণতা। কথা থেকেই চৈতন্য জাগে, কথাও যে ব্রহ্ম তারই উদাহরণ আজকে রূপ গোস্বামীর মর্ম। শক্তি শান্তি হৃদয়ে থাকে বিবেকের দরবারে, আজকের বাছাই গান মনকে পাগল করে। মহাজ্ঞানী মহাজন কথন শ্রবণ বিশেষ পাওয়া, চিরন্তনীর সাথে আজ ভক্তি গীতি গাওয়া। ভক্তি সুধায় আজ স্বাচ্ছন্দ সেই চলন, নিবেদনের আন্তরিকতায় বাস্তব ভুলে গেলাম। প্রকৃতি আজ অবকুণ্ঠনে ঝরে পড়ার অপেক্ষা, তোমরা অমৃত নিবেদনে করেছি কি করেছি মোরা প্রতীক্ষা, তোমরা অমৃত নিবেদনে করেছি মোরা প্রতীক্ষা। বেশ, জীবনের সঠিক পথ সত্যির হৃদয় ছোঁয়া, হরিনামের মহিমা সুধায় শান্তির চিরন্তন ছায়া। নবরূপে সাজানো আসো তুমি আলোকদাতা, শরৎচন্দ্রের জন্ম দিতে ভক্তি তুমি ত্রাতা। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, কীর্তি এই সমাজে দেখায় নিত্য আলো। স্মরণের আবরণে মননের যত্নে রাখি ঢাকি, স্মরণ করে সবাই স্মরণ করে সবাই মোরা জীবনের রেখা আঁকি। একদম ঠিক বলেছেন, জীবন দর্শনকে আমরা এই বিভিন্ন গ্রন্থ পাঠ করলে, বিভিন্ন বইগুলো পড়লে আমরা বুঝতে পারব মানুষ চিরকাল এই সন্ধান করে গিয়েছে। এই যে একটা স্বাভাবিক জীবন, সাধারণ জীবন, দৈনন্দিন জীবন, এই জীবনের আড়ালে কত কিছু আছে শুধু চোখে মেলে দেখার অপেক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা পরে লেখা চলে যাই। সুপ্রভাত, রবিবারের চিরন্তনীর আসরে সুধাকণ্ঠী আমাদের ভক্তিরথের পথে নিয়ে এলেন, খুব ভালো লাগলো। গ্রামীণ ভারতবর্ষের অধিবাসী আমি, এখানে সবুজ মাঠে সূর্য অস্তগামী, নদীর জলের মাঝে ছায়া দেখে ভাবি সুবিশাল শামিয়ানা, নীল জলে একই তালসুপারির গাছে আলো খেলা করে, বাবুই পাখির বাসা দেখো পল্লবতলে, ক্রমে ক্রমে গোধূলির রঙে ধরাতল সেজেছে রঙিন সাজে যেন শতদল। সন্ধ্যা গভীর হলে তারাদের মেলা, শরৎ মেঘের সাথে লুকোচুরি খেলা, সোনার তরীর মতো পুবের আকাশে চাঁদের প্রকাশ দেখে প্রকৃতি যে হাসে। এখন ধানের খেতে আলোর মায়ায় শীতল হাওয়ার সাথে মেতেছে খেলায়, সান্ধ্য আসর ওই বসেছে দাওয়ায়, খোল করতাল নিয়ে কেউ গান গায়। পরিপাটি চুল বেঁধে গ্রামের বধূটি চাতকিনী চেয়ে থাকে আঁধারে একাকে, যার আসবার কথা এলো না তো সে ফিরে, মনে কি পড়ে না তাকে কাজকর্মের ভিড়ে। লিখেছেন বিদ্যুৎ রায় নিউটাউন পাড়া জলপাইগুড়ি থেকে। বাহ খুব সুন্দর, অনেক ধন্যবাদ। পরের লেখায় চলে যাই। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। সর গোস্বামীর কথা তুলে গোস্বামীর কথা তুলে ধরলে দিদি ভাই, ধন্য আমার মন এই প্রভাতকালে, দণ্ডবত প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বললেন।
এরপরে কি লিখছেন, সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল। চন্দন কুমার মাল দমদম থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। প্রিয় চিরন্তনী, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি,

রবি গোস্বামীর গল্প মানেই ভক্তিরসের গল্প। গল্প পাঠ আর সঙ্গীত নির্বাচন প্রশংসনীয়, আর ইন্দ্রাণীর কণ্ঠের উপস্থাপনা তো অসাধারণ। সুপ্রভাত মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আপনার সুমিষ্ট গলায় চিরন্তনীর গল্প শুনে মুগ্ধ হলাম। আগামী সপ্তাহের অপেক্ষাতে রইলাম, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে লিখেছেন, সুপ্রভাত। লিখেছেন, রবিবারে চিরন্তনী অনুষ্ঠান, সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম থেকে প্রিয় চিরন্তনী। কোনোদিন বৃষ্টি, কোনোদিন গরমে এমনই চলছে। কোপাই নদীর ধারে ধারে আর সবুজ মাঠ ভরে অজস্র শুভ্র কাশফুল, অল্প বৃষ্টিতে ভিজে গেলেও সোনার উদ্দুরে আবার উজ্জ্বল হয়ে মাথা দোলাচ্ছে। আকাশে শুভ্র মেঘ মনকে উড়িয়ে নিয়ে এই সকালে আগমনী সুর ভাসিয়ে আনছে। সামান্য মাত্র কটা দিন, তারপরে মাতলো রে ভুবন, মনকে মাতিয়ে দেবে। সুন্দর করে বলেছেন আপনি, একদম সত্যি সত্যি। আর একই ব্যাপার সেই, আচ্ছা ছোট্ট করে বলে দিই একটু, আপনার অনেকটা বড় লেখাগুলো না পড়তে অসুবিধে হয়ে যাচ্ছে, কেননা অনেক লেখা পড়া এখনও বাকি, অনেক লেখা পড়া বাকি। লিখেছেন, সর্বলোকে সুখ শান্তি আনন্দ বহে আনুক এই প্রত্যুষায়, সজল কর্মকার, আদিত্যপুর, শান্তিনিকেতন থেকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে সুন্দর করে আমাদের আপনাদের লেখা পাঠাবেন, আমরাও অপেক্ষা করে থাকি। আচ্ছা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, আপনি কি আজকে প্রথম লিখলেন? শুভ সকাল দিদি, কথায় গানে খুব সুন্দর হলো আজকের এই অনুষ্ঠান, খুব ভালো থাকবেন। আপনিও খুব ভালো থাকবেন। সুপ্রভাত চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী। আজ ভোর 4:20 পদচারণ করতে বেরিয়ে দেখি আকাশ ঘন মেঘে আচ্ছন্ন, হয়তো বর্ষা হবে। যাই হোক, তোমার মুখে অনুষ্ঠানে গল্প শুনব। আচ্ছা, ভোরাইতে পেতে চাই না, ভোরাইতে তো একসঙ্গে চিরন্তনী ভোরাই শব্দ করা যাবে না। আজকে ভোরাই নিয়ে সমক আসছে আপনাদের কাছে। নিরঞ্জন সাউ লিখেছেন, বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, ধন্যবাদ। তারপর লিখেছেন, সুপ্রভাত সুভাষিনী, অসাধারণ উপস্থাপনায় কৃষ্ণ কথা রূপ গোস্বামীর ভক্তিরস আস্বাদন করলাম প্রায় 3 দশক আগে। প্রিয় বাংলার প্রফেসর শ্রদ্ধেয় মনোরঞ্জন মিশ্র মহোদয়ের পাঠদানের কথা আজ স্মরণ করে দিলে দিদিমণি, বাহ, অনেক ভালোবাসা শিপ্রা সাঁত, অনেক ধন্যবাদ। এরপরে কি লিখেছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকের গল্প কে অনবদ্য, সাথে ভক্তিমূলক গান, অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। ভোরের সাথে চিরন্তনী, আজকে গান গল্প প্রতিটি গল্পের পর্বের মতোই ভালো লাগলো। আচ্ছা, ছোটো কবিতা পাঠালেন, 5:54 হয়ে 41 সেকেন্ড, একটা গল্প, আসলে একটা গল্প একটা কবিতার মধ্যে দিয়ে আজকে পড়তে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। অভিজিৎ মণ্ডল শশাপতা খানাকুল হুগলি থেকে লিখেছেন, এখনও অনেক পড়া বাকি জানেন তো, প্লিজ কিছু মনে করবেন না। সুপ্রভাত দিদিভাই, অসম্ভব সুন্দর জীবন দর্শন সম্বলিত নতুনত্বের মধ্যেও আমাদের চিরন্তন চিরকালীন চিরন্তনীর বার্তা যুগে যুগে মানবকুলের পথ প্রদর্শিত করে রাখে। লিখেছেন হীরাপুর ধানবাদ ঝাড়খণ্ড থেকে সুমিতা ব্যানার্জি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আবারও আসবেন চিরন্তনীতে, কেমন। আচ্ছা, চট করে একটু দেখে নি মেসেজ কেউ পাঠিয়েছেন কি না। হ্যাঁ, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঢাকুরিয়া থেকে, ছোট্ট করে থ্যাংক ইউ, ভালো লাগলো। আচ্ছা, রাধে রাধে অসীম কুমার মিত্র জানিয়েছেন, বেশ ভালো লেগেছে এটা জানিয়েছেন। আচ্ছা, তারপর লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণী, টু ডলস আই গট চান্স টু হিয়ার চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ রূপ গোস্বামী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সর্চনা, থ্যাংক ইউ।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:02 হয়ে 2 সেকেন্ড ভারতীয় সময় এবং বাংলাদেশ সময় সকাল 6:33 হয়ে 7 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েবে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর অনুযায়ী জানানো হচ্ছে, মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী সুচিন্তন, আজ শুনবেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ।

বাংলার যে চেহারা আমার চোখে পড়েছে আজ তার অনেক পরিবর্তন হয়েছে। তখন বাঙালির ছিল গোলাভরা ধান, দেহজোড়া স্বাস্থ্য, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কামার কুমার ধোপা নাপিত সব ছিল বাঙালি। জাতিগত বৃত্তি মেনে তারা সুখে না হলেও স্বচ্ছন্দে দিন কাটাত। গ্রামে গ্রামে ছোটখাটো মুদির দোকান ছিল তিলি সম্প্রদায়ের একচেটিয়া। একেবারে আলাদা মণিহারি দোকানেরও সৃষ্টি তখন হয়নি। সত্যি কথা বলতে কি, তখন লোকের এত মণিহারি জিনিসের দরকারও হতো না। লোকের আয় ছিল কম, ব্যয়ও ছিল কম। অল্প আয় নিয়েই তখনকার লোকেরা ছোট বড় সবাই বারো মাসে তেরো পর্ব করত। দিনের যে কোনো সময় অতিথি অভ্যাগত আসুক না কেন, অপরিচিত লোকের বাড়িতেও দু চারটে ডাল ভাত মিলত। ছোট বড় সবাই ভিক্ষুককে দুমুঠো চাল অন্তত দিত, খালি হাতে তাদের ফিরিয়ে দিত না। সারাদিন নিজের নিজের কাজকর্ম করে সন্ধ্যাবেলা তারা কেউ কেউ তাদের সংসারের ছোট ছোট দরকারি কাজগুলো করত, কেউ বা বসে দড়ি পাকাত, কেউ বা বৃষ্টির দিনে কাজে লাগতে পারে বলে গোলপাতার টোকা অর্থাৎ একেবারে ভারতীয় ছাতা বানাতো।

রামায়ণ মহাভারত পড়ত কিংবা গান বাজনা করত। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কথকতা, পাঁচালি, রামায়ণ, কবি, জারি, এইসব গান তখন গ্রামে গ্রামে হতো। খোলা জায়গায় এইসব গান হতো, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এসে এগুলো শুনত। যারা শুনত তারা এগুলো সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজেদের জীবন চালাত। বিপদে আপদে একজনকে আরেকজন সান্ত্বনা দিত, সহানুভূতি দিয়ে, উপদেশ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে লোকে অন্যকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করত। জীবনে তাদের বিলাস ছিল না, কিন্তু সৌন্দর্য ছিল। প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না, ধর্ম নিয়ে বিরোধ করত না। বাইরে অনেক রকম তফাত থাকলেও তারা কেউ কাকেও হিংসা করত না। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আজ যদি পিছনের দিকে ফিরে তাকাই, তবে বেশ বুঝতে পারি তফাত কতটা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই পরিবর্তন সত্যি সত্যি কতটা। পেটে ভাত নেই, পরনে ছেঁড়া কাপড়, চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আরেক দিক হা চাকরি হা চাকরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে দু চারজন যারা চাকরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন, তাদের সংখ্যা এত কম যে আমার মনে হয় সে কয়টাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরও ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ধুঁকছে। ৪০ বছর হল জীবনযুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। যদি কোনো দিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে, তবেই সার্থক হবে আমার এই সমস্ত সাধনা। শেষ বয়সের শিশির কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে প্রথম আলো। সুবদ্ধ সঙ্গীতে আজ শুনবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্করের পরিবেশনায় ঠুমরি, রাগ যোগিয়া এবং ভৈরবী। রাগ যোগিয়া এবং ভৈরবীতে ঠুমরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর।

শ্রীমতী লক্ষ্মী শঙ্করের পরিবেশনায় শুনলেন ঠুমরি, রাগ যোগিয়া এবং ভৈরবীতে। অনুষ্ঠানটি শেষ হল। এতক্ষণ শুনলেন সুবাদ্য সঙ্গীত। সুবাদ্য সঙ্গীতের অনুষ্ঠানটি শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন খবর।

প্রথমে রাগযোগিয়াতে ঠুমরি পরিবেশন করলেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, এরপর রাগ ভৈরবীতে ঠুমরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনে আজ দ্বিতীয় দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনে ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আজ ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপামে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণার গ্রহণের প্রস্তাবটি দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: চর্চা সে স্পষ্ট হি বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহি কিয়া যা সকতা। রিপ্রেজেন্টেশন, রেসপন্সিভনেস আর রুল মেকিং তিনোঁ মে সুধার আবশ্যক হ্যাঁ। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিক্স নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের

স্বীকারের কথা আবারও জানিয়েছেন। চতুর্থবার ভারত ব্রিক্স শিখর সম্মেলন আয়োজন করেছে। বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাকস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে তাঁর। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকেই পারস্পরিক সম্মান, পারস্পরিক সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিন নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। তিনি স্পষ্ট বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি এবং সমঝোতাগুলি উভয় পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্কের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং দুই দেশের জনসাধারণের দীর্ঘমেয়াদী স্বার্থের কথা বিবেচনা করে সীমান্তের সমস্যার সমাধানে ন্যায্য, যুক্তিসঙ্গত এবং দুই পক্ষের গ্রহণযোগ্য একটি সমাধানের ব্যাপারে দুই নেতাই তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, উভয় দেশের শীর্ষ নেতা জনসাধারণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির অগ্রগতির পর্যালোচনা করেন। সাংস্কৃতিক বিনিময়, ব্যবসায়িক সম্পর্ক ও দুটি দেশের মধ্যে যোগাযোগের সুবিধা আরও বাড়ানোর ওপর জোর দেন তারা। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া, ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্বের, প্রতিরক্ষা, নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা ও দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদীর কথা হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয় নিয়ে শ্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। ভারত সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীরও উদ্বোধন করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজার প্রতিমাও দর্শন করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে। এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে। তবে সীমান্তের সালামচে চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনের ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব ধরনের সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউথি গোষ্ঠী দাবি করেছে, লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু জায়গার দখল নিয়েছেন তারা। তাদের আরও দাবি, গত 48 ঘন্টায় ইয়েমেনে সৌদি আরব 100 বেশি বিমান হামলা চালিয়েছে। ভারত থেকে পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে মল্লভা থেকে দেশে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহায়তায় সিবিআই একাজে সফল হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য পাঞ্জাব পুলিশের 4 সদস্যের একটি দলকে মল্ডোভায় পাঠানো হয়। সিবিআই এর লাল তালিকাভুক্ত ছিল এই আসামি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, পাঞ্জাবে দায়ের করা একাধিক গুরুতর ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিল সে। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে জোড়া খুনের অভিযোগ রয়েছে।
মামলা রয়েছে অস্ত্র আইন ও এনডিপিএস অ্যাক্টে। এছাড়াও জাল নথি ব্যবহার করে পাসপোর্ট আইন

0: লঙ্ঘনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ জম্মু কাশ্মীরের কুপওয়ারা, কুলগাম, বান্দিপোরা, বারমুলা এবং সোপার সহ 10টি জায়গায় তল্লাশি চালিয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার পাকিস্তান ভিত্তিক নিয়ন্ত্রক এবং তাদের স্থানীয় নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকা ষড়যন্ত্রীদের সন্ধানে এই তল্লাশি চালানো হয়। এই তল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে, সেগুলি পরীক্ষা করে তদন্তে উঠে আসা অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে রাখা হচ্ছে বলে এনআইএ জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরও বলেছে, চলতি বছরের 31 মার্চ জঙ্গি সংগঠনটির এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি হ্যান্ড গ্রেনেড এবং তাজা গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে সেই তদন্তের সূত্র ধরে সন্ত্রাসবাদী কাজে জড়িত কয়েকজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়। জঙ্গিদের স্থানীয় নেটওয়ার্কে সদস্যদের সঙ্গেও সম্পর্কেও বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। ভারতের আবহাওয়া দফতর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, সৌরাষ্ট্র ও কচ্ছেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তর পূর্ব ভারত, অন্ধ্রপ্রদেশের উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় ও উত্তরাখণ্ডের কয়েকটি জায়গায় আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি অব্যাহত। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপে 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালের এশিয়া কাপ ফাইনালেও ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনে আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী আজ ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
1: আকাশবাণী মৈত্রী, শাশ্বত ভারত। আজ শুনবেন রাজসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ।

আহা কি আশ্চর্য, দয়াময়ের কি অপরূপ দয়ার প্রভাব! আমি যেমন মনে মনে এই সকল চিন্তা করিতেছিলাম, অমনি তিনি শুনিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ করিলেন। তখন আমার বড় ছেলেটি 8 বৎসর বয়স্ক, আমি পাকের ঘরে পাক করিতেছি। ইতিমধ্যে কর্তা আসিয়া ওই ছেলেটিকে ডাকিয়া বলিলেন, বিপিন, আমার চৈতন্য ভাগবত পুস্তকখানি এখানে থাকিল, আমি যখন তোমাকে লইয়া যাইতে বলিব তখন তুমি লইয়া যাইও। এই বলিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি ওখানে রাখিয়া তিনি বাহির বাটিতে গেলেন। পরে পুস্তকখানি ঘরের মধ্যে রাখিলে আমি ওই পুস্তক খুলিয়া একটি পাত লুকাইয়া রাখিলাম। সে পাতটি কোথা রাখিব কেহ দেখিবে বলিয়া ভারী ভয় হইল। আমি মনে মনে ভাবিতে লাগিলাম, এই পুস্তকের পাত যদি আমার হাতে কেহ দেখে তাহা হইলে নিন্দার এক শেষ হইবে। সে এক কাল গিয়াছে, সম্পূর্ণরূপে পরাধীনতায় কালযাপন হইত। বিশেষত আমার অতিশয় ভয় ছিল। তখন ওই পুস্তকের পাতটি লইয়া আমি মুশকিলে পড়িলাম। হাতে করিয়া ভাবিতে লাগিলাম, কি করিব, কোথায় রাখিব, কোথায় থইলে কে দেখিবে। এ প্রকার ভাবিয়া মনে মনে স্থির করিলাম, যে স্থানে থাকিলে আমি সতত দেখিতে পাইব, অথচ অন্য কেহ না দেখে এমন স্থানে রাখা উচিত। আর কোথা রাখিব, রান্নাঘরের হেঁসেলের মধ্যে খড়ির নিচে লুকাইয়া রাখিলাম। তখন আমার বড় ছেলেটি তালপাতে লিখিত, আমি তাহার একটি তালের পাতাও লুকাইয়া রাখিলাম। ওই তালপাতটি একবার দেখি, আবার ওই পুস্তকের পাতটিও দেখি, আর আমার

মনের অক্ষরের সঙ্গে যোগ করিয়া দেখি, আবার সকল লোকের কথার সঙ্গে যোগ করিয়া মিলাইয়া মিলাইয়া দেখি। এই প্রকার করিয়াই কতক দিবস গত হইল। সেই পুস্তকের পাতটি একবার বাহির করিয়া দেখিতাম, আবার কেহ দেখিবে বলিয়া অমনি খড়ির নিচে লুকাইয়া রাখিতাম। আমি যে ছেলেবেলা স্কুলে বসিয়া থাকিতাম তাহাতে আমার অনেক উপকার হইয়াছে। আমি সেই পুস্তকের পাতটি ওই তালের পাতটি লইয়া মনের অক্ষরের সঙ্গে মিলাইয়া মিলাইয়া দেখিতাম। আমি এই প্রকার করিয়া সকল দিবস মনে মনে পড়িতাম। আমি অনেক দিবসে, অনেক পরিশ্রমে, অনেক যত্নে এবং অনেক কষ্ট করিয়া ওই চৈতন্য ভাগবত পুস্তকখানি গোঙাইয়া পড়িতে শিখিলাম। সেকালে এমন ছাপার অক্ষর ছিল না, সে সকল হাতের লেখার অক্ষর পড়িতে ভারী কষ্ট হইত। আমার এত দুঃখের পড়া, বস্তুত আমি এত কষ্ট করিয়া পড়িতে শিখিয়াও তাহা লিখিতে শিখিলাম না। বিশেষত লিখিতে বসিলে তাহার অনেক আয়োজন লাগে, কাগজ কলম কালি দোয়াত চাহি, তাহা লইয়া ঘটা করিয়া সাজাইয়া বসিতে হয়। আমি একে তো মেয়ে, তাহাতে বউ মানুষ, মেয়ে মানুষকে লেখাপড়া শিখিতেই নাই। এটি স্ত্রী জাতির পক্ষে প্রধান দোষ বলিয়া সকলে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন। সে স্থলে আমি এ প্রকার সাজিয়া লিখিতে বসিলে লোকে আমাকে দেখিয়া কি বলিবে? বাস্তবিক আমাকে কেহ কটুবাক্য বলিবে বলিয়া আমার অত্যন্ত ভয় ছিল। এই জন্য আমি লেখার বিষয় ক্ষান্ত দিয়া গোপনে গোপনে কেবল পড়িতাম। আমি যে ওই সকল পুস্তক পড়িতে পারিব সে কথাটি আমার চিত্তের অগোচর। বিশেষত এমন অবস্থায় লেখাপড়া হওয়া কোনো মতেই সম্ভব নয়। তবে যে যৎকিঞ্চিত শিখিয়াছি সে যেন পরমেশ্বর নিজে আমার হাত ধরিয়া শিখাইয়াছেন, এই মতো আমার জ্ঞান হইত। আমি যে একটুকু পড়িতে পারিতাম তাহাতেই আমার মন মগ্ন হইয়া থাকিত, আর লেখার কথা মনেও করিতাম না।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি এখানে শেষ হল। আজ শুনলেন রাসসুন্দরী দেবীর রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরো খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা।

0: আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়। চোখ ধাঁধানো প্রাসাদই হোক বা অট্টালিকা, এমনকি ভবন, সদন, নিকেতন, ধাম কিংবা বাসা, যে রূপে বা যে নামেই অভিহিত করা হোক না কেন, একটি বাড়ির বিভিন্ন রূপকে ঘরে পরিণত করতে অবশ্য প্রয়োজনীয় হল সুখী সংসার বা সুখী গৃহকোণ, সর্বোপরি সাংসারিক শান্তি ও ভালোবাসা, যা মাটির গৃহেও স্বর্গ রচনা করে। কেউ কেউ আবার ঘর ছাড়া হয়ে পথে পথে ঘুরে এই পৃথিবীটাকেই করে তোলেন তাদের ঘর। বিভিন্ন আধুনিক গান ও বাংলা ছবির গানের সুরে নানাভাবে ধ্বনিত হয়েছে ঘরের কথা। আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে গানের ঘরে ঘরের গান শোনাতে আকাশমণি মৈত্রীর ঘরে অর্থাৎ স্টুডিওতে থাকবেন অরিজিৎ ঘোষ। বন্ধুরা, শুনতে ভুলবেন না।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন তৃষা পারুয়ের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন মাছের প্রক্রিয়াকরণ। এ বিষয়ে বলছেন অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: প্রক্রিয়াকরণ বলতে আমরা এতদিন জানতাম যে মাছ বাজারে যাব, মাছ কিনব, সেটাকে বাজার থেকে কেটে টুকরো টুকরো করে দেবে, আমরা বাড়িতে এসে রান্না করে খাব। কিন্তু এখন মানুষ অনেক আধুনিক হয়েছে, তার ফলে মাছের নানান রকম খাবার তারা খেতে চান। ফিশ ফ্রাই খেতে চান, ফিশ ব্যাটার ফ্রাই খেতে চান, ফিঙ্গার খেতে চান, বল খেতে চান। এখন এই যে নানান জিনিসগুলো মানুষ খেতে চায়, এবং আমরা যদি কোনো ভালো রেস্তোরাঁ যাই, এই খাবারগুলো সেই রেস্তোরাঁয় বিক্রি হয় এবং আমরা মহা আনন্দে সেগুলো খাই। কিন্তু সব মানুষ কি খেতে পাচ্ছেন? শহরের বাইরে এইগুলো পাওয়া খুব যে যায় তা নয়, কিন্তু আমরা খুব সহজেই এই জিনিসটাকে সারা গ্রামের দিকে আমরা পৌঁছে দিতে পারি। এবং গ্রামীণ যে সমস্ত মহিলারা, গ্রামীণ যে সমস্ত বেকার ছেলেরা আছে, তারা যদি ভাবেন যে এই জিনিসটার মধ্যে যুক্ত হবেন এবং এই এই প্রক্রিয়াকরণের মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করবেন, তাহলে কিন্তু খুব সহজেই কাজটা করা যায়। যেমন ধরা যাক, আমরা যে মাছগুলোর প্রক্রিয়াকরণের কথা ভাবছি বা মানে করতে পারি খুব সহজ, সেটা হচ্ছে পাঙাশ করতে পারি, তিলাপিয়া করতে পারি। এই মাছের যে পিঠের যে অংশটা, সেই অংশটা কিন্তু শুধুমাত্র মাংস, সেখানে অন্য কিছু কাটা থাকে না। এই মাংসটা আমরা বাজারে গেলে দেখবো যে অনেক বড় বড় মাছে যেগুলো কেটে ফিলে তৈরি করছে, সেইগুলো যেভাবে কাটে একইভাবে এই মাছ ফিলে তৈরি করা যায়, একইভাবে সেই ফিলে থেকে ফিঙ্গার তৈরি করা যায়। এবং মাছ ফিলে করার পরে যে মাংসগুলো মাছের কাটার গায়ে লেগে থাকে, সেই মাংস সেই কাটাগুলো বার করে নিয়ে সেখান থেকে বল তৈরি করা যায়। এখন এইগুলো আমাদের গুরুত্ব এই জন্য যে আমরা এখন জীবিকা নির্বাহের জন্যে এই গ্রামীণ যে ছেলেরা রয়েছে, যে যুবকরা রয়েছে, তারা এর মধ্যে কীভাবে যুক্ত হতে পারে। যে আমরা গ্রামের দিকে যে অনেক মানুষ চাইছে চপ একটা ফিশ ফিলে খা, ফিশ কাটলেট খাবে বা একটা ফিশ ব্যাটার ফ্রাই খাবে, কিন্তু সেই ব্যাটার ফ্রাইয়ের যে বেশি আসল জিনিসটা, অর্থাৎ যে মাংসটা মাছ

0: যে ফিলেটা, সেই অংশটা কিন্তু বাজার গ্রামের দিকে কিনতে পাওয়া যাবে না, সেটা শহর অঞ্চলে পাওয়া যাবে। কোনো অনুষ্ঠান বাড়ি যখন হচ্ছে তখন বাজারে অর্ডার দিচ্ছে 200 পিস 500 পিস, সে কেটে দিচ্ছে, কিন্তু যদি 10 পিস বলা হয় সে পাওয়া যাবে না। কিন্তু সহজেই এই কাজটা বাড়িতে বসে ছেলেরা মেয়েরা, বিশেষত মহিলারা এই কাজটা খুব সুন্দরভাবে করতে পারেন। তারা করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সেটাকে 10টা 20টা 25টা প্যাক করে তাদের বাড়ির ডিপ ফ্রিজে, বা যদি একটু বেশি আকারে করেন তাহলে 15 থেকে 20 হাজার টাকায় এখন 150-200 লিটারের ডিপ ফ্রিজ পাওয়া যায়। সেগুলো 220 ভোল্টে বাড়ির যে ইলেকট্রিক কানেকশন তাতে চলে সেইখানে রাখতে পারেন, যেখানে 1 মাস 1.5 মাস অবধি খুব ভালোভাবে থাকবে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, আমরা যদি একটা যে কোনো স্ট্যান্ডার্ড রেস্তোরাঁতে খেতে যাই, একটা ফিশ কাটলেট বা একটা ফিশ ব্যাটার ফ্রাইয়ের দাম কমপক্ষে 100 থেকে 150 টাকা, সেইটা যদি আমরা গ্রামের কথা ভেবে এর অ্যাভেলেবিলিটি চতুর্দিকে পৌঁছে দেওয়ার কথা ভেবে যদি ভাবি, তাহলে 25 থেকে 30 টাকায় এরকম একটি ফিশ ফিলে বা ফিশ ব্যাটার ফ্রাই বা ফিশ কাটলেট তৈরি করে আমরা বাজারে বিক্রি করতে পারি। তাহলে আমরা খুব সহজেই সারা রাজ্য জুড়ে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এই জিনিসটা আমরা, এই যে ফিশ কাটলেট খাওয়ার ব্যবস্থা, ফিশ ফিঙ্গার খাওয়ার যে সুযোগ, সেই সুযোগগুলো সৃষ্টি করতে পারি খুব কম খরচের মধ্যে, 25 থেকে 30 টাকা খরচ করে। তাহলে আমরা উদ্যোগ নিতে পারি যে কি করে এটা করা যায়।
1: শুনছিলেন মাছের প্রক্রিয়াকরণ বিষয়ে, বললেন অবসরপ্রাপ্ত যুগ্ম মৎস্য অধিকর্তা ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস।
2: কৃষক বন্ধুদের জন্য এখানে শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। সকাল 7:05 সুফি গানের আসর, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান, আজকের গন্তব্য বাংলাদেশের নাটোর, উপস্থাপনায় সাধনা রায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাধনা রায়। 8:30 কবি কণ্ঠে, কবি যশোধারা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় থাকছেন রুমা ঘোষ। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। সকাল 9:00 ষোলোআনা বাঙালি, এই অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়, সম্পাদনা দীপজ্যোতি কর। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় হৈমন্তী রায়। 10:30 ভক্তিগীতি শুনবেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। 10:45 লোকগানের আসর, সকাল 11:00 অতিথি অনুষ্ঠানে শুনবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেনের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে মৌমিতা বসু। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠানে শুনবেন পেশার সন্ধানে, উপস্থাপনায় প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়। 12:30 যাত্রাপালা সর্প নিধন যজ্ঞ, রচনা জি সি ভট্টাচার্য, পরিবেশনায় কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ। 1:40 বাংলা ব্যান্ডের গান, ভারতীয় সময় 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 3:30, ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় রহস্যময়ী, উপস্থাপনায় উমা মৈত্র ও চিত্রা মুখোপাধ্যায়। বিকেল 4:35 ষোলো

বাঙালি অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তানিয়া বন্দ্যোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় রোহিত গোস্বামী, 6:20 ক্ষেত খামারের কথা, আমন ধানে আগাছা নিয়ন্ত্রণ এ বিষয়ে ডক্টর অসীম কুমার দলুয়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য পুষ্টি অপুষ্টি শুনবেন প্রথম পর্ব, এ বিষয়ে বলবেন ডাক্তার মধুমিতা দুবে, 7:00 নাটক সহধর্মিনী রচনা নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু, 7:45 নান্দনিক। এই অনুষ্ঠানে উপন্যাসিক বিনোদ ঘোষের বিনোদ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুদিত আমার ভারতের স্মৃতিপটে, পরিচয় করিয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে নায়কী কানাডার আগে সেতার পরিবেশন করবেন অভিষেক মল্লিক, তাঁকে তবলায় সহযোগিতা করবেন রুদ্রনারায়ণ কল্যাণী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

সুফি গানের আসর এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান বাংলাদেশের দর্শনীয় স্থান। উপস্থাপনায় আমি সাধনা রায়। দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি। এই অনুষ্ঠান আমার ভ্রমণ পিপাসু শ্রোতা বন্ধুদের ভীষণ প্রিয়। বন্ধুরা, আজ আমরা যাব বাংলাদেশের সেই বিখ্যাত নাটোরে, যে নাটোরের সঙ্গে জুড়ে আছে অনেক কবিতা, অনেক গান, অনেক কথা। আজ সেই প্রিয় নাটোর থেকে আমরা ঘুরে আসব এবং সেখানকার দর্শনীয় যে স্থানগুলি আছে সেগুলি সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দেব। এই নাটোর জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলি হল উত্তরা গণভবন, নাটোর রাজবাড়ি, দয়ারামপুর জমিদার বাড়ি, চলনবিল, চলনবিল জাদুঘর, হালতিবিল, গ্রিন ভ্যালি পার্ক, শহীদ সাগর, লালপুরের পদ্মার চর, বুধপাড়া কালী মন্দির ও ধরাইল জমিদার বাড়ি। একটু একটু করে পরিচয় করিয়ে দিই এই জায়গাগুলি সম্পর্কে। নাটোর জেলার লালপুর উপজেলার বুধপাড়ায় প্রায় 530 বছরের পুরনো বুধপাড়া কালী মন্দির। মন্দির স্থাপনের সময়কালে এই উপমহাদেশে নবাবী আমল চলছিল, আর নবাব আলীবর্দী খানের আমলে বর্গীয় হাঙ্গামা শুরু হয়। বর্গীদের অন্যায় অত্যাচার থেকে বাঁচতে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের খাগড়া থেকে 60 ঘর কংস বণিক নাটোরের বুধপাড়ায় এসে বসতি স্থাপন করেন। সে সময় তারা কালী পুজোর অর্চনায় জন্য খড়ের একটি ঘরে মন্দির তৈরি করেন, বর্তমানে যেটি বুধপাড়া কালী মন্দির হিসেবে পরিচিত। ফলে সমগ্র দেশ জুড়ে ছড়িয়ে থাকা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। যদিও এখন সেটি গোবিন্দ মন্দির চত্বর মিলিয়ে মোট 8 বিঘা জমি নিয়ে মন্দিরটি গড়ে উঠেছে। বিভিন্ন পূজা পার্বণ ছাড়াও সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মাবলম্বীরা বুধপাড়া কালী মন্দির দর্শনে আসেন। প্রতি বছর কার্তিক মাসে এই মন্দিরে মহা ধুমধামে কালী পুজো অনুষ্ঠিত হয়, আর পুজো উপলক্ষে আয়োজিত মেলায় থাকে সকল শ্রেণীর পেশা ধর্ম নির্বিশেষে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের আনাগোনা। রয়েছে হালতির বিল, নাটোর সদর থেকে 10 কিলোমিটার দূরে নলডাঙ্গা থানার অন্তর্গত হালতির বিল, জেলার একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। নাটোর সদর উপজেলার পিপরুল, খাজুরা, মাধবনগর ও ব্রহ্মপুর ইউনিয়ন জুড়ে হালতি বিল বিস্তৃত। আত্রাই নদীর সাথে যুক্ত থাকায় এই বিল প্রাকৃতিকভাবে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছের প্রজনন স্থল হিসেবেও বিখ্যাত। ঋতু অনুযায়ী হালতির বিলের বিভিন্ন রূপের দেখা মেলে, বিশেষ করে বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত বিলের আশেপাশের এলাকা 5 ফুট থেকে 8 ফুট জলে নিমজ্জিত থাকে। তখন বিলের মাঝে অবস্থিত ছোট ছোট গ্রামগুলো দেখতে দ্বীপের মতো মনে হয়। হালতি বিলের মধ্যে দিয়ে পিপরুলের সাথে খাজুরার সংযোগকারী প্রায় 8 কিলোমিটার লম্বা সাবমার্সিবল রাস্তাটি বিলের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তুলেছে। হালতির বিলে যাওয়ার পথে পাটুল থেকে খাজুরা পর্যন্ত রাস্তার সৌন্দর্য, উত্তাল ঢেউয়ের প্রবহমান জলরাশি, উদ্দাম বাতাস দর্শনার্থীদের মনকে সতেজ করে তোলে। রয়েছে গ্রিন ভ্যালি পার্ক, নাটোর জেলার লালপুর উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত গ্রিন ভ্যালি পার্ক উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র।
প্রায় 123 বিঘা জায়গার উপর নির্মিত এই পার্কটিতে সকল বয়সী দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য আধুনিক সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। আকর্ষণীয় রাইডের মধ্যে রয়েছে মিনি ট্রেন, 9D মুভি, বুলেট ট্রেন, রোলার কোস্টার, বাম্পার কার, ভূতের বাড়ি, নাগরদোলা, মারিগো রাউন্ড, পাইরেট শিপ, হানি সুইং, স্পিড বোট এবং প্যাডেল বোট সহ বর্তমানে 20টিরও বেশি রাইড। পার্কের অন্যতম প্রধান আকর্ষণ এর বিশাল ওয়াটার পার্ক ও ওয়েব পুল। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত মনোরম পরিবেশে এই পার্কে প্রায় 5 একর জায়গা জুড়ে একটি নয়নাভিরাম লেক রয়েছে। লেকের চারপাশে নানা জাতের দেশি বিদেশি ফুল গাছ, ফুলের গাছ দিয়ে সাজানো, যা দর্শনার্থীদের এক স্নিগ্ধ অনুভূতি দেয়। গ্রিন ভ্যালি পার্কের অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে আছে শুটিং স্পট, পিকনিক স্পট, অ্যাডভেঞ্চার রাইডস, কনসার্ট অ্যান্ড প্লে গ্রাউন্ড, আছে সার্বক্ষণিক নিরাপত্তা ও বিদ্যুৎ ব্যবস্থা।

শহীদ সাগর রয়েছে। 1971 সালের 5ই মে নাটোর জেলার গোপালপুরের আজিমপুর এলাকার নর্থ বেঙ্গল চিনি কারখানার পাক বাহিনীর নির্মাতা ও গণহত্যার এক জ্বলন্ত সাক্ষী হিসেবে এই শহীদ সাগর রয়েছে। পাকিস্তানি সেনারা সুগার মিলে শতাধিক কর্মকর্তা কর্মচারী ও শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে সুগার মিলের অতিথি ভবনের সামনে পুকুর পাড়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে। সেদিন গোপাল সাগর হিসেবে পরিচিত পুকুরের জল শহীদদের রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল। যদিও এই ঘটনার কয়েকজন ভাগ্যক্রমে বেঁচে গেছেন, দেশ স্বাধীন হওয়ার পর দুঃসহ স্মৃতি বিচলিত এই পুকুরটিকে তাই তারাই নামকরণ করেছেন শহীদ সাগর। জনশ্রুতি আছে, স্বাধীনতার কয়েক বছর পরও এই পুকুরের জল শহীদদের জমাট বাঁধা রক্তে লাল হয়েছিল। এখনও পুকুরের পাড়ের সিঁড়িতে প্রতীকী লাল রক্তের চিহ্ন রয়েছে। এখানকার সবচেয়ে বড় বিল হল চলন বিল।

চলনবিল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও পাবনা জেলার চাটমোহর উপজেলার দুটি অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত। এছাড়া সিরাজগঞ্জ জেলার তারাশ থানার তিন চতুর্থাংশই এই বিলের মধ্যে অবস্থিত। বিলটির দক্ষিণ পূর্ব প্রান্তেও পাবনা জেলার নুননগরের কাছে অষ্টমনীষা পর্যন্ত বিস্তৃত। এ জেলায় চলনবিলের উত্তর সীমানা হচ্ছে সিংড়ার পূর্ব প্রান্ত থেকে বদাই নদী পর্যন্ত টানা রেখাটি, যা নাটোর পাবনা বগুড়া জেলার মধ্যবর্তী সীমানা নির্দেশ করে। উত্তর দক্ষিণমুখী একটি রেখা টানলে বিলটির মোটামুটি পূর্ব সীমানা পাওয়া যায়।

বাংলাদেশের দর্শনীয় স্থানে আজ দর্শন করার সুযোগ হল নাটোরের। এই নাটোরের আরও একটি বৈশিষ্ট্য আছে, যে কথাটি নাটোরের বনলতা সেন নিয়ে বিখ্যাত, তেমনি এই নাটোরের কাঁচা গোল্লা কিন্তু ভীষণ প্রসিদ্ধ। তাই নাটোর ভ্রমণে বা নাটোর দর্শনে গেলে কাঁচা গোল্লার স্বাদ নিতে ভুলবেন না বন্ধুরা। বাংলাদেশের দর্শনীয় স্থান আজ এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী, এখন খবর।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। সম্মেলনের প্রথম দিনেই ব্রিক্স দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। পশ্চিমবঙ্গে একটি অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার DRDO-র প্রস্তাব রাজ্য সরকার অনুমোদন করেছে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল সম্মেলন শুরু হওয়ার পর ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি সর্বসম্মতিক্রমে নতুন দিল্লি ঘোষণা গ্রহণ করেছে। সম্মেলনের প্রথম দিনের অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণাটি গ্রহণের প্রস্তাব দেন। গৃহীত নতুন দিল্লি ঘোষণা সদস্য দেশগুলির যৌথ সংকল্পের ক্ষেত্রে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করে বলে প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন। তিনি আরও বলেন, এই সংকল্পগুলি বাস্তবায়িত করা এখন সব দেশের যৌথ দায়িত্ব।
1: চর্চা সে স্পষ্ট হ্যাঁ বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহীঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রিসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যায়। আজ অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে সাজা সংকল্প কো স্পষ্ট দিশা দেতা হ্যায়। আব হামারি জিম্মেদারি হ্যায় কি ইন সংকল্পো কো ঠোস পরিণামো মে বদলে।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির আন্তর্জাতিক যে কোনো বিবাদ কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তাদের অঙ্গীকার ব্যক্ত করেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ব্রিক্স নেতৃবৃন্দ সর্বোচ্চ পর্যায়ে সংযমের আহ্বান জানিয়েছেন। গত বছর 22 এপ্রিল জম্মু কাশ্মীরে জঙ্গি হানার কঠোর নিন্দা করেছেন তাঁরা। সন্ত্রাসবাদের মোকাবিলায় এই গোষ্ঠী তাদের অঙ্গীকারের কথা আবারও জানিয়েছে। চতুর্থবার ভারত ব্রিক্স শিখর সম্মেলন আয়োজন করেছে। আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা হবে। সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তান, ফিলিপিন্স, মিশর, দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতিদের সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করবেন। পাশাপাশি নাইজেরিয়া এবং উগান্ডার উপরাষ্ট্রপতির সঙ্গেও নানা বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে তার। ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশ।

হচ্ছে সুস্থায়ী উন্নয়ন। ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। উভয় নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখার উপর গুরুত্ব দিয়েছেন। গত বছরের আগস্টে তিয়েনজিনে তাদের শেষ বৈঠকের পর ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে দুই নেতাই স্বাগত জানান। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উভয় পক্ষকে পারস্পরিক সম্মান, সংবেদনশীলতা এবং স্বার্থ এই তিনটি নীতির মাধ্যমে পরিচালিত হতে হবে। দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নয়নের জন্য সীমান্ত অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত সংক্রান্ত বিষয়ে চুক্তি ও সমঝোতাগুলি দুই পক্ষকেই মেনে চলার উপর তিনি বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী গতকাল ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদী আলোচনা করেন। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লেমিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ব্রিক্স নেতাদের শীর্ষ সম্মেলনে গত সন্ধ্যায় এক নৈশ ভোজে নবরস দ্য ইউনিভার্স অফ শেয়ার্ড ইমোশনস, বিশ্বের অভিন্ন ভাবাবেগ শীর্ষক এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই সাংস্কৃতিক আয়োজনে ব্রিক্স ঐক্যতানে এক ছন্দে অনেক সংস্কৃতি, ব্রিক্স সিম্ফনি ওয়ান রিদম মেনি কালচার্স পরিবেশিত হয়, যেখানে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলির সঙ্গীত শিল্পীরা যৌথভাবে এক অনন্য সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। বিভিন্ন সঙ্গীত ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই ঐক্যতান যৌথ এক শৈল্পিক অভিব্যক্তিকে তুলে ধরে, যা ব্রিক্স পরিবারের বৈচিত্র্য, সাংস্কৃতিক সমৃদ্ধি ও ঐক্যের চেতনার প্রতিফলন। অনুষ্ঠানে ব্রিক্স দেশগুলির বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার এবং ভারতের শাস্ত্রীয় নৃত্য ঐতিহ্যের সঙ্গে সঙ্গীতের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায়, বিভিন্ন দেশের সঙ্গীত সংস্কৃতির মধ্যে যা সেতুবন্ধ রচনা করে। সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে একযোগে উন্নত এক বিশ্ব গড়ে তোলার চেতনাকে এই সঙ্গীতানুষ্ঠানটি মূর্ত করে তোলে। সাংস্কৃতিক বৈচিত্র্যের দেশ হিসেবে ভারতের অনন্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে ব্রিক্স ঐক্যতান এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সমৃদ্ধ সংস্কৃতি ও বৈচিত্র্যময় সভ্যতাকে তুলে ধরে। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। মন্ত্রী লালবাগচা রাজা প্রতিমাও দর্শন করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার জুনপুট উপকূলে একটি গ্রামে অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO-র এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে সুবিধা হবে। ওড়িশার চাঁদিপুর এবং অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত কেন্দ্রের পর জুনপুটের এই পরীক্ষা কেন্দ্রটি হবে DRDO-র তৃতীয় প্রধান কেন্দ্র। বর্তমানে দেশে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্র রয়েছে, যা ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ নামে পরিচিত, এবং ওড়িশায় দুটি লঞ্চ কমপ্লেক্সের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার কাজ চলে। চাঁদিপুর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত প্রস্তাবিত জুনপুট কেন্দ্রটি ওড়িশার পরীক্ষা কেন্দ্রের কাজের চাপ ভাগ করে নেবে এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত পরীক্ষার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1386। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া 104টি দেহ শনাক্ত করে সেগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখনও 5130 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,700 বেশি মানুষকে উদ্ধার করেছে, এদের মধ্যে 339 জন চিকিৎসাধীন। ইরাক ইরান সীমান্তবর্তী মায়াসান প্রদেশে কোনো সামরিক অভিযান চালায়নি বলে জানিয়েছে, তবে সীমান্তের সালামচি চৌকি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ড্রোন হামলার পর তাদের এই সিদ্ধান্ত। সৌদি আরব এর আগে জানিয়েছিল ইরাক থেকে ওই পাইপলাইনের ওপর হামলা চালানো হয়, তবে তারা ইরাক সরকারকে সব ধরনের সহায়তার সিদ্ধান্ত।

0: সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হাউতি গোষ্ঠী দাবি করেছে লোহিত সাগর উপকূলবর্তী অঞ্চলে গুরুত্বপূর্ণ কিছু এলাকার দখল তারা নিয়েছে। তাদের আরও দাবি, গত 48 ঘন্টায় ইয়েমেনে সৌদি আরব 100 বেশি বিমান হামলা চালিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাটে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ সৌরাষ্ট্র কাছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টি হতে পারে। বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। দিল্লিতে আগামী 5 দিন বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে কেরালা ও মাহেতে আজ উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। এশিয়া কাপ মহিলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। সেমিফাইনালে বাংলাদেশকে 40 রানে হারিয়ে তারা ফাইনালে উঠেছে। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। উল্লেখ্য, 2024 সালে এশিয়া কাপ ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ভারতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জেতে তারা। পুরুষদের ক্রিকেটে আজ আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7টায়। US ওপেন টেনিসে মহিলাদের সিঙ্গলসে এলেনা রিবাকিনা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গতকাল ফাইনালে 6-4, 5-7, 6-2 সেটে এরিনা সাবালেঙ্কাকে পরাজিত করেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আজ দ্বিতীয় তথা শেষ দিন। সদস্য রাষ্ট্রগুলি আজ বিশ্বের সর্বাঙ্গীন উন্নয়নে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ মুম্বাইয়ে এশিয়াটিক সোসাইটিতে 6ষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় আমি সাধনা রায়।

দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুদের সকালের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সকালের আড্ডা। সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু সাধনা। একটু একটু বর্ষা, একটু একটু শীতের আমেজ, এক অন্যরকম আবহাওয়া। এই আবহাওয়ায় কখনো কখনো মন কেমন বিষিয়ে ওঠে, বিষাদগ্রস্ত হয়ে পড়ে। কখনো বা একটু যখন সেই শরতের মেঘ যখন দেখা দেয় আকাশে, তখন মনটা বেশ ফুরফুরে হয়ে ওঠে, তাই না? তাই এখন ভালো মন্দে মিলিয়ে আমরা রয়েছি সবাই। আর সকালের আড্ডায় যখন আছি, তখন আমরা সেই মন্দটাকে দূরে সরিয়ে শুধুই ভালোর দিকটা দেখে আমরা শুরু করব আজকে সকালের আড্ডা। আর সকালের আড্ডায় কী কী থাকবে সে সম্পর্কে একটু বলে দিই। সকালের আড্ডায় অবশ্যই অবশ্যই থাকবে আজকের দিনের গুরুত্ব কিছু নিয়ে কিছু কথা, থাকবে আপনাদের মন ভালো করা গান, থাকবে আমাদের দৃষ্টিকোণ জানা অজানা, আর থাকবে কিছু বিশেষ কথা। আপনারা কী করে ভালো থাকতে পারেন এই আবহাওয়া বা এই পরিবেশে, এবং সামনে পুজো আসছে, তাই সেজন্য পুজোর আগে কীভাবে নিজেকে সুন্দর করে গড়ে তুলবেন তার জন্য কিছু ছোটোখাটো টিপস থাকবে আজকের এই সকালের আড্ডায়। তবে হ্যাঁ, কথা বলবো তো অবশ্যই

0: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
2: সকালের আড্ডায় আমরা রয়েছি, আর আড্ডা মানেই তো শুধুমাত্র গান গল্প এসব নয়, সঙ্গে কিছু সচেতনতার বার্তাও তো দেওয়া দরকার। তাই একটু একটু করে কথার মাঝে মাঝে আপনাদের সেই বার্তা কিন্তু আমরা দিয়ে যাব। এখন জানিয়ে দিই আজকের দিনে বিশেষ দুটি ঘটনার কথা। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী। 1908 সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। 1950 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি বিজ্ঞান বিষয়ক লেখক ও গণবিজ্ঞান আন্দোলনের উৎস মানুষ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক অশোক বন্দ্যোপাধ্যায়। আমরা একটু একটু করে কথায় এগিয়ে যাই। আমাদের ভারতের বেশ কিছু সাফল্যের কথা আপনাদের জানিয়ে দিই। কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক জয় ভারতের। গ্লাসগো 2026 কমনওয়েলথ গেমসে ভারত জুডো খেলায় এক অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ইতিহাসে জুডোতে প্রথমবার সোনা জিতে ভারত। মহিলাদের মধ্যে 48 কেজি বিভাগে অস্মিতা দে এবং পুরুষদের মধ্যে 60 কেজি বিভাগে হর্ষ সিং দুজনেই ভারতের জন্য সোনা জেতেন। দাবায় জোড়া এশিয়ান খেতাব মুম্বাইতে অনুষ্ঠিত এশিয়ান জুনিয়র ক্লাসিক্যাল চেস চ্যাম্পিয়নশিপে ভারত ডাবল খেতাব অর্জন করে। পুরুষদের ওপেন বিভাগে মায়াঙ্ক চক্রবর্তী এবং মেয়েদের বিভাগে প্রতীতি বরদৌলে সোনা জিতে ভারতকে এক গর্বের মুহূর্ত উপহার দেয়। এভাবেই প্রতি মুহূর্তে ভারতের আমাদের যারা বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত তারা কিন্তু নানাভাবে আমাদের ভারতকে গৌরবান্বিত করছে, বিশ্বের দরবারে তারা ভারতের নাম আরও উজ্জ্বল করে তুলছে। আমরা আবারও কথায় ফিরব, তবে তার আগে রইল এই গানটি শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

আজ বাংলাদেশের সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মগ্রহণ করেন 1904 সালের আজকের দিনে বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্ত প্রদেশ অধুনা আসাম ব্রিটিশ ভারতের। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এবং বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। শান্তিনিকেতনে পড়ার সময় সেখানকার বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুজতবা আলী লিখতেন। পরবর্তীতে তিনি সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি নানান ছদ্মনামে লেখা শুরু করেন বিভিন্ন পত্রপত্রিকায়, যেমন দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতি নানান পত্রপত্রিকায় তিনি লিখেছেন। তার বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে গেছে তার ভ্রমণ ডিপিতে। এছাড়াও তিনি বিভিন্ন ছোট গল্প এবং উপন্যাসও রচনা করেছেন রম্য রচনা। বিবিধ ভাষা থেকে শ্লোক এবং রূপকের যথার্থ ব্যবহার, হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্যে দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। অনেকের মতে 1950-60 দশকে মুজতবা আলী ছিলেন বাংলা সাহিত্যের সবচেয়ে প্রিয় লেখক। তার একটি বিখ্যাত উক্তি, বই কিনে কেউ দেউলিয়া হয় না, বিন্দুমাত্র ধর্মীয় সংকীর্ণতা ছিল না তার। তার এই উদারতার জন্যই গোঁড়া সধর্মীরা তাকে কোনোদিন ক্ষমা করেননি ঠিকই, কিন্তু তিনি সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তিনি বিভিন্ন যে ভ্রমণ কাহিনী লিখেছেন তার মধ্যে দেশে বিদেশে, জলে ডাঙায় ভব ঘুরে এবং অন্যান্য কাহিনী আমাদের কাছে ভীষণ গ্রহণযোগ্য। তার গল্পের মধ্যে যেমন চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, এগুলি জনপ্রিয়তার শিখরে। কথায় কথায় আমরা এগিয়ে চলেছি সকালের আড্ডায়, রইল সকালের আড্ডার পরে।

সকালে রাডায় পরপর দুটি গান শুনলেন। প্রথমটি শুনলেন মনীষা মুরলী নায়ারের কণ্ঠে, পরেরটি উৎপলা সেনের কণ্ঠে। আর এখন সময় দৃষ্টিকোণের। বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

আফ্রিকায় শঙ্করের মতন চাকরি নিয়ে চাঁদের পাহাড়ের অ্যাডভেঞ্চারের রোমান্টিসিজমে মগ্ন ছিল না এমন বাঙালি খুব কমই আছেন। বাড়িতে তেমনভাবে সাহিত্য চর্চা না থাকলেও শিক্ষক জীবনের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেছেন নিজে, স্বপ্ন দেখিয়েছেন আপামর বাঙালিকে, সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নদিয়ার খোসপাড়ার মুরাটিপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পথের পাঁচালী আর আমাটির ভেঁপু নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেছিলেন তার প্রথম ছবি পথের পাঁচালী।

0: অপু, দুর্গা, হরিহর, সর্বজয়া, ইন্দির ঠাকুরনের ছবি তিনি এঁকেছেন কথার বাঁধনে, আর তা পর্দায় ফুটিয়ে তুলেছেন চলচ্চিত্রকার।
1: মাকে বলগে যা ইন্দির পিছিয়ে এসেছেন, আর সেইটা এনেছে পা ধোয়ার জল।
2: হ্যাঁ, বুড়ো বয়সে আর

0: ใจใหญ่บอลกายตัวกระเจนุ่งบอกว่าตัวอะไรกันที่ที่เดินไม่หมด
1: รุกกาอะไรเด็กตัววาสิตะก็เท่าไรแล้ว
2: มาไอ้ตาเด็กดาวน่ะ
1: ดาวน์ก็คือดาวน์তোমাদের ছাই খোল লস্কর দিয়ে এসেছি কিনা
3: অপু পিসিকা খুঁজবে যাবে
1: আর পিসিকা খুঁজতে হবে না যাও বাচ্চাটা খুঁজে আনোগে যাও
0: হকি রে লাংটা কোথায় পেলি
4: সাহিত্যিক বিভূতিভূষণের মাত্র 56 বছরের জীবনে ইছামতী উপন্যাসের জন্য পেয়েছেন বাংলার সর্বোচ্চ সম্মান রবীন্দ্র পুরস্কার রেখে গেছেন অসংখ্য কাজ আরণ্যক আদর্শ হিন্দু হোটেল দেবযান অশ্বনী সংকেত দম্পতি দুই বাড়ি মিশমেদের কবজ ছাড়াও জন্ম মৃত্যু মৌরি ফুল নবাকথার মতো অনেক ছোট গল্প পুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে রচনা করেছেন তারানাথ তান্ত্রিক চরিত্রটি তার ছোট গল্প বাক্সবাদল নিয়ে চিত্রনাট্য লিখেছিলেন সত্যজিৎ রায় আর পরিচালনা করেছিলেন নিত্যানন্দ দত্ত
5: আমি সেদিনকার ব্যাপারটার জন্য অ্যাপোলোজাইজ করতে এসেছিলাম I'm sorry for what happened.
6: Shiki, আপনার আগে আমারই তো অ্যাপোলোজাইজ করার কথা সত্যি এভাবে আপনার কাছে ফলস পরিচয় দেওয়াটা আমার খুবই অন্যায় হয়েছে
5: আমার তো তাই ধারণা কিন্তু শুনলাম যে আপনি খুব আপসেট হয়ে পড়েছেন এবং ব্যাপারটা জানাজানি হয়ে গেলে আপনার প্র্যাকটিসের খুব ক্ষতি হতে পারে
6: আমার কিন্তু আপনার ব্যবহার খুবই সমীচীন এবং স্বাভাবিক বলে মনে হয়েছে এবং তার জন্য আপনার উপর শ্রদ্ধা আমার বেড়েছে বই কমেনি
5: বেড়েছে মানে আপনার কি আমার উপর আগে থেকে শ্রদ্ধা ছিল নাকি
4: তার লেখা বহু উপন্যাস চলচ্চিত্র নির্মাতাদের পছন্দের তালিকার শীর্ষে বলাই বাহুল্য সেগুলির সবকটি দর্শকের মন কেড়েছে অনায়াসেই নিশিপদ্ম হিঙের কচুরির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে অমর প্রেম নিমন্ত্রণ বুলেশ্বরী তাল নবমী অপু ট্রিওলজি ছাড়াও সত্যজিৎ রায় অশ্বনী সংকেতের মতো উপন্যাস নিয়েও নির্মাণ করেছেন চলচ্চিত্র বিভূতিভূষণের গল্প অবলম্বনে তরুণ মজুমদার তৈরি করেছেন আলোর মতন ছবি
7: কটা দিন থাকবে তো বাবা
8: ঠিক আছে মেয়ে আপনার বায়না জুড়ে দিলে বাবের বাড়ি আসবে থাক বাবের বাড়ি প্রতিসভা ঘরে সত্যি সবগ্রহ তার গতি এরকম সেখানে বুঝি
9: শুভ শুভ আছো
10: আরে আসুন আসুন বসুন
9: এখন কেমন বৌমা
10: সামলে তো নিতেই হবে
9: ওরে শান্তি সেই থেকে তো বাড়িই যাসিনি শুনলাম জামাই নাকি আবার রাগারাগি করছে
10: এবার বাড়ি যা শান্তি অনেকক্ষণ তো রইলি
7: যাব শুধু
4: আমাদের স্বপ্নরাজ্যের কাণ্ডারী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে ঘাটশিলায় সকলকে ছেড়ে চলে যান পয়লা নভেম্বর রেখে যান ছোটদের মনে অ্যাডভেঞ্চারের রামধনু রং

গানটি শুনলেন বিভূতিভূষণের হিঙের কচুরি ছোট গল্পের অবলম্বনে চলচ্চিত্র নিশিপদ্ম থেকে। আমরা রয়েছি সকালের আড্ডায়। সকালের আড্ডায় এবার একটি অন্য রকমের গল্প আপনাদের শোনাব। গল্প ঠিক না, একটি খবর। ওড়িশা বন বিভাগ ও বালেশ্বরের রেঞ্জের একটি ঝাউবাগান থেকে তিনটি পুরুষ ও দুটি নারী ওরাং ওটাং শাবক উদ্ধার করে। বর্তমান অবস্থা, শাবকগুলি ভুবনেশ্বরের নন্দনকানন চিড়িয়াখানায় কড়া নজরদারিতে নিভৃত বাসে। তাদের আপেল চটকে খেতে দেওয়া হচ্ছে এবং শান্ত রাখতে তাদের ক্লাসিক্যাল গান শোনানো হচ্ছে। এদের মধ্যে একটির বয়স প্রায় এক বছর এবং বাকি চারটির বয়স ছয় থেকে আট মাসের কাছাকাছি। ওরাং ওটাং ভারতের প্রাকৃতিকভাবে এখানে পাওয়া যায় না। এরা মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার আদি নিবাসী। ফলে এগুলোতে এদেরকে কিভাবে এখানে পাওয়া গেল এ বিষয়ে প্রচুর তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। বলা হচ্ছে হয়তো অবৈধভাবে আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে আনা হয়েছিল, আশঙ্কা করা হচ্ছে সেরকমই। তবে যাই হোক, পাওয়া গেছে এই ওরাং ওটাংদের। আর এমন সব কথা আজ সকালের আড্ডায় ভাগ করে নিতে বেশ ভালোই লাগছে। তবে সঙ্গে সঙ্গে মনে হচ্ছে একটু ভালো ভালো গানও আপনাদের শোনাই। এই মুহূর্তে যে গানটি শোনাতে খুব ইচ্ছে করছে সেটি হলো, এখন যেহেতু বৃষ্টির আবহ রয়েছে তাই সেই বৃষ্টির আবহটা সঙ্গে নিয়ে অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের এই গানটি খুব শোনাতে ইচ্ছে করছে।

0: কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কী কী অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস এখন আপনাদের জানিয়ে দিই। মূলত মেঘলা আকাশ, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৫%, সর্বনিম্ন ৭৭%। তবে মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। একটু জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়। চোখ ধাঁধানো প্রাসাদই হোক বা অট্টালিকা, এমনকি ভবন, সদন, নিকেতন, ধাম কিংবা বাসা যে রূপে বা যে নামেই অভিহিত করা হোক না কেন, একটি বাড়ির বিভিন্ন রূপকে ঘরে পরিণত করতে অবশ্য প্রয়োজনীয় হল সুখী সংসার বা সুখী গৃহকোণ, সর্বোপরি সাংসারিক শান্তি ও ভালোবাসা, যা মাটির গৃহেও স্বর্গ রচনা করে।

কেউ কেউ আবার ঘর ছাড়া হয়ে পথে পথে ঘুরে এই পৃথিবীটাকেই করে তোলেন তাঁদের ঘর। বিভিন্ন আধুনিক গান ও বাংলা ছবির গানের সুরে নানাভাবে ধ্বনিত হয়েছে ঘরের কথা। আজ হারনদিনের গানের অনুষ্ঠানে গানের ঘরে ঘরের গান শোনাতে আকাশবাণী মৈত্রীর ঘরে অর্থাৎ স্টুডিওয়ে থাকবেন অরিজিৎ ঘোষ। তাহলে বন্ধুরা, শুনতে হলে কান পাততে হবে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়। আমরা রয়েছি সকালের আড্ডায়, আর সকালের আড্ডায় এখন কিন্তু সময় হয়ে গেছে জানা অজানার কথা আপনাদের শুনিয়ে দেবার।

0: जाना और जाना।
1: আজ থেকে জানা অজানায় শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা অনন্য লিওনার্দো। আজ প্রথম পর্ব, লিখেছেন পঞ্চানন মণ্ডল। বহু পুরনো একটা নোটবই, পৃষ্ঠা সংখ্যা 5000-এরও বেশি, পুরোটাই ইতালীয় ভাষায় লেখা কিন্তু উল্টো করে, আয়নার সামনে ধরলে পড়া যায়। পৃথিবীর বহু মানুষ এই নোটবইয়ের কথা জানেন, এমন নোটবইয়ের কথা আপনিও হয়তো শুনে থাকবেন। কি নেই সেই নোটবইতে! প্রত্যেকটা পাতায় লেখার সঙ্গে মানানসই সব ছবি আর নকশা, সব লেখকের নিজের হাতে আঁকা। ভাষার তুলনায় ছবি দিয়ে বোঝানোর উদ্যোগ বেশি, তাতে আবার হাজারো গাণিতিক হিসাব নিকাশ পাশাপাশি। কিভাবে টাকা ছাপাতে হবে, চন্দ্রকলার সঙ্গে জোয়ার ভাটার সম্পর্ক কি, কেটে ফেলা গাছের গুড়ির ওপর বৃত্তের সংখ্যা গুণে গাছের বয়সের হিসেব, লেন্স ঘষার সহজতর পদ্ধতি, হেডোমিটার, সিংহের শ্রবণযন্ত্রের গঠন, মানবদেহের ফুসফুস থেকে শুরু করে জরায়ু কীভাবে কাজ করে তার নকশা, পাখির উড়ান, ঘরে ব্যবহার্য ছোটখাটো নানান জিনিসের কার্যপদ্ধতি ও তাদের নকশা, আরও কত কী। নিশ্চয় ধরতে পারছেন আমি কার নোটবুকের কথা বলছি। তিনি লিওনার্দো দ্য ভিঞ্চি, এক বিশ্ববিখ্যাত বিরল প্রতিভাধর ব্যক্তিত্ব। তিনি যদি মোনালিসা, দ্য লাস্ট সাপার ইত্যাদি না আঁকতেন, রং তুলিতে তার বিশ্ববিখ্যাত চিত্রকলা ফুটিয়ে তুলতে না পারতেন, তাহলেও তিনি মানব সভ্যতার ইতিহাসে অমর হয়ে থাকতেন, শুধু এই নোটবইয়ের জন্য। লিওনার্দো দ্য ভিঞ্চি প্রায় সারা জীবন ধরে এই নোটবই লিখে গিয়েছেন। তিনি এভাবেই উল্টো করে লেখা শুরু করেন 21 বছর বয়সে। আসলে লিওনার্দো ছিলেন বাঁহাতি, তা অনেকেই তো বাঁহাতে লেখেন, তাই বলে কেউ তো উল্টো করে মানে মিরার ইমেজ করে লেখেন না। হতে পারে হয়তো লেখা গোপন রাখার জন্য তিনি এমন উল্টো করে লেখার পদ্ধতি চালু করেছিলেন। এই অত্যাশ্চর্য নোটবইতে উল্লিখিত সব বিস্ময়কর নকশা ও লেখা বলে শেষ করা যাবে না। তবে যেটা না বললেই নয় তা হল তাঁর অর্নিথপ্টার, আকাশে ওড়ার স্বপ্ন মানুষের বহুদিনের। এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি বহু বছর পাখি ও বাদুড়ের উড্ডয়ন পর্যবেক্ষণ করেন। অনেকে বলেন লিওনার্দো মাঠে ঘাসের উপর শুয়ে পাখিদের ওড়া দেখতেন, তারা কিভাবে দূর আকাশে ডানা মেলে উড়ে চলেছে, কিভাবে ডানাগুলো তাদের আকাশে ভাসিয়ে নিয়ে চলেছে, এসব নিয়ে তার আগ্রহের শেষ ছিল না। পাখির উড়ান নিয়ে নানা গবেষণা করেছেন তিনি, মানুষ কিভাবে পাখির মতো আকাশে উড়তে পারে তার জন্য গভীরভাবে চিন্তাভাবনা শুরু করেন, তৈরি করেন অর্নিথপ্টারের নকশা। পাখিদের যেমন ডানা থাকে, এই অর্নিথপ্টারেরও দুটো ডানা ছিল। এ দুটো ঝাপটানোর মাধ্যমেই কিভাবে সেটা উঠতে সক্ষম হবে তা লিখে রেখেছিলেন নোটবইতে। লিওনার্দো তৈরি নকশা মানুষের আকাশে ওড়ার স্বপ্নকে উৎসাহিত করে, তবে সে সময় ইঞ্জিন আবিষ্কার হয়নি বলে লিওনার্দোর বেশিরভাগ উড়ানযান পেশি শক্তি নির্ভর ছিল, তাই তার উড়ানযানগুলো আকাশে বেশিক্ষণ ভেসে থাকতে পারবে কি না এ নিয়ে কোনো নিশ্চিত ভাবনা তৈরি হয়নি। সে যাই হোক, আপনি শুনলে অবাক হবেন যে লিওনার্দো প্রায় 500টি নকশা এঁকেছিলেন শুধু উড়ানযান, পাখির উড্ডয়ন আর বাতাসের গতি প্রকৃতি নিয়ে। সেগুলো থেকে এটাই স্পষ্ট হয় লিওনার্দোর এরোডাইনামিক্সের উপর অসম্ভব ভালো দখল ছিল। 1505-6 খ্রিস্টাব্দ নাগাদ একটি নোটবই, দ্য কোডেক্স

0: অন দ্য ফ্লাইট বার্ড শিরোনামে লেখা হয় এবং সেটা নকশায় ভরে ওঠে। এতক্ষণে আপনারা জেনে গিয়েছেন লিওনার্দো দা ভিঞ্চি একজন বিশ্ববিখ্যাত রেনেসাঁ চিত্রকর এবং অসামান্য ব্যক্তিত্ব। সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত বিস্ময়কর পোর্ট্রেট মোনালিসা, দ্য লাস্ট সাপার সহ আরও বিখ্যাত শিল্পকলার জন্য তিনি মানুষের মনে থেকে যাবেন। তবে তিনি শুধু যে একজন চিত্রশিল্পী ছিলেন তা নয়, লিওনার্দো প্রখর বুদ্ধিমত্তা ও বহুমুখী প্রতিভা সম্পন্ন এক বিরল মানুষ। এই লিওনার্দোর কথা আমরা আরও জানব। জন্ম তার 1452 খ্রিস্টাব্দের 15 এপ্রিল ইতালির তোস্কানার এক পাহাড়ি অঞ্চলে। বাবা পিয়েরো দা ভিঞ্চি ও মা ক্যাটারিনা লিপ্পি। ছোটবেলায় কোনো প্রথাগত লেখাপড়া করেননি লিওনার্দো, স্কুলে যাননি। লিওনার্দোর বয়স যখন 14 বছর তখন তাকে আন্দ্রে দেল ভেরোচ্চিওর শিক্ষানবিশ হিসেবে পাঠানো হয়। এসব কথা পরের পর্বে। অনন্য লিওনার্দো ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন আজকে জানা অজানায়। এটি লিখেছেন পঞ্চানন মণ্ডল।
1: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
2: সকালের আড্ডার একেবারে শেষ প্রান্তে আমরা এসে পৌঁছে গেছি। আর যেতে যেতে যে ভালো কথাগুলি আপনাদের বলে যাই তা হলো, পুজো তো প্রায় একেবারে আমাদের দোরগোড়ায় এসে নক করছে, তাই তো? আকাশে বেশ শরৎ রানীর আভাস পাওয়া যাচ্ছে, তার সেই মিষ্টি মধুর যে বাতাস তার ছোঁয়াচ পাওয়া যাচ্ছে কখনো কখনো। বেশ পুজো পুজো আমেজ কিন্তু এসে গেছে। কিন্তু পুজোর সময় বাইরে ঘোরাঘুরি করতে হবে, তো তার ফলে শরীর এবং ত্বক ক্লান্ত হয়ে পড়বে, এই দুশ্চিন্তাও সকলের মনে মনে আসছে। যাতে করে এই ঘোরাঘুরি করার ফলেও আপনার শরীর এবং ত্বক, মূলত ত্বক, ক্লান্তি অনুভব করতে না পারে, বা ক্লান্তির ফলেও যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কিছু কিছু উপায় আপনাকে অবলম্বন করতে হবে। ত্বক চুল নিয়ে বিড়ম্বনায় পড়তে হবে না আপনাকে যদি আপনি এগুলি মেনে চলেন। বলে দিই প্রথমে কি করবেন, ঘরের বাইরে যখনই বেরোবেন সানস্ক্রিন অবশ্য অবশ্যই মাখবেন। মেকআপ করতে হলেও, দিনের বেলায় মেকআপ করতে হলে কিন্তু সানস্ক্রিন লাগিয়ে ওটি শরীর টেনে নেওয়ার পরে তারপরে মেকআপ করবেন। এতে করে কি হবে, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে আপনি মুক্তি পেতে পারবেন, অন্তত পক্ষে 8 থেকে 10 ঘন্টা। পুজোয় সারাদিন ঘোরাঘুরির ফলে তো যেমন ক্লান্তি আসে, তেমনি আবার রাত জেগে ঘোরার বা রাত জেগে প্রতিমা দেখার একটা বেশ চল আছে। অনেকেই কিন্তু সেই সুন্দরভাবে ঘুমটা দিয়ে উঠতে পারেন না, ফলে কি হয়, চোখ মুখে একটা ফোলা ফোলা ভাব চলে আসে, দেখে কেমন যেন একটু রুগ্ন মনে হয়। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কি করবেন, ঘুরে আসার পর বরফ নিয়ে একটি রুমালের মধ্যে নেবেন, নিয়ে আস্তে আস্তে মুখের চারপাশে সেটি বুলিয়ে দেবেন। বরফের এই ঠান্ডা জল মুখকে আস্তে আস্তে তার ফোলা ভাব কমিয়ে আবার তাকে তরতাজা করে তুলবে। তবে হ্যাঁ, রোদে যদি ত্বক খুব বেশি পুড়ে যায় তাহলে কিন্তু আপনাকে অ্যালোভেরা জেল অবশ্যই ব্যবহার করতে হবে। যতই ক্লান্তি থাকুক না কেন, বাইরে থেকে ঘুরে আসার পর অবশ্য অবশ্যই কিন্তু মুখ ভালো করে পরিষ্কার করে মেকআপ করলে, মেকআপ ভালো করে তুলে তারপর একটা আপনার একটা সুন্দর ময়েশ্চারাইজার মেখে বা কোনো নাইট ক্রিম মেখে তবেই কিন্তু আপনি ঘুমোতে যাবেন। তাহলে বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি মেনে চলেন তাহলে কিন্তু পুজোয় ঘোরাঘুরির ফলে আপনার ত্বক কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না, ত্বক এবং চুল। তাহলে বন্ধুরা, সকালের আড্ডা এখানেই শেষ করব। তবে যেতে যেতে মান্নাদের কণ্ঠে এই গানটি রেখে গেলাম আপনাদের জন্য।

0: এতক্ষণ শুনলেন সকালের আড্ডা। উপস্থাপনায় ছিলাম আমি সাধনা রায়, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন কবি কণ্ঠে, উপস্থাপনায় রুমা ঘোষ।
1: আকাশবাণী কলকাতার মৈত্রী প্রচার তরঙ্গের সমস্ত শ্রোতা বন্ধুদের কবিকণ্ঠে অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতা, আজ দ্বিতীয় পর্ব। তিনি কিন্তু মেয়েদের কথা ভাবেন প্রতিদিন, ভেবেছেন কবিতা লেখার একেবারে শুরুর সময় থেকে। সব ধরনের নারী, সব সময়ের নারী, পুরাণ থেকে আজ নারী জীবন যাপন, স্বপ্ন যন্ত্রণা সংকট সবই উঠে এসেছে যশোধরা রায়চৌধুরীর কবিতায়। তাই তিনি বিশেষ করে মেয়েদের কবি, শুনব তার নারী ভাবনা, এই বিষয়ে লেখা তার কবিতাগুলো, নারী বিষয়ে একটি কবিতা পাঠ শুনতে শুনতে শুরু হোক আমাদের আজকের অনুষ্ঠান অবশ্যই তাঁর কণ্ঠে।
2: ধন্যবাদ। কোনো ধর্ষিতার প্রতি যাই বলো, ওটাকে তুমি একটু এনজয় করনি? এরকমই ভাবে ওরা, পুরুষেরা অথবা নারীরা। যাক বাবা বেঁচে গেছি, তাছাড়া যে সেজে গুজে তুমি বিদঘুটে পোশাক পরে চড়তে গেছো আদারে বাদারে, কাম কুকুরি হবে? নইলে কেউ পরে ওইসব লোকের পাল্লায়? ছিছি, ভাবতেই পারছি না কি বেহায়া। এক চুল এদিকে ওদিকে শুধু খেলে যায় হাওয়ার মতন, ধর্ষণ ধর্ষণ খেলা, আর সত্যি ধর্ষণের মানে। পর্ণ ছবি মর্মে যায় লালে ঝোলে ভেজা মধ্যরাতে, নীরবে নিভৃতে চলে কাল্পনিক শাড়ি খুলে নেওয়া, যখন প্রতিষ্ঠা পায় নারী মানে নর্দমার ছিদ্র কুড়াদান। হে ধর্ষিতা, তুমি জানো শরীর কোথায় শেষ হয়, কোথা থেকে শুরু হয় অদ্ভুত দ্বিতীয় অপমান?
1: ধর্ষিতা নারীর যন্ত্রণা, তাকে ঘিরে সমাজের ব্যঙ্গ সবই উঠে আসে কবি যশোধরা রায়চৌধুরীর এই কবিতায়। নারী

0: দের সমস্ত রকমের ভাবনা তিনি একত্র করেন তার কবিতার মধ্যে। দিদি নমস্কার, আমি আরও একবার জানাই আপনাকে আমাদের এই কবিকণ্ঠ অনুষ্ঠানে। আর এই কবিতা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল নারী প্রজাতন্ত্র বিষয়, মেয়েদের প্রজাতন্ত্র নিয়ে আপনার যে কাব্যগ্রন্থ, যেখানে আপনি বিশেষ করে উল্লেখ করেন সেই মেয়েদের কথা, সেই শ্রমজীবী মেয়েদের কথা যারা প্রতিদিন দৈনন্দিন লড়াইতে লড়তে আসে কলকাতার বুকে, কখনো আরও অনেক জায়গায় গেরুস্তালিতে সাহায্য করেন, সেই মেয়েরাও আপনার চোখ এড়ায় না, তাদের লড়াইটাও আপনার চোখে।
1: আমাদের কাছে এখন বোধহয় এটা একটা বিশেষ সত্য যে আমাদের সমাজের যে 50% মেয়ে তারা কিন্তু 80% কাজ করেন। মানে আমরা যে শ্রমজীবী মেয়েদের চারিপাশে দেখি তারা প্রায় অদৃশ্য হয়েই থাকেন। যেমন গ্রামেগঞ্জে যারা চাষবাসের কাজে স্বামীকে সহায়তা করেন তাদের কাজটাকে আমরা আলাদা করে কোনো মূল্যই দিই না।
0: ঠিক
1: তেমনি গৃহে যে মেয়েরা রান্না করেন ভোর থেকে উঠে, সেখানে আমি বলবো যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পর্যন্তই প্রায় সকাল থেকে রাত মেয়েরা খেটে চলেন এবং সেই কাজটারও কোনো মূল্যায়ন নেই আজও। হ্যাঁ, এবং মূল্যায়ন নেই, এবং এমনকি কোভিডকালেও দেখেছি যে কোভিড অসুস্থ মা কটা রুটি বেলছেন তাই নিয়ে একটা ভিডিও রিল ভাইরাল হচ্ছে যে মা তো রুটি তো বেলতেই হবে, মানে অসুস্থ অবস্থাতেও তিনি রুটি বেলছেন। তো মানুষের মানে কাজের এক তো হচ্ছে যে দাবি, সমাজের দাবি, আর দুই হচ্ছে যে কিভাবে সমাজটাকে ধরে রেখেছে মেয়েরা, সেটার মূল্যায়ন আজও হয়নি। এবং শ্রমজীবী মেয়েরা তো ডবল খাটনি খাটেন, তারা পরিবারের ভোর 4টাতে উঠে সবার রান্না করেন, শ্বশুর শাশুড়ি কি খাবেন, সন্তান কি নিয়ে টিফিন যাবে সেটাও, তারপরে বাড়ি থেকে বেরিয়ে হয়তো সে ট্রেনে করে যাচ্ছে কোনো নার্সের কাজ বা সেবিকার কাজে, অথবা হাজার রকমের শ্রম মেয়েরা দিচ্ছেন, অসম বেতন পাচ্ছেন,
0: আবার সেই আরেকটি বাড়িতে এসেও ভাবেন তাদের বাড়ির লোকেরা কি খাবেন,
1: সেখানেও ভাবছেন, এবং সব জায়গাতেই তারা প্রচন্ড বঞ্চিত। এবং তারপরেও তারা বলেন যে খুচরো টাকা দেবেন না আমাকে, একসঙ্গে এক মাসের শেষেই দেবেন, আমার ছেলের টিউশনের জন্য ওই টাকাটা লাগবে, নিজের জন্য তারা খরচ করতে পারেন না। এই কবিতাটি পুরোটা পড়ছি না, শুরুর দিকটা পড়ছি, কারণ এই কবিতাটা সেই সময় মেয়েদের প্রজাতন্ত্র নামেই, সেই সময়টা 2005-06 এরকম সময়কার। মেয়েদের প্রজাতন্ত্র, বলুন আপনার দাদাকে জনগণতান্ত্রিক পদ্ধতির ভিতর থেকে এখন হেঁটে আসছে বনগা লোকালে চেপে আসা 338 জন বউ। 3,838 হলেই বা ক্ষতি কি, সেই সব ছেঁড়া ব্লাউজ ও সিনথেটিক শাড়ি পরা বউরা যারা সকাল সকাল এসে উল্টো ডাঙায় বসে পড়ে, বেলায় বেলায় টিফিন করে নিয়ে বাস রাস্তার ধারে যাদের এক একজনকে ডেকে নিয়ে যায় এক একজন দালাল, না শরীর বিক্রির জন্য, না শ্রম বিক্রির জন্য, সারাদিন তারা কাজ করে, জানালায় জানালায় তেল রং লাগায় নিখুঁত আঙুলে, শান্ত মুখে তারা পুছে অ্যাসিড দিয়ে বাথরুমে বাথরুমে রঙিন টালি, চালের ভিতর পোক বেছে দেবার মতো করে যন্ত্রাংশের ভেতর থেকে বেছে দেয় যন্ত্রাংশ, নীরবে প্রতিবাদহীন সুস্থির ভঙ্গিতে রান্নাঘরে রান্নাঘরে তারা খিদে চেপে কুটে দেয় শাক, আলুর খোসা বেটে দেয় শিলনোড়ায়, আদা থেতো করে দেয় রসটুকু নিংড়ে নেবার জন্য।
0: ঠিক
1: এই কবিতাটা শেষ দু লাইন ছিল, বনগা লোকাল থেকে নেমে সেফটি পিনে কোনো মতে লজ্জা আটকানো বউগুলি এখন কাজের বাজার আলো করে বসে আছে তত্ত্ব হিসেব আর ফ্যাশন পাতার বাইরে।
0: ঠিকই, এদের কথা উঠে আসুক আরো আরো। আমরা চলে যাই পুরাণে, ওই মহাভারতের
1: চরিতাবলী, একটা সিরিজ লিখেছিলেন।
0: সেখানে পুরাণের যারা নারী, বিশেষ করে পুরাণের কোনটিকে আপনি নতুন চোখে দেখে নতুন ভাবে প্রাসঙ্গিক করে নবনির্মাণ ঘটিয়েছেন, সে কথা সে কবিতা,
1: সে কবিতাটি পড়বো। তার আগে বলি যে মহাভারতের চরিতাবলী যখন লিখছিলাম তখন খুব মজা হচ্ছিল, কারণ ভীষ্মকে নিয়ে লিখতে গিয়ে আমার মনে হলো ভীষ্ম তো কুরুসভায় বসে কিছুই করতে পারেননি, মানে দ্রৌপদীর বস্ত্র হরণও আটকাতে পারেননি, তো আমি তাকে বানিয়ে দিয়েছিলাম এখনকার একজন বৃদ্ধ যিনি পরিবারে নানা রকম সমস্যা সত্ত্বেও কিছুই করেন না, তিনি শুধু স্টেটসম্যানে চিঠি লেখেন এবং স্টেটসম্যানের সম্পাদককে লেখেন, যে সম্পাদকীয় সমীপেশু লেখেন,
0: বড় বড় সমস্যা,
1: হ্যাঁ, যে দেশে কেন এত জলে আর্সেনিক, দেশের শিক্ষা ব্যবস্থার কেন এত দুরবস্থা, এদিকে তার স্ত্রী রান্না করতে করতে হাতে হাজা ধরে গেছে, তিনি আচার বানিয়ে বাড়ি বাড়ি বিক্রি করেন কারণ মেয়েগুলোকে পার করতে হবে আর গায়ে গলার গয়না নেই, কিন্তু ভীষ্ম সেসব নিয়ে কিছু ভাবতেই পারেন না, তিনি শুধু একটা জীর্ণ ঢলঢলে ফতুয়া পরে সারাদিন স্টেটসম্যানে চিঠি লেখেন। তো এরকম এক একটা চরিত্রকে বানিয়েছিলাম।
0: দুর্যোধন
1: ছিল অফিসের বস, অফিসের বস সারাক্ষণ উড়ুতে চাপড়বে।

0: হাহা করে মেয়েদের নিয়ে টিপ্পনি কাটে আর জোকস বলে, সস্তা জোকস বলে, মানে এরকম ভাবে আমাদের সময়ের
1: মানে
0: মধ্যে আর কি
1: নতুন করে ভেবে
0: নিয়ে
1: তাদের
0: আসা।
1: নিয়ে এসেছেন আপনি
0: গান্ধারী ছিল
1: চরিত্রের
0: এরকম যে গান্ধারীর ছেলেরা দাঙ্গা করতে বেরিয়ে গেছে এবং সেখানে গান্ধারী তাই জন্য চোখে পটি বেঁধে রেখেছেন, দেখতে পাচ্ছেন না
1: পাচ্ছেন না। এটা
0: কুন্তির কবিতাটি একেবারে অন্য, এটা আমার মনে আছে কবি মল্লিকা সেনগুপ্ত বলেছিলেন সানন্দার জন্য একটি কবিতা লিখতে, তখন লিখেছিলাম। কুন্তি কাকিমার কথা আমরা খুব কমই বলেছি, যেরকম চরিতাবলীর কথা আমরা কোনোদিন লিখব না, যেরকম চরিত্রেরা আমাদের জীবনের ভিতে মাটি হয়ে মিশে থাকে তারপর ভুলে যেতে হয়। কুন্তি কাকিমার খুব গুণ ছিল বিয়ের সময়, রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি, পড়াশুনো যথেষ্ট করেছে, বিয়ে হয়ে গেল বলে স্কুলের চাকরিটা হলো না। কুন্তি কাকিমার নাক টিকলো, হৃদয়ে ধার ছিল, পাঁচ ছেলে সুবয়সে সবাইকে খাইয়ে পড়িয়ে দেওরের ননদের বাচ্চাদের সঙ্গে ছাতে উঠে কিতকিত খেলা হলো, হলো খুব কুমিরডাঙা খেলা, গানের মহড়া হলো জয়ন্তীতে রবীন্দ্র নাটক, খাটে বেড কভার দিয়ে স্ক্রিন করে দড়ি দিয়ে টেনে বিকেলে মোড়ের মাথা থেকে ফুচকা খাইয়েছে কত, আমরা বুঝিনি কুন্তি কাকিমার আর কি হলো না। শরীরের আর কিছু দরকার, মানুষের আর কিছু থাকে, ছোটরা জানে না, তারা পাণ্ডুরতা দেখেনি কখনো, কাকু ভালোবাসে কিনা আমরাও জানিনি কোনোদিন, কাকিমার মুখ দেখে কোনো কিছু বোঝাও যেত না। কুন্তি কাকিমার মনে রাগ ছিল কখনো বুঝিনি, কুন্তি কাকিমার মনে দুঃখ ছিল কখনো বুঝিনি, একদিন সব রাগ সব দুঃখ ফুটে উঠল স্তনের ক্যান্সারে, সব রোগ চেপে রেখে একদিন কাকিমা ফুরল।
1: সেই কুন্তি যিনি সেই অনেক রকম ত্যাগ স্বীকার করেই চলেন সমস্ত কিছু ভিতরে রাখেন, বাইরে তা বিশেষ বলিও না, প্রচ্ছন্নই থেকে যান অনেকটা। আমি এরপর চলে আসবো, আপনি যারা সোচ্চার যে মেয়েরা তাদের কথা বলেছেন, যে অলক্ষী মেয়েরা সমাজে যারা অলক্ষী, মানে যারা সমাজের নিয়ম কানুন মেনে চলেন না, সেই তাদের কথা দিয়ে আপনি লক্ষ্মীর পাঁচালী, নতুন লক্ষ্মীর পাঁচালী নির্মাণ করেছিলেন এক সময়। সেই প্রসঙ্গটা বা সেই ভাবনাটা
0: অনেকদিন ধরে আমাদের মধ্যে জারিত হচ্ছিল, কারণ আমরা অনেকদিন ধরে দেখছিলাম যে মানে আমি যখন বেড়ে উঠছি তখন আমার বন্ধুরা পরে বলেছেন যে হ্যাঁ সবারই কম বয়সে একটা সমস্যা হতো, আমাদের বাড়িতে যখন লক্ষ্মী পুজো হতো তখন লক্ষ্মীর পাঁচালী পড়া হয় তো শেষের দিকে, এবং সেই পাঁচালীর ভাষাতে সবসময় থাকে যে সব দোষ মেয়েদের, মানে সমাজে যা কিছু হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, আরো নানা কিছু সমস্যা হচ্ছে, নারদ এসে বলছেন বিষ্ণু আর লক্ষ্মীকে, আর বিষ্ণু আর লক্ষ্মী মা তখন বলছেন যে আসলে জানো তো ঘরের মেয়েরা ঠিক সময়ে গোবর ছড়া দেয় না, পরিষ্কার কাপড় পরে না, স্বামীর সেবা করে না, স্বামী খাওয়ার আগে খেয়ে নেয়, এইসব কারণেই এসব হচ্ছে।
1: আচ্ছা,
0: তো এটা শুনলে আমাদের খুব রাগ হতো একটা বয়সে, এখন বুঝি যে হ্যাঁ ওটা হয়তো সেই সময়ে, মানে একটা অতি প্রাচীন সময়ে যখন আর কিছুই ছিল না তখন কোথাও একটা হাইজিন বোঝানোর জন্য হয়তো এগুলো বলা হতো, যে সকালে উঠে গোবর ছড়া দেবে, ঘর পরিষ্কার করে রাখবে, জামা কাপড় চেঞ্জ করবে, কারণ নইলে নোংরা জামা কাপড়ে থাকলে অসুখ ছড়াবে। কিন্তু এখন মনে হয় মানে আমাদের সময় তো আর সেই সত্যটা নেই, যারা ডেটল দিয়ে ঘর মুছি, ফিনাইল দিয়ে ঘর মুছি, তারাও কেন এটা পরবো, আমাদের মনে হতো একটু আপডেট করা দরকার, মানে আমাদের সবসময় মনে হতো যে এই লক্ষ্মীর পাঁচালী ভীষণ পুরনো হয়ে গেছে এবং এর যে কথাগুলো সেগুলো ভীষণ নারী বিরোধী, নারীদেরই খালি যেন দোষারোপ করা হচ্ছে, এবং উচ্চস্বরে হাসা, কোঁদল করা, চিৎকার করে গল্প করা, এগুলো খুব খারাপ,
1: এগুলো খুব খারাপ,
0: সমাজ করে, তাই জন্য সমাজ একেবারে ছাড়ে খাড়ে যাচ্ছে,
1: পরিবারও যায়,
0: হ্যাঁ, এবং পুরো ব্যাপারটাই মেয়েদের উপরে নির্ভরশীল। তো আমরা চেয়েছিলাম এমন মেয়েদের কথা লিখতে আবার নতুন লক্ষ্মীর পাঁচালীতে, যারা নাকি অন্য কিছু করেও পৃথিবীটাকে ধরে রেখেছে। তার ফলে আমি একটা নবলক্ষ্মীর পাঁচালীর প্রজেক্ট শুরু করি, প্রজেক্ট বলতে আমার বন্ধুদের বলি তোমরা সবাই লেখো, এবং তাতে আমার কিছু ডাক্তার বন্ধুরা তারা কিভাবে সঠিক প্রসূতি হবে সেটাও লিখলো, কিভাবে প্রকৃতিকে বাঁচাবো,
1: মানে বিভিন্ন
0: পরিবেশকে বাঁচাবো,
1: হ্যাঁ, পরিবেশের কথা ভাবো,
0: সবজি কেটে খোসাগুলো আমরা মাটিতে ফেলবো যাতে মাটিতে সার হয়, এই ধরনের অনেক
1: প্রকৃতিকে বাঁচানোর
0: কথা যেগুলো আমরা চাই যে সাধারণ মানুষের জন্য কাজেও লাগুক, আবার লক্ষ্মীর
1: আবার আজকে লক্ষ্মী মেয়েরা যদি এগুলো করে তাহলে পৃথিবী লক্ষ্মীমন্ত হয়ে উঠবে আরো বেশি, সেইটা আর কি।
0: তো সেই করতে গিয়ে আমার প্রথমে একটা অংশ ছিল যেখানে বিখ্যাত কিছু মানুষের কথা ছিল, তারা প্রায় সকলেই সরস্বতী এবং লক্ষ্মীর সমাহার, তারা নানাভাবে মানে বটানিক্যাল গার্ডেন্সের একজন চিফ বটানিক্যাল অফিসার তিনি, বা

0: পাদ্মিনী গাঙ্গুলী বা এই সব মানুষগুলিকে নিয়ে একটা পাঁচালি লিখেছিলাম। সেই পাঁচালিটা কোনো কারণে বিশাল ভাইরাল হয়ে যায় এবং প্রতিবারই লক্ষ্মী পুজোর সময় সেই পাঁচালিটা আসে। তো সেইখান থেকে আজকে আমার একটা বিরাট কদিন আগে প্রাপ্তি হলো, সেটা হলো যে একটি স্কুল, খুব প্রাচীন স্কুল মুর্শিদাবাদ অঞ্চলের, সেখানে মেয়েরা সরস্বতী পুজোর দিন ওই পাঁচালিটা নিজেরা গান করে গিয়েছে স্টেজে, এবং সেটা আমি জানতে পারি অনেক পরে, তাদের একটা ভিডিও পাই।
1: আচ্ছা আচ্ছা।
0: তখন আমি বুঝি যে এটা কতদূর ছড়িয়ে গেছে,
1: কতদূর ছড়িয়েছে এই ভাবনাটা।
0: তার টিচাররা বলেন যে সেই মেয়েরা কিন্তু অনেকেই নানাভাবে অন্যদিক থেকে বঞ্চিত, মানে তারা হয়তো স্কুলে আসে না নিয়মিত, কিন্তু তারা এই সব অনুষ্ঠান করার জন্য এসেছে এবং তারা এটা মুখস্থ করেছে এবং তারপর সেটা পারফর্ম করেছে।
1: আর তাছাড়া লক্ষ্মী পুজোর সময় তো সত্যি, লক্ষ্মী পুজোর সময় ওই লক্ষ্মীর পাঁচালি বারবার ফিরে ফিরে আসে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লক্ষ্মী পাঁচালির যে সুরটা,
1: বারবার সুরটা আর লেখা গুলো,
0: আমার খুব পছন্দের সুর। আমার শুধু কথাগুলো পছন্দ হতো না, কিন্তু আমার সুরটা খুব, আমি সেভাবে লিখেছিলাম, একটুখানি পড়ছি কারণ এটা খুব দীর্ঘ। এইবারে শুরু করি লক্ষ্মী শতনাম, প্রতিটি লক্ষ্মীকে করি শতেক প্রণাম, কাদম্বনী গাঙ্গুলী নামে সর্বরোগ ক্ষয়, জাতিকাল ডাক্তার লেডি কত লড়াই হয়, আনন্দীবাঈ যোশী মহারাষ্ট্রে যাতা, ডাক্তার হিসাবে তিনি সেই রূপই খ্যাতা, সেই রূপ আর এক জানকী আম্মাল, সরস্বতী বরে তিনি চিফ বটানিক্যাল, লক্ষ্মী আর সরস্বতী এক দেহে বাস, এমন বিজ্ঞানী আরো আছে চার পাঁচ, এরম ভাবে অনেক বিজ্ঞানী, তারপরে লেখক, আরো অনেক
1: একাধারে যারা লক্ষ্মী এবং
0: সরস্বতী পার্সনের কথা ছিল,
1: তাদের কথা,
0: হ্যাঁ, ওই প্রদুনোভা করেছিলেন, দীপা কর্মকার,
1: তখন
0: সেইগুলো লিখেছিলাম, হিমা দাস যারা আমাদের মেডেল নিয়ে আসেন, তারপরে বিজনেস জগতেও যারা আছেন
1: তাদের কথা,
0: মানে বিভিন্ন ধরনের মানুষ,
1: যে
0: মেয়েদের কথা। এবং একটা জিনিস মজার, যে সম্প্রতি যখন মঙ্গলযান মঙ্গল গ্রহে পদার্পণ করলো, তখন যাদেরকে নিয়ে হইচই করা হলো তারা অনেকেই মহিলা বিজ্ঞানী ইসরোর, এবং তখন তাদের যখন ছবি দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে কি সুন্দর তিনি রান্নাও করেন। তো একজন বৈজ্ঞানিকের কি প্রকৃত পরিচয় রান্নাঘরে? তিনি তো বৈজ্ঞানিক, তার তো ওটাই প্রাথমিক
1: ঘুরে ফিরে ওই পরিচয়টাই যেন মেয়েদের ক্ষেত্রে বড় হয়ে যায়।
0: হ্যাঁ, মানে ওটাকে দেখানো হয়, ওটাকেই তুলে ধরা হয়। ওই যেমন বললাম যে কোভিড আক্রান্তা মা 15টা রুটি বেলেছেন, এটাই খবর হয়, কিন্তু একজন নারী প্রতিদিন কাজের পরেও সে এতগুলো কাজ করে বাইরে বেরিয়ে, আর পাঁচটা ব্যাংকে যাওয়া, পাঁচটা লড়াই করে ঝগড়া করে গ্যাসের সিলিন্ডার নিয়ে আসা, আমাদের ছোটবেলায় তো দেখেছি যে মায়েরা গিয়ে কি লড়াই করতেন, মানে প্রতি জায়গায় লাইন, টেলিফোনের বিলও লাইনে দেওয়া হতো, কিছুই অনলাইনে ছিল না। এবং আমার মা তো সারা দিন ধরে খালি বেরিয়ে গিয়েও কাজ করছেন, ঘরেও কাজ করছেন। আমার মনে আছে যে সর্ষের তেল ভালো পাওয়া যাবে কোথায় সেখানে গিয়ে তেল নিয়ে আসছেন, ইলেকট্রিসিটি বিল জমা দিতে যাচ্ছেন, মানে সবই নিজে করতেন, এবং সবগুলোই ভীষণ কঠিন কাজ, এবং পুরুষের জগৎ,
1: পুরুষের জগতে সেই কাজ। তাছাড়া একটি মেয়ে যদি পুরুষের মতোই অন্য একটি ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন, বা সেটা যদি তার ইংরেজি কথায় বললে প্যাশন হয়, রান্নাটা তার ভালো নাও লাগতে পারে,
0: কিন্তু
1: সেই ভালো না লাগাটাও অনেক সময়, যদি সেই রান্নাটা তার সাথে চলতে পারে, মানে করে ভালোভাবে,
0: হিন্দি ছবিতে এই জিনিসগুলোকে দেখানো হয়, যেমন একটি ছবিতে আমার মনে আছে শ্রীদেবীকে দেখানো হয়েছিল যে তিনি ইংরেজি বলতে পারেন না, কিন্তু তিনি খুব ভালো লাড্ডু বানাতে পারেন, পরে দেখানো হলো যে তিনি ইংরেজি শিখে ছোট ব্যবসা করলেন এবং তাকে পরিবার স্বীকৃতি দিল, কারণ মেয়েদের সবসময় ওই পিছনে ঠেলে রাখা এবং অত কিছুই পারে না এইটা বলা হয়, অথচ সে যে কত কিছু পারছে, ইতিমধ্যেই পারছে, সেটা
1: নজরে পড়ে না। আজ 21 শতকেরও 25 বছর হয়ে গেল, সময়ের বদল,
0: হ্যাঁ, একটা এক চতুর্থাংশ শতাব্দী আমরা পার হয়ে গেলাম,
1: সময়ের বদল ঘটলো, অনেক পরিবর্তনের স্রোতে আমরা চলেছি, কিন্তু দিদি পরিবর্তন, মেয়েরা কি এই এগিয়েছে সমাজ, আপনার কি মনে হয়?
0: এগিয়েছে তো বটেই, আমার মনে হয় আমার আগের প্রজন্মে যেমন, বা তারও আগের প্রজন্মে, আমার দিদিমা তিনি অসংখ্য সন্তান ধারণ করেছেন, আমাদের পরের প্রজন্মে অনেকে সন্তান নিচ্ছে না, মানে এই চয়েস, মেয়েদের শরীর নিয়ে চয়েস, এটা কিন্তু বেড়েছে অনেক, এবং সেটা ভালো হোক খারাপ হোক সেটা অন্য প্রসঙ্গ,
1: মানে তার কিছু সিদ্ধান্ত
0: নিজের জন্য নিজে নিচ্ছে মেয়েরা, এবং এটা কিন্তু ইররিভার্সিবল প্রসেস, মানে এটাকে অপ্রতিবর্তনীয়, মানে এটাকে আর কোনোদিন ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ যদি মেয়েরা একবার নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখে যায়, তখন আর তাকে বলা যাবে না যে তুমি সিদ্ধান্ত নিও না। কিন্তু আমাদের সমাজ বোধহয় একটা পিছু টান সবসময় রাখে, সবসময় এদেরকে নিয়ে খারাপ কথা বলা হয় বা ট্রোল করা হয়,
1: যেটা তার মনের মধ্যে একটা কোথাও সেই হীনমন্যতা জন্ম

0: এই সংসারকে তুমি গুরুত্ব দিচ্ছ না, মেয়েরা গুরুত্ব দিচ্ছে না, বা যখন বিয়ের জন্য মেয়ে খোঁজা হয় তখন বলা হয় ঘরোয়া বউ চাই, চাকরি করা বউ চাই না, কারণ তারা চায় যে ওই পুরনো মডেল গুলোকেই রাখতে,
1: বা চাকরি করলেও যেন ঘরোয়া, তার সঙ্গে আবার জুড়ে দেওয়া হয় দুটো কথা,
0: চাকরি করেও ঘরোয়া, এবং মানে দাবির কোনো শেষ থাকে না।
1: এবার আমরা শুনি আর একটা কবিতা।
0: এই কবিতাটিও আরেকটি কলেজে গিয়েছিলাম নারী দিবসে, সেখানে সেই কলেজের মেয়েরা অভিনয় করে দেখিয়েছিল আমাকে কবিতাটা, আমার ধন্য হয়ে গেলাম আমি, মানে আমার কবিতাটা লিখেছি অনেক বছর আগে 2006 সালে,
1: ও তারা সেটা অভিনয় করলো,
0: তারা সাম্প্রতিক কালে অভিনয় করেছে এবং তারা পুরো স্টেজ সাজিয়ে অভিনয় করেছে। কিন্তু কবিতাটা ছিল 2005-06 সালে একটা অনুষ্ঠান হতো টিভিতে, তার নাম ছিল রোজ গেরে গিন্নি, তো সেইটা নিয়ে লিখেছিলাম, সেটাই খুব পপুলার হয়ে হিট হয়ে গিয়েছিল তথাকথিতভাবে, আমি যার ফলে খুব আমার খুব ভালো লাগে কবিতাটা। রোজ গেরে গিন্নি ও বিদিশা গাঙ্গুলি, মানে বিদিশা গাঙ্গুলি একটি চরিত্র, সে যেন বলছে, আমি রোজ সন্ধে 6:30 টিভি খুলি মাসিমা, কোনোদিন মিস করি না, সত্যি বলুন আর কোন প্রোগ্রামটাই বা আছে দেখবার মতন, ওদিকে তো কেবল মারামারি ধর্ষণ আর হাসপাতালে শিশু মৃত্যু, এটুকুই প্রাপ্তি আমার, টিভি খুললে এটুকুই সুখ, মাসিমা ওরা সব আমারই মতন মেয়ে, কেউ গান শিখেছিল, কেউ ছবি আঁকা, এখন সব গিন্নি, রোজগারবিহীন গিন্নি, আমারই মতন, গান গেয়ে ছবি এঁকে কিংবা অভিনয় করে ওরা কেউ টিভির পর্দায় ওঠেনি, উঠেছে কেবলই গিন্নি হিসেবে, তাও আবার রোজগারবিহীন, রোজগার থাকলে কিন্তু ডিসকোয়ালিফাই, একদিনে 10-10 হাজার টাকার রোজগার ভাবা যায়, 10,000 টাকার গিফট কুপন শুধু শশার খোসা ছাড়িয়ে আর রান্নাঘরের ফর্দ মুখস্থ করে ভাবা যায়, ওরা সব আমারই মতন মেয়ে, সারা জীবন ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আর একদিন শশার খোসা ছাড়িয়ে টিভির পর্দায় অমর হয়ে যাওয়া, বাচ্চারাও বড় হয়ে বলবে আমার মা না একদিন রোজ গেরে গিন্নিতে, আমারও অমরত্ব ইচ্ছা করে মাসিমা, একটা কম্পিটিশন পোস্টকার্ড নিয়ে আসবো কাল, এই আমি বিদিশা গাঙ্গুলি অমরত্ব পাবো বলে বেছে নিচ্ছি একদিনের 10,000-এর বদলে সারা জীবনের রোজগারহীনতা।
1: নারী কবিরাই বোধহয় মেয়েদের কথা এমন করে বলতে পারেন। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, মানে আপনার থেকে জানতে চাই, নারী কবিরা কি কবির ভুবনে আলাদা, কবিতার ভুবনে বা কবিদের ভুবনে, বা সেই আলাদা
0: থাকা? লড়াইটা তো আসলে বহুদিন ধরেই চলছে, কিন্তু এখনো কেউ যদি, শুধু নারী কবি বলে নয়, মানে নারী শিল্পী চিত্রশিল্পী
1: যে কোনো ক্ষেত্রেই,
0: বা নারী আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার, অনেক ক্ষেত্রেই বলা যায়, যদি একটা তালিকা করতে বলা হয় প্রথমেই কিছু পুরুষের নাম উঠে আসবে, তারপরে অনেক ভেবে বলা হবে যে হ্যাঁ সংখ্যায় কম কিন্তু মেয়েরাও করছেন, এই যে মেয়েরাও করছেন, দে অলসো র্যান, এটা কিন্তু কবিতার ক্ষেত্রে
1: মানে অবধারিত ভাবে উঠে আসা ব্যাপারটা নয়,
0: না একেবারেই নয়, এবং তার কারণ একটা তো সংখ্যাধিক্য নেই,
1: না
0: সেটা একদা তো একেবারেই ছিল না, একদা হয়তো 100 জনের মধ্যে 2 কি 3 জনকে পাওয়া যেত, এখন সেখানে হয়তো 24-25 জনকে পাওয়া যায়, কিন্তু তাদের নামটা কিন্তু মনে পড়ে না,
1: ঠিক
0: মনে করিয়ে দিতে হয়,
1: মনে করিয়ে দিতে হয়, সেই জন্য মেয়েদের কথা বলতে মেয়েদের আরো আরো উঠে আসা উচিত।
0: হ্যাঁ, মেয়েদের কথা ক্রমাগত বলে যেতে হবে, আসলে মেয়েদের কথা বলে শুধু নয়, এখন যেটা কথা বলা হয় আমাদের সেটা হলো যে পৃথিবীর অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে যে কিছু মানুষ সব ক্ষীরটুকু খেয়ে চলে যাচ্ছে, মানে সেটা কখনো জাতপাতের ভিত্তিতে হতে পারে, কখনো গায়ের রঙের ভিত্তিতে হতে পারে, বর্ণ বৈষম্যের দেশগুলিতে সেটা গায়ের রঙের ভিত্তিতে, আবার আমাদের দেশে জাতপাতের ভিত্তিতেও একটি দলিত ছেলেও একই রকম ভাবে মানে অসহায়, আবার মেয়েদের তো অবশ্যই, আর একটা ইন্টারসেকশনালিটি বলে কথা বলা হয় যে যেখানে একটি মেয়ে সে আবার দলিত, সে আবার দরিদ্র পরিবারেরও, এবং সে শিক্ষার আলো পায়নি, সে হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট স্তরে রয়েছে, তার সবচেয়ে বেশি জীবনে সমস্যা এবং কষ্ট, এবং যে মুহূর্তে তাকে তার একটা কোনো সমস্যার উদ্ধার হবে, তাকে হয় শিক্ষা দিতে হবে, নয় তার একটা চাকরি পেয়ে তাকে অর্থনৈতিক স্বাধীনতা পেতে হবে, তখন সে ধীরে ধীরে তার পরের স্টেপটাকে লড়াই করতে পারবে, লড়াই করার অবস্থাটাতেই তো আমাদের অনেক মেয়েরা আসেন,
1: সেই স্বপ্ন,
0: আমরা তো অনেক বেশি প্রিভিলেজ প্রাপ্ত, আমরা তো অনেক বেশি আলো ছোটবেলা থেকে পেয়েছি, আমরা অনেক শিক্ষিত
1: মানুষ পেয়েছি,
0: হ্যাঁ সুযোগ পেয়েছি, টাকা পয়সা ছিল, মোটামুটি বাড়ির মাথার একটা ঘরের আচ্ছাদন ছিল,

0: জামা কাপড় ছিল, মানে আমরা যেভাবে বড় হয়েছি সেটা হয়তো আমাদের সমাজের খুব অল্প নগণ্য সংখ্যকই সেভাবে পেয়েছে। কাজে সেইখানে ভাবতে গেলে একটা বিরাট বড় সংখ্যক মানুষ
1: আজও আজও বঞ্চিত, আজও অনেক কিছু পায়,
0: অনেক কিছু চাই এবং অনেক কিছু দরকার তাদের জন্য,
1: তবেই বোধহয় সেই উচ্চারণটা আরো বেশি দৃপ্ত হবে, মানে তার নিজের কথা বলবার মতন।
0: হ্যাঁ,
1: মানে সেই
0: মানে কবিতা লেখা অনেক পরের কথা, কবিতা লেখা হচ্ছে সেই সময়ের কথা যখন সে খেতে পড়তে পায়।
1: হ্যাঁ, ঠিকই ঠিকই না, কিন্তু কবিতা হচ্ছে সেই অস্ত্র যেটা দিয়ে আমরা অনেককে সাহস দিতে পারি।
0: হ্যাঁ, একদম। আর দ্বিতীয় কথা যে সৃষ্টিশীলতা মানুষের একটা বেসিক দাবি, ঠিক যেমন খাদ্য বস্ত্র বা গৃহ, তেমনি সৃষ্টিশীল হতে দেওয়া হয় না অনেককে যখন, তখন বোঝা যায় যে সেটাও কত বড় বঞ্চনা বা কত বড় শোষণ হতে পারে। যখন একটি মেয়ের কবিতা ছাপা হয় না বা একটি কারোর বইকে ভালো নয় বলে উল্টে রেখে দেওয়া হয়,
1: ঠিক,
0: বা পড়াই হয় না অনেক সময়। আমার স্ত্রী আপনার লেখা পড়েন, অনেক নারী লেখককে এই কথা শুনতে হয়েছে, মানে আমি পড়ি, সুচিত্রা ভট্টাচার্য একবার বলেছিলেন এত বড় লেখক হয়েও,
1: হ্যাঁ, তার গল্প এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও,
0: তৎসত্ত্বেও পুরুষরা বলতে লজ্জা পেতেন যে আমি পড়ি আপনার লেখা, বলতেন যে আমার স্ত্রী আপনার লেখা পড়েন।
1: সেই বঙ্কিমের আমল থেকে হয়ে আসছে আর কি, যেমন তখন বলা হতো যে বাংলা ভাষা, বাংলা ভাষা বাংলা পড়বে, আমাদের ঘরের বউরা পড়বে আর কি,
0: আমরা ইংরেজি পড়বো,
1: ইংরেজি পড়বো।
0: আর বঙ্কিমের জন্য নারীর বুদ্ধি তো আধখানা নারকেলের মালা, তো মেয়েদের ওই আধখানা অস্তিত্ব নিয়েই কাটিয়ে যেতে হচ্ছে এখন।
1: ঠিক, মহিলা কবিদের শুরুর থেকে লড়াইটা তো কম নয়, মানে এক সময় নারীর কবি হয়ে ওঠাটাই ছিল একটা অর্জন, মানে এই যে ব্যাপারটা আর কি, তখন তো স্বীকৃতিটাও পাওয়া সম্ভব ছিল না, বা খুব ভীরুতার সঙ্গে হয়তো কেউ কেউ লিখছেন, শুরু করছেন
0: খামে করে পাঠাতেন, আমি নিজেই তো গোপন খামে পাঠিয়েছি, মানে আমি কাউকে জানান দিইনি। আমি একটা
1: এর আগে শতকে তো মানে অনেক সময় পুরুষের নাম দিয়েও কবিতা লেখা মেয়েরা লিখেছেন বেনামিতে, আবার কখনো কখনো সার্টিফিকেট দিতে হতো, বলতো কেউ যে এটা মেয়েদেরই লেখা।
0: হ্যাঁ, যেমন রাধারানী দেবী, অপরাজিতা দেবীর নাম করে যে লেখাগুলো লিখেছেন সেগুলো অনেক বেশি বিস্ফোরক,
1: ঠিক,
0: এবং অনেক বেশি তাতে কৌতুক ছিল, যেমন কৌতূহল ছিল তেমনি অনেক বেশি খোলা মনের কথা ছিল, কিন্তু সেটা তিনি নিজের নামে লিখতে পারেননি, তিনি অপরাজিতা নামের ছদ্মবেশে লিখেছেন। তখন তাই নিয়ে আলোচনা হচ্ছে যে ওটা তার মানে কোনো পুরুষ অপরাজিতা ছদ্মবেশে লিখছে।
1: সেইখান থেকে আজ মানে মানকুমারী বসু থেকে বল্লরী সেন, আমি বল্লরী সেনের নাম করলাম, তিনি লিখছেন, আপনি তার কথা বলেছেন, তার লেখার কথা আপনি অনুধাবন করেন এই জগৎকে, এই নিয়ে এই যে অনবদমনের কবিতা বলে আপনি।
0: হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা আসলে এটাও আমার একটা ভাবনা যেটা বহুদিন 10-15 বছর ধরেই জারিত হয়েছে, মানে ধীরে ধীরে ধীরে ধীরে গড়ে উঠেছে, যেটা আমরা এতক্ষণ আলোচনা করছি, মেয়েরা ঘরের বাইরেই পা রাখতে পারলো না, মানে ঘরের বাইরেতে যেমন নিখিলেশ জোর করে তার স্ত্রীকে বাইরে আনলো, তারপর কি কাণ্ড হয়ে গেল, মানে ব্যাপারটা তো এরকমই হয়ে গেছে যে উপস্থাপনার মধ্যেই গলদ রয়েছে, মেয়েদের বাইরেই বার করতে দেওয়া হচ্ছে না। সেখানে তার মনের কথা লেখা এবং তার নিজের কামনা বাসনা শরীরের দাবি, এই কথাগুলো লেখাটা তো আরো বেশি সোচ্চার হওয়াটা আরো বেশি মানে প্রায় নিষিদ্ধ। সেখানে যারা আমাদের আগের প্রজন্মের সোচ্চার হয়েছিলেন তাদেরকে একত্র করতে গিয়ে আমরা আমার প্রজন্ম অবধি এসেছি, আমি একটা মানে মেয়েদের লেখার সংকলন করেছি।
1: আমরা যদি তার থেকে
0: এখান থেকে তো পড়া এখন সময়াভাবে মুশকিল, শুরু করেছি আমি অপরাজিতা দেবীকে দিয়েই, মানে যিনি রাধারানী দেবী,
1: না তার মধ্যে থেকে আপনার পছন্দসই যে কোনো একটি কবিতা আমরা একটু শুনবো এই শেষ বেলায়।
0: তাহলে কবিতা সিংহেরই বলি,
1: ঠিকই,
0: বারবার কবিতা সিংহের সিংহে আসেন।
1: হ্যাঁ, তাছাড়া বেতারের সঙ্গে তার যোগ।
0: হ্যাঁ, পৃথিবী দেখে না কিছুকে আলাদা রাখো, সমীবৃক্ষে রমণীহে একা, সত্যকার এলো চুল, সত্যকার রমণী নয়ন, সত্যকার স্তন, খুলে রাখো নিজস্ব ত্রিকোণ, তারপর চলে যাও বিরাট রাজার ঘরে, আহা যেন স্মৃতিভ্রষ্ট অজ্ঞাতবাসিনী, খুলে রেখে চলে যাও সত্যকার শ্রোণী, হাসো তুমি অপমানে ছিন্ন ভিন্ন, হাসো বিমোহিনী, যেভাবে অনন্তকাল হাসে বৃহন্নলা, যেভাবে রমণী সমা ছুড়ে দাও কৌতুকের মতো ঘোরতর পরিহাস, ক্রূর দিব্য ছলা, ভেঙে দাও সত্যতাকে, মারাও ব্যবসা ওরা, তোমার বিধ্বংসী তেজ বাণিজ্য বোঝে না, গঠনের মধ্যে চুর ভাঙনের সংকেত বোঝে না, নিজের ভিতর তুমি একা কাঁদো বড় অশ্রুহীন, মন্ধ রাখো ত্রিকালদর্শী ত্রিনয়ন, সত্যকার সঙ্গমের রণ কে দেবে তোমার নারী, কোথায় সে পুরুষোত্তম, তাই অভিনবা সমীবৃক্ষে শস্ত্র খুলে রাখো, খুলে রাখো রমণী ধরম, কিম পুরুষের সঙ্গে ঘটে।

0: যায় পৃথিবীর সমস্ত অফলা সঙ্গম, অজন্ম আলাদারা কুসুমী বৃক্ষে রমণীহে একা, তোমার অনন্ত শক্তি ধ্বংসে ছুটে যেতে যেতে মূর্খের স্বর্গের মতো পৃথিবী দেখে না।
1: বা আপনার কবিতা, কবিতা সিংহের কবিতা, এই সমস্ত কবিতা প্রেরণা দিক আগামীর মেয়েকেও, মেয়েদের কণ্ঠস্বর ভাষা পাক আপনার কলমে।
0: ধন্যবাদ।
1: আসলে কবিদের সাথে কথা ফুরোয় না, কবিরা নদীর মতো,
0: সেটাই।
1: তাই আবারও কথা হবে নতুন কবিতা নিয়ে কবিকণ্ঠ অনুষ্ঠানে, আবারও পাবো আপনাকে, এই আশা নিয়ে শেষ করছি।
0: খুব খুশি হলাম, খুব ভালো লাগলো।

শুনছিলেন কবি কণ্ঠে। আজ শুনলেন কবি যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতার দ্বিতীয় পর্ব। তাঁর সঙ্গে কথা বললেন রুমা ঘোষ, সম্পাদনা মনোজ কর, প্রযোজনা দুর্বাতে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ষোলো আনা বাঙালি।

0: শোনো না বাঙালি,
1: সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথের তোপসেকে মনে আছে তো? আমাদের আজকের অতিথি সেই তোপসে সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
2: আপনারা শুনছেন ষোলো আনা বাঙালি অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা এবং ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। দ্বিতীয় পর্ব আজ শুনবেন আপনারা। আমরা শুনছিলাম ওর কাছে গত পর্বে যে সত্যজিৎ রায়ের তোপসে কিভাবে উনি হয়ে উঠেছিলেন, স্কুল থেকে নির্বাচনে আসা এবং সেখানে কিন্তু উনি নির্বাচিত হননি, তারপরে একজন শিক্ষকের মাধ্যমে পৌঁছে যাওয়া সত্যজিৎ রায়ের বাড়ি, এবং তখন উনি জানতেনও না যে ওটা সত্যজিৎ রায়ের বাড়ি, তারপর সেখান থেকে তোপসে হয়ে ওঠা এবং পড়াশোনা ওর কাজ। আমরা আবার ওর সঙ্গে কথায় ফিরে আসি। এরপর তো আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়াশোনাটাতেই মন দিলেন, তারপর তো বোধহয় আপনি পড়াশোনা এবং কর্মসূত্রেই দিল্লি গেলেন।
3: এক্স্যাক্টলি, পড়াশোনা না, কর্মসূত্রে দিল্লি গেলাম।
2: আচ্ছা, মানে আপনি
3: দিল্লিতে চাকরি নিয়ে চলে গেলাম।
2: দিল্লিতে চাকরি নিয়ে চলে যান, তখন কি কোথাও একটু মন খারাপ হয়েছিল যে এখানে আর অভিনয়ের, হয়তো দিল্লি থেকে যাতায়াত কঠিন কিছু নয়,
3: কলকাতা ছাড়ার জন্য খুব মন খারাপ করেছিল, অভিনয়ের জন্য খুব একটা মন খারাপ করেনি, কারণ আমি তখন সক্রিয়ভাবে তো অভিনয়ের মধ্যে নেই, ছবি দুটো করেছি, ব্যাস দ্যাটস ইট, অভিনয় জগতে ছিলাম না। তবে কলকাতা ছাড়ার জন্য যথেষ্ট মন খারাপ হয়েছিল, মিসিং দ্য আড্ডা, ভবানীপুরের পাড়ার সেই অ্যাটমসফিয়ার, কলকাতার সেই মজা, আড্ডাবাজি, এগুলো সব মিস করছিলাম দিল্লিতে বসে, সুতরাং সেই দুঃখটা যথেষ্ট ছিল।
2: আপনি ছোটবেলা থেকে বোধহয় মানে এই পড়াশোনার জগতে থাকবেন এটাই আপনার সিদ্ধান্ত ছিল বা এই ধরনের কাজ করবেন?
3: হ্যাঁ, আমার কিছুটা মায়ের ইনফ্লুয়েন্স ছিল, আর আমারও মনে হয়েছিল যে বাবার মতন আমিও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হব এবং আমি চাকরি বাকরি করব, কিংবা চাকরি বাকরিটা করব, বাবা যেহেতু চাকরি বাকরি করতেন তা আমারও মনে হয়েছিল চাকরি বাকরি করলে পর জিনিসটা ঠিকঠাক হবে। ওটা অন্য কথা, চাকরি করতে করতে বোর হয়ে গেলাম, তারপর চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলাম, সেটা অন্য কথা, বাট চাকরিটা করব, পড়াশোনাটা কমপ্লিট করব, এটাই মেইন উদ্দেশ্য ছিল।
2: এটা একটা প্রথম থেকেই ভাবনা ছিল?
3: প্রথম থেকেই ভাবনা ছিল।
2: বেশ, এই যে আপনি বারবার বলছিলেন যে কলকাতাকে আপনি খুব ভালোবাসতেন বা আজও বাসেন, এবং আপনি যখন দিল্লিতে যান সেই সময় মিস করছিলেন কলকাতাকে, এবং কোথাও মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল কাজ করতে গিয়ে দিল্লির সঙ্গে, যেহেতু আপনার ভেতরে সবসময় বাঙালি, বাংলা ভাষা, এই ব্যাপারগুলো খুব একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে আপনার?
3: ডেফিনেটলি, তবে ফরচুনেটলি আমি যে কোম্পানিতে প্রথম চাকরি করি সেই কোম্পানির মালিক ছিল বাঙালি।
2: আচ্ছা,
3: সেই হিসেবে বাঙালি আনা কিছুটা পাওয়া যেত কোম্পানির মধ্যে, আরো

0: একজন এমপ্লয়ি ছিল, কলিগ ছিল, যারা বাঙালি ছিল, সেই মিলিয়ে আমি একটু বাঙালি ভাবটা পেতাম। বাট সম্পূর্ণ নয়, মানাতে বেশ অসুবিধা হতো, কারণ আমার আশেপাশে যারা কাজকর্ম করতেন তারা সবই দিল্লিবাসী লোক, তাদের সাথে কথাবার্তা বলা টলাগুলো যথারীতি হিন্দিতে হতো কিংবা ইংলিশে হতো, সুতরাং বাঙালিয়ানা ব্যাপারটা যথেষ্ট মিস করতাম।
1: বেশ, কিন্তু তাও সেখানে অ্যাডজাস্ট করে আপনি কত বছর মোটামুটি দিল্লিতে ছিলেন?
0: আমি মোটামুটি বছর চারেক ছিলাম দিল্লিতে।
1: আচ্ছা আচ্ছা, তারপরে আবার কলকাতায় ফিরে আসলাম।
0: কলকাতায় ফিরে আসলাম।
1: আচ্ছা, সেখানে কলকাতায় ফিরে এসে আবার ওই মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস পড়ে যে কাজের সূত্র হয়
0: সেটাই? একদম একদম, সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য যে চাকরিগুলো পাওয়া যায় সেরকমই একটা খুব বড় একটা কোম্পানিতে জয়েন করলাম, এবং সেখানে সবাই বাঙালি, সুতরাং কোনো অসুবিধা ছিল না, এবং নাম করা কোম্পানি, এবং সেখানে যথেষ্ট মজা পেতাম চাকরি করতে করতে, বন্ধু বান্ধব তৈরি হয়েছিল প্রচুর, এবং একসাথে আমরা মিলেমিশে চাকরি করতাম, খুব ভালো লাগতো।
1: এবার এই যে আপনি দিল্লি থেকে কলকাতায় ফিরে এলেন, সেটা কি কলকাতার টানে ফিরে আসা নাকি মানে অনেক সময় হয় না যে বেসরকারি সংস্থায় থাকলে কোম্পানি সুইচ করতে থাকার একটা প্রবণতা থাকে যারা কাজ করে?
0: মূলত কলকাতার টানে ফিরে এসেছিলাম, মূলত কোম্পানিগত ভাবে কিছু ব্যাপার ছিল না, মূলত কলকাতার টান ছিল এবং কলকাতার বন্ধু বান্ধবদের মিস করছিলাম, সব মিলিয়ে মিশে কলকাতার টানেই ফিরে এসেছিলাম, এবং চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছিলাম, মানে এখানে চাকরি পেয়েছি বলে ফিরে এসেছি এরকম নয়, চাকরিটা জাস্ট ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে এসে এখানে চাকরি খোঁজাখুঁজি করে চাকরিটা পেয়ে
1: আবার পেয়ে গিয়েছিলেন, এবং তারপর এখানেই কাজ করে
0: এখানেই কাজকর্ম করেছি।
1: বেশ, তখন কলকাতার আড্ডা বা এইগুলোর সঙ্গে আরেকবার মিশে যেতে কোনো অসুবিধাই হয়নি?
0: একদম, আড্ডা একটা সাংঘাতিক জায়গা, মানে কফি হাউসের আড্ডাতে কত ভালো ভালো গান তৈরি হয়েছে, কত ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে কোনো ঠিক নেই, আড্ডা থেকে যে কি কি হতে পারে, আড্ডার একটা দারুণ ব্যাপার আছে, এবং আড্ডা ব্যাপারটা আমি এখনো এই বয়সেও ভালোবাসি, যদিও আড্ডা মারবার লোক কমে গেছে, আজকাল আর আড্ডা মারার লোক খুঁজে পাই না, আর আজকের দিনে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক হয়ে যাওয়াতে আড্ডাটা ডিজিটাল মাধ্যমে চলে গেছে,
1: সমাজ মাধ্যমে আড্ডা,
0: সমাজ মাধ্যমে আর আড্ডাটা নেই, তাও চেষ্টা করি আড্ডাটা মারার জন্য, বাট লোক চোখ পাওয়া যায় না আজকাল।
1: ঠিক আচ্ছা, আপনার দুটো সিনেমায় কাজই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বা স্মৃতি যদি একটু ভাগ করে নেন।
0: সৌমিত্র চ্যাটার্জি সুপারস্টার, যখন ফেলুদার রোলে সৌমিত্র চ্যাটার্জিকে সিলেক্ট করা হলো এবং আমার সাথে যখন সৌমিত্র চ্যাটার্জি আলাপ হলো, তখন সৌমিত্র চ্যাটার্জি সুপারস্টার, এটা আমিও জানতাম সুপারস্টার, কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম এত মাইডিয়ার লোক খুব কম দেখেছি আমি জীবনে, এবং এই মাইডিয়ার হওয়ার জন্যে ওনার জীবনের শেষ পর্যায় পর্যন্ত আমার সাথে সম্পর্ক ছিল, যদিও সেইভাবে তো আমি সিনেমার জগতে ছিলাম না, আমি ওর সাথে আর একটা ছবি করেছিলাম জয় বাবা ফেলুদা তার সোনার কেল্লা ছাড়াও আর একটা ছবি করেছিলাম, যেটা আবার কাকতলীয়ভাবে বেনারসে শুটিং হয়েছিল, ছবিটার নাম ছিল আরোহণ বলে, সেখানে সৌমিত্র কাকু আমার বাবা হয়েছিল আর আমি ছেলে হয়েছিলাম, তো সেই আউটডোর শুটিংয়ে আবার অনেক বছর পরে আমরা দুজনে গেছিলাম, বাট সৌমিত্র কাকু সেই সৌমিত্র কাকুই থেকে গেছে। কোস্টারকে কিভাবে তৈরি করতে হয়, একজন কো অ্যাক্টারকে কী করে তৈরি করতে হয়, সেটা সৌমিত্র কাকুর মতন লোক খুব কম আছে, অন্য কোনো লোক আছে কি না যে কো অ্যাক্টারকে কী করে তৈরি করতে হয় যেটা জানে, সেটা আমার ধারণা সৌমিত্র চ্যাটার্জির মতন লোক ছাড়া আর বোধ হয় কেউ খুব একটা নেই যে কো অ্যাক্টারকে তৈরি করেছে, তো সেই দিক থেকে সৌমিত্র চ্যাটার্জির সাথে সম্পর্ক একদম রিয়েলি মাই ডিয়ার কাকার মতন, এবং হাসি ঠাট্টা আড্ডাবাজি ডেকপুল করা, মজা করা, একসাথে হই হই করা, এই ব্যাপারটা কো অ্যাক্টার হিসেবে স্টার সৌমিত্র চ্যাটার্জি স্টারডম থেকে নেমে এসে একদম স্বাভাবিকভাবে আমার আপনার জীবনে যেরকম একটা গতি থাকে সেই গতির সাথে নিজেকে মিলিয়ে দিত, সেটা আমার চোখে দেখা এবং আমার জীবনে পরখ করা। আমার কাছে সৌমিত্র কাকুর সাথে গিয়ে যা ইচ্ছে তাই আবদার করতাম, অনেক অ্যাডাল্ট কথাবার্তা বলতাম যেটা আমি শিখেছি, সৌমিত্র কাকুর বকুনি দিত, এগুলো শেখার কোনো দরকার নেই ইত্যাদি ইত্যাদি, মানে অভিভাবক হিসেবে আমাকে,
1: বন্ধু কাম অভিভাবক,
0: বন্ধু কাম অভিভাবক হিসেবে আমাকে সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুদার মধ্যে দিয়ে নিয়ে গেছে।
1: আমার অভিনয় শেখার জায়গা থেকে কি কিছু বলবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা?
0: বলে দিত, বলে দিত শর্টের আগে, বলে দিত তুই এটা করছিস আমি এরকম করব কিন্তু, আমি এরকম করলে কিন্তু তুই

আরম্ভ করবি, তার জিনিসটা জমবে, সবসময় বলে দিত এবং জানিয়ে দিত কি করতে যাচ্ছে। ওর দিক থেকে কোনো সারপ্রাইজ ছিল না আর আমার দিক থেকে কোনো সারপ্রাইজ ছিল না। তো আমরা ইকুয়েশনটা ওরকম তৈরি হয়ে গেছিল যে আমরা এক্স্যাক্টলি জানতাম ফেলুদা তোপসের ইকুয়েশনটা কি হবে, রসায়নটা কি হবে, এবং সেখানে কোনো রকম সত্যিটা কখনো আমি কোনো টেকে আপত্তি হয়েছে যে না এটা ঠিক হয়নি, এটা ওই হয়েছে সেই হয়েছে, এসব কিচ্ছু হয়নি।

0: বাগদি বাঙালি বলে একটা ফিল্মের জন্যে
1: হুম হুম হুম
0: অঞ্জন দত্ত আমাকে কন্ট্যাক্ট করলো।
1: আচ্ছা
0: তো অঞ্জন দত্ত কন্ট্যাক্ট করাতে আমি বললাম যে কি করতে হবে,
1: হুম
0: বলে এরকম একটা বাবার রোল করতে হবে,
1: হুম
0: আর তোমার ছেলে যথেষ্ট ইয়াং ছেলে,
1: হুম
0: আর বাবার ছেলের সম্পর্কটা দেখানো হবে।
1: হুম
0: ঠিক আছে, নট ব্যাড, করে দেবো। তো এই হঠাৎ ডাক পড়লো, আমি করলাম। ওইটা করতে করতে যেটা ডাক পড়লো সেটা হচ্ছে সন্দীপ রায়ের হিট লিস্ট বলে একটা ফিল্ম। তো হিট লিস্টে আমাকে ডাক পড়লো, আমি একটা কোম্পানির কর্ণধার, সেই রোলটা প্লে করার জন্য, একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি, আমি চিফ পার্সন, তো সেই রোলটা প্লে করার জন্য। এই করতে করতে পরপর পরপর এইটা ওইটা এইটা সেইটা অনেক করে আসতে থাকলো কন্টিনিউয়াসলি। বছর দুয়েক হয়েছে, এখন 2026, বছর দুয়েক হয়েছে আমি আর সিনেমা করিনি, তারপরে করছিও না, কেন মন মতো রোল না পেলে পর করব না ঠিক করেছি। এখন কোনটা মন মতো সেটা আমি ঠিক জানি না, বাট সেটা মন মতোটা স্ক্রিপ্টটা ভালো যদি হয় তাহলে আমি করবো, নাহলে আমার করার খুব একটা ইন্টারেস্ট নেই।
1: বেশ, আপনি আপনার কাজ নিয়েই খুশি?
0: আমি আমার কাজ নিয়ে খুশি,
1: ব্যবসা এবং অন্যান্য
0: জিনিস।
1: বেশ, কখনো কি কোথাও মনে হয় যে পুরোপুরি অভিনয়ের জগতে, মানে এই যে তোপসে হিসেবে মানুষ আপনাকে চিনলো, সেটা তো খুব বেশি দিন আপনি যেহেতু পড়াশোনার জগতেই থাকলেন কন্টিনিউ হলো না, কোথাও কি হলো তোপসে হিসেবে যেহেতু আপনাকে নেওয়া হলো বা সত্যজিৎ রায়ের সঙ্গে আপনি কাজ করলেন, কোথাও সেটা আপনাকে একটা কোটরে আটকে দিল, মানে সেটা কি কখনো মনে হয় যে না তার থেকে যদি সত্যজিৎ রায়ের সঙ্গেই অন্য কোনো রোলে অন্য কোনো সিনেমায় কাজ করতেন সেটা বোধ হয় আরো একটা বিস্তৃত ক্ষেত্র দিতে পারত অভিনয়?
0: যে কোনো ছবিতে একটা ক্যারেক্টার তৈরি হয়, সে তোপসে হোক আর নন তোপসে হোক, সেই ক্যারেক্টারটা সেটা ছবি তো চালিয়ে যেহেতু বিভিন্ন ক্যারেক্টার তৈরি হয়েছে। আজকে আমরা অভিযানে দেখেছি সাংঘাতিক পাঞ্জাবি সর্দারজি, আমরা অপুর সংসারে দেখেছি, তো ক্যারেক্টার একটা তৈরি হয়, তবে সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে অন্য একটা ক্যারেক্টার করাটা খুব একটা ডিফিকাল্ট নয়, আমার পক্ষেও ডিফিকাল্ট হতো না যদি আমি সিনেমার লাইনে থাকতাম, আমি তো ছিলাম না, সুতরাং অন্য কোনো এক্সপেরিমেন্ট করার তো কোনো সুযোগই পাইনি কিংবা সুযোগ সদ্ব্যবহার করিনি, যার জন্যে আমার তোপসের যে একটা হিসেবে ভালো যে তোপসে করাতে 50 বছর পরেও লোকে তোপসেকেই মনে রেখেছে, তো এরকম যদি একটা চরিত্র করা যায় যে 50 বছর পরেও লোকে ভোলেনি
1: মনে রাখ,
0: তাহলে তো সেটা সাংঘাতিক
1: অনেক আক্ষেপই মিটিয়ে দেয়,
0: অনেক আক্ষেপই মিটিয়ে দেয়, সেই হিসেবে তো কোনো আক্ষেপ নেই। তবে অন্য যে চরিত্রে করা সম্ভব ছিল না সেরকম আমি মানি না, সেটা সুযোগটা সদ্ব্যবহার করিনি বলে আমরা বলতে পারি যে জানা নেই যে আরেকটা ক্যারেক্টার করলে পর এই ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে পারতাম কিনা।
1: কিন্তু সেটা নিয়ে আপনার ভিতরে কোনো আক্ষেপ নেই?
0: না, আমার কোনো আক্ষেপ নেই।
1: চাকরি ছাড়লেন কেন, মানে এই যে তারপরে যে এসে চার্টার্ড অ্যাকাউন্টেন্টই তো আপনি হতে চেয়েছিলেন, বাবাকে দেখে সেই অনুপ্রেরণা ইচ্ছে?
0: না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে চাকরি করব সেটা একটা ছিল, সেটা হলো, তা চাকরি করতে করতে মনে হলো যে চাকরি করতে আর পারবো না, চাকরি করতে ভালো লাগছে না, চাকরিটা বেশ বোরিং ব্যাপার, সুতরাং চাকরিটা ছেড়ে দাও, চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বিদ্যে দিয়ে আরও কিছু কাজকর্ম করো, এবং সেটাই ব্যবসাটা শুরু করলাম, যে চাকরি ছেড়ে দিলে পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে যা যা শিখেছি সেটা প্রয়োগ করে ব্যবসা করাটা একটা কল্পনা আসলো, একটা ভাবনা চিন্তা আসলো, সেটাই বাস্তব ক্ষেত্রে আমি সেটা করলাম এবং সেটা এখনো
1: সফল সেই ক্ষেত্রে,
0: সেটাই সেই ক্ষেত্রেই কারণ।
1: কত বছর চাকরি করেছিলেন?
0: চাকরি করেছি বছর 14।
1: আচ্ছা, 14 বছর, তার মানে দীর্ঘ সময়। 14 বছর পর মনে হচ্ছিল যে আর ভালো লাগছে,
0: আর ভালো লাগছে না, গ্রামের বনবাসের মতন।
1: তখন ব্যবসা করার সিদ্ধান্ত নিলেন, তো ব্যবসাতে তো একটা ঝুঁকির জায়গা থাকে সব সময়, আর এমনি একটা বদনাম আমাদের আছে যে বাঙালি ব্যবসা করতে পারে না, এটা বলে সকলে। আজকাল কথাটা খুব একটা যে সত্যি এমনটা বিশ্বাস করার, মানে এটা একটা তর্কের জায়গা বা একটা বিতর্কের জায়গা, কিন্তু তাও মানে একটা তো ঝুঁকির জায়গা থাকে, তো
0: সাংঘাতিক ঝুঁকি। ইনফ্যাক্ট ব্যবসা শুরু করার প্রথম দিকে দিন আনি দিন খাই অবস্থা এসে গেছিল, এবং কি করব বুঝে উঠতে পারছিলাম না যে কোথা থেকে রোজগারটা আসবে, ব্যবসা তো করব ঠিক করেছি, ব্যবসার যে স্পিরিটটা, ব্যবসার যে আদলটা সেটা ধরে উঠতে পারছিলাম না। তারপরে এই চেষ্টা চললো, বছর 2-3 স্ট্রাগল করলাম, তারপরে ব্যবসাটা দাঁড়িয়ে গেল, সেটা তো ঝুঁকি ছিল। তো সেই ঝুঁকিটা আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম যে কতটা ঝুঁকি আমরা নেব, কতটা নেব না,
1: নেব না।
0: তো ঝুঁকিটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু ঝুঁকিটা ঝুঁকি থাকে না, যদি রাস্তাটা সঠিক হয়।

0: পথটা যদি সঠিক হয় তাহলে কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে আসা যায়।
1: ঠিক, অর্থাৎ একটু সচেতন ভাবে এবং একটু শৃঙ্খলাবদ্ধ।
0: আমি তো ইয়াং জেনারেশনকে বলবো যে ব্যবসায় একটা পিরিয়ড ট্রাই করা উচিত, একটা একটা সময় দেওয়া উচিত, একটা চেষ্টা করা উচিত, এবং কেন ক্লিক করছে না সেটা কন্টিনিউয়াসলি অ্যাসেস করা উচিত যে কেন ক্লিক করছে না। যদি সেটার উত্তর পাওয়া যায় যে কেন ক্লিক করছে না, তাহলে কি করলে ক্লিক হবে সেটার উত্তর পাওয়া যাবে, এবং সেটা অ্যাপ্লাই করলে পরেই দেখা যাবে যে ক্লিক করে গেছে। সুতরাং ব্যবসার ঝুঁকির যে পরিমাণটা সেটা একবার মেপে নেওয়া উচিত, এবং প্রত্যেকে একটা ট্রাই করা উচিত যে আমি একটা ব্যবসা করব। একবার করলে পর এবং ব্যবসায় সাকসেস হওয়ার আনন্দ যেটা আছে সেটা চাকরি থেকে বহু গুণ বেশি,
1: কারণ এটা নিজে হাতে তৈরি,
0: নিজের হাতে তৈরি করা।
1: ঠিক, একটা প্রজন্মের কাছে ফেলুদা মানে সত্যজিৎ রায় তার স্রষ্টা এবং আপনি সেই স্রষ্টার তোপসে। আপনি তো সিনেমা করেছেন, এখন আর হয়তো দুবছর করছেন না, কিন্তু আপনি তারপরেও অনেকগুলো সিনেমা করেছেন। আপনার কি মনে হয় যে বাংলা গোয়েন্দা সাহিত্যের যে এখন যে সিনেমাগুলো হচ্ছে, গোয়েন্দা সাহিত্যের সিনেমায় রূপান্তর তো এখনও হচ্ছে, কম বেশি হচ্ছে, তো সেটার সেই ম্যাজিকটা কি আছে বলে মনে হয় আপনার? যে ম্যাজিকটা আমরা মানে সত্যজিৎ রায়ের ওই ফেলুদা বা ওই সময়ের সিনেমায় পেতাম।
0: রিসেন্টলি ব্যোমকেশ অনেকগুলো পেলাম, আমরা ফেলুদা নতুন ভাবে পেলাম, আর আমরা একেন পেলাম, বেশ ভালো, বেশ ভালো। এখন যেহেতু এগুলো ওটিটি প্ল্যাটফর্মে এবং মেইন ফিচার ফিল্মে নয়, একটা দুটো ছাড়া, তো ওটিটি প্ল্যাটফর্ম বলে লিমিটেড লোকে দেখতে পাচ্ছে, সবার কাছে তো ওটিটি প্ল্যাটফর্মটা নেই, সুতরাং লিমিটেড দেখতে পাচ্ছে। বাট আমি দেখেছি ছবিগুলো যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট ভালো, এবং এগুলো লোকে মনে রাখার মতন ছবি, সেটা তো আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যথেষ্ট মনে রেখেছি এবং আমার যথেষ্ট ভালো লাগে।
1: বেশ, আপনার সবচেয়ে প্রিয় ফেলুদার সিনেমা বা ফেলুদার যদি গল্প কিছু বলি তাহলে কোনটা বলবেন?
0: খুব ডিফিকাল্ট। নন সৌমিত্র চ্যাটার্জি ফেলুদা যাকে, মানে যেখানে বেনু করেছে, অর্থাৎ সব্যসাচী, তাতে বোম্বের বোম্বেটেক সাংঘাতিক ভালো। আর সৌমিত্র চ্যাটার্জি ফেলুদার মধ্যে তো দুটোই ভালো, মানে এটা তো কোনটা বেশি ভালো
1: বলা যায় না,
0: খুব ডিফিকাল্ট হয়ে আছে।
1: মুম্বাইয়ের বোম্বেতে তাহলে আপনার মোটামুটি সন্দীপ রায়ের যে ফেলুদাগুলো হয়েছে বা যেখানে সব্যসাচী চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি সেগুলো আপনার ভালো লেগেছে মুম্বাইয়ের বোম্বেতে? বেশ,
0: বেনু যথেষ্ট ভালো করেছে।
1: মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে বোধহয় ফেলুদা হিসেবে যাকে সবচেয়ে বেশি
0: অ্যাকসেপ্ট করা যায় সেটা হচ্ছে
1: সব্যসাচী চট্টোপাধ্যায়। আজকে তাহলে এই সময়ে দাঁড়িয়ে আপনি ব্যবসা নিয়েই খুশি, আর অভিনয়ের জগতে কখনো ফিরে তাকানোর সেই রকম ইচ্ছে বোধহয় নেই যদি না মনের মতো কোনো স্ক্রিপ্ট পান?
0: একদম ঠিক, কেন মনের মতো স্ক্রিপ্ট না পেলে পর ঠিক নিজেকে এক্সপ্রেস করতে পারবো না। জাস্ট একটা কতগুলো লাইন বলবার জন্য একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম আর একটা চরিত্র প্লে করলাম, ওটা আমার মন ভরবে না। মন ভরলে পর তবেই, কারণ এটা আমার প্রফেশন নয়, যা করি শখে করি। যেমন একটা ছবি করলাম, আমি নিজেই জানতাম না যে ওই ছবিতে আমি ভিলেন, সেটা এডিটিং হওয়ার পরে যখন ডাবিং হচ্ছে, ডাবিং করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমি ছবিতে ভিলেনের রোল করছি। তো এরকম যদি ব্রিফিং হয়, এরকম যদি ছবির ব্যাপার হয়, তাহলে ইটস নট বেটার টু নট ডু ইট, বিকজ যদি আমি জানতামই ভিলেনের রোলটা করছি তাহলে আমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস অন্য হতো। আমি যেভাবে করেছি সেটা হয়তো সঠিক নয় এবং দর্শকও দেখে কোনোভাবেই হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। তো এরকম ছবি করার কী মানে আছে? গল্পটা ভালো বুঝতে হবে, স্ক্রিপ্টটা ভালো বুঝতে হবে, নিজের রোলটা ভালো বুঝতে হবে, এবং বুঝতে হবে যে নিজেকে এক্সপ্রেস করতে পারবো কিনা, তারপরেই ছবি করা যাবে।
1: তার থেকে বোধহয় যে কাজ করছেন সেটাতে যথেষ্ট আনন্দ পাচ্ছেন?
0: হ্যাঁ, যে কাজটা করছি সেটা নিজের কাজ, নিজের ব্যাপার, ভালো মন্দ সব আমি নিজেই ভাগিদার, এবং ভালো হলে আনন্দ পাই, খারাপ হলে পর মন খারাপ হয়, আবার সেটাকে সঠিক করে নিই, সব নিজের মতন ব্যাপার, কাউকে জবাব দিতে হয় না। অফিস আছে কিন্তু অফিস যেতেই হবে এরকম কোনো মানে নেই, আমার নিজের ইচ্ছেতে আমি অফিস যাব, আমার নিজের ইচ্ছেতে আমি, যেমন আজকে আমি আকাশবাড়িতে এসেছি রেকর্ডিং করার জন্যে, তা আজকে আমার মনে হয়েছিল যে সকাল থেকে আমার শরীরটা ভালো নেই তো আমি অফিস যাবো না, তো অফিস যাইনি। তাহলে কাউকে কোনো

0: জবাব দেওয়ার কোনো দরকার নেই। তো এখন শরীরটা একটু ভালো হয়ে যাওয়াতে চলে এসছিস রেকর্ডিং করতে। আবার রেকর্ডিং এর পরে যদি মনে হয় একটু অফিসটা ঘুরে যায় একবার, দেখি কিছু কাজকর্ম আছে কি না যেটা পেন্ডিং হয়ে গেছে, তাহলে সেটা করে যেতে পারি।
1: অর্থাৎ নিজেই নিজের কন্ট্রোলিং জায়গায় থাকা,
0: নিজের রাজা।
1: হ্যাঁ ঠিক। অনেকটা সময় আমরা কাটালাম অভিনেতা এবং ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমরা শুনলাম তার কথা, তার অভিনয় জীবনের কথা, তার কাজের কথা, এই মুহূর্তে তিনি কি করছেন সেটার কথা। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা শুধু জানতে চাইব শেষে তার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেইভাবে যদি একটু জিজ্ঞেস করি।
0: ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যা কাজগুলো করছি সেগুলো চালিয়ে যেতে চাই। নতুন কোনো কাজের যদি মাথায় ফন্দি ফিকির আসে তাহলে সেটাও একবার ট্রাই করব ডেফিনেটলি, এবং যদি খুব ভালো ছবির অফার আসে, ভালো রোল আসে, ভালো ক্যারেক্টার আসে, তাহলে সেটাও করে যাওয়ার ইচ্ছে আছে যথেষ্টভাবে। আর তবে নতুন করে বিশাল পরিশ্রম করে নতুন কিছু জগৎ তৈরি করার সেই ইচ্ছেটা খুব একটা নেই, কেন অত পরিশ্রম করার এখন বোধ হয় আর শরীর স্বাস্থ্য দেবে না। তার থেকে ভালো হচ্ছে যে যেটা আছে সেটাকে গুছিয়ে চালানো,
1: মানে যেটা রয়েছে সেটাকে আর কি চালিয়ে যাওয়া, এবং সেখানে যতটুকু যে আনন্দের খোরাক আপনি পাচ্ছেন তাতেই আপনি খুশি।
0: দেখো আনন্দ ব্যাপারটা না খুব রিলেটিভ ব্যাপার, কিসে যে কখন কে আনন্দ পায় খুব বলা খুব মুশকিল। আমার মনে আছে যে এক সময় তবলা ঢোল বাজাতে আমার খুব আনন্দ পেতাম, একটু একটু বাজাতে জানি, রেডিওতে গান হচ্ছে তার সাথে বাজাতাম, খুব আনন্দ পেতাম। সেই আনন্দটা কি এখন পাবো? এখন পাবো না। এখন ভালো ভালো ঢোল তবলা শুনতে ভালোবাসি, বড় বড় কনসার্টে যাই, বড় বড় প্রোগ্রামে যাই, আমার বন্ধু বান্ধবরাও সব বড় বড় ওস্তাদ ফোস্তাদ টাইপের লোকজন, যাদের প্রোগ্রামে যে গিয়ে ভালো লাগে শুনতে, তাদের সেখানে আনন্দ পাই। তো যে জিনিসটা আনন্দ নিজে বাজিয়ে পেতাম সেটা এখন অন্যের বাজনা শুনে পাই। শুধু আনন্দটা খুব একটা রিলেটিভ ব্যাপার, কোথায় কখন কি আনন্দ পাওয়া যায়। তবে নতুন কোনো বাঙালি খাবার যদি আবিষ্কার করতে পারি খুব আনন্দ পাবো, যেটা পরিবেশন করে লোকে খাইয়ে আনন্দ পাবো, সেটা খুব আনন্দের বিষয়।
1: এবং লোকে যদি সেটা খেয়ে প্রশংসা করে, ভালোবাসে।
0: নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়ার ব্যাপারে এখনো খুব ইন্টারেস্ট আছে, নতুন নতুন খাওয়ার কি খাওয়ানো যায়, এবং নতুন খাবার যখনই যাই বিদেশে যাই কিংবা এদেশের অন্য জায়গায় যাই সবসময় খাবার নিয়ে খোঁজ খবর নিই। এই সেদিন আমি কালিম্পংয়ে গেছিলাম, তো কালিম্পংয়ে নেপালি খিচুড়ি আমাকে খাওয়ালো। তো নেপালি খিচুড়ি, অ্যাকচুয়ালি খিচুড়ির অরিজিনটা কিন্তু নেপাল থেকে, মানে আমাদের দেশে খিচুড়ি ব্যাপারটা এসছে নেপাল থেকে, সুতরাং ওটা হচ্ছে ওদের অরিজিনাল। তো সেই নেপালি খিচুড়ি খেয়ে আমার খুব আনন্দ হয়েছে। তারপর ভাবলাম যে বাঙালিরা কেন নেপালি ভাবে খিচুড়ি খায় না, তারপর ভেবে দেখলাম যে বাঙালি নিজেদের একটা খিচুড়ি বানানো শিখে গেছে, যেটা অসম্ভব ভালো। আজ ভুনো খিচুড়ি কিংবা পাতলা খিচুড়ি দুটোই অসম্ভব ভালো এবং লোকে পরিতৃপ্ত হয়ে খায়, সুতরাং আমরা কেন নেপালি খিচুড়ি খেতে যাবো। বাট খাওয়াতে ভালোবাসি বলে আমার মনে হয় যে এই ডিসকভারিগুলো অসম্ভব ভালো। তো এইসব করতে করতে আনন্দ করতে করতে চলে যাওয়ার ব্যাপার, দিন চলে আসবে।
1: না আমরা আশা করব আপনি আরও অনেক দিন কাজ করুন, আপনার মনের মতো কাজ করুন, সেটা সিনেমা হোক, ব্যবসা হোক, খাওয়ার দাওয়ার ডিসকভারি হোক। আমাদের ষোলো আনা বাঙালির দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা এবং ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আমরা দুই পর্ব ধরে তাঁর কথা শুনলাম, তাঁর জীবনের নানা ক্ষেত্রের কথা, তাঁর নিজের জীবনের যে যাত্রাপথ যেখানে তিনি শুরু করেছিলেন একজন অভিনেতা হিসেবে একদম স্কুলে পড়তে পড়তে, তারপর তার অন্য কাজ, ব্যবসা, একটা অন্য রকম ভাবনা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তার কিছুটা জানতে পারলাম। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লেগেছে এই অনুষ্ঠান, অনেক ধন্যবাদ।
2: এতক্ষণ ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে শুনছিলেন সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথের তোপসে চরিত্রের অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30, অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে, আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মনের মতো গান। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

0: গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। এক যে ছিলেন রাজা।
1: তাহলে গল্প এই যে শুনলেন, গানে গানে গল্প, শোনো শোনো গল্প শোনো। তাহলে আজকের মনের মতো গানের বিষয়টি কি? ওই যে গানে গানে গল্প। কেমন গল্প শুনেই দেখুন। তাহলে মনের মতো গানের প্রথম গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গল্প শোনো, তোমরা সবাই গল্প শোনো। এক যে ছিলেন রাজা, কাঁটার মুকুট মাথায় পরে নিজে নিলেন সাজা। শোনো শোনো গল্প শোনো।

না, আজকে বড়দিন নয় ঠিকই, কিন্তু মনের মতো গান অনুষ্ঠানে ওই যে আজকে রয়েছে গল্প, যে গল্প আমরা শুনব গানে গানে, গানের মধ্যেই নানান গল্প লুকিয়ে থাকবে, আর সেই গানটি শুনলেই ওই যে নতুন নতুন গল্প শোনা হবে। এতক্ষণ শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে চেনা অচেনা ছায়াছবির গান, গানের সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের। আচ্ছা, এই যে গল্প, আমাদের ছোটবেলায় আমরা কত কত গল্প শুনেছি, তাই না? যেমন ধরুন ছোটবেলায় মায়ের কাছে গল্প শুনতে শুনতে কখন যে ভাতের থালাটি খালি হয়ে যেত টেরই পেতাম না, বা ঘুম না এলে, ছোটবেলায় ঘুম না এলে তার ওষুধ সেটিও কিন্তু থাকতো ওই গল্পে। গল্প শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে আসত, সে যে সোনার কাঠি রূপোর কাঠি পক্ষীরাজ ঘোড়ার গল্প, আর রাজপুত্তুর আর রাজকন্যার গল্প।

0: মাদার ছায়া ছবির গান শুনলেন কিশোর কুমার আর আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এই গানের কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর দিয়েছিলেন বীরেশ্বর সরকার। এই যে গান এবং গানের কথা, সেই কথায় কি সুন্দর মিষ্টি মিষ্টি সব গল্প লোকানো আছে, তাই না? এই যে গল্প, ছোটবেলায় আমরা এইসব গল্প তো শুনেই বড় হয়েছি, তারপর শুধু কি শুনেছি, পড়েও তোছি। যেমন ধরুন ঠাকুরমার ঝুলির গল্প, সেসব তো আমাদের পড়া। সেই কখনো রাক্ষস খোক্ষস, কখনো ব্যঙ্গমা ব্যঙ্গমী, আর এইসব গল্প শুনতে শুনতে কিংবা বইয়ের পাতায় পড়তে পড়তেই আমরা কখন যে শৈশব কাটিয়ে আমাদের কৈশোরবেলায় পৌঁছে গিয়েছিলাম। আর তখন যখন আমরা একটু বড় হলাম, তখন কিন্তু আমাদের গল্প শোনা বা পড়ার ধরনটিও বেশ বদলে গিয়েছিল, তাই না? তখন ধরুন ওই ভূতের গল্প, গোয়েন্দা গল্প, রহস্য গল্প, এই সব গল্পই আমাদের বেশি পছন্দ হতো। কিংবা ধরুন ডাকাতের গল্প।
1: শোনো শোনো, একটা গল্প বলি শোনো। এক যে ছিল ডাকাত, নাম ছিল তার হিড়িম্ব কুড়ুম্ব সিংহের মামা ভবম্বল দাদা দাদাস। তার বড়কা বড়কা বাবড়ি চুল, লম্বা লম্বা বাঁদরের লেজের মতো গোঁপ, রক্ত জবার মতো চোখ, বাঘের মতো নখ। সে এলো এক এক রাজার ঘরে লুট করতে।
2: তারপর কি হলো?

0: বলল ডাকাত, ওরে বলল ডাকাত, কে আছিস, কে আছিস, আয় আমায় বাধা দে রে।
1: ওরে বাবা,

প্রতিদান ছায়াছবির এই গান গৌরী প্রসন্ন মজুমদারের কথায় ও বাপ্পি লাহিড়ির সুরে কিশোর কুমারের কণ্ঠে শুনলেন। সত্যি করে বলুন তো, আজকের মনের মতো গানে যে যে গান আপনারা শুনছেন সেসব গানে গল্প খুঁজে পাচ্ছেন কি না? আসলে গল্প, এই গল্পের কি আর শেষ আছে? মানুষের গোটা জীবনটাই তো গল্পের মতো, তাই না? সেখানে কখনো হাসি, কখনো কান্না, কখনো প্রেম, কখনো বিচ্ছেদ। আজকে সেই সব গান শোনাবো যেসব গানে রয়েছে গল্প। এই যে এখন ডাকাতের গল্প শোনা হলো, এবং সেখানে বেশ টকবক টকবক ঘোড়া ছুটিয়ে ডাকাত এসেছিল। এই ঘোড়া ছুটিয়ে আসার কথা শুনতে শুনতে মনে হলো এই গানটি বন্ধুদের কেমন লাগবে। দেখা যাক এই গানে কী গল্প রয়েছে।

অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান, গানের কথা মিল্টু ঘোষের আর সুর হেমন্ত মুখোপাধ্যায়ের। এই গানটি শুনতে শুনতে মনে পড়ে গেল সেই যে আমাদের ছোটবেলায় পড়া শোনা সেই কবিতাটি, রবি ঠাকুরের লেখা। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজাটুকু একটুকু ফাঁক করে। এই যে পালকি, পালকি নিয়ে গান এবং সেই গানে রয়েছে গল্প। অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কোন গানের কথা বলছি, যে গানে ওই যে পালকির গল্প। শোনা যাক

থামলো ধীরে আবার মাঠে তামার কাটে কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে মাঠের মাটি রৌদ্রে ফাটে পালকি মাতে আপন নাটে শঙ্খ ছিল।

কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা এই কবিতায় যখন সলিল চৌধুরী সুর দিলেন আর হেমন্ত মুখোপাধ্যায় তার কণ্ঠে এই গান আমাদের পরিবেশন করলেন, তখন সত্যি আমাদের চোখের সামনে গ্রাম বাংলার কত ছবি একের পর এক একের পর এক চলে এলো, তাই না? এই গ্রামের কথা বলতে গিয়ে মনে হলো, ভাবুন গ্রামের কোনো ছেলে বা কোনো মেয়ে সে হঠাৎ শহরে চলে এলো, তখন তার যে অভিজ্ঞতা, তার যে জীবনযাত্রা, তার যে চলন, তার যে পরিবেশ, সেসব তো বদলে গেল। তখন সেই নতুন জায়গায়, নতুন পরিবেশে, শহুরে জীবনে এসে চারপাশে নানান রকম যে পরিবর্তন সে দেখল, তখন যদি সে কোনো গানে গানে জানাতে চায় কেমন লাগছে তার এই শহরটা, এই শহরের গোলক ধাঁধায় তার কি অবস্থা, নিশ্চয়ই নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পেরে গেছেন কোন গানের কথা বলছি। একদম একদম ঠিক বুঝতে পেরেছেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, না কথা নয়, গানে গানেই শোনাবো গল্প।

আচ্ছা, এই যে শহর, শহরের কথা যখন এসেই গেল, আজকের কলকাতায় এই যে ক্যাফে কালচার, ক্যাফে কালচারের তো খুব চল, তাই না? আমরা অলিতে গলিতে রাস্তায় যেখানে সেখানে দেখতে পাই ক্যাফে, আর ক্যাফে মানেই সেখানে আড্ডা, গল্প, বন্ধুরা মিলে কিংবা আত্মীয় স্বজন মিলে, এমনকি প্রেমিক প্রেমিকা তারাও চলে যান ক্যাফেতে আড্ডা দিতে, গল্প করতে করতে, গরম হোক বা ঠান্ডা ঠান্ডা কুল কুল কোল্ড কফি। কিন্তু আড্ডার সঙ্গে কফির যদি নিবিড় সম্পর্ক বা যোগ, এই নিয়ে কথা বলতে হয়, তাহলে কলকাতার এমন একটি জায়গার কথা অবশ্যই বলতে হবে যেখানে এমন কোনো বিদগ্ধ ব্যক্তি নেই, এমন কোনো কবি, সাহিত্যিক কিংবা লেখক, প্রকাশক, পাঠক বা ছাত্রছাত্রী, প্রেমিক প্রেমিকা যাই বলুন, এমন কেউ বোধহয় নেই আমরা যারা ওইখানে জমা হইনি, একসঙ্গে বসে কফির তুফান তুলে আড্ডা দিইনি, যেখানে এখনো আধুনিকতার এসি, এয়ার কন্ডিশন মেশিনটি নেই, লিফট ছাড়াই আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারি, আর তারপরে সেখানে বসে শুধুই

নয়, আড্ডা, গল্পের অমোঘ টানটি এড়াতে পারি না। বোঝা গেল? অবশ্যই। বলছি কফি হাউসের কথা, আর কফি হাউসের কথা যখন বলতে হবে, গানে গানে গল্প শোনাবো যখন বলেছি, তখন মান্নাদের কণ্ঠের এই গানটি না শোনালে তো চলবে না। একটু আগে শোনালাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠের গানটি, যেটি হংসরাজ ছায়াছবির গান ছিল, এবং সেই গানের কথা ছিল পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত। এখন শোনাবো মান্নাদের কণ্ঠে কফি হাউসের গানটি।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে মান্নাদের কণ্ঠের এই গান সত্যি কোনো দিন ভোলার নয়। আর এই গান শুনতে শুনতে আমাদের নিজেদেরও কত যে পুরনো স্মৃতি মনে পড়ে যায়, ওই কফি হাউসের সঙ্গে আমাদের সকলের কত কত স্মৃতি যে জড়িয়ে। আর এখনও আমরা আমাদের স্মৃতির ঘরে নতুন নতুন স্মৃতি জমাই যখন কলকাতার ওই কফি হাউসে আমরা পৌঁছে যাই, তাই না? আচ্ছা, পুজো, পুজো, পুজোর আর কদিন বাকি বলুন তো। এই যে পুজো, এই পুজোর সঙ্গেও কিন্তু অনেক অনেক গল্প জুড়ে থাকে। যেমন ধরুন, কী কী কেনাকাটা হবে, কী কী কেনা বাকি, কিংবা এই যে ঠাকুর দেখা সেটি কোথায় কবে, পুজোর খাওয়া দাওয়া কোন দিন কোনটা খাওয়া হবে, কী কী বাজার দোকান হবে, আর পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার গল্প। এখন থেকেই আমরা প্ল্যানিং শুরু করে দিয়েছি, কোথায় যাওয়া যেতে পারে, টিকিট কাটতে হবে, হোটেলের রুম বুক করতে হবে। তাছাড়া পুজোর ওই মণ্ডপে বসে বসে, পুজো প্যান্ডেলে বসে বসে বন্ধুদের সঙ্গে গল্প করার সেই যে আনন্দ, অফুরান আনন্দ, তাই না? আর এই মণ্ডপে বসে বসে যখন আমাদের তুমুল আড্ডা জমে যায়, তখন গল্প সঙ্গে কানে ভেসে আসে গান, তাই না? একটা গানের কথা খুব খুব মনে পড়ছে জানেন, যেই গান যখন আমি শুনতাম বা এখনও শুনি, চোখের সামনে একটা গল্প ভেসে ওঠে, দেখতে পাই। কোন গান বলছি শুনেই দেখুন না, আজকে মনের মতো গান যখন গানেই গল্প, তখন গানে গানেই গল্প শোনা হোক।

না না, বিদায় নেওয়ার সময় এখনো হয়নি মনের মতো গান থেকে, কারণ আমাদের হাতে আরও কিছুটা সময় রয়েছে। আজকে মনের মতো গান সেই সব গান নিয়ে, যেসব গানে গানেই রয়েছে গল্প, আর আমরা গানও শুনছি গল্পও শুনছি, তাই না? ধরুন আমি শুনছি রেডিওর এপারে বসে আর আপনি রেডিওর ওপারে, কিন্তু গল্প শুনতে শুনতে চোখের সামনে কত কত স্মৃতি, কত পুরনো কথা, বন্ধুদের সঙ্গে সেসব আড্ডার দিন সব মনে পড়ে যাচ্ছে, তাই না? তবে যাই বলুন, সময় কিন্তু পাল্টেছে, গল্পের ধরন, গল্প করার মাধ্যম সেসবও বেশ পাল্টে গিয়েছে অনেকটাই। এখন তো গল্প চলে ফোনে, হ্যাঁ, আপনার আমার মোবাইল ফোনে, ওই যে হোয়াটসঅ্যাপ, চ্যাট, টেক্সট, এই সব করে করেই লিখে লিখে বেশ গল্প হয়। তাছাড়া ভিডিও কলেও তো চলতে পারে গল্প, তবে না, আগে কিন্তু এমনটা ছিল না। তখন গল্পের জন্য কোনো ফোন, কোনো মোবাইল এসব লাগতো না, কোনো স্ক্রিন লাগতো না, মানুষ পাশাপাশি বসে মনের কথা বলতে পারত, তাই না? তাহলে এখন গানে কোন গল্প? গল্প এমন যে গল্পে রয়েছে পুরনো স্মৃতি মনে করার কথা, তার মধ্যে রয়েছে যন্ত্রণাও, কষ্ট আর ভালোবাসা। রাহুল দেববর্মনের কণ্ঠে এই গান বন্ধুদের জন্য।

হাতে আর খুব অল্প সময় রয়েছে। গানে গল্পে মনের মতো গান বেশ জমেও উঠেছে, তাই না? যেতে যেতে যে গানটি শোনাবো সেটি হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের দ্বৈতকণ্ঠে। বাবা মেয়ের গল্প, সেটি না শোনালে কি হয়?

মনের মতো গান এই পর্যন্তই। সঙ্গে ছিলাম হৈমন্তী রায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিগীতি।

এই যে নাবিক, এই নাবিকের পেশা, পেশা হলো কি না, জগতের জীবকে যুগে যুগে পার করা। তবে এবারের যে ভাবটি নিয়ে এসেছেন সেটি কিন্তু একটি নূতন ভাব। সেই ভাবটি কি না বলি সে

এতক্ষণ শুনলেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে ভক্তিগীতি আকাশবাণী মৈত্রী। এখন শুরু হবে লোকগানের আসর। লোকগানের আসরে প্রথমেই নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গানটি বন্ধুদের জন্য।

লোকগানের আসরে শুনলেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে এই গানটি। এরপর পর পর দুটি গান স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

লোকগানের আসর এই পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা হবে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান অতিথি।
1: আকাশবাণী মৈত্রী, আজকের অতিথি অনুষ্ঠানে আমাদের অতিথি চলচ্চিত্র পরিচালক রাজা সেন। আমরা আগের দিন শুনেছিলাম তার কাছ থেকে অনেক কথা, কিন্তু ওই যে বলেছিলাম বাকি রয়ে গেছে অনেকটা।
2: দেশ চরিত্রটা তুমি বললে প্রসঙ্গটা আসলো, তোর মনেই আছে যে জয়া বচ্চন অভিনয় করেছিল, অভিষেক বচ্চন অভিনয় করেছিল, এবং জয়া বচ্চন কিন্তু অভিষেক বচ্চন প্রথম বাংলা ছবিতে তারা মা ও ছেলের ভূমিকা অভিনয় করেছে, এটাও একটা বেশ তাৎপর্য।
3: আমি একটু ব্যক্তিগতভাবে অভিষেক বচ্চনের বেশ ফ্যান।
2: হ্যাঁ,
3: তো অনেক ছবি করেনি, কিন্তু আমার কেন জানি মনে হয় যে একদিন ভালো কাজও করবে এরকম মনে হয়। তা এই যে তাদের নিয়ে আসা, তাদের নিয়ে কাজ করা, এর একদম সহজভাবে তো হয় না।
2: না, জয়া বচ্চন তো আমরা জানো, আমাদের যখন আমাদের কৈশোর থেকে যৌবনে পড়ছি তখন ধন্নি মেয়ে বলে একটি অসাধারণ ছবি এসেছিল,
3: অরবিন্দ দা কি,
2: যাতে অরবিন্দ মুখার্জি, যেটাতে ধন্নি মেয়ে জয়া বচ্চন, তারপরে গুড্ডিতে জয়া বচ্চন। জয়া বচ্চন আমাদের ঘরের মেয়ে, আমাদের কীরকম দিদির মতন আমাদের ঘরের একটি মেয়ে। সে জয়া বচ্চনকে নিয়ে একটি বাংলা ছবি করব, তিনি তখন ভারতীয় তারকা ও তিনি অমিতাভ বচ্চনের স্ত্রী, অভিষেক বচ্চনের মা, তার একটা জয়া বচ্চন মানে একটা ভারতীয় তারকা বলতে যা বোঝায়।
3: একদম,
2: কি আমি বাংলা ছবি করছি, সেখানে একটা চরিত্র মনে হচ্ছে এটা জয়া বচ্চনকে দিয়ে করালে ভালো হয়, আর সেটা চেষ্টা করব না, এটা হতে পারে না। তো সেই রকম একটা ব্যাপার আমার মধ্যে আছে, যেটা করেই ছাড়ব।
3: হ্যাঁ, এটাও একটা জিজ্ঞাসা কিন্তু যে এই
2: যদিও চরিত্র যদিও রবিদা পাঠিয়েছিল, সেটা একদিনের একটা সূত্রে আলাপ, কিন্তু সেইটার পরে তো বহু বছর কেটে গেছে, ওনার মনে রাখা সম্ভব না, আমাকে একেবারেই সেটা সম্ভবও ছিল না। তারপরে বোম্বেতে আমি বহু প্রচেষ্টা করেছি, কিন্তু কিছুতেই ওনার কেউই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছিল না। তখন শেষ পর্যন্ত একজন বলল যে উনি তখন কবি খুশি কবি গাম বলে একটা ছবিতে শুটিং করছেন, ওই যে স্টুডিওটা, সে স্টুডিওটা আমি মোটামুটি জানি, বললো ওই স্টুডিওতে ওনার শুটিং চলছে। আমি ওই স্টুডিওতে একটা টেলিফিল্ম করেছিলাম হিন্দি, হেডমাস্টার নরেন্দ্রনাথ মিত্তিরের লেখা, ন্যাশনাল টেলিভিশনের, ফলে আমার ফিল্মিস্তান স্টুডিও ওখানে যাওয়ার অভ্যেস ছিল। তা আমি ফিল্মিস্তান স্টুডিওতে ঢুকে দেখলাম একটা ফ্লোরে শুটিং চলছে, চতুর্দিকে ব্ল্যাক ক্যাট বা সিকিউরিটি রয়েছে। তা আমি ও তার উল্টো দিকে একটা ক্যান্টিনে বসে চা খাচ্ছি, আর ভাবছি যে উনি বেরোলে ধরবো। তারপরে এক দুই তিন কাপ, তিনটে কাপ চা খাওয়া হয়ে গেছে, দু তিন ঘন্টা অতিবাহিত হয়েছে, হঠাৎ দেখলাম সব ব্ল্যাক ক্যাটরা একটু
3: রেডি হয়ে গেল,
2: রেডি হচ্ছে, সবাই অ্যাটেনশন নিয়েছে, জয়া বচ্চন বেরোচ্ছে। তো উনি যেই গেটটা খুলে বেরিয়েছেন, আর আমি ক্যান্টিন থেকে সোজা ওনার কাছে স্ট্রেট
3: ছুটতে,
2: হ্যাঁ, সেই মৃণাল সেনের চোখে তো আমি একজন পুলিশ অফিসারের মতো লম্বা চওড়া শু পরে সোজা ওনার দিকে গিয়ে হাজির হয়েছি। ব্ল্যাক ক্যাটরাও ভাবলো বোধহয় কোনো অফিসার টফিসার আছে, আর আমিও ওনার চোখের দিকে তাকিয়ে আছি। তো চোখের ভাষায় উনি বুঝতে পেরেছেন যে না, লোকটি সুস্থ ভদ্র, এরা কথা বলার মতন, ফলে উনিও হাসলেন, আমিও হাসলাম। করে আমি বললাম দেখুন, শুধু আপনার জন্য আমি কলকাতা থেকে এসেছি, আপনি আমাকে একদিন এক ঘন্টা সময় দিন, আমি একটা গল্প বলবো, যদি আপনি ওটা পছন্দ করেন অভিনয় করবেন। উনি তখন এটা বললেন ঠিক আছে, আমি একটা নাম্বার দিচ্ছি, সে নাম্বারে তুমি ফোন করো। আমি বললাম যে আপনি ফোন করব, তারপরে কে ধরবে সে আর আপনাকে দেবে না। তো উনি আবার হেসে ফেললেন, বলে ঠিক আছে আমি কথা দিচ্ছি যে ধরবে এবং আমাকে দেবে। তা যাই হোক, আমাকে দু তিন দিন পরে ফোন করতে বলেছিল, আমি করেছিলাম, এবং সত্যি উনি কথা রেখেছেন, আমার নাম বলে রেখেছিল। তো ওনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে দিল, তারপরে ওনার ঘরে গিয়ে বাড়িতে এক ঘন্টার জন্য টাইম দিলেন, আমি ওনাকে গল্পটা বললাম, স্ক্রিপ্ট শোনালাম, এক ঘন্টাটা প্রায় তিন ঘন্টা হলো। উনি ডেট টাইম সব কিছুই আমাকে দিয়ে দিলেন, এবং মানে হয়ে যায় এগুলো,
3: হয়ে যায়, একদম ঠিক বলেছেন। এই ওই যে একজন শিল্পীর সঙ্গে আরেকজন শিল্পীর একটা মেলবন্ধন হয়ে যায়, কিন্তু ওই যেতে হবে, ভাবতে হবে,
2: সামনে গিয়ে দাঁড়াতে হবে। সেই জন্যে সেই রকম একটা যদি সাধনা এবং ইচ্ছা শক্তি থাকে, যেটা আমাদের ছোটবেলার মন্ত্র শক্তির মতন,
3: একটা জিনিস খুব ঠিক, আপনি যখন যার কাছে যেভাবে গেছেন

0: এই গ্রহণযোগ্যতাটা সবসময় পেয়েছেন।
1: হ্যাঁ, এটা আমার একটা সৌভাগ্য আছে, সেটা আমাকে মহিদার ভাষায় আমাকে বলতো যে তুমি খুব লাভেবল পার্সোনালিটি, এটা বলতো। তার ফলে আমার সৌভাগ্য, দেখো সৌম্যমিত্র, মৃণাল সেন, হ্যাঁ এদের সঙ্গে
0: একটু সৌম্যমিত্র কাছাকাছি হয়েছি।
1: সৌম্যমিত্রর সঙ্গে আমি প্রথম গালিলিওর জীবনে অভিনয় করি, আমাকে তখন গালিলিওর জীবন থিয়েটার একটা কলকাতায় নাট্যকেন্দ্র বলে একটা গ্রুপ হয় যেখানে ফ্লিটজ বেনিফিটস এসেছিলেন ডিরেকশন দিতে, তা আমি তখন চারবাকে অভিনয় করতাম যোচন দস্তিদারের দলে। সেখানে প্রত্যেকটি দল থেকে ওরা দু চারজন করে নিয়েছিল। তো যে হোক, ঘটনাচক্রে আমি একটি ছোট চরিত্র পেয়ে যাই এবং সেখানে যখন যারা ছিলেন বিভাস চক্রবর্তী, অশোক মুখোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অরুণ মুখোপাধ্যায়, নীলকণ্ঠ সেনগুপ্ত, দ্বিজেন বন্দ্যোপাধ্যায় ইত্যাদি, তো রিহার্সাল চললো ধরো প্রায় দেড় মাস ধরে, দু মাস ধরে। তো একটা প্রস্তাব, একটা ইনসিডেন্ট হচ্ছে যে শম্ভুদাকে কে নিয়ে আসবে রোজ।
0: আচ্ছা,
1: তো আমি তখন কিশোর থেকে যৌবনে পা দিচ্ছি, তো আমাকে ওরা বলল যে কেন আমাকে পছন্দ করলো জানি না, ওই একটা আমার হয়তো পছন্দ হওয়ার একটা কিছু আছে। হ্যাঁ, তো বলে রাজা গিয়ে আনবে, তো সেই দায়িত্বটা আমার ঘাড়ে পড়লো। তো আমি শম্ভুদাকে রোজ নিয়ে আসতাম এবং দিয়ে আসতাম। সেই সূত্রে এবং সেই সূত্রে ওনার সঙ্গে সখ্যতা, পরবর্তীকালে থিয়েটার হয়ে গেল ওনার বাড়িতে যাওয়া এবং ওনার নিজে হাতে চা করে খাওয়ানো, রাজা তোমার চায় কতটুকু চিনি দেব, এটা আমার জীবনে প্রথম প্রশ্নের সম্মুখীন যে কতটুকু চিনি আবার মানুষের জেনে খায় এক চামচ না দেড় চামচ, তখন এমন বয়স ছিল চিনি দাও, একটু চিনি দেবে, চিনি দেবে, চিনির আবার পরিমাণ কত, পরিমাপ কত, লিকারের মানে পরিমাণটা কত হবে, একটু বেশি করা হবে না হালকা হবে, এসব বিভিন্ন বিষয় আছে। হ্যাঁ, যাই সব বিষয় নিয়ে ভেবে
0: এবং বেশ করা যে আমি করবো আর কি।
1: হ্যাঁ, উনি
0: করবেন, করছি।
1: তারপর সে চা খাওয়ার প্রায় প্রতিদিন, তার পরবর্তীকালে গল্প থেকে আস্তে আস্তে সখ্যতা থেকে আত্মীয়তা হওয়া, এবং সেই আত্মীয়তাটা এমন পর্যায়ে পৌঁছয় একবার সৌম্যমিত্রকে, মানে আমাদের, আমরা সৌম্যদা বলি, সৌম্যমিত্রকে মারাঠা ফিল্ম থেকে, মারাঠা থিয়েটার থেকে ওনাকে একটি জাতীয় সম্মান দেবার প্রস্তাব আসে এবং ওনাকে বলে যে আপনি আসুন। তো ওখানে তোমরা জানো মারাঠা থিয়েটার একটা বিশাল ব্যাপার ভারতবর্ষে। হ্যাঁ, তো সেখানে তাবড় তাবড় লোকেরা, জব্বর প্যাটেল, তারপরে ডক্টর শ্রীরাম লাগু, এরা সবাই মিলে ওনাকে সম্মান জানাবেন। তো উনি বললেন যে ওনাকে বলা হয় যে আপনি একা আসবেন না, তো আপনার সঙ্গে কেউ আসবে, যে আপনার সঙ্গে থাকবে সেটা উনি বললেন, যদি রাজা যায় খুব ভালো হয়। তো আমাকে ফলে বোম্বেতে ফ্লাইটে একসঙ্গে যাওয়া, সেখান থেকে পুনে একসঙ্গে গাড়িতে যাওয়া, একই হোটেলে থাকা পাশাপাশি রুমে, এবং এইভাবে প্রায় চার পাঁচ ছ দিন আমি থাকি ওনার সঙ্গে। এবং ওখানে দেখেছিলাম যে মঞ্চে সৌম্যমিত্রকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এসে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে, এতটা সম্মান উনি পান ওখানে। এবং সবাই মানে থিয়েটারে সব বড় বড় পার্সোনালিটিরা এসে তার মানে তার কাছে নিজে পায়ের কাছে বসে তাকে সম্মান জানাচ্ছে। এখানে সৌম্যমিত্রের সঙ্গে আমার এইভাবে থাকার সৌভাগ্য হয়েছে।
0: দেখুন, একদিন আমরা হয়তো গল্প করব, আমরা রেডিওতে যখন কথা বলি নিজের ব্যক্তিগত বিষয় বলতে ভালো লাগে না, কারণ ওটা না বলা ভালো, কিন্তু এতদিন পথ চলায় তো অনেক গল্প জমা হয়।
1: আর সেই সত্যি সৌম্যমিত্রের সঙ্গে থাকা তো একটা বিরাট সৌভাগ্য, স্বপ্নের মতো, স্বপ্নের মতো। হ্যাঁ, তো আমি যেরকম আবার এই যে জয়া বচ্চনের সঙ্গে আমি ছিলাম প্রায় এক মাস আমরা শুটিংয়ে, তো জয়া বচ্চনকে আমি দেখেছি যে উনি, ওনার জন্য একটা বিশেষ জায়গায় ব্যবস্থা করেছিলাম, একটা ভিআইপি গেস্ট হাউস বলা যায়, আর আমরা একটু অন্য জায়গায় থাকতাম, ওনাকে একটা আলাদা মর্যাদা দিয়ে রাখবো বলে। দু চার দিন পরে উনি হাঁপিয়ে উঠলেন, বলে বাবা ওখানে আমি একা একা থাকতে পারি না রে, তোমরা বেশ এখানে বেশ আড্ডা মারছো আমাকে ছেড়ে। তো শুটিংয়ের পরে উনি একটু ফ্রেশ হয়ে আমাদের কাছে চলে আসত। তেমনি করে ওনার যে আমাদের টাইম দেওয়া হতো যে দিদি কালকে সকাল আটটায় আপনাকে তুলতে যাবে, বলে হ্যাঁ। সে আটটার সময় যে গেছে সে দেখেছে সে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কোনোদিন তার এদিক না। তারপরে আমার গাড়িটা যদি মনে হয় যে একটু দেরি হয়েছে, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন, তখন আমরা রিস্ক নিলাম না, তখন বললাম যে ড্রাইভার এবং যে নিতে যাবে তাদেরকে বললাম 8টায়, ওনাকে বললাম 8টা।

পনেরো, তা সত্ত্বেও উনি ঠিক দাঁড়িয়ে থাকতেন। মানে ওনাকে কোনো দিন একদিন, ঠিক সেরকমই সম্মুদা একটা বিশাল মানে অসাধারণ গল্প বলতে লোভ হয়। আমি একদিন আনতে গেছি, প্রথম দিনই বলা যায় উনি চারতলার উপরে থাকতেন পার্ক সার্কাসে, তো আমাকে বলেছে নিচে নটার সময় যেতে। তা আমি জানি ওনার নিয়ম নিয়মানুবর্তিতা, তা আমি ঠিক নটা বাজতে এক দু মিনিট আগে গিয়ে ওনার

0: হয়েছে।
1: তো আমি সেইভাবে দাঁড়িয়ে আছি, কিন্তু সাধারণ সিঁড়ি দিয়ে নামতে যে সময়টা লাগা উচিত সে সময়টার থেকে একটু বেশি লাগলো। তখন আমার খুব মানে একটা সংকটে পড়লাম, উনি কি আমি বুঝতে ভুল করলাম, মানে হাতটা এরকম করা মানে কি আসতে বারণ করলেন না বললেন এসো, এই দ্বন্দ্বে আছি কি করব কি করব। এমন সময় দেখলাম উনি নেমে আসলেন। তা আমাকে বলল যে আজকে না চাবিটা তালাতে ঠিক করে লাগছিল না, কি যেন একটা গণ্ডগোল হয়েছে, ফলে আমার প্রায় 40-45 সেকেন্ড দেরি হলো না। তো এগুলো মানে অসাধারণ।
0: আমার এখনকার সময়ে দাঁড়িয়ে আমিও তো খানিকটা পথ হাঁটলাম, একটা জিনিস মনে হয় বিজ্ঞানের উন্নতি হওয়া দরকার, নিশ্চয়ই হবেই, আমার কথায় কোথাও পৃথিবীতে আমি থাকবে না। কিন্তু আমাদের যে সিনসিয়ারিটিগুলো তৈরি হয়েছে আপনাদের কাছ থেকে গল্প শুনে, বা জানতাম এগুলো করতে হয় না, বা আমাদের কোনো দিন কারোর বাড়ির ঠিকানা খুঁজতে কোনো সমস্যা হয়নি, কারণ আমি তো দুদিন আগে থেকে প্রস্তুত, এভাবে যেতে হবে, ওখানটা ভালো যানবাহন নেই, হয়তো খানিকটা হাঁটতে হবে, আমাদের একটা প্রস্তুতি ছিল। আর এখন তো দ্রুততা বা সময়ের অগ্রগতির জন্য অন্তত 1 ঘন্টার মধ্যে 10টা মোবাইলে ফোন হয়, তারপর কোন গলি, তারপরে কোন, এরকম। তো সেখানে সেখানে দাঁড়িয়ে মনে হয় যে এই ধরনের চঞ্চলতার ছোঁয়া কি শিল্প সংস্কৃতির মধ্যেও পড়ছে?
1: আমি ঠিক বলতে পারবো না, আমি এই যে 3 জন মানুষকে আমি কাজ করেছি, সৌম্যমিত্রের কথা বললাম, সৌম্যমিত্রকে নিয়ে আমি তথ্যচিত্র করতে গিয়েও আমি একবার বলেছিলাম সৌম্যদা এরকম একটা ছাদের উপরে শট নেব, সেটা সানরাইজের সঙ্গে নিতে চাই, তো 5:30টার সময় নেওয়া যাবে? উনি বললেন যে হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু 5:30টা তোমরা নিতে পারবে তো, তোমরা পারবে তো? না হ্যাঁ আমি পারবো। বেশ, আমাকে 4:30টা একটু গরম জল দেওয়ার ব্যবস্থা করো। তো ওনাকে যিনি দেখছিলেন তিনি 4:30টে বলে দিলাম জল দিয়েছে। আমরা 4:30টে উঠে টুটে, আমার ক্যামেরাম্যান ছিল সৌমেন্দু রায়, উনি আর একজন ব্যক্তিত্ব সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, তো আমরা ক্যামেরা ট্যামেরা করে রেডি করে একদম বসে আছি। উনি ঠিক 5:30টার সময় আমার লোকেশনে পা রাখলেন, এসে যে চেয়ারটা বসবার কথা বসলেন এবং আমরা ক্যামেরা স্টার্ট করলাম। এটা উনিও দেখতে চান, উনি পাচ্ছেন বলেই কিন্তু উনি বলেছিলেন যে রাজা যদি যায় পুনা, বা যদি বলেছিলেন যে তথ্যচিত্রটা যদি রাজা করে আমি রাজি আছি। এই যে মানে ওনাদের নিয়মানুবর্তিতাটা আমাকে শিখিয়েছেন আরেকজন মানুষ, অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন আমি প্রথম দেখা করি, ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে থিয়েটার করতে চাই, তারপরে যাই হোক উনি আমাকে বললেন, ধরো আমার সঙ্গে ওনার দেখা হয়েছে 3 মার্চে, উনি আমাকে বললেন আচ্ছা বেশ তুমি একটা কাজ করো, তুমি 8ই মে আমার বাড়িতে 10:30 আসবে। বললাম বেশ, এবার 8ই মে আসার জন্য আমি দিন গুনছি, আমার স্বপ্নের দিন। এবং উনি বলে দিয়েছিল জায়গাটা কোথায়, আমি গেলাম 10টা, তো আমি 9:15 পৌঁছে গেছি, করে চারদিকে খবর নিচ্ছে, তখন ঘড়িও প্রায় আমাদের হাতে ছিল না। যাই হোক 10টা না বাজলে ওপরে ওঠা যাবে না, উনি উপরে থাকেন, তো ঠিক 10টা বাজছে, তখন আমি আস্তে করে সিঁড়ি দিয়ে উঠলাম, কারণ তখন কিন্তু এত টেলিফোনও ছিল
0: না
1: বা টেলিফোন করার সাহসও হয়
0: না।
1: তো আমি গেছি, গিয়ে কড়া নেড়েছি, বেলও ছিল না ওই সময়, অনেক বছর আগেকার কথা। তো দেখি লুঙ্গি পরে আর গেঞ্জি পরে অজিতেশবাবু বেরোলেন। হ্যাঁ বলো। তো না আমাকে আপনি আজকে আসতে বলেছিলেন, তুমি কে, তোমার নাম কি? আমি বললাম,
0: তখন নামটা ছিল সুবীর।
1: তো আমি বললাম যে আমি সুবীর, আপনি আমাকে আজকে আসতে বলেছিলেন 10:30। আচ্ছা বেশ একটু দাঁড়াও। তো আমি দেখলাম উনি ভেতরে গেল, তারপর আবার একটু পরেই বেরিয়ে এসে আমাকে ভেতরে ডেকে নিয়ে গেল। সেদিন 10টায় আমি আড্ডাটা আমাদের আমার সঙ্গে উনি আড্ডা শুরু করলেন, তারপরে টুকটাক লোক আসছে, আড্ডা চলছে, 1:30-2 বেজে গেল, একটা স্বপ্নের দিন। কিন্তু আমি ভাবলাম যে এইটা কি, পরবর্তী গেলে আমি দেখেছি যে উনি যখন আমাকে 3 মার্চে বলছেন 8ই মে তুমি আসবে, আমি চলে যাবার পরে ওনার কাছে একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে 8ই মেতে লিখে রেখেছে 10:30 সুবীর আসবে। এটা যদি আমি ফেল করতাম তাহলে কিন্তু উনি আমাকে ঘরে ঢুকতে দিত
0: জীবনেও না,
1: আর ঢুকতে দিত না, কারণ সেটা পরবর্তী গেলে ওনার রিহার্সালে আমি দেখেছি যে কিভাবে উনি টাইমটাকে মেনটেন।
0: আমি শুনেছি বলতো যে 12:10 পৌঁছেছো, তাহলে মানে
1: কেন 10 মিনিট দেরি হলো? তো কেউ একজন বললো স্যার আমি তো অমুক জায়গায় থাকি, 3.5 ঘন্টার রাস্তা।

0: হ্যাঁ, তারপরে এসে একটু পাউরুটি টাউরুটি, না সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো বললো যে তুমি এরকম 3 ঘন্টা, 3.5 ঘন্টা যখন সময়, তুমি 7.5 ঘন্টা, 6.5 ঘন্টা আগে কেন রওনা দাওনি? এসে এখানে বাড়ির সামনে একটা পাউরুটি কিনে নিয়ে আসতে, চায় ভিজিয়ে ভিজিয়ে খেতে, তারপরে টাইমলি ঢুকতে, তুমি ওইখানে 3.5 ঘন্টা ভেবে না এসে 7.5 ঘন্টা ভেবে আসুনি কেন? 5.5 ঘন্টা ভেবে আসুনি কেন?
1: মানুষের হয়তো তখন কিছুটা অভাব তো ছিলই, এখনকার মতো এতটা ইয়ে ছিল না, কিন্তু এই ভ্যালুস বা এই যে যা যা বলি মূল্যবোধ টুল্যবোধ, এইগুলোর তো একটা সুন্দর ব্যবস্থা ছিল, আমরা বড়দের দেখে শিখতাম, বা কখনো কখনো বকুনি খাবো ভেবেও ভুল করব না, ভুল করা যাবে না। সময় রাখাটা
0: জীবনে একটা বিশাল ব্যাপার। আমি দেখেছি সত্যজিৎ রায়কেও দেখেছি যে কোথাও ওনাকে সিনেমা দেখতে বললে অদ্ভুতভাবে দেখেছি সেকেন্ড বেল পড়লো উনি আসেননি, ঠিক উনি আসলেন আর থার্ড বেলটা পড়লো, মানে এত অদ্ভুত সময় যে কি করে ওনারা রাখতে পারেন।
1: এটা আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো বিদেশের একজন বাস ড্রাইভারকে দেখে, ওখানে তো বাসেরও টাইম দেওয়া থাকে 6:15, 6:17, মানে 6:14 দেখছি বাইরে দাঁড়িয়ে ঠিক 13:00 একটি সিগারেটে আগুন ধরালো। আমি তো ভাবছি অতটা লম্বা সিগারেটটা শেষ হবে, তাহলে গেল, দেখলাম ঠিক 14:00 ফেলে দিয়ে 15:00 স্টার্ট, মানে চমকে যাওয়ার মতো লাগলো যে সময়কে এরা কিভাবে দাম দেয়,
0: যার ফলে এত উন্নত।
1: হ্যাঁ, এবং এই কথাগুলো দেখুন কোথা থেকে কোন গল্পে যাব কোনো ঠিক থাকে না। একটা কথাই বারবার করে ফিরে আসতে চাই যে রাজাদার মতো মানুষ যে তার কাজের মধ্যে দিয়ে বলে যেতে চান যে তিনি কেমন মানুষ, কিভাবে তার জীবন যাপন, কোন কাজের মধ্যে দিয়ে এগিয়ে চলা, কিভাবে এগিয়ে চলা। কিন্তু সত্যজিৎ রায় এবং আগন্তুক ওই প্রসঙ্গটাও একটু শুনতে চাই।
0: ও,
1: একটা সাংঘাতিক
0: সত্যজিৎ রায় এবং আগন্তুক। হ্যাঁ, আমি যখন তখন আদর্শ হিন্দু হোটেল সিরিয়াল করছি, তো আমার আর্ট ডিরেক্টর ছিলেন অশোক বোস, অশোক বোস আবার সত্যজিৎ রায়েরও আর্ট ডিরেক্টর। তো আমাকে একদিন অশোকদা বললেন যে রাজা, এরা তো অসম্ভব অন্যরকম ডিসিপ্লিনের মানুষ, ভাই আমি না ওই পরশু দিন আসতে পারবো না, বা আগামী বৃহস্পতিবার দিন আসতে পারবো না, আমার একটু কাজ পড়ে গেছে ভাই। কি হয়েছে? হ্যাঁ আপনি আসবেন না, কি হয়েছে? আরে আরে, একজন আর্ট ডিরেক্টর, সে সিরিয়াল চলছে, সে আসবে না আজকালকার দিনে কেউ বলেও না। হ্যাঁ, তো উনি সে এত বিনয়ী ভদ্র, বলে আসলে না আমাদের ফার্স্ট স্ক্রিনিং আছে আগন্তুকের, তো আমাকে তো দেখতে হবে। বলে আপনি তো যাবেনই, কিন্তু আপনাকে একটা কথা বলবো। বলে কি? আগন্তুকের ফার্স্ট স্ক্রিনিং আছে কোথায়? বলে নন্দন 3-তে। তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, বলুন না আমি কি যেতে পারি? আসুন, তো আমার অসুবিধা হবে না তো? আরে ঠিক আছে আসুন না। তা আমি গেছি, গিয়ে দেখি সময় মতো গেছি, আগন্তুক দেখবো, সত্যজিৎ রায়, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ অভিনয় না করলেও এরা সব রয়েছেন। তারপরে তো স্ক্রিনিং শুরু হলো, আমি ছবিটা মন দিয়ে দেখলাম। ছবিটা মন দিয়ে দেখে আমার কাছে গোটা 3-1 প্রশ্ন আসলো, আর ওইটাকে আমি মানিকবাবু সত্যজিৎ রায়কে জিজ্ঞেস না করে আমি পাচ্ছি না, ওনার সঙ্গে কোনো আলাপ নেই। তখন তো অত টেলিফোনেরও ব্যবস্থা ছিল না, তো আমি শুনেছি যে টেলিফোনটা উনি তোলেন, তাই আমি ওনার নাম্বার জোগাড় করে ওনাকে একটা ফোন করলাম। তো ফোনটা উনি সরাসরি তুললেন, তাই আমি ওনাকে বললাম যে আপনি, আমার নাম এই, আমি সিরিয়াল করি, এর আগে সুবর্ণলতা করেছি, আদর্শ হিন্দু হোটেল করছি, তা আমি গতকাল আপনার ছবিটা দেখেছি, দেখে আমার 2-3টে। আপনি কি করে ছবিটা দেখলেন? আমি প্রশ্নটা শুনেই বুঝতে পেরেছি যে একটা বাইরের লোক ছিল না, তো আমি কি করে দেখলাম এটা তো একটা সমস্যা সৃষ্টি করতে পারে, যদি অশোকদার নাম বলে ফেলি অশোকদা বকা খাবে। আমি বললাম দেখুন, দেখে যখন ফেলেছি আর কি করা যাবে, সেটা কিভাবে দেখলাম আর জেনে আপনার লাভ নেই, আমি দেখে ফেলেছি, এবার দেখে যখন ফেলেছি গোটা 3-1 প্রশ্ন আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি রাতে ঘুমোতে পারিনি, আপনি যদি অনুমতি দেন বলি। তাই আমি ওনাকে বললাম, এবং যেমন ধরে যাক একটা গানের দৃশ্যে আমি বললাম দেখুন, আমরা জানি যে একজন ভালো ফুটবলার বা ভালো ক্রিকেটার একই খেলার মধ্যে কোনো রিপিট
1: রাখে না,
0: রিপিটেশন করে না, তো আপনি ওর মধ্যে একটা গান আছে, সে গানটায় আপনি ক্যামেরা অ্যাঙ্গেলকে রিপিট করেছেন, সেইটা সম্পর্কে একটু জানতে চাইছিলাম। মানে তখন বয়স্কন তো একটু পাকা, এসব প্রশ্ন করার কোনো মানেই হয় না।
1: তখন তো ওটা ছিল মানে বেশ কঠিন একটা প্রশ্ন করলাম।
0: কঠিন প্রশ্ন করলাম।

0: আর একটা খুব জানবার আগ্রহটাও ছিল যে উনি কি করে এইটুকু ঘরের মধ্যে একটা গান নেবেন। এবার দেখি আর অ্যাঙ্গেল কোথায়, অ্যাঙ্গেল তো নেই, চার পাঁচটা ছটার পরে আর অ্যাঙ্গেল নেই, তো ওনাকে রিপিট করতে বাধ্য উনি। এবার না করে উনি কিভাবে বেরোন, আমি দেখলাম উনি বেরোতে পারলেন না, কিন্তু অসাধারণ উনি বললেন, উনি কি সুন্দর একটা বড় মাপের মানুষ, উনি বললেন যে হ্যাঁ ঠিকই বলেছেন, আমার গানের পংক্তিটা একটু বেশি হয়ে গেছে, মানে উনি বললেন গানটা একটু ছোট হলে ভালো হতো, যেহেতু গানটা তুমি তো জানো গানের
1: ভারে ভারে কেটে যাওয়া আর কি,
0: অসাধারণ
1: শিখে নেওয়ার মতো।
0: তারপরে একটা শটে আমি বললাম যে অমুক গান সময় মানে ওনার মতন পরিচালক তো বুমের শ্যাডো এসছে, তো একবার দুবার এরকম বুমের শ্যাডো
1: এসছে, বলে যে হ্যাঁ
0: বুমের শ্যাডো এসছে ঠিকই বলেছেন, কিন্তু দুবার এসছে। আমি বললাম না তিনবার এসছে, বলে না দুবার, না আমি বললাম না আমি তিনবার। এইসব কাঁচা ব্যাপার, আমি মানে কেন যে প্রশ্ন করেছি আজকের দিনে খারাপ লাগে, কিন্তু যা উনি সহ্য করে আমাকে উত্তর দিলেন, আমি তো বোধহয় পারবো না, তো উনি সহ্য করলেন। কিন্তু তার পরবর্তীকালে উনি আবার যখন শো করেছেন আমি আরেকবার দেখতে চাই, আমি ওকে ফোন করলাম, বলে না না আপনি কিন্তু আর আসবেন না, কেন, বলে না না আমার দেখুন আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও ছবিটা দেখেনি, সেখানে আপনি যখন একবার দেখেছেন দ্বিতীয়বার কেন দেখবেন, একটা সিট নষ্ট হবে। আমি বললাম না আপনি তো, আমি তো কোনো কার্ড পাইনি, আমি কি করে যাব, সে আপনাকে আমি বুঝে গেছি আপনার কার্ডের দরকার হয় না, কোনখান দিয়ে কীভাবে দেখে নেবেন তা আপনাকে বলা থাকলে আপনি আর দেখবেন না, কারণ একটা সিট নষ্ট না করে, কারণ আপনি যখন দেখেছেন অন্য লোককে দেখতে দিন। এরপর থেকে ওনার সঙ্গে একটা আবার আমার আবার সেই
1: সম্পর্ক তৈরি,
0: সৌভাগ্য যে একটা হয়, কিন্তু সেটা শারীরিক ওনার কারণে উনি আর পৃথিবীতে বেশি দিন ছিলেন না, ফলে আমি সেটা আর বেশি দিন সেটা উপভোগ করতে পারলাম।
1: এই যে চরিত্র নির্বাচনগুলো করেন, একটা তো কথাতে আসবো যে চিত্রনাট্য লেখা, সেটা তো একটা বড় ব্যাপার।
0: হ্যাঁ চিত্রনাট্যে আমাকে কিন্তু আমি ভীষণভাবে ঋণী, যেটা আমি গোড়াতে একদম মানে আমার কাহিনীর শুরুতে বলেছি, সেটা হচ্ছে মোহিত চট্টোপাধ্যায়। আমি খুব ঋণী যে মোহিতদার হাত ধরে আমি চলচ্চিত্রে এসেছি, টিভিতে এসেছি, সুতরাং মোহিতদার মতন একটা বিরাট মাপের নাটককারকে আমি পেয়েছিলাম যিনি আমার চিত্রনাট্য করে দিয়েছেন। তার পরবর্তীকালে যেহেতু মোহিতদার হাতে তৈরি সব চিত্রনাট্যে আমি কাজ করেছি, ফলে মোহিতদা যখন চলে গেলেন তার পরবর্তী কাজগুলোতে তার সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি চিত্রনাট্যে কাজটা নিজে ছবিও করতে পারি করি। যদিও সংলাপ লেখনে আমি আমার একজন সাথী বা সঙ্গীকে নিয়ে রাখি।
1: আচ্ছা
0: হ্যাঁ, সেই জন্যে আমি বলতে গেলে আমার সব চিত্রনাট্যে আমরা একাধিক লোক কাজ করি,
1: কারণ ছবির কাজটা একটা বড় টিম ওয়ার্ক।
0: এমনিতেই তো বড় টিম ওয়ার্ক, এটা তো কালেকটিভ আর্টস, এটা কালেকটিভ আর্টসে আমরা যখন লেখক নিচ্ছি, মিউজিক ডিরেক্টর নিচ্ছি, ক্যামেরাম্যান নিচ্ছি, আর্টিস্ট নিচ্ছি, তাহলে আমার চিত্রনাট্যের জায়গায় আমি একাধিক লোককে নেব না কেন, কারণ কারো কিছু কন্ট্রিবিউশনই আমার ছবিকে আরও বেশি শক্তিশালী করে তোলে। তা সেই কারণে আমি মোহিতদা চলে যাওয়ার পরে
1: আপনার কাছে যারা কাজ করতে আসেন তাদেরও তো একটা অমোঘ আকর্ষণ আপনার
0: কাছে। হ্যাঁ, ফরচুনেটলি আমি তার পরবর্তীকালে কোনো যে ছেলেরা আমার সঙ্গে কাজ করে তারা যে খুব স্বনামখ্যাত তা নয়, কারণ যেহেতু আমার একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, ফলে আমার তরুণ কোনো ছেলে যারা নাটক লিখছে তাদের কাউকে নিয়ে আমি আমার চিত্রনাট্যটা একসঙ্গে করি।
1: আরেকটা যেটা যে নির্বাচন করা, যে নতুনরা কাজ করে পুরনোরা কাজ করে,
0: হ্যাঁ বারবারই তুমি চরিত্র নির্বাচন আসছো,
1: এটাতে
0: আমরা খুব থাকা হচ্ছে না, যেটা বলছিলাম গোড়াতে একবার তুলেছিলাম রবিদাকে ভেবেছিলাম, পরবর্তীকালে যখন আমার ছবিটা শেষ পর্যন্ত হয় তখন আমি দেখলাম তখন রবিদার সেই বয়সটা হয়ে গেছে বেশি এবং শরীরের ফ্লেক্সিবিলিটিটা কমে গেছে, তখন ইতিমধ্যে আমি কিছু হিন্দি টেলিফিল্ম করার সূত্রে রঘুবীর যাদবের সঙ্গে আমার যোগাযোগ হয়,
1: সেখান থেকে
0: এবং রঘুবীর যাদবকে আমি নিয়ে আসি আমার বাড়িতে, ও এক মাস দেড় মাস আমার বাড়িতে ছিল এবং বাংলা শিখেছে, পরবর্তীকালে সে দামও করে। তো এরকম করে আমার চক্রবূহ ছবিতেও,
1: হ্যাঁ সেখানে যে নতুন হিরো নিলেন,
0: যে ছেলেটি আমার অভিনয় করেছে সে চলচ্চিত্রে প্রথম আমার ছবিতে অভিনয় করেছে, বাংলা ছবিতে তো বটেই, ওকে আমি আসামে ছেলে ওকে পাই, তোর চেহারা যেটা প্রয়োজন ছিল তখন আমার সেই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রিতে সেরকম আমি কাউকে পাইনি যার সেই রকম চেহারা আছে, ফলে সে চেহারা একটা বড় কারণ তাকে নায়ক করবার।

0: তো চরিত্র নির্বাচনে আমরা আমি যখন পড়ি, আমি যখন যেহেতু নিয়মিত থিয়েটার দেখি, চলচ্চিত্র দেখি, ফলে চরিত্রগুলো যখন আমরা লিখি বা পড়ি বা যখন ডায়ালগে করছি, তখনই একটা চরিত্র আসে যে অ্যাক্টরটাকে আমি পেয়ে যাই, যে ওই ওই এই চরিত্রে ওকে নেবো, সেই চরিত্রে তাকে নেবো, এরকম একটা এসে যায়। সে এসে নক করে যে এই চরিত্রে একে লাগবে ভালো।
1: ছবি করা, ছবির প্রেক্ষিতে পুরস্কার পাওয়া, এটা তো একটা পুরস্কার পাবে বলে তার কেউ কোনো কাজ করে না, কাজটা করে তারপর সে কাজটা পুরস্কৃত হয়। কিন্তু প্রথম ওই আন্তর্জাতিক পুরস্কারটি পাওয়া
0: সেটা সত্যি আমার কল্পনার মধ্যে ছিল না। আমি ছবি করার নেশাতেই ছবি করছিলাম, তো করে মানে এটা যে এরকম একটা স্বীকৃতি পাবে, এবং দামু যে কত রকম স্বীকৃতি পেয়েছে কত জায়গায়, বাংলাদেশে, আজকে বাংলাদেশে এটা শোনা হচ্ছে, বাংলাদেশের দামু কিন্তু খুব জনপ্রিয়, এবং ওখানে একটি ফেস্টিভ্যাল হয়েছিল, ফিল্ম ফেস্টিভ্যাল, সেখানে জুভেনিয়াল অ্যাওয়ার্ড অর্থাৎ দর্শকের বিচারে শ্রেষ্ঠ ছবি আমি দামুর জন্য পেয়েছিলাম, এবং ওখানে স্পেশাল ব্যবস্থা করে দামু ছবির স্ক্রিনিং হয় ওদের ওখানে, টেলিভিশনেও সম্ভবত দেখানো হয়।
1: আচ্ছা,
0: তো দামু আজও লোকের কাছে জনপ্রিয়, বিভিন্ন জায়গায় স্বীকৃতি পেয়েছে, শিরোমণি পুরস্কার, BFJ অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড তো বটেই। তো এটা আমার মনে হয় ভালো কাজ করলে পাওয়া যায়। আবার পরবর্তীকালে আমি জানতাম না, ভাবতেও পারিনি ঠিক পরের ছবিটি আত্মীয় স্বজনও আমার তাই
1: হয়, ন্যাশনাল অ্যাওয়ার্ড।
0: তো এই বছরে মায়া মৃদঙ্গ বেশ কিছু রিজনাল অ্যাওয়ার্ড পাচ্ছে, বিভিন্ন ফেস্টিভ্যালে পাচ্ছে, ভালোই লাগে স্বীকৃতি পাওয়া, পুরস্কৃত হওয়া, সেটা তো মানুষকে আরও বেশি এনকারেজ করে।
1: হিন্দিতে কাজ করতে ইচ্ছে করেনি?
0: হিন্দিতে হয়ে ওঠেনি, হিন্দি টেলিফিল্ম করেছি, হিন্দি সিরিয়ালও করেছি, আঞ্জুমান বলে একটা হিন্দি সিরিয়াল করেছিলাম, বাংলারই সব আর্টিস্টকে নিয়ে, অর্জুন চক্রবর্তী, সব্যসাচী, শ্রী পাপিয়া বা লাবণী সরকার ইত্যাদি তারা করেছিল, হিন্দি টেলিফিল্ম অনেক করেছি এবং বোম্বের আর্টিস্ট নিয়ে করেছি, কিন্তু কতগুলো জিনিস না যোগাযোগে হয়, নিজের জীবনে চলতে চলতেই বুঝতে পারছো, সবাই বুঝবে যে কতগুলো জিনিস যোগাযোগে হয়, তো হিন্দি ছবিটার যোগাযোগ ঠিক বারবার হতে গিয়েও হয়নি, শেষ পর্যন্ত
1: দুই দিয়ে চারটা হয়নি। সত্যি কথা, ভাগ্যিস দুই দুয়ে চার হয়নি, না হলে হয়তো জানি না আপনাকে আমরা বাংলা ছবির কাজে এতটা পেতাম কিনা। আরেকটা জিনিসও আমার মনে হয় আপনার কথা শুনে বা আপনার কাজের সমস্ত ধারাবাহিকতা শুনে, যে আপনার কখনো মনে হয়নি যে কোন এই কাজটা বড় কি ওই কাজটা ছোট, কাজ কাজ।
0: হ্যাঁ নিশ্চয়ই, না আমার তো সবই ভালোবাসার কাজই পেয়েছি, এখন এই যে ভালোবাসার কাজটা নিয়ে অপেক্ষা করছি, সেটা চূড়ান্ত হলে সেটা স্বপ্ন পূরণ করছি।
1: আমার এই দুই একটা ছবির তৈরির কখনো কখনো কোনো প্রেক্ষাপট একটু একটু পেয়েছি বলে, যেমন দেবীপক্ষ, আপনার যখন দেবীপক্ষ মুক্তি পায়,
0: বাসভূমি নাটকটা দেখে আমার খুব হন্ট করে, এই মহিলাদের ব্যাপারগুলো আমাকে, আমার মায়ের কাছে আমি এত ঋণী, পরবর্তীকালে আমার দুই কন্যাও হয়, এবং এই মায়েদের প্রতি আমার একটা অসম্ভব ঋণী লাগে, এবং এই নারী জাতি যে কি অপূর্ব একটি মানে জাতি, যার জন্য আমার মনে হয় মানব জাতি বেঁচে আছে, ফলে এই নারী শক্তিকে নিয়েই গল্প হচ্ছে দেবীপক্ষ বা বাসভূমি অবলম্বনে যেটা হয়। এমনকি আমি যে দেশ ছবি করেছি যেখানে জয়া বচ্চন নায়িকা, সেটাও কিন্তু দেখা গেছে যে নারী শক্তির প্রতি আমার যে দুর্বলতা, এবং আমি পরবর্তীকালেও একটি আরেকটি ছবি আমার পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমার ভারতবর্ষের প্রথম যে শহীদ হয়েছিল নারী তাকে নিয়ে একটা ছবি করা, নিজের সার্থকতা লাগে, সেটাই মানে খুব বিরাট পাওনা লাগে,
1: এবং এই সার্থকতা খোঁজার জন্য জীবনটাকেও একটা তৈরি করে নিতে হয়। আমরা অনেকটা অপেক্ষা করে থাকবো রাজাদা, যে আপনার নতুন কাজ এইরকম সার্থক হয়ে আমাদের কাছে আসুক।
0: তোমাদের শুভেচ্ছা আমার পাথ হয়ে থাকুক, যাতে তোমাদের শুভেচ্ছায় আমার সুস্থতা থাকে, এবং আরও যেন আগামী দিনে ভালো কাজ করতে পারি, আমি কিন্তু এখনও স্বপ্ন দেখি,
1: স্বপ্ন পূরণ হোক, এই আশা রেখেই আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আপনিও খুব ভালো থাকবেন, বন্ধুরাও খুব ভালো থাকবেন। নমস্কার।
2: অতিথি অনুষ্ঠান এই পর্যন্তই। আজ শুনলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেনের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে মৌমিতা বসু। শুনলেন দ্বিতীয় পর্ব। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রোমগীতি। এবারের শিল্পী সুরেন চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। রম্যগীতিতে এবারের শিল্পী মীনা কাপুর।

আজকের রম্যগীতির শেষ গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে, গানের কথা ও সুর পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের।

এতক্ষণ শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় থাকবেন প্রিয়ষ্মা গঙ্গোপাধ্যায়।

0: কেরিয়ার নিয়ে কি খুব কনফিউশনে রয়েছো? কি নিয়ে পড়লে ভবিষ্যৎ একদম সেট? সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাই তো? আজকাল ফিটনেস, জিম আর ডায়েট এই নিয়ে আমরা খুব সচেতন, তাই না? কিন্তু জানো কি, এই প্রতিদিনের সচেতনতা থেকেই তৈরি হচ্ছে দারুণ এক ক্যারিয়ারের সুযোগ। ঠিক ধরেছ। আজকে আমরা কথা বলবো নিউট্রিশন সায়েন্স এবং ফুড সায়েন্স নিয়ে। আজকের পেশার সন্ধানেতে কথা হবে দুজন প্রফেসরের সঙ্গে। তাদের কথা তো শুনবই, কিন্তু তার আগে তোমাদের কিছু জানানোর থাকলে সেটা অবশ্যই আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKATA যুববাণী কলকাতা। সেখানে আজকের যে পেশার সন্ধানের পোস্টার রয়েছে সেখানে এসে কমেন্ট করতে পারো। আর তোমাদের সঙ্গে এই আধ ঘন্টা রয়েছে আমি, তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা। তাহলে আর দেরি না করে বরং সরাসরি আমাদের বিষয়ে ঢুকি। মানে ওই শুধু ক্লিনিকের চার দেওয়ালে বসে ডায়েট চার্ট তো আর হয় না, মানে এর বাইরেও যে কত বড় একটা দুনিয়া রয়েছে, কি কি পড়তে পারি আমরা এই বিষয়ে, আর সেখানে তোমাদের জন্য কি কি নতুন সুযোগ অপেক্ষা করছে সেটাই আজকে আমরা জানবো। তাহলে প্রথমেই চলে যাব আমাদের প্রথম অধ্যাপিকার কাছে। প্রথমে যার কথা শুনবো তিনি আর কেউ নন, অধ্যাপিকা বিনতা নায়ক ম্যাডাম। তার কাছে যেটা প্রথমে জানতে চাইবো এই নিউট্রিশনের বিষয়ে, মানে যেটা আমার বেশ একটু ডাউট লাগে, সেটা হচ্ছে নিউট্রিশন সায়েন্স এবং ফুড সায়েন্স এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি? মানে আমরা বলার সময় দুটো কথা আলাদা করে বলি, কিন্তু এই দুটো কি একই নাকি দুটো ভিন্ন বিষয়?
1: নমস্কার, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রফেসর বিনতা নায়ক বলছি। আচ্ছা, প্রথমে যে এই প্রশ্নটা, মানে নিউট্রিশন সায়েন্স এবং ফুড সায়েন্স এই দুটোর মধ্যে মূল পার্থক্য বলতে, দেখো বেসিক্যালি কিন্তু দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তার কারণ ফুড এবং নিউট্রিশন দুটো তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কারণ আমরা নিউট্রিশনটা পাই কোথা থেকে? আমরা কোনো খাদ্য থেকে। সুতরাং খাদ্যের যে সায়েন্স এবং তার থেকে যে পুষ্টি আসছে সেটা সায়েন্স বেসিক্যালি একটাই। এটা এক একটা কোর্সে বা এক একটা জায়গায় এক এক রকম নমেনক্লেচার ইউজ করা হয়, কিন্তু বিষয়বস্তুটা কিন্তু বেসিক্যালি একই।
0: বেশ, আজকালকার ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টা পড়ার আগ্রহ এত বাড়ছে কেন? মানে শুধুই কি এই জিম করা বা শুধুমাত্র ডায়েট করা এইটার জন্যই কি নিউট্রিশন নিয়ে পড়ার আগ্রহ বাড়ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? মানে সাধারণ চোখে দেখতে গেলে এর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা ম্যামের কাছে জানতে চাইব।
1: দেখো, আজকালকার ছাত্রছাত্রীদের মধ্যে বিষয়টা পড়ার আগ্রহ অবশ্যই বাড়ছে, কারণ খাদ্য এবং পুষ্টি এই বিষয়টা, এটা চিরকালীন একটা খুব অ্যাকসেপ্টেড সাবজেক্ট, অবশ্যই আগেও ছিল, এখন নতুনভাবে এর রিসার্চের স্কোপ বা এর অন্যান্য পঠন পাঠন অ্যাপ্লিকেশনের জায়গাগুলো, এগুলো মানুষের চোখের সামনে আসছে এবং বিষয়টা কোনোদিনই, এর অ্যাপ্লিকেশনের জায়গাটা কোনোদিনই কিন্তু পুরনো হবে না। যত দিন চলতে থাকবে, যতই মডার্নাইজেশন আসুক না কেন, খাদ্য এবং খাদ্য থেকে আমাদের যে স্বাস্থ্য ভালো রাখা, একজন কোনো মানুষের স্বাস্থ্য, তার পরিবারের স্বাস্থ্য, একটা জাতির স্বাস্থ্য বা বলা যায় একটা দেশের স্বাস্থ্য, সবকিছুই নির্ভর করে জনসাধারণের পুষ্টির ওপরে। সুতরাং এই বিষয়টা যেহেতু কোনোদিনই পূরণ হবে না, তার ফলে আগ্রহ ক্রমাগত আমি দেখেছি, আগে যা ছিল অবশ্যই তার থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আর সাধারণভাবে বলতে গেলে ভবিষ্যৎ, দেখো যারা খুব নিজেদের কেরিয়ার সম্বন্ধে খুব ফোকাসড, তারা কখনোই কিন্তু বসে থাকে না, কোনো বিষয়েই বসে থাকে না, তারা কিছু না কিছু ভাবে নিজের কেরিয়ার অপরচুনিটিগুলো খুঁজে নেয়। এবার বিশেষ করে এই সাবজেক্টের ক্ষেত্রে বলবো যে অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু অনেক বৃহত্তর, সুতরাং তাদের রিসার্চের স্কোপ আছে, হায়ার স্টাডিজের স্কোপ আছে, ডায়েটিশিয়ান হওয়ার স্কোপ আছে, আরও অনেক রকমের

0: ধরনের কেরিয়ার এখন তৈরি হয়েছে, সেইগুলোতে যদি নিজেদেরকে ফিট করা যায়, অ্যাকোমোডেট করা যায় এবং নিজেকে অ্যাকর্ডিংলি মডিফাই করতে হবে। সেটা খুব উল্লেখযোগ্য বিষয় যে তুমি যখন পড়ছো পড়াটা একরকম, আমরা যখন ক্লাসরুম টিচিং দিচ্ছি সেটা একরকম, কিন্তু তুমি যখন তোমার অ্যাপ্লিকেশনের জায়গাটায় যাবে সেখানে কিন্তু অ্যাকর্ডিংলি নিজেকে মডিফাই করে সেখানে ফিট করে নেয়া, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেই ইন্টেলিজেন্স এবং সেই স্মার্টনেসটা এক কথায় বলা ভালো, সেটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। আমি এই কথাটা সবসময় আমার স্টুডেন্টদেরকে এই কথাটা বলে থাকি যে অ্যাপ্লিকেশনের জায়গাটা অনেকটা আলাদা এবং সেটা অনেক বৃহত্তর ক্ষেত্র, সেখানে নিজেদেরকে কিন্তু অ্যাকর্ডিংলি অ্যাকাস্টমড হয়ে যেতে হবে।
1: বেশ, আমরা তো জানলাম যে কিভাবে এই ফিল্ডে আসতে পারি বা কেন এই ফিল্ডে মানে এই নিউট্রিশন নিয়ে পড়ার আগ্রহ এতটা বাড়ছে, কিন্তু স্কুল স্তরে মানে মানে ইলেভেন টুয়েলভে কোন কোন বিষয় নিয়ে পড়লে এই নিউট্রিশন বা ফুড সায়েন্স ফিল্ডে আসা যায়, পড়াশোনা করা যায়, সেটা যদি একটু বলেন। এবং যেটা মূল বক্তব্য, আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমরা আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকলে নিউট্রিশন নিয়ে পড়া যায় না, বা অনেকের ভুল ধারণা রয়েছে যে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই নিউট্রিশন নিয়ে পরবর্তীকালে গ্র্যাজুয়েশন করা যায়। এই ধারণাগুলো কতটা ভুল, এবার সঠিক তথ্যটা কি সেটা ম্যাডামের থেকে জানতে চাইবো।
0: স্কুল স্তরে মানে 10+2 এই সময় যদি সায়েন্স অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা থাকাটা খুব বাঞ্ছনীয়, কারণ এটা বেসিক্যালি একটা সায়েন্স সাবজেক্ট। তো সায়েন্স সাবজেক্টের মধ্যে এখানে আমাদের প্রচুর পরিমাণে কেমিস্ট্রি পড়তে হয়, আর তাছাড়া ফিজিওলজি পড়তে হয়, বেসিক ফুড অ্যান্ড নিউট্রিশনের যে বিভিন্ন ধরনের চ্যাপ্টারসগুলো আছে সেগুলো পড়তে হয়, এছাড়াও স্ট্যাটিস্টিক্স করতে হয়, রিসার্চ মেথডোলজি পড়তে হয়। সো এইটা একটা বলতে পারি একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে এই সাবজেক্টের মধ্যে। সুতরাং অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা তো খুবই জরুরি, তার সাথে স্পেসিফিক্যালি আমি বলবো কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট এটা কিন্তু কম্পালসারি, কারণ কেমিস্ট্রির মার্কসটা আমরা গণ্য করি ডিউরিং অ্যাডমিশন অফ এনি কোর্স ইউজি অর পিজি। তো সুতরাং কেমিস্ট্রি থাকাটা বাঞ্ছনীয়। অনেকে এই জিনিসটা জানেন না যে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে গেলে হয়তো ফুড অ্যান্ড নিউট্রিশন আছে 10+2 কিন্তু তার কেমিস্ট্রি নেই, তারা সবসময় কিন্তু অনেকেই জানেন না যে এটা মিস করে যায়, কেমিস্ট্রিটা না থাকলে বিষয়টা পড়া যায় না কলেজ বা ইউনিভার্সিটি স্তরে।
1: ইলেভেন টুয়েলভের কথা তো শুনলাম, এবার আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুটি স্তরে কি কি সুযোগ আছে, বা আজকের দিনে কোন সুযোগটা বেশি প্রাসঙ্গিক, মানে ছাত্রছাত্রীরা কোন দিকে এগোলে এই বিষয়টা নিয়ে পড়লে তবে তাদের ফিউচার একদম সর্টেড হতে পারে?
0: আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুই ক্ষেত্রেই আমাদের ইউনিভার্সিটিতে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কোর্সটা আমরা রান করি সেটাকে বলা হয় ফুড অ্যান্ড নিউট্রিশন, এই নমেনক্লেচারেই আমরা করি। আপাতত আমাদের নতুন যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি সেই অনুযায়ী আমরা 4+1 বা 3+2 অর্থাৎ ইউজি এবং পিজি এই রকম ভাবে আমরা রান করে চলেছি, আর দুটো নামই ফুড অ্যান্ড নিউট্রিশন। এই ছাড়াও কিছু স্পোর্টস নিউট্রিশন বা অন্যান্য কিছু স্পেশালাইজড নিউট্রিশনেরও কোর্স আস্তে আস্তে চালু হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়েতেও আছে স্পোর্ট নিউট্রিশনের একটা কোর্স। এছাড়া এই সাবজেক্টটাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন বারওয়ান ইউনিভার্সিটি কিংবা বাঁকুড়া ইউনিভার্সিটি, হ্যাঁ মেদিনীপুর বা অন্যান্য স্টেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় হয়তো নামটা আলাদা দেয়া হয়েছে কিন্তু বেসিক্যালি কোর্স স্ট্রাকচারটা অলমোস্ট সিমিলার, কারণ ইউজিসি যে নর্মস অনুযায়ী আমাদের কোর্স ডিজাইন করতে হয় সেটা সমস্ত ইউনিভার্সিটি সেইভাবেই তারা মেনে চলতে বাধ্য হয়। সুতরাং ডিজাইনিংটা মোটামুটি একই থাকে, সিলেবাসের মধ্যেও একটা প্যারিটি রাখতে চেষ্টা করা হয়, হয়তো নামগুলো একটু ইতর বিশেষ হয়।
1: আমাদের আসলে ধারণা যে এই নিউট্রিশন এবং ফুড সায়েন্স এই দুটো বিষয় নিয়ে পড়লে বা যে কোনো একটা বিষয় নিয়ে পড়লে শুধুমাত্র হসপিটাল বা ক্লিনিকেই ডায়েটিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ আসতে পারে, কিন্তু আধুনিক যুগে আজকালকার দিনে দাঁড়িয়ে এই ফিল্ডে আর কি কি নতুন পেশার সুযোগ আছে, আর কোন কোন পেশায় আমরা নিজেকে নিযুক্ত করতে পারি?
0: দেখো, ফুড অ্যান্ড নিউট্রিশনের পড়ার পরে কোনো হাসপাতাল বা ক্লিনিকে এখানে ডায়েটিশিয়ান হিসেবে অবশ্যই কাজ করতে পারে। এই ছাড়াও দেখো, এখনকার দিনে এত ডাইভার্স প্রফেশন হয়ে গেছে না, বিভিন্ন ধরনের প্রফেশনে আমাদের ছেলেমেয়েরা

অ্যাকোমোডেট করছে নিজেদেরকে। প্রথমত বলবোই যে ডায়েটিশিয়ানের কথাই যেহেতু বলেছো প্রথমে, সেই তাই আমি বলবো যে ডায়েটিশিয়ান মানে কিন্তু কোনো একটা ডক্টরের আন্ডারে ক্লিনিক বা হসপিটাল, সেটার থেকে এই প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে নিজেরা কিন্তু নিজস্ব ক্লিনিকও করছেন, এরকমও প্রচুর ডায়েটিশিয়ান রয়েছেন। এবং যারা ধরো হসপিটাল সিস্টেমে বা

0: ছাত্রীরা আছে যারা কিন্তু কোনো একটা বিশেষ জায়গার বিশেষ হসপিটালের ডায়েটিশিয়ানের পাশাপাশি নিজেদের রিসার্চের ক্ষেত্রটাকে কিন্তু খুব সুন্দরভাবে এস্টাবলিশ করেছে। আচ্ছা, এই ছাড়া অবশ্যই এডুকেশন একটা জায়গা যেখানে স্কুল এডুকেশন বা কলেজ এডুকেশনের ক্ষেত্রে তারা সেই কাজগুলো করছেন আর কি। কলেজে এডুকেশন, তাদের রিসার্চ, রিসার্চ তো একটা বিরাট ভাস্ট জায়গা ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে। সুতরাং ইউনিভার্সিটিতে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বা অন্যান্য যেগুলো বিশেষ করে রিসার্চ ইনস্টিটিউট গুলো রিসার্চ করছেন এবং রিসার্চ করে বেশ ভালো আউটকামও আসছে। তবে একটা জিনিস অবশ্যই আমি বলবো, উল্লেখ করব যে রিসার্চটা তো শুধুমাত্র ল্যাবরেটরিতে সীমাবদ্ধ হয়ে থাকা বাঞ্ছনীয় নয়, সেটার একটা কমিউনিটিতে বা পাবলিক হেলথের ক্ষেত্রে তাদের কতটা তারা কন্ট্রিবিউট করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমাদের রিসার্চটাকে, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলে থাকি যে রিসার্চটাকে কিন্তু শুধুমাত্র চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা নয় বা কয়েকটা পেপার পাবলিকেশন, কতগুলো নম্বর পাওয়া নয় বা শুধুমাত্র ডিগ্রি আহরণ করার জন্য নয়, রিসার্চটাকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় সেটা কিন্তু সবসময় চেষ্টা করা উচিত। আজকের দিনে ধারণা বদলেছে, অনেকেই কিন্তু এটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন বিভিন্নভাবে। সুতরাং বিভিন্ন এনজিও থেকে অনেক রকমের কাজকর্ম করা যায়, অনেকে এনজিও সেট আপে কাজ করছেন, অনেকে নিজস্ব চেষ্টায় অনেক রকম কমিউনিটির মধ্যে গিয়ে কমিউনিটি অ্যাপ্রোচ করছেন, এগুলো এক একটা বড় বড় সাইড। আর তাছাড়া টেকনোলজি যেহেতু অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেহেতু ফুড টেকনোলজিতেও আমাদের মেয়েরা শিফট করছে, যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে সেখানেও এক্সপার্ট হিসেবে তারা কিন্তু অনেক রকম কাজকর্ম করছে। সুতরাং এটা একটা ডাইভার্স ফিল্ড যেখানে নিজেদেরকে বিভিন্নভাবে খাদ্য এবং পুষ্টি, পুষ্টির যে সায়েন্স, এই সব জায়গায়, সে এডুকেশনে হতে পারে, রিসার্চে হতে পারে বা ইন্ডাস্ট্রিতে হতে পারে বা কমিউনিটিতে হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন পেশায় কিন্তু তারা নিয়োজিত হচ্ছে।
1: ম্যাডামের কথায় আমরা আগে ওই স্পোর্টস নিউট্রিশন কথাটা পেয়েছি, বেশ জনপ্রিয় এখন এই স্পোর্টস নিউট্রিশন। খেলাধুলার সঙ্গে যুক্তদের ফিটনেস ধরে রাখতে একজন স্পোর্টস নিউট্রিশনিস্ট অবশ্যই প্রয়োজন, এবং কিভাবে এই স্পোর্টস নিউট্রিশনিস্ট হতে পারি আমরা, কিভাবে সেই কাজে নিযুক্ত থাকতে পারি, সেটা জানবো ম্যাডামের থেকে।
0: স্পোর্টস নিউট্রিশন অবশ্যই এটা একটা খুব জনপ্রিয় বিষয়। খেলাধুলা মানে যারা একেবারে ফিল্ডে গিয়ে খেলাধুলা করছেন তা ছাড়াও যারা ধরো দৈনিক জিমে গিয়ে ওয়ার্কআউট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নিউট্রিশনের একটা বড় ভূমিকা আছে, নিউট্রিশনিস্টদের বিশেষ করে বড় ভূমিকা আছে। এই কারণেই, কারণ অনেকে দেখো যে প্রচলিত ধারণা অনুযায়ী কিংবা খানিকটা এআই এর সাহায্য নিয়ে নিজেদেরকে কি খাবো সেটা অনেকেই সেটা করে নিচ্ছেন, কিন্তু দেখো টেকনোলজি বা এআই সেটা কিন্তু দ্যাট ইজ এ বট অ্যাকচুয়ালি। তো সেখানে মানুষের কন্ট্রিবিউশন অবশ্যই, মানুষ কখনোই তার সাপ্লিমেন্ট তো হতে পারে না। সুতরাং যে পড়ে আসছে একটা বিষয় সে যেভাবে একটা মানুষকে ডিল করতে পারবে সেটা কিন্তু কখনো একটা টেকনোলজি সেটা সাপ্লিমেন্ট করতে পারবে না। তো ন্যাচারালি এই সমস্ত জায়গায়, যে স্পোর্টস নিউট্রিশনের ক্ষেত্রে যেটা বললাম, বিভিন্ন ফিটনেস সেন্টারই বলো কিংবা যারা অ্যাথলিটস, যারা বিভিন্ন স্পোর্টস পারসন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিউট্রিশনিস্টের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে। আর এই পেশায় আসার জন্য অবশ্যই আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত তো পড়াশোনা করতেই হবে নিউট্রিশনের, আমাদের বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের, আমি আগে যেগুলো বললাম ইউজি এবং পিজিতে যে কোর্সগুলো করা হয় সেই কোর্সগুলো করলেই কিন্তু সে এই পেশায় আসতে পারে। যদিও এখন যারা ডায়েটিশিয়ান বা যে কোনো নিউট্রিশনিস্ট হওয়ার জন্য একটা ফোরাম গঠন করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, অদূর ভবিষ্যতে আশা করি সেটা হয়েও যাবে, এবং সেখানে এই ফোরামের আন্ডারে এলে সবাই একত্রিত হয়ে একটা জায়গায় কাজ করতে পারবেন। একটা সুটেবল ফোরাম থাকলে অবশ্যই, যে কোনো জায়গায় একটা প্ল্যাটফর্ম থাকলে সেখানে অ্যাপ্রোচটা অনেক বেটার হয়, এইভাবে কাজ করা সম্ভব।
1: অসংখ্য ধন্যবাদ বিনতা নায়ক ম্যাডামকে, আমাদের এত প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন তিনি। কিন্তু আমাদের তো প্রশ্নের শেষ নেই, সেই প্রশ্নের উত্তর জানতে আমরা আবার চলে গিয়েছিলাম অধ্যাপিকা ডক্টর সঞ্জুক্তা পাল ম্যাডামের কাছে। তার কাছ থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা জেনে নিয়েছিলাম, কারণ নিউট্রিশন বিষয়ে

0: নিয়ে আমরা হয়তো এখনো অনেক কিছু জানতে পারি, অনেক কিছু জানার রয়েছে। যেমন কর্পোরেট সেক্টর এবং FMCG বা ফুড প্রসেসিং কোম্পানিগুলোতে ফুড সায়েন্টিস্ট বা কোয়ালিটি কন্ট্রোলারদের ভূমিকা ঠিক কেমন?
1: নমস্কার, আমি ডক্টর সংযুক্তা কর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। খাদ্য পুষ্টিবিজ্ঞান বর্তমানে একটি অত্যন্ত বহুমাত্রিক ও গবেষণা নির্ভর শাখা। এ বিষয়ে আমি উল্লেখ করতে চাই যে গবেষণার সুযোগ ক্রমশ বাড়ছে। সো বর্তমানে যে বিষয়গুলিতে উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে তার মধ্যে কার্যকরী খাদ্য, মানে ফাংশনাল ফুড ও নিউট্রাসিউটিক্যাল, কার্যকরী খাদ্য, স্বাস্থ্য সহায়ক খাদ্য, উদ্ভিদ ভিত্তিক খাদ্য, কারণ বর্তমানে প্লান্ট বেসড ফুড, উদ্ভিদ ভিত্তিক খাদ্যের উপর বিশেষ সকলের বলতে পারেন উৎসাহ রয়েছে, বিকল্প প্রোটিন, অল্টারনেটিভ প্রোটিন, উপকারী জীবাণু যাদেরকে আমরা বলি প্রোবায়োটিক, উপকারী জীবাণু অন্ত্রের জীবজগৎ মানে প্রোবায়োটিক ও গাট মাইক্রোবায়োম, খাদ্য সমৃদ্ধকরণ, খাদ্য প্যাকেজিং, খাদ্য অপচয় হ্রাস করা এবং বর্জ্য পদার্থ থেকে মূল্যবান উপাদান আহরণ করে সেগুলোকে খাদ্যে পুনর্ব্যবহার করা, কোনো ব্যক্তিভিত্তিক পুষ্টি যেটা আমরা এখন বলে থাকি পার্সোনালাইজড নিউট্রিশন, ক্রীড়া পুষ্টি, রোগ নির্ভর পুষ্টি, জনস্বাস্থ্য পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নোভেল ফুড প্রসেসিং আমরা যেটাকে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে খাদ্য পুষ্টি গবেষণা বর্তমানে ভীষণভাবে উল্লেখযোগ্য একটি দিক।
0: আমরা এখন অনেকেই চাই ভবিষ্যতের রিসার্চ করতে, তো এই যে বিষয়টা মানে কর্পোরেট সেক্টর বা FMCG বা ই নিউট্রিশন বা ফুড সায়েন্স, এখানে গবেষণার সুযোগ কেমন, মানে বিদেশে কেরিয়ার গড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি কি সুযোগ সুবিধা পেতে পারে?
1: বিদেশে ভালো সুযোগ পাওয়ার জন্য আমি বলবো যে শুধু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যথেষ্ট নয়, ভালো শিক্ষাগত ফলাফলের পাশাপাশি বিদেশে সাফল্য লাভের জন্য গবেষণার অভিজ্ঞতা, বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ, তথ্য বিশ্লেষণের দক্ষতা, যোগাযোগের ক্ষমতা এবং নির্দিষ্ট গবেষণা ক্ষেত্রে আগ্রহ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট গবেষণা ক্ষেত্রে আগ্রহ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের শিক্ষার্থীদের যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ বিষয়টা রসায়ন, জীব রসায়ন, জীব প্রযুক্তি, অণুজীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং জনস্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
0: বেশ, আর যদি কোনো তরুণ তরুণী নিজের স্বাধীনভাবে কিছু করতে চায় বা নিজস্ব স্টার্ট আপ করতে চায়, তবে এই ধরনের পড়াশোনা তাকে কিভাবে হেল্প করতে পারে ম্যাডাম?
1: খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের শিক্ষা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে নিজস্ব উদ্যোগ বা ব্যবসা শুরু করার বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে দিতে পারে নিশ্চয়ই। যেমন যদি ধরেন কেউ হেলদি ক্যাফে, যদি একটি হেলদি ক্যাফে বা স্বাস্থ্যকর খাদ্যকেন্দ্র যেটা বলি, সে পুষ্টিসম্মত খাবারের প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাহলে পুষ্টিবিজ্ঞানের জ্ঞান তাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। যেমন সুষম খাদ্য তালিকা তৈরি করা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী পুষ্টি সমৃদ্ধ খাবার নির্বাচন করা, একটা খাবারকে সঠিকভাবে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ সমৃদ্ধ, যাকে আমরা বলি ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যালেন্স, সেটাকে সঠিকভাবে রেখে একটা খাবার তৈরি করা, খাদ্যের পুষ্টিমান নির্ধারণ করতে সাহায্য করা এবং সর্বোপরি বিভিন্ন বয়স ও জীবনযাত্রার মানুষের জন্য উপযোগী খাবার পরিকল্পনা করতে সাহায্য করবে। অন্যদিকে তার যদি খাদ্যবিজ্ঞানের জ্ঞান থাকে, তাহলে খাদ্যবিজ্ঞানের জ্ঞান তাকে সাহায্য করবে খাদ্য প্রস্তুত প্রণালী মানসম্মত করতে, গুণমান বজায় রাখতে, সংরক্ষণ কাল বাড়াতে, খাদ্যটাকে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করতে এবং প্যাকেটজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে এবং সর্বোপরি উৎপাদন ব্যয় ও খাদ্য উপচয় কমাতে। এছাড়া যদি ওয়েলনেস সেন্টার বা সুস্থতা পরামর্শ কেন্দ্রের মাধ্যমে বৈজ্ঞানিক পুষ্টি পরামর্শ, জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা, রোগ প্রতিরোধমূলক পুষ্টি শিক্ষা প্রদান করা যেতে পারে, অবশ্যই সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতা ও প্রচলিত আইন মেনে। তবে আমি উল্লেখ করতে চাই যে একজন সফল উদ্যোক্তা হতে হলে শুধু খাদ্য পুষ্টির জ্ঞানই যথেষ্ট নয়, এর সাথে সাথে ব্যবসা পরিচালনা, হিসাবরক্ষণ, প্রচার, গ্রাহকের চাহিদা বোঝা, কর্মী পরিচালনা এবং আইনগত নিয়মকানুন সম্পর্কেও তার সঠিক ধারণা থাকা প্রয়োজন।
0: ম্যাডামের সমস্ত কথা শুনতে শুনতে একটা বিষয় খুব মাথায় এলো যে আজকাল সোশ্যাল মিডিয়ায় ডায়েট নিয়ে প্রচুর ভুল তথ্য ঘুরে বেড়ায়, এমনকি আমরা AI দিয়েও বিভিন্ন সময় ডায়েট চার্ট বানিয়ে থাকি। তো একজন পেশাদার নিউট্রিশনিস্ট সমাজের এই ভুল ধারণাগুলো ভাঙতে কিভাবে সাহায্য করে?
1: বর্তমানে সামাজিক মাধ্যম মানুষের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, কিন্তু সেখানে অনেক সময় অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা সম্পূর্ণ ভুল পুষ্টি তথ্য ছড়িয়ে পড়ে। যেমন প্রথমে উল্লেখ করতে চাই, সব শর্করা মানেই সব শর্করা শরীরের জন্য ক্ষতিকর, অথবা একটি নির্দিষ্ট খাবার খেলেই সেটা

0: দ্রুত ওজন কমাতে সাহায্য করবে, বা একটা নির্দিষ্ট পানীয় শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ দূর করতে পারে, ডিটক্সিফিকেশন করতে পারে। সব প্রাকৃতিক উপাদান নিরাপদ, তার ডোজ নির্ধারণ খুব ইম্পর্টেন্ট নয়, বা একটি বিশেষ খাবার খেলেই কোনো রোগ সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। এই ধরনের ভুল ধারণা দূর করতে একজন পেশাদার পুষ্টিবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, তাকে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তথ্য প্রদান করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত কোনো বিশ্বাস বা সামাজিক মাধ্যমের প্রচলিত ধারণার পরিবর্তে নির্ভরযোগ্য গবেষণা ও স্বীকৃত পুষ্টি নির্দেশিকার ভিত্তিতে বক্তব্য দিতে হবে। দ্বিতীয়ত বলতে চাই, বৈজ্ঞানিক বিষয়কে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় ব্যাখ্যা করতে হবে। একটা জিনিসকে ভুল বললেই চলবে না, কেন ভুল, প্রকৃত তথ্য কি এবং বাস্তবে কি করা উচিত যাতে মানুষ ভালো থাকতে পারে, সেটাও সাধারণ মানুষকে বোঝাতে হবে। তৃতীয়ত, সামাজিক মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করে কোনো ছোট ভিডিও, তথ্যচিত্র, প্রশ্নোত্তর বা কোনো সচেতনমূলক লেখা, সহজ পুষ্টি বার্তা, তার মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষিত করা যেতে পারে। সেক্ষেত্রে সমাজ মাধ্যমকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। কাজেই একজন পেশাদার পুষ্টিবিদের লক্ষ্য হওয়া উচিত কখনোই মানুষকে ভয় দেখানো নয়, বরং সঠিক তথ্যের ভিত্তিতে নিজের খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কে তাকে সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলা।
1: আর সব শেষে, যারা নিউট্রিশন বা ফুড সায়েন্স নিয়ে ভবিষ্যতে এগোতে চাইছে, সেই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ, সেটা জানতে চাইব একটু।
0: যারা ভবিষ্যতে পুষ্টিবিজ্ঞান ও খাদ্যবিজ্ঞান নিয়ে এগোতে চায়, সেই তরুণ প্রজন্মকে আমার পরামর্শ হবে, খাদ্য পুষ্টিবিজ্ঞানকে শুধু একটি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হিসেবে দেখো না, এটিকে একটি বিস্তৃত কর্মজীবনের ভিত্তি হিসেবে দেখো। এই বিষয়ের সাথে স্বাস্থ্য, প্রযুক্তি, গবেষণা, শিল্প, জনস্বাস্থ্য, উদ্যোক্তা সৃষ্টি এবং সমাজ, সবকিছুর মেলবন্ধন রয়েছে, সবকিছুর সংযোগ রয়েছে। তাই সেই তরুণ প্রজন্মকে বলবো যে প্রথমত মৌলিক জ্ঞান শক্ত করো, সাথে সাথে শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থেকো না, বিভিন্ন গবেষণাপত্র পড়া, গবেষণাগারে কাজ শেখা, প্রশিক্ষণ নেওয়া এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বাস্তব কাজে শিল্প প্রতিষ্ঠানে বাস্তব কাজের সঙ্গে পরিচিত হওয়া ভীষণ প্রয়োজনীয়। তৃতীয়ত, নিজের বিশেষ দক্ষতার একটা ক্ষেত্র তৈরি করা, সেটা কার্যকরী খাদ্য হতে পারে, রোগ নির্ভর পুষ্টি, ক্রীড়া পুষ্টি, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য পুষ্টি বা স্বাস্থ্য সহায়ক খাদ্য, যে ক্ষেত্রটি ভালো লাগে সেখানে গভীরভাবে জ্ঞান অর্জন করা, সাথে সাথে আধুনিক প্রযুক্তি ও তথ্যবিজ্ঞানকে গ্রহণ করা এবং সবসময় বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দেওয়া। এখন সামাজিক মাধ্যমে জনপ্রিয় মতামত নয়, নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করা। এবং সবশেষে আমি তরুণ প্রজন্মকে বলবো যে শুধু চাকরি পাওয়ার জন্য নিজেকে না প্রস্তুত করতে, এমন দক্ষতা অর্জন করতে যাতে তুমি চাকরি করতে পারো, গবেষণা করতে পারো, নতুন খাদ্যপণ্য উদ্ভাবন করতে পারো এবং প্রয়োজনে নিজের কর্মস্থানের সুযোগ নিজেই তৈরি করতে পারো। তাই খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের ভবিষ্যৎ শুধু চাকরির ভবিষ্যৎ নয়, এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন, স্বাস্থ্য এবং উদ্যোক্তা সৃষ্টি এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র, যদি সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের আগামী সমাজের উন্নতির জন্য।
1: অসংখ্য ধন্যবাদ সংযুক্ত ম্যাডামকে। এতক্ষণ আমরা শুনছিলাম নিউট্রিশন আর ফুড সায়েন্সের দুনিয়ায় লুকিয়ে থাকা দারুণ সব সম্ভাবনার কথা। স্পোর্টস নিউট্রিশন থেকে শুরু করে ফুড টেকনোলজি বা নিজের স্টার্ট আপ, এইসব সুযোগের কিন্তু কোনো অভাব নেই। আশা করি আজকের এই আলোচনা তোমার কেরিয়ারের সঠিক দিশা খুঁজে পেতে অনেকটাই সাহায্য করবে, কি তাই তো? আর তোমাদের সঙ্গে আজকের এই পেশার সন্ধানের আড্ডায় ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়স্মা। আর যারা আজকে আমাদের এত প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন, সেই ম্যাডামদেরকে আমি আবার ধন্যবাদ জানাই আপনাদের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় আমাদেরকে দেবার জন্য এবং এত সহজ করে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। আর যারা স্টুডিওর ওপারে বসে আছো বন্ধুরা, যারা এই ফিল্ডে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাইছো, তারা কিন্তু আজ থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। আজকের মতো এই পেশার সন্ধানের আড্ডা এখানেই শেষ করছি, আর কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়স্মা।
2: যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম একটা মিষ্টি গান।

0: যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন প্রিয়ংশা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে যাত্রাপালা।
1: আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ আয়োজিত আজকের যাত্রাভিনয় সর্পনিধন যজ্ঞ, রচনা জি সি ভট্টাচার্য, পরিবেশনায় কুমড়াগুড়ি কালীতলা যুব সমাজের শিল্পীবৃন্দ। যাত্রাভিনয়।

0: আমি বলছি বিনতা, ওই ঘোড়ার পুচ্ছ কালো
1: না কদ্রু, ঘোড়ার রঙও সাদা, ওর পুচ্ছও সাদা।
0: না কালো,
1: সাদা।
0: আমি বলছি কালো।
1: আমি বলছি সাদা।
0: তাহলে তুই পন্ডরা যে হেরে যাবে
1: তাকে কি দিতে হবে?
0: দিতে কিছুই হবে না। তুই যদি হেরে যাস বিনতা, তাহলে সারা জীবন তোকে আমার দাসী হয়ে থাকতে হবে। আর আমি যদি হেরে যাই, তাহলে আমি সারা জীবন তোর দাসী হয়ে থাকব।
1: বেশ, ওই ঘোড়ার পুচ্ছের রং সাদা না কালো প্রভাতই হবে তার পরীক্ষা।
2: দধিমুখ, মাতা কদ্রু আর বিমাতা বিনতা ইন্দ্রের ঘোড়ার পুচ্ছ সাদা না কালো এই নিয়ে বাজি ধরেছে।
3: হ্যাঁ দাদা, যে হারবে তাকে অন্যের দাসী হয়ে থাকতে হবে।
2: কি মাতা কদ্রু কি রং বলেছেন?
3: কালো।
2: তাহলে তো আমাদের মাকেই সারা জীবন দাসী হয়ে থাকতে হবে।
0: এই যে পুত্র বাসুকী, দধিমুখ, তোমরা সকলেই এখানে আছো, আমি তোমাদের বিমাতা বিনতার সঙ্গে।
2: শুনেছি, কিন্তু মা, ও যে ইন্দ্রের ঘোড়া শ্বেত বর্ণ উচ্চৈশ্লব নামে খ্যাত, ওর পুচ্ছ শ্বেত বর্ণ।
0: কি বললে, কি বললি বাসুকী? শ্বেত বর্ণ? তাহলে আমি
2: বিমাতা বিনতার কাছে হেরে গেছো মা।
0: না, আমি সহস্র নাগের জননী, আমি হারবো না, জিততে আমাকে হবে।
3: কিন্তু কেমন করে মা?
0: শোনো, প্রভাতে আমি আর বিনতা যখন দূর থেকে ঘোড়া দেখতে যাব, তোমরা সকলে এমন ভাবে ঘোড়ার পুচ্ছটাকে জড়িয়ে থাকবে যাতে তোমাদের গায়ের রঙে পুচ্ছটাকে কালো দেখায়।
3: সে কি মা, এ তো অন্যায়, এ পাপ।
0: নিজের মাতাকে দাসত্ব থেকে রক্ষা করতে এ কাজ তোমাদের করতেই হবে।
2: মা, তুমি যেমন আমাদের গর্ভধারিণী মা, গর্ভে ধারণ না করলেও সেও তো আমাদের মা, সে তো তোমার নিজের ভগ্নী। মিথ্যা ছলনার আশ্রয় নিয়ে এ পাপ আমরা করতে পারবো না মা।
0: এ তোমাদের মায়ের আদেশ।
2: এক মায়ের আদেশ পালন করতে গিয়ে আর এক মায়ের উপর তো অন্যায় করতে পারি না মা।
0: এ কাজ তোমাদের করতেই হবে।
2: ক্ষমা করো জননী।
0: তাহলে করবে না?
2: না।
0: তাহলে শোন শোন পুত্রগণ, আমিও তোদের অভিশাপ দিচ্ছি, জন্মেন জয় যজ্ঞে সমস্ত সর্প ভস্ম হয়ে যাবে, নিঃপংস হবে সর্পকু।
3: এ কি অভিশাপ দিলে মা, এ কি অভিশাপ দিলে? নিজের সন্তানদের যজ্ঞ কুণ্ডে ভস্ম হবার অভিশাপ দিলে। আদেশ দাও দাদা, আদেশ দাও, মাতৃ আজ্ঞা আমরা যেন পালন করতে পারি।
2: যা রে দধিমুখ, ওই অশ্বের পুচ্ছ তোরা নিঃশ্বাসে কৃষ্ণাঙ্গ করে দে। প্রভাত উঠে যেন বিনতা মা দেখে অশ্বের পুচ্ছ শ্বেত বর্ণ নয়, কৃষ্ণ বর্ণ।
0: কি করলাম আমি? মাতা হয়ে সন্তানদের দিলাম অভিশাপ, অথচ অথচ সেই সন্তানরাই ছুটে গেল মাতৃ আজ্ঞা পালনে। হে কশ্যপ মুনি, তুমি তোমার সন্তানদের রক্ষা করো, রক্ষা করো।

0: মহামন্ত্রী আমাত্যগণ সকলেই উপস্থিত আছেন। শিশুকালে আমার পিতা মহারাজ পরীক্ষিত অকাল মৃত্যু হয়। আমার যৌবন কাল পর্যন্ত আপনারা সযত্নে রাজ্য রক্ষা করে আমাকে সিংহাসনে বসিয়ে প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, রাজ্য শাসনে আমাকে সব দিক দিয়ে সহযোগিতাও করেছেন। তাই আমার ইচ্ছা
1: কি ইচ্ছা মহারাজ?
0: আচ্ছা মহারাজ পৌষ
1: বলুন মহারাজ,
0: বর্তমানে আমার রাজ্যের পরিধি কতদূর?
1: তক্ষশিলা থেকে সুদূর দক্ষিণ প্রান্ত পর্যন্ত আপনার পদনাত মহারাজ।
0: তাই পূর্বপুরুষদের ন্যায় আমার ইচ্ছা অশ্রমের যোগ্য করা।
2: না মহারাজ, তার আগে আপনাকে করতে হবে
1: দৈবানুগ্রহে
2: দুর্বৃত্ত তক্ষক পথের মধ্যে সেই কুন্তল অপহরণ করে আমাকে প্রচন্ড ক্লেশ দিয়েছে। আমি অত্যন্ত অপমানিত, তাই

0: যৌন নির্যাতনের শিক্ষা আমি তৎপর সর্বকে দিতে চাই, আপনি আমাকে সাহায্য করুন মহারাজ।
1: কিন্তু সে তো আমার কোনো ক্ষতি করেনি ব্রাহ্মণ।
0: করেছে মহারাজ, আমার চেয়েও সে আপনার বেশি ক্ষতি করেছে। আপনার পিতা মহারাজ পরীক্ষিতের অকাল মৃত্যুর কারণ ওই তক্ষক দংশন।
1: আমার পিতা
2: ব্রাহ্মণ, পিতার অকাল মৃত্যুর কারণ দেখে মহারাজকে উত্তেজিত করে তুলতে এসেছ, যাও তোমার সে আসা।
1: দান পৌষরাজ, ব্রাহ্মণ চলে যাওয়ার আগে আপনাদের একটা প্রশ্ন, সত্যি কি আমার পিতার তক্ষক দংশনে মৃত্যু হয়েছিল?
2: হ্যাঁ মহারাজ, দুর্বৃত্ত তক্ষক ছদ্মবেশী ফলের মতো দিয়ে কীট রূপে উপস্থিত হয়ে আপনার পিতা মহারাজ পরীক্ষিতে ব্রহ্মতালতে দংশন করে।
1: ওফ, ইনি মম কি নিষ্ঠুর এই তক্ষক! আপনার এই কথা আমাকে এতদিন বলেননি কেন?
2: মহারাজ, তক্ষকের কি দোষ? ব্রহ্ম সাপে আপনার পিতার মৃত্যু হয়েছে, তক্ষক উপলক্ষ মাত্র।
1: ব্রহ্ম সাপ?
2: হ্যাঁ, আপনার পিতা মৃগয়া শান্ত উৎপিপাসায় কাতর হয়ে সমীক ঋষির আশ্রমে উপস্থিত হয়। ঋষি তখন সমাধিস্থ ছিলেন। মহারাজ কোনো প্রকার অভ্যর্থনা না পেয়ে, এমনকি কোনো প্রতিউত্তর না পেয়ে, উৎপিপাসার তাড়নায় অন্ধ হয়ে, মিতাহিত জ্ঞান শূন্য হয়ে ঋষির গলদেশে একটা মৃত সর্প জড়িয়ে দিয়ে চলে আসে।
1: তারপর তারপর
2: সমীক ঋষির পুত্র সিংহী এই দৃশ্য দেখে মহাক্রোধে অক্তিময় বাক্যে অভিসম্পদ দেয়, যে আমার পিতার ঘরে মৃত সর্প প্রদান করেছে, সপ্তাহের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে।
1: ব্রহ্মসাপ, এই ব্রহ্মসাপই হলো আমার পিতার অকাল মৃত্যু, আপনার স্বচক্ষে দেখেছেন?
2: দেখেছি, প্রতিকারবিহীন দিন নেত্রে দেখেছি মহারাজ।
1: তক্ষক, তক্ষক!
2: তক্ষকের কি দোষ মহারাজ? এ তো ব্রহ্মসাপ।
0: ব্রহ্মসাপ? বেশ তো, সে দংশন করে চলে যেতে পারতো, যার মন্ত্র শক্তিতে মহারাজ আবার বেঁচে উঠতে পারতেন, তার সঙ্গে ছলনা করেনি। প্রথম মধ্যে সে যদি কাশ্যপ ব্রাহ্মণকে ফিরিয়ে না দিত।
1: কাশ্যপ ব্রাহ্মণ?
0: হ্যাঁ মহারাজ, যত বিষদ সর্পই দংশন করুক না কেন, কাশ্যপ ব্রাহ্মণের মন্ত্র শক্তিতে সে বেঁচে উঠবেই। সেই ব্রাহ্মণ যখন হস্তিনায় আসছিল রাজাকে বাঁচাবার জন্য, তখন তক্ষক তাকে প্রচুর অর্থ সম্পদের লোভ দেখিয়ে পথ থেকে ফিরিয়ে নিয়ে যায়।
1: তাতে তক্ষকের লাভ?
0: লাভ প্রথম হচ্ছে প্রতিহিংসা। আপনার পূর্বপুরুষ অর্জুন খাণ্ডবরণ্যে তক্ষকের স্ত্রীকে হত্যা করে, পরে তার পুত্র অশ্বসেনকেও নির্মমভাবে হত্যা করেছিল। আর দ্বিতীয় লাভ নিজের মহিমা প্রচার করা। সবাই জানে তক্ষকের বিষ কেউ নামাতে পারে না, তক্ষক দংশনে মৃত্যু অবধারিত। সেখানে ব্রাহ্মণের মন্ত্র শক্তিতে যদি মহারাজ আবার বেঁচে যায়, তাহলে তক্ষকের গর্ভধূলিশ্বাস হয়ে যাবে। বলুন মহারাজ, এটা কি নিষ্ঠুরতা নয়? এটা কি ছলনা নয়?
1: নিশ্চয় ব্রহ্মসাপ হয়েছিল, সে দংশন করে চলে যেতে পারত, কাশ্যপের মন্ত্র শক্তিতে পিতা আবার জীবন ফিরে পেতেন। এখন দেখছি পিতার মৃত্যুর জন্য সেই তক্ষকই দায়ী।
0: তাহলে মহারাজ প্রতিশোধ
1: নেব? নেব, এমন প্রতিশোধ নেব ব্রাহ্মণ, যা দেখে সর্বকুল স্তম্ভিত হয়ে যাবে।
3: ভোলেনে জরৎকারী জননী কদ্রুর সেই অভিশাপ বাণী, তাই তো দেবতাদের শরণাপন্ন হলাম সাপ মুক্ত হওয়ার জন্য। পিতামহ ব্রহ্মা আশ্বাস দিয়ে বললেন, তোমার ভগ্নী জরৎকারীকে কোন তেজস্বী ব্রাহ্মণের হাতে সমর্পণ করতে পারলে তার গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই রক্ষা করতে পারবে এই সর্পকুলকে। পরিশ্রম করে বন পল্লী নগর ঘুরে আজও পেলাম না সেই ব্রাহ্মণ সন্তানকে। তাই বলছি ফিরে চল কারী, আমি স্বয়ম্বর সভার আয়োজন করে তোর বিবাহ দেব।
4: কিন্তু দাদা, তাহলে যে তোমাদের বংশ রক্ষা হবে না?
3: যে বংশে তক্ষক জন্মগ্রহণ করেছে সে বংশ রক্ষা হওয়া বিধাতার ইচ্ছা নয়। সে উতঙ্ক ব্রাহ্মণকে অপদস্থ করেছে, অপমান করেছে, সেই ব্রাহ্মণ বিদ্বেষীদের ভগ্নী তুই, তোকে কোনো ব্রাহ্মণ সন্তান গ্রহণ করবেন না।
4: তবু আমি জীবনের শেষ দিনটি পর্যন্ত ব্রহ্মচর্য অবলম্বন করে ব্রাহ্মণের প্রতীক্ষা করব। ভাতৃকুল ধ্বংস করে আমি স্বয়ম্বর সভায় যেতে পারবো না দাদা।
3: অভিমানিনী ভগিনী আমার, কেন বলি দিবি নিজেকে, এ আমাদের কর্মফল, আমাদেরই সইতে হবে।
5: অন্ধকার কূপের মধ্যে উলার মূল ধরে কারা যেন আর্তনাদ করছে, তোমরা কারা?
6: জটাযাব্য বংশে আমাদের জন্ম, বংশ রক্ষা করার কেউ নেই, তাই আমাদের এই অবস্থা।
5: কেউ নেই যে তোমাদের উদ্ধার করতে পারে?
6: মূর্খ দুরাচার আছে একজন, বাল ব্রহ্মচারী হয়ে সে জীবন কাটাচ্ছে, বংশ রক্ষা করার কথা সে কোনোদিনও ভাবেনি, তার নাম জরৎকারু।

0: শোনো শোনো পিতৃলোকগণ, আমি সেই জরৎকারু। তোমাদের দুর্দশা লাঘবের জন্য আমি কি করতে পারি বলো?
1: ব্রহ্মচর্য পরিত্যাগ করে তুমি বিবাহ করো।
0: বিবাহ?
1: সন্তান হতে হবে আমাদের উদ্ধার।
0: বেশ, তাই হবে। আমি করিলাম কোন, আমার নাম জরৎকারু। জরৎকারী নামের যোগ্য কন্যা পেলে সেই হবে আমার স্ত্রী।
2: আছে ঋষি, আছে। আমার ভগ্নী নাম তার জরৎকারী,
0: হবে যথার্থ অনুরাগিনী, শান্ত রৌদ্র সর্ব অবস্থাতে।
3: আমি নিজেকে স্বীকার করে নেব ঋষি।
0: আমার সবকিছু দিয়ে তুমি তুষ্ট থাকবে?
3: থাকবো।
0: আমি যখন ক্ষিপ্ত হব
3: তুষ্ট থাকবো?
0: ঘৃণা বিদ্বেষ অবিচারে
3: তুষ্ট থাকবো সর্বক্ষণ সর্ব অবস্থায়। অপ্রিয় সাধন কবু হবে না। ঋষি ব্রাহ্মণ সকাশে মুক্ত কণ্ঠে করিনু স্বীকার।
0: সাবধান, ত্রুটি হলে করিব পরিত্যাগ।
3: সাবধান করিবার কিছু নাই ঋষি। সর্বকুলে জন্ম হলেও তোমার মতো আমিও ব্রহ্মচারিণী। আমারও আছে সংযম সহিষ্ণুতা।
0: ভালো, কিন্তু তোমার ভরণ পোষণের বার
2: আমি নেব ঋষি, আমি নেব। ব্রাহ্মণ সকাশে করিলাম অঙ্গীকার, আজীবন নেব তোমাদের ভার। ওরে ওরে ভগ্নী, ভাগ্যবান আমি, ভাগ্যবতী তুই। প্রণাম কর ভগ্নী, প্রণাম কর এই ব্রাহ্মণে।

0: আচ্ছা মাতা, আমাদের পিতা কশ্যপ মুনি তোমাদের দুই ভগ্নীকে বিবাহ করেছিলেন?
1: না গরুর, কশ্যপ মুনি আমাদের 12টি ভগ্নীকে বিবাহ করেছিল।
0: তাহলে তুমি কেন কদ্রু মাতা দাসী হলে?
1: সে অনেক কথা পুত্র।
2: এই যে বিনতা, তুমি এখানে, এই ক্ষীরসিন্ধ আমার ভালো লাগছে না। আমি রম্যদ্বীপে বেড়াতে যাব, তুমি আমাকে কাঁধে করে নিয়ে যাবে। আর এই তো তোমার পুত্র গরুড়ও রয়েছে, ওকে বলো আমার পুত্রদের পিঠে করে নিয়ে যাবার কথা।
0: তুমি তোমার সন্তানদের নিয়ে তৈরি হও মাতা কদ্রু, আমরা এখনি আসছি।
2: এসো, রম্যদ্বীপ যদি ভালো না লাগে তাহলে ওখান থেকে অন্য কোনো দ্বীপে যাব। আমার আবার একটু হাওয়া না খেলে শরীরটা বেশ ভালো লাগে না।
0: মাতা, পুত্র হয়ে অন্যায় আমি কেমন সহ্য করি?
1: উপায় নেই গরুর, আমি যে পণ রেখে হেরে গেছি বাবা।
0: কিসের পণ?
1: ইন্দ্রের ঘোড়ার পুচ্ছ দেখে তোর বিমাতা কদ্রু বলেছিল তার রং কালো, আমি বলেছিলাম সাদা।
0: তারপর তারপর?
1: যে হারবে তাকে অন্যের দাসী হয়ে জীবন কাটাতে হবে।
0: পণ রাখাটাই বড় হলো, সে তো তোমার ভগ্নী।
2: চলো গরু, আমরা তৈরি।
0: মাতা কদ্রু, তোমার চরণে এই অধমের একটি নিবেদন।
2: বলো।
0: একদিকে তুমি আমার মাতা, অন্যদিকে মাতৃ। কি করলে আমার মাতা এই দাসীপণ থেকে মুক্তি পাবে বলো? বলো দেবী, আমি তাই করব।
2: একটি মাত্র পথ আছে, তুমি কি তা পারবে?
0: নিশ্চয় পারবো। দেবলোক থেকে অমৃত এনে দিতে বললো, আমি তাই দেব।
2: অমৃতই আমার চাই গরু। এক অসতর্ক মুহূর্তে আমি আমার সন্তানদের অভিশাপ দিয়েছিলাম নিঃপংস হওয়ার। তুমি যদি
0: যদি নয় দেবী, যদি নয়, আমি তোমাকে কথা দিলাম দাসীপণ থেকে আমার মাকে মুক্তি দেওয়ার জন্য, দেবলোক থেকে শুধাই এনে আমি তোমাকে

0: দেবই।
1: ওরে ওরে পুত্র, সে বড় কঠিন কাজ।
2: হলেও কঠিন মা গো, ও যে মাতৃভাব।

0: রাজা পৌষ্য, আমি কাশীরাজ সুবর্ণবর্মাকে নাগপুরীতে পাঠিয়েছি হস্তিনাথ দূত হয়ে। সে নাগরাজ বার্ষুকীকে আমার আদেশ জানাবে, সপ্তাহ মধ্যে তক্ষককে আমার চাই। যদি দেয় উত্তম, না দিলে নাগরাজ্য আমি আক্রমণ করব। একটা পিপিলেখাও যাতে রক্ষা না পায়।
1: আমার তো মনে হয় না মহারাজ, নাগরাজ বাসুকী এত সহজে তক্ষককে আপনার হাতে সমর্পণ করবে।
0: হ্যাঁ, সে আশঙ্কা আমিও যে করিনি তা নয়, সমস্ত রাজাদের আমি আহ্বান করেছি। তুমি তক্ষশিলা রাজা হিরণ্যবাহুকে সংবাদ দাও, সে যেন নাগরাজকে কোনরূপ সাহায্য না করে।
1: যতদূর জানতে পারলাম মহারাজ, তক্ষশিলা রাজা নাকি নাগরাজ বাসুকীকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
0: তাহলে বাসুকী তক্ষককে দিল না?
1: না মহারাজ।
0: অপরিণামদর্শী বাসুকী, এবার তোমার নাগবংশের প্রদীপ জ্বালাতে জনপ্রাণী থাকবে না। দেখুন তো মহারাজ কে আসছে।
1: উনিই নাগরাজ বাসুকী।
2: হে পার্থ বংশধর, বীর কুল শ্রেষ্ঠ মহারাজ জন্মেঞ্জয়, আপনাকে আমার শতকোটি নমস্কার।
0: তব গানে আজ আর আমি সন্তুষ্ট হতে পারবো না নাগরাজ, তক্ষককে আপনি সঙ্গে এনেছেন।
2: না মহারাজ, তক্ষককে আপনি ক্ষমা করুন, তাকে আমি ভিক্ষা চাইছি।
0: পাবেন না।
2: আমার জীবনের বিনিময়ে?
0: না, আমি তক্ষকের কোনো বিনিময় চাই না।
2: আপনি প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছেন, তাই বিচার নীতি মার্জন সব হারিয়ে ফেলেছেন।
0: স্তব্ধ হও নাগরাজ, যদি যুদ্ধ না চাও তক্ষককে আমার হাতে সমর্পণ করো।
2: অসম্ভব মহারাজ, সে যত অপরাধী করুক সে আমার ছোট, আমি তার বড় ভাই, আমি নিজেকে বলি দিতে পারি, তবু ভাতৃ বলি দিতে পারি না।
0: ভাতৃপ্রেম? বেশ, তুমি দেখাও তোমার ভাতৃপ্রেম, আর আমি নেব আমার পিতার অকাল মৃত্যুর প্রতিশোধ।
3: এ তুমি কি করলে দাদা? রাজা জন্মেঞ্জয়ের হাতে তক্ষককে কেন তুমি তুলে দিলে না? একের পাপে সমস্ত নাগ বংশ।
2: এ তক্ষকের পাপ নয় রোধিমুখ, এ মাতৃ অভিশাপ, জন্মেঞ্জয় যজ্ঞে সর্পকুল ভস্ম হবে।
3: না দাদা না, তুমি যদি তক্ষককে তুলে দিতে।
2: দাদা হয়ে ভাইকে মৃত্যুর মুখে তুলে দেব?
3: এই কারণেই আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা শেষ আমাদের ত্যাগ করে চলে গেল ধর্ম সাধনায়। ব্রহ্মার বরে সে আজ পৃথিবীকে ধারণ করে সকলের কাছে পুচ্ছ হয়ে আছে, আর আমরা হিংস্র জাতের কলঙ্ক নিয়ে।
2: তাহলে যা, রাজা জন্মেঞ্জয়কে গিয়ে বল তক্ষককে আমরা আপনার হাতে তুলে দেব। আমাদের দাদা নাগরাজ বাসুকী যা বলেছে, ভাতৃ প্রেমের আতিশয্য উৎসুক হয়ে বলেছে, তাহলে তোরা রক্ষা পাবি, রক্ষা পাবে তোদের সন্তান সন্ততি।
1: তাই করো দাদা, তুমি আমাকে ত্যাগ করো।
2: তক্ষক?
1: আমি আমার রক্ষা চাই না দাদা, নাগ বংশের সকল বিপদের মূল কারণ আমি। আমাকে রক্ষা করলে মাতৃস্তাপের মহা অনল জ্বলবে, ছারকার হয়ে যাবে নাগ বংশ।
4: যাক ছারখার হয়ে নাগ বংশ, জ্বলুক মাতৃস্তাপ অনল, আমরা তোকে দেব না রে তক্ষক, বংশের বিনিময়ে আমরা ভাতৃত্ব বলে দিতে পারি না।
2: আবার বল সুরামু করে আবার বল। তোর কথা শুনে নাগরাজ বাসুকীর বুকটা দশ হাত ফুলে উঠেছে। দধিমু ভাই, চুপ করে থাকিস না, সৈরদে তৈরি হতে বল, নাগ বংশের একজন জীবিত থাকতে তক্ষক যেন ধরা না পড়ে।
1: তাহলে সেনাপতির ভারটা আমাকে দাও দাদা।
2: না তক্ষক না, সেনাপতি হবে এলাপত্র। আর ভাই সুরামু, তুমি তক্ষককে রেখে এসো রমণক পর্বতের গুপ্ত গুহার মধ্যে।
5: পরাজিত হলো দেবগণ।

0: এই বিনোদানন্দন গরুরের কাছে চক্রধারী তীক্ষ্ণ খুড়ো চক্রধার অতিক্রম করে এই সুরা লুকে রাখলাম আমার পাখার ভিতরে। স্বয়ং বিষ্ণু যখন আমায় অমরত্বের বর দিয়েছে তখন কিসের ভয়?
1: দাঁড়াও, সামান্য পক্ষী তুমি, কোথায় নিয়ে যাও অমৃত?
0: পক্ষী নয় বলো পক্ষীরাজ, বিনোদার পুত্র আমি, পিতা কশ্যপ মুনি, পিতামহ ব্রহ্মা।
1: আমিও দেবতাদের রাজা ইন্দ্র। অমৃত নিয়ে আমার অমরাবতী ত্যাগ করার শক্তি তোমার নেই।
0: আমার শক্তির পরিচয় তুমি এখনো পাওনি দেবরাজ। ওই দেখো সমস্ত দেবতারা রণে ভঙ্গ দিয়ে পালিয়ে গেছে। আমি ইচ্ছে করলে আমার এক পক্ষে তোমার ওই অমরাবতী আর এক পক্ষে সাগর ধারণ করে সমস্ত বস্ত্র আমি বায়ুর বুকে ভেসে বেড়াতে পারি।
1: বেশ, তাহলে তুমি প্রথম পবনের গতি রোধ করো। হে পবন, ধুলো উড়ে ধরাশায়ী করো ওই গরুর পক্ষীকে।
0: গরুরকে
1: পরাজিত করে ফিরিয়ে আনো অমৃত।
0: আমার এক পাখার ছপটে ব্যর্থ হলো তোমার ওই বজ্রস্ত্র। যদি তুমি শত বজ্র হারো চূর্ণ হবে আমার এই নখার আঘাতে।
1: পক্ষীরাজ, তোমার বীরত্বে আমি মুগ্ধ। আমি তোমায় বন্ধুরূপে পেতে চাই।
0: বেশ, আজ থেকে আমিও তোমার বন্ধু হলাম।
1: একটা প্রশ্ন সখা, কি কারণে অমৃত নিয়ে যাও তুমি?
0: বিমাতা কদ্রুর কাছে দাসীপনে বদ্ধ আছে আমার মাতা। তার হাতে এই অমৃত তুলে দিলে দাসিত্ব থেকে মুক্তি পাবে আমার মাতা।
1: যে সর্প তোমার শত্রু আমার শত্রু, তাদের অমর করার জন্য
0: উপায় নেই সখা, নইলে যে আমার মাতা মুক্তি পাবে না। কি নিদারুণ কষ্টে আমার মা দিন যাপন করে তা তোমায় কি আমি বলবো।
1: বেশ, তুমি অমৃত নিয়ে যাও, ছায়া হয়ে আমি যাব তোমার পশ্চাতে। কর্তুকে অমৃত দান করে তুমি করবে তোমার মায়ের দাসত্ব মোচন। তারপরে এই অমৃত নিয়ে যদি আমি চলে আসি তুমি বাধা দেবে না তো?
0: না সখা, আমি বাধা দেব না। অমৃত দান করে আমি আমার মাকে দাসীপন থেকে মুক্তি দেব। তারপর তুমি যা খুশি করতে পারো, আমি বাধা দেব না।
1: তোমার ত্যাগ বীরত্ব মাতৃভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট। যদি কোনো বর চাও, যদিও তুমি সবকিছু উঠতে,
0: তাহলে তুমি এই বর দাও সখা, এই বর দাও। ওই সর্প যেন হয় আমার ক্ষুধার আহার।
2: স্বামী আজি নিদ্রা মগ্ন, মোর উরু উপাধানে রাখিয়া মস্তক। ওই সূর্য আস্তা চলে যায়, সন্ধ্যা আসে নেমে, হবে না ব্রাহ্মণের সন্ধ্যা বন্দনা যদি না নিদ্রা ভঙ্গ করি। কিন্তু সেই প্রতিজ্ঞা কহেছিলাম সর্বক্ষণ সর্ব অবস্থায় থাকিব হইয়া সম অনুরাগিনী। ক্রোধে ঘৃণায় যদি করে ত্যাগ, তথাপি শান্তি নিদ্রা ভঙ্গ করি। সন্ধ্যা লোভ হেতু পতিধর্ম রক্ষার্থে ডাকিতেছি তোমায় স্বামী স্বামী।
3: হে কি করিলি সত্যিনী স্বেচ্ছাচারিণী, শান্তি ভঙ্গ করিস স্বামী? করেছিস নিয়ম লঙ্ঘন, ভুলেছিস প্রতিজ্ঞা তো। উরু দেশে রাখিয়া মস্তক ছিলাম নিদ্রিত আমি, তাই হয়েছিল বড় ভার, অসহ্য হয়ে ভাঙালি নিদ্রা আমার।
2: প্রভু, কি কারণে করিলাম নিদ্রা ভঙ্গ?
3: শুনিব না আমি সৈরিনী নাগিনী, এই মুহূর্তে তোরে করিব ত্যাগ।
2: তাই ধরি প্রভু, কহিও না হেন নিদারুণ বাণী।
3: ছুস না মনে ভুজঙ্গিনী, ঋষি বাক্য অচল অটল, তোকে আমি ত্যাগ করিব।
2: এ নহে কর্তব্য তপোধন, অপুত্রক পত্নী আমি, তুমি বিমুক্ত সন্ন্যাসী, বাধ্য হয়ে বদ্ধ ছিল মম পাশে। শুনিবে না যখন মোর কথা, স্থির করিয়াছ করিবে ত্যাগ, করো ত্যাগ, নাহি দুঃখ, দিয়ে যাও পুত্র সন্তান, তব শ্রীপদে এই মোর প্রার্থনা।
3: হায় স্বেচ্ছাচারিণী অসতী
2: অসতী, তাহলে দেখো স্বামী, আমি অসতী না মহাসতী। তুমি যেমন জরুৎকারু আমিও তেমনি জরুৎকারী, একই নাম দুজনের, একই তপস্যা আমাদের, একই শক্তি ধরি আমি তোমার সাথে, তোমারই মতো ব্রহ্মচর্য পালন করেছি আমি, যথার্থ সাত্ত্বিকভাবে।

0: আছে স্বামী সেবা, আজ তুমি বলো আমি অসতী। তুমি কি জানো না, তুমি কি জানো না স্বামী, ব্রাহ্মণ যদি সন্ধ্যা ধর্ম না করে পঞ্চমহাপাপ জন্মায় তার অন্তরে। সেই পাপ থেকে রক্ষা করতে আমি তোমার নিদ্রা ভঙ্গ করেছি। ওই দেখো, ওই দেখো স্বামী, সন্ধ্যা বয়ে যায়।
1: এত স্পর্ধা সন্ধ্যার, আমি নিদ্রাগত, আমাকে উপেক্ষা করে যাবার ক্ষমতা সন্ধ্যার নেই। দেখ দেখ রে নাগিনী ব্রাহ্মণের ক্ষমতা, রে সন্ধ্যা তোর এত অহংকার, ব্রাহ্মণ নিদ্রাগত দিকে তুই চলে যা।
2: তোমার সন্ধ্যা ধর্ম রক্ষার জন্য আমি তো এখনো আছি, তোমার ধর্মপত্নী নিরপরাধিনী, তোমার মঙ্গলের জন্য ও তোমার নিদ্রা ভঙ্গ করেছে, ওকে দণ্ড দেওয়া উচিত নয়।
0: তবু যদি আমাকে অপরাধী ভাবো, যদি পরিত্যাগ করো, তার আগে আমার গর্ভে অন্তত সন্তান দিয়ে যাও, যে সন্তান হতে তোমার পিতৃগণ পাবে মুক্তি আর আমার ভাতৃগণ পাবে নিস্তার।
1: যাও নাগবালা, এই আমি তোমার নাভিতে হাত দিয়ে অস্তি অস্তি অস্তি বলে তোমার আশ আমি পূর্ণ করে গেলাম। তোমার গর্ভে রইল বেদজ্ঞা কুমার, ওই উদ্ধার করবে আমার পিতৃকুল, রক্ষা করবে তোমার ভাতৃবংশ, দেবতা দানব মানব সবার কাছে পূজ্য হবে তোমার সন্তান।
0: দেবতা দানব মানব সবার কাছে পূজ্য হবে আমার সন্তান।
2: হ্যাঁ জগৎকারী, তুমিও মর্ত্যের মানুষের কাছে পূজা।

0: চিন্তায় ব্যাকুল মোর হৃদয়, দাসিত্ব মোচনের তরে একমাত্র পুত্র গরুর গেছে দেবলোকে অমৃতের সন্ধানে। জানি না আজও কেন সে ফিরল না।
1: ফিরেছে মাতা, ফিরেছে। তোমার গরুড় সমস্ত দেবতাদের পরাজিত করে দেবলোক থেকে অমৃত এনেছে তোমাকে পণ মুক্তি করতে।
0: এনেছিস পুত্র? ওরে ডাক, তোর কদ্রু সন্তানকে তার হাতে অমৃত তুলে দিয়ে।
2: অমৃত এনেছ গরুড়?
1: এনেছি মাতা কদ্রু, এই নাও ধরো অমৃত। তোমার সন্তানদের অমৃত পান করে তাদের তুমি অমর করো, আর আমার মাকে দাসীপন থেকে মুক্তি দাও।
2: মুক্তি দিলাম। ওরে মাতৃভক্ত গরুর, অমৃত হাতে নিয়ে আমি বিনতাকে দাসিত্ব থেকে মুক্তি দিলাম। পুত্রগণ, তোমরা স্নান করে এসো, আমি তোমাদের জন্য অমৃত এনেছি, আর তোমাদের মৃত্যু হবে না, তোমরা হবে অমর।
1: মাতা,
0: বুকে আয় পুত্র, বল আমায় কেমন করে দেবতাদের কাছ থেকে।
1: ওই দেখো মাতা কদ্রু পুষ্পগুচ্ছর উপরে অমৃত রেখে সন্তানদের নিয়ে স্থানে যাচ্ছে, আবার ওই দেখো দেবরাজ ইন্দ্র সেই অমৃত নিয়ে পালিয়ে যাচ্ছে দেবলোকে।
0: হলো না পুত্র, হলো না, কদ্দু সন্তানদের অমরত্ব লাভ হলো না।
1: আমার তো বড় লাভ হয়েছে মাতা, তোমার দাসিত্ব মোচন।
3: ভাই দধিমুখ চূড়ামুখ তক্ষককে রমণক পর্বতের গুপ্ত গুহায় রেখে এসেছে, কিন্তু সেটাও নিরাপদ স্থান নয়।
4: কেন দাদা, শত্রু রাখি?
3: হ্যাঁ, উত্তঙ্ক ব্রাহ্মণ সন্ধান পেয়েছে যে তক্ষক নাগ রাজ্যে নেই, আমাদেরই বংশের কেউ একজন বিশ্বাসঘাতকতা করে তাকে জানিয়ে দিয়েছে।
4: তাহলে এখন উপায়, রাজা জন্মেঞ্জয় যদি সমস্ত সৈন্য নিয়ে রমণক পর্বত ঘিরে ফেলে,
3: তার আগেই আমি তক্ষককে সেখান থেকে নিয়ে চলে যাব।
4: কোথায় যাবে দাদা?
3: তক্ষশিলার অধীনস্থ যোজন সরোবরের গুপ্ত গৃহে।
4: দাদা,
3: ওরে দধিমু,
4: দাদা,
3: এই বাসুকির নিঃশ্বাসের শেষ প্রবাহটি থাকতে তক্ষকের গায়ে আমি কাঁটার আঁচড় লাগতে দেবো না।
5: দাদা,
3: কে চরৎকারী? দেখি তোর চোখে জল, মুখে বেদনার ছবি, সর্বাঙ্গে গব্যক্ত যন্ত্রণা।
5: ঋষি আমাকে ত্যাগ করে চলে গেছে দাদা।
3: তাহলে সর্পকুল রক্ষা হলো না? আমি যে বড় আশায় ছিলাম রে ভগিনী, তোর গর্ভে সন্তান হবে সেই রক্ষা করবে তার মাতুল বংশ, হলো না ভগিনী। ওরে অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়।
5: না দাদা, সাগর শুকায়নি, আমার গর্ভের সন্তান যাতে নাগ বংশকে রক্ষা করতে পারে, তাই যাবার সময় ঋষি আমার নাভিতে হাত দিয়ে অস্তি অস্তি

0: অস্থি বলে গর্ভ সঞ্চার করিয়াছে।
1: গর্ভ সঞ্চার হয়েছে? অন্ধকারের মধ্যে আসার ক্ষীণ আলো দেখতে পেলাম। দধি মুখ, ওরে জরৎকারী রক্ষণায় বেক্ষণের ভার তোর উপর দিয়ে গেলাম, আর আমি যাচ্ছি তক্ষকার নিয়ে রমণক পর্বতের নিকটস্থ যোজন সরোবরে।
2: সন্ধান পেলে নুতঙ্ক?
3: পেয়েছি মহারাজ।
2: কোথায়?
3: তক্ষশিলায়।
2: তক্ষশিলায়?
3: হ্যাঁ মহারাজ, রাজা হিরণ্যবাহু তক্ষকার বাসুকীকে লুকিয়ে রেখেছে তার অধীনস্থ যোজন সরোবরে নিম্নস্থ গুপ্ত গৃহে।
2: হিরণ্যবাহু, হিরণ্যবাহু! এই যে রাজা সুবর্ণবর্মা, আপনার সমস্ত সৈন্য নিয়ে আপনি তক্ষশিলার উত্তর দিকে ঝাঁপিয়ে পড়ুন, আমার সৈন্য নিয়ে আমি দক্ষিণ মুখে অগ্রসর হচ্ছি। তক্ষক যেন পালাতে না পারে। আকাশ পাতাল জমালায় অগ্নিগর্ভ যেখানে লুকিয়ে থাকুক, তক্ষককে আমার চাই।
3: তক্ষককে এভাবে ধরা যাবে না মহারাজ, আপনি সর্পনিধন যজ্ঞ করুন, যাতে সমস্ত সর্পনিধন হয়। আপনার নামেই এই নিধন যজ্ঞের মন্ত্র আছে।
2: যোজন সরোবরের তক্ষককে না পেলে আপনি সর্পনিধন যজ্ঞের আয়োজন করবেন, কিন্তু হ্যাঁ, এই যজ্ঞের ব্রাহ্মণ?
3: আমি সে মন্ত্র আয়ত্ত করেছি মহারাজ, আপনার যজ্ঞের আমি হব প্রধান ব্রাহ্মণ।
4: দাদা, দাদা, তক্ষশিলার রাজা হিরণ্যবাহু বন্দী হয়েছে। উত্তর দ্বারে কাশীরা সৈন্য সুসজ্জিত, পুরো দ্বারে হস্তিরা সৈন্য, ওদিকে রাজা জন্মেঞ্জয় উতঙ্ক ব্রাহ্মণকে দিয়ে সর্পনিধন যজ্ঞের আয়োজন করেছে।
5: দাদা, আর অপেক্ষা নয়, আমাকে তুমি জন্মেঞ্জয়ের হাতে অর্পণ করো।
1: ভয় কিসের রে ভাই, তো খুব ভয় কিসের?
5: আমার জীবনের ভয় করছি না দাদা, আমার জীবন রক্ষায় তোমাদের এই দুর্গতি আমার জন্য সকলকে দাবা নালে পুড়ে মরতে হবে।
1: তাই বলে জ্যেষ্ঠ হয়ে কনিষ্ঠকে তুলে দেব মরণের হাতে? না না, তুই দেবরাজ ইন্দ্রের স্বর্ণাপন্ন হ ভাই, ইন্দ্র যদি তোকে আশ্রয় দেয় কারো সাধ্য হবে না।
5: কিন্তু গুপ্ত পদের সন্ধান
4: আমি জানি রে তক্ষক, আমি জানি, জল সেই পদ দিয়ে তোকে পৌঁছে দেবো দেবলোকে।
1: বিপন্নকে ইন্দ্র নিশ্চয়ই আশ্রয় দেবেন।
6: দাদা, দাদা!
1: কে সুরামুখ, কোনো সংবাদ আছে?
6: আছে দাদা, আমাদের ভগ্নীর গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে এক অপরূপ সন্তান। সে ব্রাহ্মণ, বলে যোগ্য সূত্র, হস্তে কুমণ্ডল, অধরাষ্ট্রে শান্তির ছাপ, নয়নে নাগ বংশ রক্ষার ইঙ্গিত।
1: হয়েছে ভাগিনীও, নিশ্চয়ই রক্ষা পাবে নাগ বংশ। ছুটে যা, ছুটে যা রে সুরামুখ, নাগ কোষাগারে যত অর্থ আছে দান কর ভাগিনীর জন্ম মহোৎসবে।
6: দাদা,
1: ধরি ভগ্নির নাভিতে হস্ত রেখে অস্থি অস্থি বলে গর্ভধারণ করে গেছেন ঋষি, তাই ওর নাম রাখ আস্তিক। নিষ্ফল, এত চেষ্টা নিষ্ফল হয়ে গেল। ওই জ্বলিছে মাতৃসাপের যজ্ঞানল, জ্বলিছে পণ্যগ বংশের ধ্বংসকারী চিতা, ওই যজ্ঞের হোতা ব্রাহ্মণ তঙ্ক, ভীষণ আকর্ষণ বিশ্বগ্রাসী প্রলয়ের দাউদ অগ্নিশিখা, জন্মেঞ্জয় উতঙ্কের প্রতিহিংসার যুবকাষ্ঠে ভস্ম হতে চলেছে এই নাগ বংশ। পুত্র মিত্র বন্ধু যায়া সবাই বলছে হাতি প্রেমে বিভোর হয়ে তুমি নাগ বংশ ধ্বংস করলে বাসুকী।
0: দাদা,
1: এসেছিস, এসেছিস ভগিনী, এসেছো ঋষি পুত্র ভাগিনী আস্তিক।
7: মাতুল, এত বিচলিত কেন তুমি?
1: ওই দেখো বৎস, ওই দেখো যজ্ঞানলের পাশে কঙ্কালের স্তূপ, সমুদ্র মন্ত্র রক্তধারা, কাঁধের কঙ্কাল যেন আমার ভ্রাতা, আমার ভগিনী, আমার পুত্রের, নাগ বংশ এবার ধ্বংস হয়ে।
0: না দাদা, ধ্বংস হবে না, পুত্র আস্তিক, মাতুল বংশ রক্ষার জন্য তুমি ছুটে যাও জনমেঞ্জয়ের যজ্ঞে, বন্ধ করো সর্পনিধন যজ্ঞ।
7: তাই হবে মাতা, আশীর্বাদ করো যেন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারি এই নাগ বংশ।
1: কোথা তুমি পিতা মহব্রহ্মা, কোন মহাশূন্য আমি জানি না, তোমার নির্দেশে জরৎকারী গর্ভে আস্তিকের জন্ম। তুমি আমার মাতা কর্জুর অভিশাপ আনি ব্যর্থ করে, আশীর্বাদ করো দেবতা আস্তিক যেন রক্ষা করতে পারে তার এই মাতুল বংশ, এই নাগ বংশ।

0: ব্রাহ্মণ, আপনি শুধু যজ্ঞকুণ্ডে সর্পভর্ষী করে যাচ্ছেন। তক্ষ কই, আপনি না বলেছিলেন এই মন্ত্র আপনার আয়ত্তে আছে, আর সেই আশায় আমি যজ্ঞ করেছি। তক্ষ কই?
1: মহারাজ, তক্ষককে দেবরাজ ইন্দ্র আশ্রয় দিয়েছে।
0: তাহলে আশ্রয়কারীর সমেত তক্ষক যেন নেমে আসে এই যজ্ঞকুণ্ডে।
1: বিপ্রগণ, আহুতি দাও। অস্মিন নাগ ধ্বংস মহাযজ্ঞে ইন্দ্র সহ তক্ষ কায় দহ দহ।
2: ছেড়ে দাও, ছেড়ে দাও তক্ষ, ছেড়ে দাও আমায়। যতদূর সত্য ছিল আমি তোমায় রক্ষা করেছি।
3: তুমিও অসমর্থ দেবরাজ ইন্দ্র।
2: হ্যাঁ তক্ষ, তোমায় ত্যাগ করছি জন্মেন্দ্রের ভয়ে নয়, যজ্ঞ প্রভাগে ব্রাহ্মণ দ্বারাই মন্ত্রকার উচ্চারণ ইন্দ্র পরাজিত ওই মন্ত্র শক্তির কাছে।
1: ওই দেখুন মহারাজ, মন্ত্র শক্তির বলে ইন্দ্র তক্ষককে ত্যাগ করলো। আপনার পিতৃহন্তা তক্ষক নিরাশ্রয় হয়ে ছুটে আসছে যজ্ঞ কুণ্ড মাঝে। ঋত্বিকগণ, এবার তক্ষক নামে আহুতি দাও।
4: দাঁড়ান দাঁড়ান ব্রাহ্মণ দাঁড়ান। মহারাজ মহারাজ, ভিক্ষা চাই মহারাজ।
0: তক্ষকের জীবন পাবে না।
4: আমার একটা কথা মহারাজ।
0: শুনবো না,
4: আমার অনুরোধ।
0: রাখবো না।
4: রাখবেন না, কিন্তু ব্রাহ্মণ ব্রাহ্মণ, তোমার ধর্ম তো ক্ষমা করা ব্রাহ্মণ, আমি কৃতাঞ্জলি হয়ে
1: কোনো লাভ হবে না।
4: তাহলে তাহলে প্রথমে আমাকে আহুতি দিন ব্রাহ্মণ।
1: না, আগে তক্ষক আহুতি দাও। অস্মিন নাগ ধ্বংস মহাযজ্ঞে তক্ষ কায়
5: তিষ্ঠ।
0: কে কে তুমি বালক?
5: আমার নাম আস্তিক। তক্ষ, কিছুক্ষণ তুমি শূন্যে অবস্থান করো।
0: দেখি একই অলৌকিক শক্তিতে যদ্দীপ্ত বালকের গলে যজ্ঞ সূত্র হাতে কমণ্ডুর। হে মহাশক্তিমান শিশু, আপনি তো ব্রাহ্মণ।
5: হ্যাঁ মহারাজ, আমি ব্রাহ্মণ কুমার।
0: বালক হলেও আপনি পূজার যোগ্য, বলুন কি হেতু আপনার আগমন?
5: হে রাজন, অবনী মণ্ডলে আপনার তুল্য প্রজা পালক রাজা আর কেউ নেই। আপনি তেজে সূর্য, দৃঢ়ব্রত বিশ্ব, ধর্মে যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণের তুল্য সর্বগুণ সম্পন্ন পুরুষ। আপনি আপনার মঙ্গল কামনা করি, আর সেই সঙ্গে আমার প্রিয় বর্গের মঙ্গল কামনা করতেই আমার আগমন।
0: কি মধুর বিনয়, শিশু হলেও কি অলৌকিক শক্তি। সভাসদগণ, আপনার অনুমতি করুন, আগে আমি ব্রাহ্মণের অভিলাষ পূর্ণ করি।
1: না মহারাজ, আগে পিতৃহন্তা তক্ষককে ওই যজ্ঞ কুণ্ডে আহুতি দিন।
5: মহারাজ, আপনি কখনো কোনো ব্রাহ্মণকে নিরাশ করেন না। আমি এসেছি আমার নিকট আত্মীয়দের মঙ্গল কামনায়।
0: বলুন ব্রাহ্মণ কুমার, আমি আপনার প্রার্থনা পূর্ণ করব। কারা আপনার আত্মীয়, কাদের মঙ্গল কামনায় এসেছেন যারা আপনার পরম আত্মীয়?
5: এই সর্পকুলের মঙ্গল প্রার্থী মহারাজ।
0: দেখি, আপনি ব্রাহ্মণ আর সর্পকুল আপনার আত্মীয়?
5: অতি নিকট আত্মীয় রাজন, এরা আমার মাতৃকুল। আপনি সর্পনিধন যজ্ঞ বন্ধ করুন, এরা নির্ভয় হোক।
0: ব্রাহ্মণ, আপনি অন্য প্রার্থনা করুন, যা ইচ্ছা।
5: না রাজন, আমি সর্পকুলের মঙ্গল প্রার্থী।
0: হে ব্রাহ্মণ কুমার, এত বড় যজ্ঞের আয়োজন আপনি ব্যর্থ করে দিলেন। আপনার যুক্তি দর্শনে, শক্তি দর্শনে, মুক্তির বেদমন্ত্রে নিভে গেল আমার প্রতিহিংসার আগুন। আপনার চরণে প্রণাম।
5: তাহলে সর্পযজ্ঞ
0: বন্ধ করে দিলাম।
5: তক্ষ
0: মুক্ত,
5: নাগবংশ
0: নির্ভয়,
5: আপনার জয় হোক মহারাজ। তক্ষ, শূন্য মণ্ডল থেকে নেমে এসো।
4: আস্তিক, তুমি ব্রাহ্মণ কুমার, তুমি আমাদের ভাগিনেও, তুমি আমাদের বংশ রক্ষা করেছো। বলো বৎস, বলো তুমি কি বর চাও।
5: তাহলে তাহলে মহারাজ, আমার এই অভিলাষ পূরণ করুন। কেউ যদি প্রভাতে কিংবা সন্ধ্যায় আস্তিক নাম নেয়, সর্প যেন তাকে দংশন না করে।
4: তাই হবে আস্তিক, তাই হবে। প্রভাতে কিংবা সন্ধ্যায় যে তোমার নাম স্মরণ করবে, আমার নাগবংশের কেউ কখনো কোনো দিন তাকে দংশন করবে না, দংশন করবে না।
6: জয় আস্তিক মুনির, জয় জয় আস্তিক মুনির, জয়।

যাত্রাভিনয় সর্পনিধন যজ্ঞ এখানেই শেষ হল। রচনা জি শ্রী ভট্টাচার্য, পরিবেশনায় কুমড়াগড়ি কালীতলা যুব সমাজ। বিভিন্ন চরিত্রের উদ্যান করেছেন জন্মেঞ্জয়, অনিল কুমার পাত্র, পৌষ্য সঞ্জয় দাস, উতঙ্ক অসিত কুমার পাত্র, জরৎকারু সুনীল কুমার পাত্র, বাসুকী জয়দেব কোলে

0: সুবর্ণ বর্মা, জওহরলাল কাঁড়ার, আস্তিক, কৃষ্ণকান্ত চক্রবর্তী। পিতৃলোকগণ বিনয় কুমার পাত্র, পানালাল দাস, সুদীপ কোলে, অনুপ কুমার পাত্র, বিশ্বজিৎ পাত্র। কদ্রু পূর্ণিমা পান, বিনতা সবিতা কাঁড়ার, জরৎকারী শান্তি ভট্টাচার্য, সন্ধ্যা গঙ্গারানী পাত্র। আবহ সঙ্গীত পরিচালনা ও সুর সংযোজনা মতিলাল চক্রবর্তী। নেপথ্যকণ্ঠে ছায়ারানী পাত্র। আবহ সঙ্গীতে রবীন দাস, মোহন দাস, কালীপদ দাস, পানালাল কোলে, সমর বাগ ও নেপাল কোলে। সহযোগিতায় শৈলেন্দ্রনাথ পাত্র, শীতলচন্দ্র পাত্র, প্রতাপ চক্রবর্তী, চক্রধর মাঝি, পশুপতি দাস, তপন দাস, চন্দ্রধর মাঝি, গণেশ দাস ও সমীর মাঝি। নির্দেশনায় পরেশচন্দ্র চক্রবর্তী, অনিল কুমার পাত্র। সম্পাদনা গোপাল চট্টোপাধ্যায়।
1: যাত্রাপালা এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগীতি। লোকগীতির অনুষ্ঠানে প্রথমেই অংশুমান রায়ের কণ্ঠে এই গানটি।

শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানের শেষ গান স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আজ। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। পুরুষদের তিন ম্যাচের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে আজ। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্বব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। তিনি বলেন, উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। এই অধিবেশনে সেগুলি চিহ্নিত করে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর জোর দেন তিনি। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। প্রধানমন্ত্রী বলেন,

0: ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে, তার জন্য বিশেষ পোর্টাল প্রতিষ্ঠারও প্রস্তাব দেওয়া হয়েছে।
1: মহামারিয়া, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখায়া হ্যায় কি আজ কে ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। ইসলিয়ে হামনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিও কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহি করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিকস আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে।
1: আরবান মোবিলিটি হাব কি স্থাপনা কি গই হ্যায়। ভারতীয় সভ্যতা মে প্রকৃতি কো মা কা দর্জা দিয়া গয়া হ্যায়। সদিও সে হামারি মান্যতা রহি হ্যায় কি বিকাশ আর পর্যাবরণ এক দূসরে কে বিকল্প নহি পূরক হ্যায়। ব্রিকস মে ভি হামনে মানব বিকাশ আর পর্যাবরণ কে বীচ সন্তুলন পর বল দিয়া হ্যায়। यही सस्टेनेबिलिटी का आधार है। यह भावी पीढ़ियों के प्रति हमारा दायित्व भी है। इस दिशा में हमने कई पहलुओं पर प्रगति की है।
0: প্রধানমন্ত্রী তার বক্তব্যে ব্রিকস লজিস্টিক সাপ্লাই চেইন সহযোগিতা কাঠামো আরও নির্ভরযোগ্য করে তোলার পরামর্শ দিয়েছেন। বলেছেন, এর ফলে উদ্ভাবনের ক্ষেত্রে একে অপরের সঙ্গে ব্রিকস দেশগুলির সম্পর্ক যুক্ত হতে পারবে। প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে স্টার্ট আপ ইনোভেশন ফান্ড গঠনের প্রস্তাব দেন। ডিজিটাল কৃষি বিষয়ক ব্রিকস কার্যক্রম কৃষকদের সামনে নতুন সুযোগ এনে দেবে বলে উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ তোলেন। স্বচ্ছ ও স্বাভাবিক পরিবেশ এবং কাজে পরিচ্ছন্নতা আসলে সামগ্রিকভাবে দেশের পরিকাঠামোগত উন্নতি সম্ভব।
1: স্মার্ট গ্রিডস আর এনার্জি স্টোরেজ কে লিয়ে হামনে ব্রিকস ডিজিটাল সেন্টার অফ এক্সেলেন্স বানায়া হ্যায়। ইয়ে হামারে ক্লিন এনার্জি সিস্টেমস কো অধিক রিলায়েবল, এফিশিয়েন্ট আর অ্যাক্সেসিবল বানানে মে মদদ করেগা। এগ্রো ইকোলজি আর রিজেনারেটিভ এগ্রিকালচার কে সেন্টার্স অফ এক্সেলেন্স পারম্পরিক জ্ঞান কো মডার্ন সায়েন্স সে জোড়েঙ্গে।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিকস অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। নেতাদের সঙ্গে যৌথ ছবি তোলার পর তারা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব বিষয়ক অধিবেশনে অংশ নেন। ব্রিকসের 10টি সহযোগী দেশ এই অধিবেশনে যোগ দেয়। অধিবেশন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজাখস্তানের রাষ্ট্রপতি, ফিলিপিন্সের রাষ্ট্রপতি, মিশরের রাষ্ট্রপতি, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি এবং বুরুন্ডির রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় বসবেন। উল্লেখ্য, ভারতের নেতৃত্বে এই শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা প্রাণবন্ত উদ্ভাবনী সহযোগিতামূলক এক পরিবেশে সুস্থায়ী উন্নয়ন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিকস শীর্ষ সম্মেলন 2026 সময় ব্রিকস দেশগুলির গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্রের প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের উপর আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেছেন। তিন দিনের মুম্বাই সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এশিয়াটিক সোসাইটিতে ষষ্ঠ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনে যোগ দেবেন। তিনি শ্রী গণেশ ধ্যানারতি শীর্ষক পাণ্ডুলিপির একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধনও করবেন। পাশাপাশি এশিয়াটিক সোসাইটির পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য বিশেষ গবেষণাগারটিও ঘুরে দেখবেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। শুষ্কভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে দক্ষিণ দক্ষিণ সহযোগিতার আহ্বান জানানোর মধ্যে দিয়ে নতুন দিল্লিতে তিন দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 শেষ হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এই সম্মেলনে শুষ্কভূমি বিষয়ক দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে শুষ্কভূমিকে কৃষি জমিতে পরিণত করার জন্য একটি অভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানে পারস্পরিক সহযোগিতা, উদ্ভাবন এবং সংগঠিত উদ্যোগের মাধ্যমে সামগ্রিক পরিস্থিতির মোকাবিলা করা হবে। কৃষি গবেষণা ও শিক্ষা দপ্তরের সচিব এবং আইসিএআর এর মহানির্দেশক ডক্টর এম এল জাট শুষ্ক অঞ্চলের কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলার জন্য জোরালো তথ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। বিপ্লবী যতীন দাসের 98তম আত্মবলিদান দিবস উপলক্ষে আজ তাঁকে স্মরণ করা হচ্ছে। দেশকে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করতে বিপ্লবী যতীন দাস ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে। লাহোর ষড়যন্ত্র মামলায় 1929 সালের 14ই জুন গ্রেপ্তার করা হয় বিপ্লবী যতীন দাসকে। জেলবন্দীদের সঙ্গে দুর্ব্যবহার, অন্যায় আচরণের প্রতিবাদে যতীন দাস লাহোর জেলে অনশন শুরু করেন। দীর্ঘ 63 দিন অনশনের পর 24 বছর বয়সে লাহোর জেলে 13

সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন বিপ্লবী যতীন দাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ দাসের আত্মবলিদান দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেপালে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত $10,00,000 অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে $50,00,000 পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একসঙ্গে কাজ করছে। ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য, আশ্রয় ও ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ভারতসহ একাধিক দেশ এগিয়ে এসেছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1,386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ IMD আজ গুজরাটের জন্য রেড অ্যালার্ট জারি করেছে এবং রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণ গুজরাটে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে গত 24 ঘণ্টায় তুমুল বৃষ্টি চলছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তাপি জেলার উকাই অঞ্চলে। আজ সকাল 6টা পর্যন্ত সেখানে 11 ইঞ্চিরও বেশি বৃষ্টিপাত হয়। পাশাপাশি আবহাওয়া বিভাগ মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ এবং সৌরাষ্ট্র ও কচ্ছ অঞ্চলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। সাতবারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে ছিল। শ্রীলঙ্কাও গ্রুপের 3টি ম্যাচেই জয় পেয়েছে এবং সেমিফাইনালে পাকিস্তানকে 4 উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছয়। পুরুষদের ক্রিকেটে আজ থেকে আফগানিস্তানের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 আন্তর্জাতিক সিরিজ শুরু করছে ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টেনিসে US ওপেন 2026-এর পুরুষদের সিঙ্গলসের ফাইনালে আজ রাতে নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে মুখোমুখি হবেন আমেরিকার বেন শেল্টন এবং জার্মানির শীর্ষ বাছাই আলেকজান্ডার জেভরভ। ভারতীয় সময় রাত 11:30টায় এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা। জেভরভ ও শেল্টন সর্বশেষ ইতালির তুরিনে অনুষ্ঠিত 2025-এর ATP ফাইনালে মুখোমুখি হয়েছিলেন। সেখানে রাউন্ড রবিন পর্যায়ের ম্যাচে জেভরভ 6-3, 7-6 সেটে জয়ী হয়েছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অতিমারী জলবায়ু পরিবর্তনের মতো ঘটনাগুলি প্রমাণ করেছে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় কোনো সমস্যাই নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। ব্রিক্স শিখর সম্মেলনের শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐকমত্য হয়েছে। শুষ্ক ভূমি অঞ্চলে সুষ্ঠু কৃষি ব্যবস্থা গড়ে তুলতে নতুন দিল্লিতে 3 দিনের কৃষি বিষয়ক সম্মেলন ড্রাইল্যান্ড কংগ্রেস 2026 আজ শেষ হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানটি। সঙ্গে থাকব আমি হৈমন্তী রায়।

বন্ধু, বন্ধু শব্দটা ছোট্ট, কিন্তু এই বন্ধু শব্দটার যে ভার, যে ওজন, সেটি কিন্তু কম নয়। কারণ একটু ভেবে দেখুন, এই যে বন্ধু, এই বন্ধু শব্দের মধ্যেই লুকিয়ে থাকে অনেক অনেকটা ভালোবাসা, আর থাকে ভরসা, আর পাশে থাকার অঙ্গীকার। সুখে দুঃখে যে মানুষটা পাশে থাকে।

থাকে। কখনো না বললেও বুঝে যায় মনের কথাটি, সেই তো বন্ধু। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আজকের বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠানের শুরুতেই বন্ধু নিয়ে যখন এত কথা বলছি তখন নিশ্চয়ই সঙ্গে রেখেছি বন্ধুত্বের গান। তাহলে শুনে নেওয়া যাক তেমনই একটি গান।

সত্যিত বন্ধু বিনে প্রাণ কি আর বাঁচে? বন্ধু বন্ধু ছাড়া আমাদের একদম চলে না। আমাদের মন খারাপের সময়, যখন আমাদের খুব খুব আনন্দ হয় তখনও, যখন আমাদের বিপদ আসে জীবনে তখনও, এমনকি যখন সময় কাটছে না, কার কাছে যাই, কার সঙ্গে গল্প করি, ওই যে বন্ধু, তাই না? বন্ধু ছাড়া সত্যিই চলে না। তাহলে আজকের বাংলা ব্যান্ডের গান, প্রথম গানটি শুনলাম মহুল ব্যান্ড থেকে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। এবারে যে গানটি শোনাবো সেখানেও বন্ধুত্বের কথাই রয়েছে। বন্ধুকে পেতে চাইতে গেলে, বন্ধুকে কাছে পেতে গেলে আমাদের হাতটা তো বাড়িয়ে দিতে হয়, সেই হাত বাড়িয়ে দেওয়ার কথাই এই গানে। দ্য ইস্টার্ন ব্লুজ ব্যান্ড থেকে।

0: বন্ধু হাত বাড়া।
1: সত্যি এই যে গানটা শুনছিলাম, গানটা শুনতে শুনতে মনে হচ্ছিল আমাদের জীবনে এমন কত বন্ধুই তো আছে, একসময় যাদের সঙ্গে আমাদের নিত্য দিনের যোগাযোগ ছিল। যেমন ধরুন আমাদের স্কুলের বন্ধু, তাই না? কিংবা কলেজ বা ইউনিভার্সিটিতেও যখন পড়াশুনো হয়েছে একসঙ্গে, তখন কেউ না কেউ ভীষণ ভীষণ কাছের বন্ধু হয়ে গিয়েছিল। সে না এলে বা তারা যদি একাদ দিন কামাই করতো, না আসতো স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটির সেই সব দিনে, কি ভীষণ মন খারাপ হতো, তাই না? মনে হতো ইস, আজকে দিনটা দেখা হলো না, কথা হলো না, কত কত গল্প জমা, সেসব কখন বলবো, কখন খালি করব, মনের খাতা কখন উজাড় করে দেব তাকে। কিন্তু সময় তো থেমে থাকে না, আমরা বড় হয়ে যাই, তারপর বন্ধু বিচ্ছেদ ঘটে। তবে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা কিন্তু

কিন্তু আমাদের সেই সব ছোটবেলার বন্ধুদের খুঁজে পাচ্ছি, যোগাযোগ হচ্ছে, তাই না? এটা একটা ভালো দিক। সোশ্যাল মিডিয়ার অনেক অনেক খারাপ দিকের মধ্যে এই একটা দিক কিন্তু বেশ ভালো, যে হারিয়ে যাওয়া মানুষদের আমরা কেমন খুঁজে পাই। আজ বাংলা ব্যান্ডের গানে সেই বন্ধুদের নিয়ে কথা, বন্ধুদের নিয়ে গল্প, আর বন্ধুদের নিয়ে গান। কিন্তু ঘড়ির কাঁটা তো বলছে খুব বেশি হাতে সময় নেই, তাই আজকের বাংলা ব্যান্ডের যে এই প্রথম অধিবেশনের বাংলা ব্যান্ডের যে গান, শেষ গানটি শোনাব চন্দ্রবিন্দু ব্যান্ড থেকে। মনে হচ্ছে বন্ধুরা হয়তো আন্দাজ করতে পারছেন কোন গানের কথা বলছি, ওই যে বন্ধু তোমায়

আকাশবাণী মৈত্রী শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 8 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:09 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন আবহাওয়া সংবাদ সম্পর্কে একটু বলে দিই। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তিতে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ মেঘলা থাকবে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে আজকে 13 তারিখ, 13/9/2026 রবিবার কী কী শুনবেন দ্বিতীয় অধিবেশনে একটু বলিনি। 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান কোনটি, অনুরোধের আসর, সেটি শুনে নেবেন। 4:05 শুনবেন মহিলাদের আসর। 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি, বিশিষ্ট অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায় সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে পায়েল চট্টোপাধ্যায়, শুনবেন আজকে দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় আমন ধানে আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন ডক্টর অসীম কুমার দলুই এবং সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, পুষ্টি, অপুষ্টি এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, এ বিষয়ে বলবেন ডক্টর মধুরিমা দুবে। 7:00 সহধর্মিনী, রচনা নরেন্দ্রনাথ মিত্র, বেটার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনায় জগন্নাথ বসু। 7:45 নান্দনিক অনুষ্ঠানে উপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনায় দূর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান।

নটায় শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন গ্রন্থ পরিচয়, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন নায়কী কানাডার আগে সীতার পরিবেশনায় অভিষেক মল্লিক, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। তাহলে আজকের অনুরোধের আসর শুরু করে যাক কি গানে। নির্মলা মিশ্রের গান শুনতে চেয়েছেন, কোন গানটি শুনতে চেয়েছেন এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। অনুরোধ করেছেন নিতাই, অমিতা, আয়ুষ, তরুণ এবং শর্মী সরকার আমিলা পূর্ব বর্ধমান থেকে। তাহলে সেই গান দিয়েই আজকের অনুষ্ঠান শুরু করা যাক।

অনুরোধের আসরে আছি এবং নির্মলা মিশ্রের কণ্ঠে শুনছিলাম এই গানটি। কারা অনুরোধ করেছে আরও একবার নাম বলে দিই। নিতাই সরকার, অমিতা সরকার, আয়ুষ সরকার, তরুণ সরকার, সমীর সরকার, শর্মী সরকার, আমিলা পূর্ব বর্ধমান থেকে। ফেসবুক থেকে রিকোয়েস্ট এসছে এই গান শোনালাম, পরের গানের রিকোয়েস্টও ফেসবুক থেকে, ফেসবুকের পোস্ট থেকে। তাহলে কি গান বলো বলো, তুমি বলো। শিল্পী আশা ভোসলে এবং শৈলেন্দ্র সিং। অনুরোধ কারা করেছেন? অন্তরা, পার্থসারথী, অমিতা, সন্দীপ বিশ্বাস। স্থান হাজরাপাড়া, বিষ্ণুপুর, মাকুড়া থেকে। তাহলে শুনে নি সেই গান।

আশা ভোঁসলে এবং শৈলেন্দ্র সিংয়ের দ্বৈত কণ্ঠে শুনছিলেন এই গান। কারা অনুরোধ করেছিলেন? অন্তরা বিশ্বাস, পার্থসারথী বিশ্বাস, অমিতা বিশ্বাস এবং সন্দীপ বিশ্বাস, হাজরাপাড়া বিষ্ণুপুর বাঁকুড়া থেকে। এবারে যাব চিঠি এবং মিলের গানে। সেখান থেকে রিকোয়েস্ট এসেছে যে মান্নাদের যে কোনো একটি গান রিকোয়েস্ট করেছেন বন্দনা শিকদার বেহালা কলকাতা থেকে। শুনে নি মান্নাদের কণ্ঠে এই জনপ্রিয় গান।

মান্নাদের কণ্ঠে যে কোনো একটি গান শুনতে চেয়েছিলেন বন্দনা শিকদার বেহালা কলকাতা থেকে, তাই বৃষ্টি যখন পড়ছে এই গানটি শুনিয়ে দিলাম। পরের গানে যাব, পরের গানে রিকোয়েস্ট করেছেন গোপাল রায় কোনা হাওড়া থেকে, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে। কোন গানটি শুনতে শুনতেই বুঝতে পারবো কোন গানটি

তুমি আমার মা। সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠে শুনলেন এই গান, অনুরোধ করেছিলেন গোপাল রায় কোনা হাওড়া থেকে। পরের গানের রিকোয়েস্ট মেল থেকে, মায়া কর তপন কর স্থান আরামবাগ হুগলি থেকে, এই গানটি শ্যামল মিত্রের কণ্ঠে শুনতে চেয়েছেন।

তপন কর মায়া কর আরামবাগ হুগলি থেকে এই গানের রিকোয়েস্ট করেছিলেন শ্যামল মিত্রের কণ্ঠে। অনুরোধের আসরে এমন এক সময়ে হাজির হয়েছি যে আজকে আর একটা গান শোনাতে পারবো, কারণ সেই গানটি একটু বড়। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে বেণী মাধব বেণী মাধব শুনতে চেয়েছেন অমর বিশ্বাস বাকসারা হাওড়া থেকে।

0: নমস্কার।
1: নমস্কার।
0: আরে কি হয়েছে, আপনাগো লাগে একখান মজার কথা কই। আজকে তো যারে কয় গ্র্যান্ড প্যারেন্টে, হ্যাঁ দাদু দিদিমার কথা আমরা কইয়াম, কিন্তু তারও আগে একখান কথা কইয়াম। এইটা হইতাছে আসনের সময় তো মানে একেবারে সাংঘাতিক, যারে কয় মারণ কাটন বৃষ্টি হইতে আসছিল, আর সেই বৃষ্টিতে তবাসুম নয় যে স্টুডিওতে আইয়া ফাইনালি পৌঁছাইল, হে হইতেছে চিত্রা, চিত্রা মুখোপাধ্যায়।
1: একদমই ঠিক, বৃষ্টি আমাকে সুযোগ করে দিল আপনাদের ভালোবাসার বৃষ্টিতে আরও একবার ভিজে যাওয়ার। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই খুব ভালো আছেন, তাই তো? আসলে এই বর্ষার মরশুমে, মানে যখন বর্ষা যাই যাই করছে, তখনই কিন্তু বর্ষাকে আরও একটু কটা দিন ধরে রাখার ইচ্ছা হয়। কারণ আমরা তাকেই বেশি ধরে রাখতে চাই যে চলে যেতে চায়। তেমন করি বর্ষাকে আর কিছুদিন কাছে ধরে রেখে তারপর না হয় আমরা একেবারে শারদ প্রভাতে নিজেদের দিন শুরু করব, কি বলো?
0: একেবারে হক কথা কইছো।

0: এবার একখান কথা কই, হুম, দাদু দিদিমা বা ঠাকুমা ঠাকুরদা কইলে তোমার হক মানে হকগুলের আগে কি মনে পড়ে ক দেখি।
1: দাদু দিদিমা মানে একটা আদর, এই আদরের ভাগ হবে না। আবার অন্যদিকে মা বাবার বকা খেয়ে ছোট্টে ঠাকুমা দিদিমা বা দাদু বা ঠাকুরদাদার কোলে গিয়ে লুকিয়ে পড়ার এই যে মজা, এই মজাটা বর্তমান প্রজন্ম কিন্তু অনেকটা হারিয়ে ফেলছে। যদিও সব খারাপ বর্তমানেই আছে তা তো নয়, কারণ আমরা অনেক অতীত দিনের গল্পকে রোমন্থন করে করে বর্তমানের ভালো লাগাগুলোকেও জিয়ে রাখি ঠিক এইভাবেই। তাই

0: দাদু দিদিমা ঠাকুমা এবং ঠাকুর দাদা সবাইকে নিয়ে আজকে আমাদের দিন।
1: আর আমার হকগুলের আগে যে কথাখান মনে পড়ে, এইটা আমি তোমারে কই, এইটা হইতাছে আমি আমার ঠাকুমা ঠাকুরদা দাদু কাউরে চোখেই দেখি নাই, যারে দেখছিলাম হে হইতাছে আমার দিদিমা। হ্যাঁ, দিদিমা আমারে দেখলেই কইতো, আমারে দেখলেই আমারে কইতো এবং আমার মায়েরে কইতো যে আমি নাকি এমন দুষ্টামি করবাম যে ভবিষ্যতে আমারে নাকি খুঁজাই পাওন যাইতো না। আর তোমার মনে আছে নিশ্চয়ই এক সময় আসিল যে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, হ্যাঁ, দূরদর্শনের সাদা কালো, হ্যাঁ, খবরের আগে দেখা যাইতো। আমরা যখনই যাইতাম আমার দিদিমা আমার মার হাত খান ধরে বলতো তুই ব, আমার মা নাম কইরা কইতো তুই ব, মা বলতো কেন কি হয়েছে তুই ব, তখন নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা দেখাইতেছে এইটা ভালো করে দেখা রাখ, তোর মেয়ের এইখানে ছবি দিয়া খুঁজতে হইব এক সময়। এইটা আমার দিদিমার বদ্ধমূল ধারণা আছিল যে আমি এতই দুষ্টামি করবাম যে ওইখানে আমার ছবি একদিন না একদিন যাইব। তা ঠাকুর করছে যে অগণ পর্যন্ত ওইখান থেকে খুঁজে যাওয়ার কারণে দরকার হয় না,
0: তোমাকে খুঁজতে খুঁজতে সবাই চলে আসবে আমাদের আজকের মৈত্রী স্টুডিওতে, কারণ আজকে রসময়ী উমাদি রয়েছে আমাদেরই সঙ্গে।
1: আর অহন আমাদের বন্ধু অঙ্কিতা, অঙ্কিতা পাল হে সুচন্দ্রা দাসের কাছে গেছিল।
0: আচ্ছা আচ্ছা,
1: তিনি আমাদের শুনাইছেন তার ঠাকুমা ঠাকুরদা দাদু দিদিমা হকগুলের কথা, আমরা শুনিয়া লই।
2: দাদু দিদিমা দাদু ঠাম্মা এই শব্দগুলো মনে পড়লেই কোথাও ভালোবাসা ভরসা আনন্দ আর ছোট্টবেলার সেই রঙিন দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমরা এক ছুটতে চলে যাই সেই ছোট্টবেলাটায় যেখানে তাদের এই স্নেহ ভালোবাসা ভরসার এই বটগাছের মতো হাতগুলো মাথার উপর ছিল। সময়ের নিরিখে হয়তো আজ সেগুলো নেই, কিন্তু মনের মণিকোঠা থেকে তো আমরা কেউ মুছে ফেলতে পারি না সেই স্মৃতিগুলোকে। সেই স্মৃতি, তাদের দিয়ে যাওয়া মূল্যবোধ, তাদের চেতনা বোধ, সেইগুলোই কিন্তু আমাদের মধ্যে জারিত হয়। আজ খুব বিশেষ একটি দিন, গ্র্যান্ড প্যারেন্টস ডে। আজ সেই উপলক্ষেই আমাদের অতিথি হয়ে এসেছিলেন সুচন্দ্রা দাস। আমরা শুনে নেব তার জীবনের ছোট্টবেলার কথা, তার জীবনের অভিজ্ঞতার কথা দাদু ঠাকুমাকে নিয়ে। শুনব সুচন্দ্রা দাসের কথা, তিনি কি বলছেন।
3: আজ কি হলো গ্র্যান্ড প্যারেন্টস ডে, দাদু দিদা ঠাকুরদা ঠাকুমাদের দিন। ওদের কথা মনে পড়লেই কীরকম মনটা উল্টো দিকে হাঁটছে বলুন তো, একেবারে ছোটবেলায় পৌঁছিয়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম আমি চারজনকেই পেয়েছি এবং তার জন্য সত্যি আমি ভাগ্যবান। আর শুধু পাওয়া নয়, বেশ বড় হওয়া পর্যন্ত ওদের কাছে পেয়েছি। আমার দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার জীবনের অনেকটা সময় কেটেছে ওপার বাংলায় আর বাকিটা এপারে, তাই ওদের গল্পের ঝুলি যা বড় এবং তাতে যা বৈচিত্র্য রয়েছে তখন বুঝতে না পারলেও এখন বুঝি ওটা আমার কত বড় পাওনা ছিল। স্মৃতিচারণা করতে গেলে এত কিছু মনে চলে আসে, সবটা বলতে বসলে সত্যিই দিন কাবার হয়ে যাবে। যেটুকু মনে আছে তার মধ্যে সবটাই ভালো। মাধ্যমিক পর্যন্ত আমার স্কুলের খাতায় কাগজপত্রে অভিভাবক হিসেবে কিন্তু সই করতেন আমার ঠাকুরদা, ওর কাছেই মূলত বড় হয়েছি। আমার ছোটবেলার মূল্যবোধ চরিত্র গঠন সবটাই ওর হাতে। এবং রেলে চাকরি করার সুবাদে ঠাকুরদা অনেক জায়গায় যেতেন, অনেক মানুষের সঙ্গে কথা বলতেন, ফলত গল্পের ঝুলি কিন্তু বেশ সমৃদ্ধ ছিল। আমার ইংরেজি আর অঙ্কের প্রথম মাস্টার মশাইও কিন্তু উনিই ছিলেন। আমার সেইভাবে কোনো বন্ধু ছিল না, নিজের জিনিসপত্র খেলনা নিয়ে থাকতাম, প্রচুর বই পড়তাম এবং হ্যাঁ, এই বই পড়ার অভ্যেসও কিন্তু আমার ঠাকুরদার থেকে পাওয়া। যখন যেখানে যত রকম বই পেতেন উনি ছোটদের জন্য নিয়ে আসতেন। পেনশন পাওয়ার দিনে উদ্গ্রীব হয়ে বসে থাকতাম জানলার গড়ার ধরে যে কখন ঠাকুরদা আসবে, আর আমি দৌড়ে গিয়ে ব্যাগ থেকে বার করব নতুন বইটা। দোলের দিন খুব দোল খেতে ইচ্ছা করতো। আমার খেলার প্রধান সঙ্গী ছিলেন আমার ঠাকুমা। ছাদে চলে যেতাম সকাল সকাল, এক বালতি জল তাতে অল্প রং সঙ্গে আবির নিয়ে একদম রেডি হয়ে রান্না শেষ করে ঠাকুমার সোজা উপরে খুব হোলি খেলতাম। দোল খেল, ছোটবেলায় যেভাবে আমি ঘুম পাড়ানি ছড়া

লোককথা, রামায়ণ, মহাভারত, ভূতের গল্প, জমিদার বাড়ির গল্প শুনেছি আমার ঠাকুরদা ঠাকুমার থেকে। এখনো পর্যন্ত তার প্রতিটা লাইন আমার মনে রয়েছে। যেমন ধরুন, এক শিয়ালি রান্ধে বাড়ে, দুই শিয়ালি খায়, তোমার ঠাকুর জগন্নাথ ঘোড়ায় চড়ে যায়, এইটা আমার ঘুম পাড়ানি গান ছিল। এবং ঠাকুরদা না গাওয়া পর্যন্ত দু চোখের

0: দাও, ওটা দাও,
1: কোনো লোকাচারের জন্য উপোস হলে বা কোনো কিছু হলে বাড়িতে বিভিন্ন রকমের অনুষ্ঠান লেগে থাকতো, সেই সময় দিদিমার হাত ধরে বাজারে যাওয়া, বাজার করা, বিভিন্ন জিনিস দেখে আবদার করা, সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাওয়া, এইগুলো কিন্তু বাবা মায়ের থেকে সম্ভব হয় না, কি তাই তো? এছাড়া দিদিমার কাছেও কিন্তু প্রচুর গল্প শুনেছি, গ্রাম বাংলার গল্প, ভূতের গল্প। হাফ ইয়ারলি কি অ্যানুয়াল পরীক্ষা শেষ, ব্যাগে জামা কাপড়, টুথব্রাশ, পেস্ট, আঁকার খাতা ভরে সোজা দাদু দিদার বাড়ি, সেই আনন্দটা বলে বোঝাতে পারবো না। দাদু ঠাকুমার সঙ্গে নাতি নাতনির সম্পর্কটা আসলে কি বলুন তো, আমি বলবো ওটা একটা নিরাপদ আশ্রয়। বাবা মায়ের কাছে যে আবদারগুলো পাশ হয় না, সেগুলো কিন্তু দাদু দিদার কাছে চট করে পাশ হয়ে যায়। আর এই সম্পর্কের সবচেয়ে সুন্দর জায়গাটা কোথায় জানেন? এখানে কোনো শর্ত নেই, এই শর্তহীন ভালোবাসা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বাবা মাও ভালোবাসেন, কিন্তু ওদের ঘাড়ে দায়িত্ব, এবং সমস্ত দায়িত্বের বোঝা সামলিয়ে নিয়ে যখন তারা নিজেরাও স্বাবলম্বী হচ্ছে, সেই সময় সন্তানকে লালন পালন করাটাও একটু মাঝে মাঝে গোলমাল হয়ে যায়। কিন্তু দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা তারা জগৎ সংসার দেখেছেন, তাদের অভিজ্ঞতা বিশাল এবং তাদের উদারতা প্রচুর, তাই তাদের সঙ্গে তো তুলনা হয় না, তাই না? কিন্তু আজকাল আমরা ছোট সংসারে অভ্যস্ত হয়ে গেছি, কাজের সূত্রে ভিন্ন রাজ্য, ভিন্ন দেশ, বারবার করে আস্তানা বদল, কাউকে দোষ দিচ্ছি না, আসলে সময়টাই এরকম, কিন্তু এতে না বড্ড ক্ষতি হয়ে যাচ্ছে, এমন একটা ক্ষতি যেটা হয়তো চট করে চোখে পড়বে না, কিন্তু এর গভীরতা বিশাল। আজকের বাচ্চার হাতে মোবাইল আছে, ট্যাবলেট আছে, চোখের সামনে 52 ইঞ্চি স্ক্রিন রয়েছে, তাতে হাজারটা কার্টুন আছে, গেম আছে, শুধু গল্প বলার মানুষটা নেই। আর মূল্যবোধ, বিশ্বাস করুন, ওটা কিন্তু ক্লাস করে শেখা যায় না, ওটা গল্পের ফাঁকে, বকুনির ফাঁকে, আদরের ফাঁকে, রামায়ণ মহাভারত শুনতে শুনতে কিংবা জমিদার বাড়ির গল্প শুনতে শুনতে বাচ্চা নিজেই বুঝে যায় সত্যি কাকে বলে, ধৈর্য কাকে বলে, বড়দের সম্মান করা কাকে বলে। আজকের এই নিউক্লিয়াস কালচারে এই সামগ্রিক ক্লাসঘরটাই ধীরে ধীরে অবলুপ্ত হয়ে গেছে, চোখে পড়ে না, সত্যিই চোখে পড়ে না। তাই আজকের দিনে এই গ্র্যান্ড প্যারেন্টস ডেতে সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ, পুজোর ছুটিতে, গরমের ছুটিতে ছেলে মেয়েকে দাদু ঠাকুমার কাছে পাঠান, কটা দিন ওদের হাতে ছেড়ে দিন, সপ্তাহে অন্তত একদিন, জাস্ট একটা দিন ভিডিও কল করে কথা বলান, শুধু প্রণাম করো বলে ফোনটা কেটে দেবেন না, বলুন ঠাকুমা একটা গল্প বলো তো, আর পারলে ওদের গল্পগুলো রেকর্ড করে রাখুন, ছোটবেলার কথা, দেশের বাড়ির কথা, বিশ্বাস করুন আজ যেটা সাধারণ মনে হচ্ছে একদিন ওটাই আপনার পরিবারের সবচেয়ে বড় সম্পদ হয়ে থাকবে।

0: ঠাম্মার কথা যখন কইতে আসিলা লোপামুদ্রা, তখন তুমি খেয়াল করছিলা যে সুপ্ত রন্ধনের কথা কইতে আসিল? মানে যে কোনো মানুষ যখন স্মৃতিতে থাইকা যায়, তার লগে কিন্তু একখান রান্ধনের স্মৃতিও থাহে।
1: না, শুধু যে কোনো মানুষের নয়, এক্ষেত্রে তুমি যদি ঠাম্মার কথাই বলো
0: বা মায়ের কথা কো,
1: ঠাম্মা দিদিমা এদের সঙ্গে কিন্তু রান্নাটা ভীষণভাবে জড়িয়ে,
0: একদম।
1: কারণ আজকের যুগে আমাদের ব্যস্ততার সময় সত্যি সত্যি আমাদের এখনকার আধুনিক মায়েরা সেই রান্নার সঙ্গে নিজেকে পুরোপুরি ইনভলভ তো করতে পারেন না সারাক্ষণ,
0: কিন্তু
1: ঠাকুমা দিদিমারা থাকতে
0: পারতেন। কিন্তু মায়েরাও যখন মায়ের কথা যখন কই আমরা, তখন আমরা কই না যে মায়ের হাতের এই রান্ধনটা ভীষণ ভালো আছিল। কিন্তু চিত্রা, আমি এবার একখান কথা কই। আমাদের এক বন্ধু, ছোট্ট বন্ধু, তুমি যে কইলে না পুরোটা ইনভলভ, মানে পুরোটা নিয়োজিত করতে পারে না, কিন্তু আজকালকার মামাইয়ারা তারা কিন্তু সর্বগুণে বিশারদ,
1: একদম।
0: হ্যাঁ, কিরকম জানো? আমি যার কথা কইয়াম, এই মেয়েটির নাম স্বাতী বন্দ্যোপাধ্যায়। স্বাতী, সে অ্যাডভোকেট, সে কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করে, মানে সে যথেষ্ট ব্যস্ত একখান মাইয়া। হ্যাঁ, কিন্তু ফাঁকে ফুকুরে সুযোগ পাইলেই সে টুকটাক এইটা ওইটা রাইন্ধে ফেলায়। এবং আমি তোমার আরেকখান কথা কই, ধরো আমি আমি মানে এটা একখানে সত্যি ঘটনাই কইতে আসি। একখান অনুষ্ঠান বাড়িতে সে গেছে, গিয়া সব খাওয়ান দাওয়ান সবে শুরু হইব, এটা বিয়ার আইবুড়ো ভাত চলতে আসে। হঠাৎ দেখা গেল যে আইবুড়ো ভাতে যে পাতে মাছের মুড়াটা দেওয়ান লাগে না, এই মুড়াটা আসে নাই। সকলে মানে চিন্তায় পড়ে গেছে, এখন কোথায় অর্ডার দেন? এখন তো সকল কিছুই অনলাইন, অনলাইনে অর্ডার দিয়াম না ক্যাটারারে কইয়াম, কি করবাম? এইটা মানে একদম চিন্তা ভাবনা চলতে আছে। সাথে কিন্তু একেবারে মুশকিল আসেন কইরা ফেলাইল। সে কইল, একখান মুড়া আইন না দাও, আমি ভাইজা সুন্দর কইরা সাজাই দিয়াম। কইরা ফেলাইল ছোট্ট মাইয়া। এই ছোট্ট মাইয়ারা কিন্তু আমরা তাদের বলি বটে যে তারা তেমন কিছু পারে না, তাদের মতন কর্মটা কিন্তু আমরাও হয়তো হইতে পারি নাই।
1: রান্নাটা কি বলতো, এখন আর এই রেস্ট্রিক্টেড নেই যে বাড়ির মহিলা মা দিদিমা কাকিমা করবেন। রান্নাটা এখন আমাদের প্রয়োজনের তালিকায় আছে, শখের তালিকাতেও আছে। আর সে কারণেই আজকে আমরা সাথীর কাছ থেকে শুনে নেব একটা দারুণ কি রেসিপি বলতো।
0: এইটা আমাদের হকগোলের প্রিয়,
1: তাই না?
0: এইটা হইতেছে চকলেট আই।

0: আইসক্রিম।
1: ওরে বাবা, তাহলে ছোটরাও কান পাতুক, কি বলো?
0: একদম।
2: চকলেট বানাতে আপনাদের লাগবে 250 ml হেভি ক্রিম, 200 গ্রাম কন্ডেন্সড মিল্ক, 50 গ্রামের মতন কোকো পাউডার, আর চকলেট চিপ আর চকলেট সস, সেটা আপনাদের স্বাদ অনুসারে আপনি দিয়ে দিতে পারেন। যদি ঘরে অ্যাভেলেবল থাকে তাহলে অল্প ভ্যানিলা এসেন্সও ওটাতে দিতে পারেন। এবারে সবার ফার্স্টে আপনাদের যেটা করতে হবে হচ্ছে কনডেন্সড মিল্ক আর হেভি ক্রিমটা ফ্রিজে রেখে দিতে হবে আগের দিন রাত্রে। পরের দিন একটা ঠান্ডা ঘরে আপনি ক্রিমটা সব একটা পাত্রে ঢাললেন, দিয়ে কনডেন্সড মিল্কটাও দিয়ে দিলেন, আর দিয়ে একটা ইলেকট্রিক হুইস্ক দিয়ে যতক্ষণ না পুরো জিনিসটা ভালো করে মিক্স হয়ে ডাবল হয়ে যায় ততক্ষণ আপনাকে হুইপ করতে হবে। ওয়ান্স হুইপিং করা হয়ে গেল, আপনাদের বেসটা তৈরি হয়ে গেল, এই সময় আপনি একটু চিনি গুঁড়ো দিতে পারেন যদি আপনার মনে হয় মিষ্টিটা ঠিক যতটা দরকার ততটা হয়নি। কিন্তু আমি অতটা মিষ্টি পছন্দ করি না, তাই আমি এইখানে আর চিনি দিই না। চিনি আপনার অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। মিক্স করা হয়ে যাওয়ার পরে আপনি ওটাতে একটু ভ্যানিলা এসেন্স দিলেন, ভ্যানিলা এসেন্সটা ভালো করে মিক্স করলেন, দিয়ে তার মধ্যে কোকো পাউডার আর চকলেট সসটা দিয়ে দিলেন। কোকো পাউডার আর চকলেট সস দেওয়ার পর আবার ইলেকট্রিক হুইস্ক দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করলেন, যতক্ষণ না সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। দিয়ে একদম শেষে পুরো জিনিসটাকে বা অল্প একটু ওই চকোচিপও দিয়ে দিতে পারেন। এখানে চকোচিপের মধ্যে আপনি হালকা হাতে মিক্স করবেন একটা স্প্যাটুলা নিয়ে, ওটা যেন পুরোপুরি হুইস্ক না দেওয়া হয়। এরপরে আপনি পুরো জিনিসটা একটা অন্য পরিষ্কার পাত্রে, বা এটা যদি আপনার ফ্রিজে রাখার মতন পাত্র হয় তাহলে ওটাই ঢেলে নিয়ে একটা ক্লিং ফিল্ম যেটা হয় সেটা দিয়ে কভার করে নেবেন। এটাতে আপনাকে ভালো করে একবার ধ্যান রাখতে হবে যেন ক্লিং ফিল্মটা আইসক্রিমের যে বেসটা আছে সেটাকে টাচ করে, তাহলে আপনার কোনো আইস ক্রিস্টাল ফর্ম হবে না। দিয়ে আপনি ওটা রাত্রেবেলায় ফ্রিজে রেখে দিন, পরের দিন সকালবেলায়, এটা অ্যাটলিস্ট 8 থেকে 10 ঘন্টা লাগবে, তো ও আমি বলবো রাত্রেবেলায় রেখে দিন, পরের দিন সকালবেলায় ফ্রিজ থেকে বার করুন আর এনজয়।
0: আমরা কিন্তু সবগুলো সাথীর বাড়িতে হানা দিতেই পারি।
1: এই বিকেল বিকেল এত সুন্দর আইসক্রিমের, মানে মনে হচ্ছে যেন স্বাদটা এখানেই চলে আসছে একেবারে, বুঝেছো?

0: time.
1: খাবার কথা, খাবারের কথা, এগুলো শুনতে শুনতেই তো দিনটা প্রায় শেষ হতে চলল। কিন্তু এই বিকেল বিকেল দুপুর
2: খাওয়ানোর কথা কইলেই মনটা কেমন ফুরফুরে হয়ে যায়।
1: হ্যাঁ,
2: আমার তো হয়, আর হয় না,
1: সবকিছুই ভালো ভালো চিন্তাগুলো মাথায় আসে, তাই না?
2: আসে না কদিন,
1: একদম।
2: কিন্তু এই যে বৃষ্টি হইতাছে, আইসক্রিমের কথা ভাবতে আসি, তেলে ভাজার কথা ভাবতে আসি, মানে যা কিছু ভাবতে আসে হকগোল কিছু ইতিবাচক।
1: কিন্তু কিন্তু এখনকার যুগ বলছে মনে ভাবো, ক্ষতি নেই, পেটে কিন্তু দিও না, কারণ এখনই জিরো ফিগারের যুগে তুমি কিছুতেই ওজন বাড়াতে পারবে না। আর শুধু জিরো ফিগারই কেন, যে কোনো অসুখের প্রথমেই নিদান দেওয়া হচ্ছে ওয়েট কমাতে হবে। আচ্ছা, আমরা যদি একটু শখে আহ্লাদে না খাই তাহলে
2: আরে আমি কী করবো? কইলাম তো, এই যে শখে আহ্লাদে খাওন নাই খাইলা, খাওনের কথা এই যে ভাবতে আসো, এই তো একটা ইতিবাচক ভাবনা, মানে
1: এটা ঠিক বলেছো।
2: তুমি এই যে ভাবতে আসো খাওনের কথা, তোমার যদি মনে দুঃখ থাকে, তোমার যদি একখানা পায়ে তুমি একটা চোট পাইলা, কিছুদিন আগে তুমি পাইছিলে, তুমি তখন পায়ের চোটের কথা ভাববা। কিন্তু যদি তুমি এই চোট পাওনের কথা ভাবতে ভাবতে হঠাৎ তোমার মনে হইল পায়ের চোটটা লইয়া তুমি তো ঘরে বইয়াই আসো, এই সময় তোমারে কেউ সুন্দর কইরা মুড়ি মাইক্ষা একেবারে তেলে ভাজা দিয়ে দিল, তোমার এক মনের মধ্যে ইতিবাচক ভাবনা আইলো,
1: একদম,
2: তুমি ওই ভাবনা থেকে বাইরে এলে না।
1: আমার আরো একটা ব্যাপার আছে, ইতিবাচক ভাবনার জন্য ধরো বাড়িতে প্রবল ঝগড়া হলো কারোর সঙ্গে বা বাড়ির বাইরের কারোর সঙ্গে, তখন আমি দেখেছি শুধু খাওয়া নয়, বেশ কেনাকাটি করতে গেলেও না মনটা বেশ ফুরফুরে হয়ে যায় জানো।
2: আরে এইটা তো মনস্তত্ত্ববিদরা কইয়াই থাকে,
1: মেয়েদেরই হয় এটা।
2: না না, এটা হকগুলোর হয়, মানে তোমার যে শপিং এইটা একখান থেরাপি,
1: অবশ্যই
2: এটা একখান থেরাপি। যেমন খাও না,
1: আগে ঝগড়াটা ভুলেই গেলাম কি হয়েছে, বেশ নতুন পোশাকটা নিয়েই মেতে রইলাম বা নতুন কিছু কেনার মধ্যে রইলাম।
2: হ্যাঁ, মানে পোশাক তুমি কি মানে কি কিনলা এটার থেকেও ইম্পর্টেন্ট তুমি কিছু কিনলাম,
1: ঠিক?
2: হ্যাঁ, এই যে তোমার ভিতরে তোমার একটা পারচেজিং পাওয়ার আইলো, হ্যাঁ, এটা কিন্তু তোমাকে সকল দুঃখ ভুলাই দিব। আমরা এত কথা কেন কইতে আসি?
1: আসলে আমরা পজিটিভ থিংকিং এর দিকে এগোতে চাইছি, তাই না?
2: আজকের দিনটা ইতিবাচক ভাবনারও দিন,
1: ঠিক? আর ইতিবাচক ভাবনা কিন্তু আপনাকে কেউ বাড়ি বই দিয়ে যাবে না, আপনাকে নিজে

0: একেই ভেবে নিতে হবে আপনার ঠিক কোন ভাবনাতে মনটা ভালো থাকে এবং মনের কষ্টটা একটু হলেও কমে যায়। যেমন আমি আমার ক্ষেত্রে বললাম যে কোনো জিনিস কেনার আনন্দ, ঠিক তেমন করেই রসময়ী বললেন কি যে খাবার আনন্দ। আসলে রসময়ী তো
1: মানে কিছু করণের নাই,
0: রসস্বাদন ছাড়া কি করে রসময়ী হবে, তাই না? আরো একটা বিষয় কিন্তু আছে,
1: আরেকটা ইতিবাচক দিক আমার আছে। ধরো খুব মনটা খারাপ হয়েছে, হয়তো এই মেঘলা দিনে এমনি এমনি মন খারাপ হইয়া যায়, তুমি তখন গান শুনতে আসো, দেখবে গান শুনতে শুনতে শুনতে শুনতে তুমি এমনও বাদলে বন্ধু মানে শুধু মনটা আরো খারাপ হইতে আসে। এই সময় তুমি কিছু তোমার হাতের কাছে যে বই থাকে, তুমি কিছু বই পড়তে শুরু করো। বইয়ের মধ্যে যখন তুমি একেবারে নিমগ্ন হইয়া যাইবা, তোমার মন খারাপ টনপড়া বলে কোথায় ডানা মাইললে উড়ে যায়। হ্যাঁ, এইটা কিন্তু খুব জরুরি।
0: কি বলতো, যে বয়সেরই মানুষ হন না কেন, প্রেম বা ভালোবাসার গান বা কবিতা এটাও কিন্তু ইতিবাচক রসদ সব সময়ের জন্য।
1: আরে যার মন যেদিকে আমার মন, খাওয়ার দিকে আর মন না কই না,
0: এমনও দিনে তা বলা যায়, এমনও বর্ষার দিনে আমি এসেছি, একটু প্রেমের ভাবনা আসবে না, এরকম
1: এটা কি হইতে পারে? আচ্ছা, হক করে ভালো থাকবেন, আজ এই পর্যন্তই।

0: শুনলেন মহিলাদের আসর, এখন শুনবেন ষোলো আনা বাঙালি।
1: ষোলো আনা বাঙালি
2: সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথের তোপসেকে মনে আছে তো? আমাদের আজকের অতিথি সেই তোপসে, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
3: আপনারা শুনছেন ষোলো আনা বাঙালি অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা এবং ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। দ্বিতীয় পর্ব আজ শুনবেন আপনারা। আমরা শুনছিলাম ওর কাছে গত পর্বে যে সত্যজিৎ রায়ের তোপসে কিভাবে উনি হয়ে উঠেছিলেন, স্কুল থেকে নির্বাচনে আসা এবং সেখানে কিন্তু উনি নির্বাচিত হননি, তারপরে একজন শিক্ষকের মাধ্যমে পৌঁছে যাওয়া সত্যজিৎ রায়ের বাড়ি, এবং তখন উনি জানতেনও না যে ওটা সত্যজিৎ রায়ের বাড়ি, তারপর সেখান থেকে তোপসে হয়ে ওঠা এবং পড়াশোনা ওর কাজ। আমরা আবার ওর সঙ্গে কথায় ফিরে আসি। এরপর তো আপনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়াশোনাটাতেই মন দিলেন, তারপর তো বোধহয় আপনি পড়াশোনা এবং কর্মসূত্রেই দিল্লি গেলেন।
4: এক্স্যাক্টলি, পড়াশোনা না, কর্মসূত্রে দিল্লি গেলাম।
3: আচ্ছা, মানে আপনি
4: দিল্লিতে চাকরি নিয়ে চলে গেলাম।
3: দিল্লিতে চাকরি নিয়ে চলে যান, তখন কি কোথাও একটু মন খারাপ হয়েছিল যে এখানে আর অভিনয়ের, হয়তো দিল্লি থেকে যাতায়াত কঠিন কিছু নয়,
4: কলকাতা ছাড়ার জন্যে খুব মন খারাপ করেছিল, অভিনয়ের জন্য খুব একটা মন খারাপ করেনি, কারণ আমি তখন সক্রিয়ভাবে তো অভিনয়ের মধ্যে নেই, ছবি দুটো করেছি, ব্যাস দ্যাটস ইট, অভিনয় জগতে ছিলাম না। তবে কলকাতা ছাড়ার জন্য যথেষ্ট মন খারাপ হয়েছিল, মিসিং দ্য আড্ডা, ভবানীপুরের পাড়ার সেই অ্যাটমসফিয়ার, কলকাতার সেই মজা, আড্ডাবাজি, এগুলো সব মিস করছিলাম দিল্লিতে বসে, সুতরাং সেই দুঃখটা যথেষ্ট ছিল।
3: আপনি ছোটবেলা থেকে বোধহয় মানে এই পড়াশোনার জগতে থাকবেন এটাই আপনার সিদ্ধান্ত ছিল বা এই ধরনের কাজ করবেন?
4: হ্যাঁ, আমার কিছুটা মায়ের ইনফ্লুয়েন্স ছিল, আর আমারও মনে হয়েছিল যে বাবার মতন আমিও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হব এবং আমি চাকরি বাকরি করব, কিংবা চাকরি বাকরিটা করব, বাবা যেহেতু চাকরি বাকরি করতেন তা আমারও মনে হয়েছিল চাকরি বাকরি করলে পর জিনিসটা ঠিকঠাক হবে। ওটা অন্য কথা, চাকরি করতে করতে বোর হয়ে গেলাম, তারপর চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করলাম, সেটা অন্য কথা, বাট চাকরিটা করব, পড়াশোনাটা কমপ্লিট করব, এটাই মেইন উদ্দেশ্য ছিল।
3: এটা একটা প্রথম থেকেই ভাবনা ছিল?
4: প্রথম থেকেই ভাবনা ছিল।
3: বেশ, এই যে আপনি বারবার বলছিলেন যে কলকাতাকে আপনি খুব ভালোবাসতেন বা আজও বাসেন, এবং আপনি যখন দিল্লিতে যান সেই সময় মিস করছিলেন কলকাতাকে, এবং কোথাও মানিয়ে নিতে অসুবিধা হয়েছিল কাজ করতে গিয়ে দিল্লির সঙ্গে, যেহেতু আপনার ভেতরে সবসময় বাঙালি, বাংলা ভাষা, এই ব্যাপারগুলো খুব একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে থেকেছে আপনার?
4: ডেফিনেটলি, তবে ফরচুনেট

0: একটি আমি যে কোম্পানিতে প্রথম চাকরি করি সেই কোম্পানির মালিক ছিল বাঙালি।
1: আচ্ছা,
0: সেই হিসেবে বাঙালি আনা কিছুটা পাওয়া যেত কোম্পানির মধ্যে। আরও দু একজন এমপ্লয়ি ছিল, কলিগ ছিল যারা বাঙালি ছিল, সেই মিলিয়ে আমি একটু বাঙালি ভাবটা পেতাম। বাট সম্পূর্ণ নয়, মানাতে বেশ অসুবিধা হতো, কারণ আমার আশেপাশে যারা কাজকর্ম করতেন তারা সবই দিল্লিবাসী লোক, তাদের সাথে কথাবার্তা বলা টলাগুলো যথারীতি হিন্দিতে হতো কিংবা ইংলিশে হতো, সুতরাং বাঙালিয়ানা ব্যাপারটা যথেষ্ট মিস করতাম।
1: বেশ, কিন্তু তাও সেখানে অ্যাডজাস্ট করে আপনি কত বছর মোটামুটি দিল্লিতে ছিলেন?
0: আমি মোটামুটি বছর চারেক ছিলাম দিল্লিতে।
1: আচ্ছা আচ্ছা, তারপরে আবার কলকাতায় ফিরে আসলাম।
0: কলকাতায় ফিরে আসলাম।
1: আচ্ছা, সেখানে কলকাতায় ফিরে এসে আবার ওই মানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস পড়ে যে কাজের সূত্র হয়
0: সেটাই? একদম একদম, সেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার জন্য যে চাকরিগুলো পাওয়া যায় সেরকমই একটা খুব বড় একটা কোম্পানিতে জয়েন করলাম, এবং সেখানে সবাই বাঙালি, সুতরাং কোনো অসুবিধা ছিল না, এবং নাম করা কোম্পানি, এবং সেখানে যথেষ্ট মজা পেতাম চাকরি করতে করতে, বন্ধু বান্ধব তৈরি হয়েছিল প্রচুর, এবং একসাথে আমরা মিলেমিশে চাকরি করতাম, খুব ভালো লাগতো।
1: এবার এই যে আপনি দিল্লি থেকে কলকাতায় ফিরে এলেন, সেটা কি কলকাতার টানে ফিরে আসা নাকি মানে অনেক সময় হয় না যে বেসরকারি সংস্থায় থাকলে কোম্পানি সুইচ করতে থাকার একটা প্রবণতা থাকে যারা কাজ করে?
0: মূলত কলকাতার টানে ফিরে এসেছিলাম, মূলত কোম্পানিগতভাবে কিছু ব্যাপার ছিল না, মূলত কলকাতার টান ছিল এবং কলকাতার বন্ধু বান্ধবদের মিস করছিলাম, সব মিলিয়ে মিশে কলকাতার টানেই ফিরে এসেছিলাম, এবং চাকরি ছেড়ে দিয়ে ফিরে এসেছিলাম, মানে এখানে চাকরি পেয়েছি বলে ফিরে এসেছি এরকম নয়, চাকরিটা জাস্ট ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে এসে এখানে চাকরি খোঁজাখুঁজি করে চাকরিটা পেয়ে
1: আবার পেয়ে গিয়েছিলেন, এবং তারপর এখানেই কাজ করে
0: এখানেই কাজকর্ম করেছি।
1: বেশ, তখন কলকাতার আড্ডা বা এইগুলোর সঙ্গে আরেকবার মিশে যেতে কোনো অসুবিধাই হয়নি?
0: একদম, আড্ডা একটা সাংঘাতিক জায়গা, মানে কফি হাউসের আড্ডাতে কত ভালো ভালো গান তৈরি হয়েছে, কত ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে কোনো ঠিক নেই, আড্ডা থেকে যে কী কী হতে পারে, আড্ডার একটা দারুণ ব্যাপার আছে, এবং আড্ডার ব্যাপারটা আমি এখনও এই বয়সেও ভালোবাসি, যদিও আড্ডা মারবার লোক কমে গেছে, আজকাল আর আড্ডা মারার লোক খুঁজে পাই না, আর আজকের দিনে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক হয়ে যাওয়াতে আড্ডাটা ডিজিটাল মাধ্যমে চলে গেছে,
1: সমাজ মাধ্যমে আড্ডা
0: হয়ে গেছে, সমাজ মাধ্যমে আর আড্ডাটা নেই, তাও চেষ্টা করি আড্ডাটা মারার জন্য, বাট লোক চোখ পাওয়া যায় না আজকাল।
1: ঠিক আচ্ছা, আপনার দুটো সিনেমায় কাজই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে, তো সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা বা স্মৃতি যদি একটু ভাগ করে নেন।
0: সৌমিত্র চ্যাটার্জি সুপারস্টার, যখন ফেলুদার রোলে সৌমিত্র চ্যাটার্জিকে সিলেক্ট করা হলো এবং আমার সাথে যখন সৌমিত্র চ্যাটার্জি আলাপ হলো, তখন সৌমিত্র চ্যাটার্জি সুপারস্টার, এটা আমিও জানতাম সুপারস্টার, কিন্তু কার্যক্ষেত্রে দেখলাম এত মাইডিয়ার লোক খুব কম দেখেছি আমি জীবনে, এবং এই মাইডিয়ার হওয়ার জন্যে ওনার জীবনের শেষ পর্যায় পর্যন্ত আমার সাথে সম্পর্ক ছিল, যদিও সেইভাবে তো আমি সিনেমার জগতে ছিলাম না, আমি ওর সাথে আর একটা ছবি করেছিলাম জয় বাবা ফেলুদা তার সোনার কেল্লা ছাড়াও, আর একটা ছবি করেছিলাম যেটা আবার কাকতলীয়ভাবে বেনারসে শুটিং হয়েছিল, ছবিটার নাম ছিল আরোহণ বলে, সেখানে সৌমিত্র কাকু আমার বাবা হয়েছিল আর আমি ছেলে হয়েছিলাম, তো সেই আউটডোর শুটিংয়ে আবার অনেক বছর পরে আমরা দুজনে গেছিলাম, বাট সৌমিত্র কাকু সেই সৌমিত্র কাকুই থেকে গেছে। কো স্টারকে কীভাবে তৈরি করতে হয়, একজন কো অ্যাক্টারকে কী করে তৈরি করতে হয়, সেটা সৌমিত্র কাকুর মতন লোক খুব কম আছে, অন্য কোনো লোক আছে কি না যে কো অ্যাক্টারকে কী করে তৈরি করতে হয় যেটা জানে, সেটা আমার ধারণা সৌমিত্র চ্যাটার্জির মতন লোক ছাড়া আর বোধ হয় কেউ খুব একটা নেই যে কো অ্যাক্টারকে তৈরি করেছে, তো সেই দিক থেকে সৌমিত্র চ্যাটার্জির সাথে সম্পর্ক একদম রিয়েলি মাই ডিয়ার কাকার মতন, এবং হাসি ঠাট্টা আড্ডাবাজি ডেকপুল করা মজা করা একসাথে হই হই করা, এই ব্যাপারটা কো অ্যাক্টার হিসেবে স্টার সৌমিত্র চ্যাটার্জি স্টারডম থেকে নেমে এসে একদম স্বাভাবিকভাবে আমার আপনার জীবনে যেরকম একটা গতি থাকে সেই গতির সাথে নিজেকে মিলিয়ে দিত, সেটা আমার চোখে দেখা এবং আমার জীবনে পরখ করা। আমার কাছে সৌমিত্র কাকুর সাথে গিয়ে যা ইচ্ছে তাই আবদার করতাম, অনেক অ্যাডাল্ট কথাবার্তা বলতাম যেটা আমি শিখেছি, সৌমিত্রকাকু বকুনি দিত এগুলো শেখার কোনো দরকার নেই ইত্যাদি ইত্যাদি, মানে অভিভাবক হিসেবে আমাকে,
1: বন্ধু কাম অভিভাবক
0: হিসেবে আমাকে সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুদার মধ্যে দিয়ে নিয়ে গেছে। শুধু আমার
1: অভিনয় শেখার জায়গা

0: আমাকে কি কিছু বলবেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা?
1: বলে দিত শর্টের আগে বলে দিত, তুই এটা করছিস আমি এরকম করব, কিন্তু আমি এরকম করলে কিন্তু তুই এরকম করবি, তাহলে জিনিসটা জমবে। সবসময় বলে দিত এবং জানিয়ে দিত কি করতে যাচ্ছে। ওর দিক থেকে কোনো সারপ্রাইজ ছিল না আর আমার দিক থেকে কোনো সারপ্রাইজ ছিল না। তো আমরা ইকুয়েশনটা ওরকম তৈরি হয়ে গেছিল যে আমরা এক্সাক্টলি জানতাম ফেলুদা তোপসের ইকুয়েশনটা কি হবে, রসায়নটা কি হবে, এবং সেখানে কোনো রকম সত্যিটা কখনো আমি কোনো টেকে আপত্তি হয়েছে যে না এটা ঠিক হয়নি, এটা ওই হয়েছে সেই হয়েছে, এসব কিচ্ছু হয়নি, সবসময় পারফেক্ট হতো।
0: বেশ, আপনি তো দিল্লি থেকে কলকাতায় ফিরলেন, দীর্ঘদিন দিল্লিতে থেকে তারপরে মানে কলকাতার টানে তারপর কলকাতায় ফিরে এলেন। এবার এখানে এসে আপনি পুরো মাত্রা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেই কাজ করছিলেন, তো তারপরে আবার যে অভিনয় করা সেইটা কিভাবে যোগাযোগ হলো?
1: হঠাৎই ম্যাডলি বাঙালি বলে একটা ফিল্মের জন্য অঞ্জন দত্ত আমাকে কন্ট্যাক্ট করলো।
0: আচ্ছা,
1: তো অঞ্জন দত্ত কন্ট্যাক্ট করাতে আমি বললাম যে কি করতে হবে, বলে এরকম একটা বাবার রোল করতে হবে আর তোমার ছেলে যথেষ্ট ইয়াং ছেলে আর বাবার ছেলের সম্পর্কটা দেখানো হবে। আমি ঠিক আছে, নট ব্যাড, করে দেবো। তো এই হঠাৎ ডাক পড়লো, আমি করলাম। ওইটা করতে করতে যেটা ডাক পড়লো সেটা হচ্ছে সন্দীপ রায়ের হিট লিস্ট বলে একটা ফিল্ম। তো হিট লিস্টে আমাকে ডাক পড়লো, আমি একটা কোম্পানির কর্ণধার সেই রোলটা প্লে করার জন্য, একটা অ্যাডভার্টাইজিং কোম্পানির আমি চিফ পার্সন, তো সেই রোলটা প্লে করার জন্য। এই করতে করতে পরপর পরপর এইটা ওইটা এইটা সেইটা অনেক করে আসতে থাকলো কন্টিনিউয়াসলি। বছর দুয়েক হয়েছে এখন, 2026 বছর দুয়েক হয়েছে আমি আর সিনেমা করিনি, তারপরে করছিও না, কেন মন মতো রোল না পেলে পর করবো না ঠিক করেছি। এখন কোনটা মন মতো সেটা আমি ঠিক জানি না, বাট সেটা মন মতোটা স্ক্রিপ্টটা ভালো যদি হয় তাহলে আমি করবো, নাহলে আমার করার খুব একটা ইন্টারেস্ট নেই।
0: বেশ, আপনি আপনার কাজ নিয়েই খুশি?
1: আমি আমার কাজ নিয়ে খুশি,
0: ব্যবসা এবং অন্যান্য
1: জিনিস।
0: বেশ, কখনো কি কোথাও মনে হয় যে পুরোপুরি অভিনয়ের জগতে মানে এই যে তোপসে হিসেবে মানুষ আপনাকে চিনল, সেটা তো খুব বেশি দিন আপনি যেহেতু পড়াশোনার জগতেই থাকলেন কন্টিনিউ হলো না, কোথাও কি হলো তোপসে হিসেবে যেহেতু আপনাকে নেওয়া হলো বা সত্যজিৎ রায়ের সঙ্গে আপনি কাজ করলেন, কোথাও সেটা আপনাকে একটা কোটরে আটকে দিল, মানে সেটা কি কখনো মনে হয় যে না তার থেকে যদি সত্যজিৎ রায়ের সঙ্গেই অন্য কোনো রোলে অন্য কোনো সিনেমায় কাজ করতেন সেটা বোধহয় আরো একটা বিস্তৃত ক্ষেত্র দিতে পারতো অভিনয়?
1: যে কোনো ছবিতে একটা ক্যারেক্টার তৈরি হয়, সে তোপসে হোক আর নন তোপসে হোক, সেই ক্যারেক্টারটা সেটা সৌমিত্র চ্যাটার্জির তো বিভিন্ন ক্যারেক্টার তৈরি হয়েছে। আজকে আমরা অভিযানে দেখেছি সাংঘাতিক পাঞ্জাবি সর্দারজি, আমরা অপুর সংসারে দেখেছি, তো ক্যারেক্টার একটা তৈরি হয়, তবে সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে এসে অন্য একটা ক্যারেক্টার করাটা খুব একটা ডিফিকাল্ট নয়, আমার পক্ষেও ডিফিকাল্ট হতো না যদি আমি সিনেমার লাইনে থাকতাম, আমি তো ছিলাম না, সুতরাং অন্য কোনো এক্সপেরিমেন্ট করার তো কোনো সুযোগই পাইনি কিংবা সুযোগ সদ্ব্যবহার করিনি, যার জন্যে আমার তোপসের যে একটা হিসেবে ভালো যে তোপসে করাতে 50 বছর পরেও লোকে তোপসেকেই মনে রেখেছে, তো এরকম যদি একটা চরিত্র করা যায় যে 50 বছর পরেও লোকে ভোলেনি
0: মনে রাখ,
1: তাহলে তো সেটা সাংঘাতিক
0: অনেক আক্ষেপই মিটিয়ে দেয়,
1: অনেক আক্ষেপই মিটিয়ে দেয়, সেই হিসেবে তো কোনো আক্ষেপ নেই। তবে অন্য যে চরিত্রে করা সম্ভব ছিল না সেরকম আমি মানি না, সেটা সুযোগটা সদ্ব্যবহার করিনি বলে আমরা বলতে পারি যে জানা নেই যে আরেকটা ক্যারেক্টার করলে পর এই ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে পারতাম কিনা।
0: কিন্তু সেটা নিয়ে আপনার ভিতরে কোনো আক্ষেপ নেই?
1: না, আমার কোনো আক্ষেপ নেই।
0: চাকরি ছাড়লেন কেন? মানে এই যে তারপরে যে এসে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টই তো আপনি হতে চেয়েছিলেন, বাবাকে দেখে সেই অনুপ্রেরণা ইচ্ছে।
1: না, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে চাকরি করব সেটা একটা ছিল, সেটা হলো, তা চাকরি করতে করতে মনে হলো যে চাকরি করতে আর পারবো না, চাকরি করতে ভালো লাগছে না, চাকরিটা বেশ বোরিং ব্যাপার, সুতরাং চাকরিটা ছেড়ে দাও, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির বিদ্যে দিয়ে আরও কিছু কাজকর্ম করো, এবং সেটাই ব্যবসাটা শুরু করলাম। যে চাকরি ছেড়ে দিলে পর চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে যা যা শিখেছি সেটা প্রয়োগ করে ব্যবসা করাটা একটা কল্পনা আসলো, একটা ভাবনা চিন্তা আসলো, সেটাই বাস্তব ক্ষেত্রে আমি সেটা করলাম এবং সেটা এখনো
0: সফল সেই ক্ষেত্রে,
1: সেটাই সেই ক্ষেত্রেই কারণ।
0: কত বছর চাকরি করেছিলেন?
1: চাকরি করেছি 14 বছর।
0: আচ্ছা, 14 বছর, তার মানে দীর্ঘ সময়, 14 বছর পর মনে হচ্ছিল যে আর ভালো লাগছে,
1: আর ভালো লাগছে না, গ্রামের বনবাসের মতন।
0: তখন ব্যবসা করা

0: সিদ্ধান্ত নিলেন।
1: হুম
0: তো ব্যবসাতে তো একটা ঝুঁকির জায়গা থাকে সব সময়, আর এমনি একটা বদনাম আমাদের আছে যে বাঙালি ব্যবসা করতে পারে না, এটা বলে সকলে। আজকাল কথাটা খুব একটা যে সত্যি এমনটা বিশ্বাস করার, মানে এটা একটা তর্কের জায়গা বা একটা বিতর্কের জায়গা, কিন্তু তাও মানে একটা তো ঝুঁকির জায়গা থাকে। তো সেই
1: সাংঘাতিক ঝুঁকি, ইনফ্যাক্ট ব্যবসা শুরু করার প্রথম দিকে দিন আনি দিন খাই অবস্থা এসে গেছিল, এবং কি করব বুঝে উঠতে পারছিলাম না যে কোথা থেকে রোজগারটা আসবে। ব্যবসা তো করব ঠিক করেছি, কিন্তু ব্যবসার যে স্পিরিটটা, ব্যবসার যে আদলটা, সেটা ধরে উঠতে পারছিলাম না। তারপরে এই চেষ্টা চলল বছর দুই তিনেক, স্ট্রাগল করলাম, তারপরে ব্যবসাটা দাঁড়িয়ে গেল। সেটাও তো ঝুঁকি ছিল। তো সেই ঝুঁকিটা আমরা ক্যালকুলেট করে নিয়েছিলাম যে কতটা ঝুঁকি আমরা নেব, কতটা নেব না,
0: নেব না।
1: তো ঝুঁকিটা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে কিন্তু ঝুঁকিটা ঝুঁকি থাকে না। যদি রাস্তাটা সঠিক হয়, পথটা যদি সঠিক হয়, তাহলে কিন্তু তার মধ্যে থেকে বেরিয়ে আসা যায়।
0: ঠিক, অর্থাৎ একটু সচেতনভাবে এবং একটু শৃঙ্খলাবদ্ধ।
1: আমি তো ইয়াং জেনারেশনকে বলবো যে ব্যবসায় একটা পিরিয়ড ট্রাই করা উচিত, একটা একটা সময় দেওয়া উচিত, একটা চেষ্টা করা উচিত, এবং কেন ক্লিক করছে না সেটা কন্টিনিউয়াসলি অ্যাসেস করা উচিত যে কেন ক্লিক করছে না। যদি সেটার উত্তর পাওয়া যায় যে কেন ক্লিক করছে না, তাহলে কি করলে ক্লিক হবে সেটার উত্তর পাওয়া যাবে, এবং সেটা অ্যাপ্লাই করলে পরেই দেখা যাবে যে ক্লিক করে গেছে। সুতরাং ব্যবসার ঝুঁকির যে পরিমাণটা সেটা একবার মেপে নেওয়া উচিত, এবং প্রত্যেকে একটা ট্রাই করা উচিত যে আমি একটা ব্যবসা করব। একবার করলে পর এবং ব্যবসায় সাকসেস হওয়ার আনন্দ যেটা আছে সেটা চাকরি থেকে বহু গুণ বেশি,
0: কারণ নিজে হাতে তৈরি,
1: নিজের হাতে তৈরি করা।
0: ঠিক, একটা প্রজন্মের কাছে ফেলুদা মানে সত্যজিৎ রায় তার স্রষ্টা, এবং আপনি সেই স্রষ্টার তোপসে। আপনি তো সিনেমা করেছেন, এখন আর হয়তো দুবছর করছেন না, কিন্তু আপনি তারপরেও অনেকগুলো সিনেমা করেছেন। আপনার কি মনে হয় যে বাংলা গোয়েন্দা সাহিত্যের যে এখন যে সিনেমাগুলো হচ্ছে, গোয়েন্দা সাহিত্যের সিনেমায় রূপান্তর তো এখনও হচ্ছে, কম বেশি হচ্ছে, তো সেটা সেই ম্যাজিকটা কি আছে বলে মনে হয় আপনার? যে ম্যাজিকটা আমরা মানে ওই সত্যজিৎ রায়ের ওই ফেলুদা বা ওই সময়ের সিনেমায় পেতাম।
1: রিসেন্টলি ব্যোমকেশ অনেকগুলো পেলাম, আমরা ফেলুদা নতুন ভাবে পেলাম, আর আমরা একেন পেলাম, বেশ ভালো, বেশ ভালো। এখন যেহেতু এগুলো ওটিটি প্ল্যাটফর্মে এবং মেইন ফিচার ফিল্মে নয়, একটা দুটো ছাড়া, তো ওটিটি প্ল্যাটফর্ম বলে লিমিটেড লোকে দেখতে পাচ্ছে, সবার কাছে তো ওটিটি প্ল্যাটফর্মটা নেই, সুতরাং লিমিটেড দেখতে পাচ্ছে। বাট আমি দেখেছি ছবিগুলো যথেষ্ট ইন্টারেস্টিং এবং যথেষ্ট ভালো, এবং এগুলো লোকে মনে রাখার মতন ছবি, সেটা তো আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যথেষ্ট মনে রেখেছি এবং আমার যথেষ্ট ভালো লাগে।
0: বেশ, আপনার সবচেয়ে প্রিয় ফেলুদার সিনেমা বা ফেলুদার যদি গল্প কিছু বলি তাহলে কোনটা বলবেন?
1: খুব ডিফিকাল্ট। নন সৌমিত্র চ্যাটার্জি ফেলুদা যাকে, মানে যেখানে বেনু করেছে, অর্থাৎ সব্যসাচী, তাতে বোম্বের বোম্বেটেক সাংঘাতিক ভালো, আর সৌমিত্র চ্যাটার্জি ফেলুদার মধ্যে তো দুটোই ভালো, মানে এটা তো কোনটা বেশি ভালো
0: বলা যায় না,
1: খুব ডিফিকাল্ট হয়ে আছে।
0: মুম্বাইয়ের বোম্বেতে তাহলে আপনার মোটামুটি সন্দীপ রায়ের যে ফেলুদাগুলো হয়েছে বা যেখানে সব্যসাচী চট্টোপাধ্যায়কে আমরা পেয়েছি সেগুলো আপনার ভালো লেগেছে মুম্বাইয়ের বোম্বেতে? বেশ,
1: বেনু যথেষ্ট ভালো করেছে।
0: মানুষ সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরে বোধহয় ফেলুদা হিসেবে যাকে সবচেয়ে বেশি
1: অ্যাকসেপ্ট করা যায় সেটা হচ্ছে
0: সব্যসাচী চট্টোপাধ্যায়। আজকে তাহলে এই সময়ে দাঁড়িয়ে আপনি ব্যবসা নিয়েই খুশি, আর অভিনয়ের জগতে কখনো ফিরে তাকানোর সেই রকম ইচ্ছে বোধহয় নেই, যদি না মনের মতো কোনো স্ক্রিপ্ট পান?
1: একদম ঠিক। কেন মনের মতো স্ক্রিপ্ট না পেলে পর ঠিক নিজেকে এক্সপ্রেস করতে পারবো না। জাস্ট একটা কতগুলো লাইন বলবার জন্য একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়লাম আর একটা চরিত্র প্লে করলাম, ওটা আমার মন ভরবে না। মন ভরলে পর তবেই, কারণ এটা আমার প্রফেশন নয়, যা করি শখে করি। যেমন একটা ছবি করলাম, আমি নিজেই জানতাম না যে ওই ছবিতে আমি ভিলেন, সেটা এডিটিং হওয়ার পরে যখন ডাবিং হচ্ছে, ডাবিং করতে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আমি ছবিতে ভিলেনের রোল করছি। তো এরকম যদি ব্রিফিং হয়, এরকম যদি ছবির ব্যাপার হয়, তাহলে ইটস নট বেটার টু নট ডু ইট, বিকজ যদি আমি জানতামই ভিলেনের রোলটা করছি তাহলে আমার পুরো বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস অন্য হতো। আমি যেভাবে করেছি সেটা হয়তো সঠিক নয়, এবং দর্শকও দেখে কোনোভাবেই হয়তো অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। তো এরকম ছবি করার কী মানে আছে? গল্পটা ভালো বুঝতে হবে, স্ক্রিপ্টটা ভালো বুঝতে হবে, নিজের রোলটা ভালো বুঝতে হবে এবং বুঝতে হবে যে নিজেকে এক্সপ্রেস করতে পারবো কি না, তারপরেই ছবি করা যাবে।
0: তার থেকে বোধ হয় যে কাজ করছেন সেটাতে যথেষ্ট আনন্দ পাচ্ছেন?
1: হ্যাঁ, যে কাজটা করছি সেটা নিজের কাজ, নিজের ব্যাপার, ভালো বন্ধ সব আমি নিজেই ভাগিদার। ভালো হলে আনন্দ পাই, খারাপ হলে পর মন খারাপ হয়, আবার সেটাকে সঠিক করে নিই, সব নিজের মতন ব্যাপার, কাউকে জবাব দিতে হয় না। অফিস আছে কিন্তু অফিস যেতেই হবে এরকম কোনো মানে নেই, আমার নিজের ইচ্ছেতে আমি অফিস যাব, আমার নিজের ইচ্ছেতে আমি, যেমন আজকে আমি আকাশবাড়িতে এসেছি রেকর্ডিং করার জন্য, তা আজকে আমার মনে হয়েছিল যে সকাল থেকে আমার শরীরটা ভালো নেই তো আমি অফিস যাবো না, তো অফিস যাইনি। তাহলে কাউকে কোনো জবাব দেওয়ার কোনো দরকার নেই, তো এখন শরীরটা একটু ভালো হয়ে যাওয়াতে চলে এসেছি রেকর্ডিং করতে। আবার রেকর্ডিং এর পরে যদি মনে হয় একটু অফিসটা ঘুরে যাই একবার, দেখি কিছু কাজকর্ম আছে কিনা যেটা পেন্ডিং হয়ে গেছে, তাহলে সেটা করে যেতে পারি।
0: অর্থাৎ নিজেই নিজের কন্ট্রোলিং জায়গায় থাকা,
1: নিজের রাজা।
0: অনেকটা সময় আমরা কাটালাম অভিনেতা এবং ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমরা শুনলাম তার কথা, তার অভিনয় জীবনের কথা, তার কাজের কথা, এই মুহূর্তে তিনি কি করছেন সেটার কথা। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি, আমরা শুধু জানতে চাইবো শেষে তার কাছে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, সেইভাবে যদি একটু জিজ্ঞেস করি।
1: ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যা কাজগুলো করছি সেগুলো চালিয়ে যেতে চাই, নতুন কোনো কাজের যদি মাথায় ফন্দি ফিকির আসে তাহলে সেটাও একবার ট্রাই করব ডেফিনেটলি, এবং যদি খুব ভালো ছবির অফার আসে, ভালো রোল আসে, ভালো ক্যারেক্টার আসে তাহলে সেটাও করে যাওয়ার ইচ্ছে আছে যথেষ্টভাবে। আর তবে নতুন করে বিশাল পরিশ্রম করে নতুন কিছু জগৎ তৈরি করার সেই ইচ্ছেটা খুব একটা নেই, কেন অত পরিশ্রম করার এখন বোধ হয় আর শরীর স্বাস্থ্য দেবে না, তার থেকে ভালো হচ্ছে যে যেটা আছে সেটাকে গুছিয়ে চালানো,
0: মানে যেটা রয়েছে সেটাকে আর কি চালিয়ে যাওয়া, এবং সেখানে যতটুকু যে আনন্দের খোরাক আপনি পাচ্ছেন তাতেই আপনি খুশি।
1: দেখো আনন্দ ব্যাপারটা না খুব রিলেটিভ ব্যাপার, কিসে যে কখন কে আনন্দ পায় খুব বলা খুব মুশকিল। আমার মনে আছে যে এক সময় তবলা ঢোল বাজাতে আমার খুব আনন্দ পেতাম, একটু একটু বাজাতে জানি, রেডিওতে গান হচ্ছে তার সাথে বাজাতাম, খুব আনন্দ পেতাম। সেই আনন্দটা কি এখন পাবো? এখন পাবো না। এখন ভালো ভালো ঢোল তবলা শুনতে ভালোবাসি, বড় বড় কনসার্টে যাই, বড় বড় প্রোগ্রামে যাই, আমার বন্ধু বান্ধবরাও সব বড় বড় ওস্তাদ ফোস্তাদ টাইপের লোকজন, যাদের প্রোগ্রামে যে গিয়ে ভালো লাগে শুনতে তাদের, সেখানে আনন্দ পাই। তো যে জিনিসটা আনন্দ নিজে বাজিয়ে পেতাম সেটা এখন অন্যের বাজনা শুনে পাই। শুধু আনন্দটা খুব একটা রিলেটিভ ব্যাপার, কোথায় কখন কি আনন্দ পাওয়া যায়। তবে নতুন কোনো বাঙালি খাবার যদি আবিষ্কার করতে পারি খুব আনন্দ পাবো, যেটা পরিবেশন করে লোকে খাইয়ে আনন্দ পাবো, সেটা খুব আনন্দের বিষয়।
0: এবং লোকে যদি সেটা খেয়ে প্রশংসা করে, ভালোবাসে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই, খাওয়ার ব্যাপারে এখনো খুব ইন্টারেস্ট আছে, নতুন নতুন খাওয়ার কি খাওয়ানো যায়, এবং নতুন খাবার যখনই যাই বিদেশে যাই কিংবা এদেশে অন্য জায়গায় যাই সবসময় খাবার নিয়ে খোঁজ খবর নিই। এই সেদিন আমি কালিম্পংয়ে গেছিলাম, তো কালিম্পংয়ে নেপালি খিচুড়ি আমাকে খাওয়ালো। তো নেপালি খিচুড়ি, অ্যাকচুয়ালি খিচুড়ির অরিজিনটা কিন্তু নেপাল থেকে, মানে আমাদের দেশে খিচুড়ি ব্যাপারটা এসছে নেপাল থেকে, সুতরাং ওটা হচ্ছে ওদের অরিজিনাল। তো সেই নেপালি খিচুড়ি খেয়ে আমার খুব আনন্দ হয়েছে, তারপর ভাবলাম যে বাঙালিরা কেন নেপালি ভাবে খিচুড়ি খায় না, তারপর ভেবে দেখলাম যে বাঙালি নিজেদের একটা খিচুড়ি বানানো শিখে গেছে, যেটা অসম্ভব ভালো। আজ ভুনো খিচুড়ি কিংবা পাতলা খিচুড়ি দুটোই অসম্ভব ভালো এবং লোকে পরিতৃপ্ত হয়ে খায়, সুতরাং আমরা কেন নেপালি খিচুড়ি খেতে যাবো। বাট খাওয়াতে ভালোবাসি বলে আমার মনে হয় যে এই ডিসকভারিগুলো অসম্ভব ভালো। তো এইসব করতে করতে আনন্দ করতে করতে চলে যাওয়ার ব্যাপার, দিন চলে আসবে।
0: না, আমরা আশা করব আপনি আরও অনেক দিন কাজ করুন, আপনার মনের মতো কাজ করুন, সেটা সিনেমা হোক, ব্যবসা হোক, খাওয়ার দাওয়ার ডিসকভারি হোক। আমাদের ষোলো আনা বাঙালির দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা এবং ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আমরা দুই পর্ব ধরে তাঁর কথা শুনলাম, তাঁর জীবনের নানা নানা ক্ষেত্রের কথা, তার নিজের জীবনের যে যাত্রাপথ, যেখানে তিনি শুরু করেছিলেন একজন অভিনেতা হিসেবে একদম স্কুলে পড়তে পড়তে, তারপর তার অন্য কাজ, ব্যবসা, একটা অন্য রকম

0: ভাবনা সাক্ষাৎকারের মাধ্যমে আমরা তার কিছুটা জানতে পারলাম। আশা করি আমাদের শ্রোতাদের ভালো লেগেছে এই অনুষ্ঠান। অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে শুনছিলেন সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথের তোপসে চরিত্রের অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

রয়েছি আজ সন্ধ্যায়। আর আজ সন্ধ্যায় কি কি শুনবো? আজ সন্ধ্যায় থাকছে ধুনোর কথা। হ্যাঁ, চারিদিকে বেশ ভালোই ডেঙ্গির প্রভাব ছড়িয়েছে, তো আমাদের এই গ্রাম বাংলার ধুনো মশা মাছি কী করে নিরোধ করে, তাই না? এই ধুনো নিয়ে কথা শুনবো। কথা হবে কেতকী কুশারী ডায়সনকে নিয়ে, তার বিখ্যাত বিখ্যাত রচনা নিয়ে, এবং কথা হবে লিটল ম্যাগাজিন মেলা নিয়ে। এই সমস্ত কিছু নিয়ে থাকছি আমি, এবং তার সঙ্গে আছে মন ভালো করা গান। যেমন এই গানটি দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, গানে কে সহজ মা।

আর এই যে বাংলার কথা, বাংলার মাটি আর বাংলার বাউল গান, লালন গান, এই সমস্ত গানের সঙ্গে একটা বাংলার একটা মম করা ব্যাপার সবসময় জড়িয়ে থাকে। আর আজ সন্ধ্যায় যখন আসছি, ওই যে সন্ধে মানেই মশার একটা ভনভনানি, আর চারিদিকে ডেঙ্গি যে পরিমাণে বেড়ে চলছে, সেই সময় আমাদের ঘর বাড়িতে অবশ্যই ধুনো দেয়া প্রয়োজন হয়ে পড়ছে। অনেক সময় আমরা ধূপের গন্ধে আমরা দেখি যে আমাদের মাথা ধরে যায়, কিন্তু ধুনোর গন্ধে চোখ জ্বালা জ্বালা অল্প করে বটে, তবে এটি এত পরিমাণে উপকারী ঘরের জন্য এবং নিজের শরীরের জন্য। আগেকার দিনে রাজা নবাব সবাই ধুনো যেমন ব্যবহার করত, তেমনি গৃহস্থলীতেও আমাদের ধুনো ব্যবহার হতো। ধুনো তৈরির যদি উপকরণগুলো আমরা দেখি, তাহলে আমরা সবাই জানি যে গাছের রজক, কাঠ কয়লা, নারকেলের ছোপড়া, শুকনো কাঠের গুঁড়ো, নিম পাতা শুকনো করে আপনি দিতেই পারেন, তারপরে গোগ্গুল আর সামান্য একটু কর্পূর। এই কর্পূর, গোগ্গুল, নিম পাতা এগুলো কিন্তু ঐচ্ছিক, তবে গোগ্গুল দিলে প্রচণ্ড ভালো সুগন্ধ ছাড়ে এবং সামান্য কর্পূর দিলে, কর্পূর যেমন ওয়াটার পিউরিফাই করে, তেমনই কিন্তু এয়ার পিউরিফাই করে, বাতাসকে বিশুদ্ধ করে।

এরমভাবে ধনও কিন্তু মা ঠাকুমা দিদিমারা ঠাকুরদারা জ্বালাতেন আমাদের বাড়িতে। সুতরাং আমাদের এই যে ধুনো জ্বালানোর প্রবণতা, সেটা যদি আমরা আবার আমাদের রুটিনের মধ্যে, আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে যদি আনতে পারি, তাহলে সেটা আমাদের হোমের জন্য, আমাদের অ্যাটমসফিয়ারের জন্য খুব পরিমাণে ভালো হবে। ধুনো একটা সুগন্ধি পরিবেশ, সুগন্ধিযুক্ত পরিবেশ

অনেক সময় ইনভিজিবল পোকামাকড় সেগুলো বাতাস থেকে দূর করে দেয়, মানসিক একটা প্রশান্তি আসে। সুগন্ধ আমাদের মনকে কিন্তু পবিত্রতার কাছে নিয়ে যায়। আধ্যাত্মিক পরিবেশ, আপনি নামাজ পড়ুন কিংবা পুজো করুন যে কোনো কারণে, সমস্ত মানুষেরই কিন্তু আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টির কাজে ধুনো ভীষণ পরিমাণে সাহায্য করে, আর এটা গ্রাম বাংলার সংস্কৃতির অঙ্গ। তাই যতদিন বাঙালি থাকবে ধুনো অবশ্যই থেকে যাবে, আর ধূপ ধুনো এগুলোর কথা বললেই সেই আমাদের উৎসবের কথা মনে পড়ে। তার সঙ্গে আসে গান, অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে এবারের গানে শুনে নেব কী আছে।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: এই গ্রাম বাংলার কথা বলতে বসলেই, গ্রাম বাংলার ফোকলোরের কথা বলতে বসলেই মাঝে মাঝে মনে হয় যে এই গ্রাম বাংলা মানে কিন্তু বারবার আমাদের এই যে সন্ধ্যাবেলা সেখানে সবাই দাওয়ায় বসে লুনুঝুনু করে পড়তে বসা হারিকেন, তার মাঝে ধুনোর গন্ধ। এবং ধুনো নিয়ে কথা বললাম, ধূপ ধুনো নিয়ে কথা আরও চলতে থাকবে। তবে বাংলা মানে বাঙালি মানে খাওয়া দাওয়া, বাঙালি মানে উৎসব, আর উৎসবের গানও শুনলাম দুর্গা পুজো নিয়ে, সেখানেও ধুনোর রেফারেন্স। আরও একটা বাঙালিত্বের একটা যদি দিক আমি দেখতে চাই তাহলে ওই যে পদ্য লেখা, গল্প লেখা, সাহিত্য, বাঙালি মানে সাহিত্যিক, কবি। আজকে এই মুহূর্তে, আজ সন্ধ্যায় এসে তেমনই একজন মানুষের কথা বলবো, কেতকী কুশারী ডাইসন। দুই ভাষার সেতুবন্ধনে এক অনন্য সাহিত্যিক ছিলেন তিনি, তাকে নিয়ে এই সময়টুকু আমরা কাটাবো। বাংলা সাহিত্য নয়, বাংলার মাটিতে তিনি শুধু সীমাবদ্ধ নয়, পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালির জীবন, অনুভূতি, স্মৃতি এবং পরিচয়ের বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অংশ হলেন তিনি। এই প্রবাসী বাংলা সাহিত্যিক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে, কবি, লেখিকা, অনুবাদক এবং গবেষক হিসেবে। তিনি হলেন আমাদের সকলের প্রিয় কেতকী কুশারী ডাইসন। 1940 সালের 26শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন কেতকী কুশারী বসু। পরবর্তীকালে তিনি বিবাহ সূত্রে ডাইসন পদবী গ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের পর তার জীবনে জড়িয়ে পড়ে বাংলা এবং ইংরেজি দুটো ভাষার সাহিত্য চর্চা। আর সেই সাহিত্য চর্চায় তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। তিনি শুধু একজন কবি নন, দুই সংস্কৃতির মধ্যে একটি সেতুও বটে। তার হাতের লেখনই আমাদের মুগ্ধ করে। আচ্ছা, অনেক সময় আমরা অনেক কবি বা সাহিত্যিককে তার নামে চিনি না, কিন্তু তার কাজে চিনি। যেমন আমরা ছোটবেলায় প্রায় সবাই পড়েছি একটি কবিতা, নতুন নতুন পায়রাগুলি। হ্যাঁ, এই কবিতাটা তার লেখা। তাহলে বুঝতে পারছেন তো আজকে কাকে নিয়ে কথা বলবো, কাকে নিয়ে আড্ডা দেব, কাকে স্মরণ করব আমাদের এই সময়টুকুতে। তবে তার কথা তো বলবই, তার সঙ্গে রবীন্দ্রনাথেরও একটি যোগ আছে বলে এবারে রবীন্দ্রসঙ্গীতে স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তার কণ্ঠে গান শুনতে শুনতে আবারও ফিরে আসবো কেতকী কুশারী বসু বা ডাইসনের কথায়।

সাহিত্যিক হিসেবে কেতকি কুশারী ডাইসনকে আমরা বারবার পেয়েছি বাংলার সংস্কৃতির বিভিন্ন বর্ণনামূলক লেখায়। প্রবাসী জীবনের অভিজ্ঞতায় তার বোধহয় কলম একদম ঝরা পাতার মতো কাজ করত। নারীবাদী ভাবনা এবং নারীত্বের কথা তিনি চূড়ান্তভাবে বারংবার বলে গেছেন। পরিচয় এবং আত্মপরিচয়ের সংকটেও ভুগেছেন এবং সেই লেখাও বারবার উঠে এসেছে তার বিভিন্ন লেখাতে। দুই সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন এবং ভারত এবং ইংল্যান্ডের সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক, এই লেখা তার বিভিন্ন লেখায় আমরা পাই। তিনি বিশ্বাস করতেন একজন মানুষ একই সঙ্গে একাধিক সংস্কৃতি এবং ভাষার অংশ হতে পারে এবং তার লেখাও তাই আমাদের পৌঁছে দেয় দেশজ সংস্কার থেকে আন্তর্জাতিকতাবাদে। তিনি একসাথে দ্বিভাষিক এবং দ্বিসাংস্কৃতিক পরিচয় বহন করেছিলেন এবং তার মাধ্যমে আমরা যে শিল্পকর্ম সাহিত্যকর্মগুলি বারবার পেয়ে থাকি সেগুলোর যদি নাম করতে হয় তাহলে বলবো বোলকার সবুজ পৃথিবী, জলের করিডোর ধরে, কথা বলতে দাও, জাদুকর প্রেম, জাদুকর মৃত্যু, দোলন চাপা ফুল ফুটেছে এবং উপন্যাসের মধ্যে একটি বিখ্যাত উপন্যাস রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকাম্পোর সন্ধানে। এই বইটি যদি আপনি পড়েন তাহলে মুগ্ধ হয়ে যাবেন তার লেখনী শক্তিতে এবং রবীন্দ্রনাথ আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ককে কেন্দ্র করে আপনি ভিক্টোরিয়া ওকাম্পোর যে সম্বন্ধ রবীন্দ্রনাথের সাথে সেটিও ভালো করে বুঝতে পারবেন এবং আর্জেন্টিনার সাহিত্যকে, আর্জেন্টিনার সংস্কৃতিকে আপনি কিন্তু বুঝতে পারবেন। এটি একটি গবেষণাধর্মী লেখা সাহিত্যকর্ম যা বারবার আমাদের সেই দেশের অভিজ্ঞতা এবং সেই সময়ের

শ্রাবণী সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সেই লেখাটায় পৌঁছে গিয়েছিলাম যেখানে কেতকী কুশিয়ারি ডাইসন লিখছেন রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকপাংপোকে নিয়ে, এবং এখানে বিভিন্ন সময়ে আমরা তার লেখনী শক্তিতে দেখেছি যে নারীর নিজস্ব অভিজ্ঞতা, প্রবাসী জীবনের বাস্তবতা এবং সংস্কৃতির পরিবর্তে এসেছে সংবেদনশীলতা। তিনি বিশ্বাস করতেন সাহিত্য মানুষের ভিতরে অদৃশ্য জগৎকে প্রকাশ করার শক্তিশালী মাধ্যম। একজন নারী, একজন বাঙালি যিনি বিদেশে থেকেও নিজের ভাষা সংস্কৃতি শিকড়কে ভুলে যাননি, বরং সেই শিকড়কে বিশ্বের বৃহত্তর সাংস্কৃতিক ভুবনের সঙ্গে যুক্ত করেছেন। প্রচুর পুরস্কার পেয়েছেন তিনি, এবং পুরস্কারের মধ্যে আনন্দ পুরস্কার, ভুবন মোহিনী দাসী পদক কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, বুদ্ধদেব বসু স্মারক পুরস্কার, ভাষানগর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস, বিদ্যাসাগর দীনময়ী পুরস্কার, এরকম বহু পুরস্কারের ঝুলি তার ঝুলিতে আছে। তিনি সাহিত্য জগতে দীর্ঘদিন ধরে অসামান্য অবদান রেখেছেন। তবে দিন যত যাবে, আমরা যত এগোব, তার সাহিত্য, তার শিল্প যেন মরে না যায়, তিনি যেন আমাদের মধ্যে থাকেন। তাই আমরা বারবার তার বিভিন্ন লেখা, বিভিন্ন গবেষণামূলক লেখা, বিভিন্ন অনুবাদমূলক লেখা, বিভিন্ন

বিভিন্ন উপন্যাস যেমন নতুন নতুন পায়রাগুলি বা বাংলা কবিতা সবুজ পৃথিবী আবারও পড়ব, এটা আমাদের দায়িত্ব। আর সেখানেই বোধ হয় আমরা এই যে বাঙালি, আমাদের সাহিত্যিক, আমাদের বিভিন্ন চলে যাওয়া যারা সাহিত্যিক তাদের মধ্যে আমাদেরকে ধারণ করি, তাদের সঙ্গে আমাদের সেতু বন্ধন হয়। কেতকী কুশারী ডাইসনকে আমরা কিছুদিন আগেই হারিয়েছি, মাত্র হাতে গোনা কয়েকটা দিন আগে। তিনি থাকবেন আমাদের মাঝে তার উপন্যাস, তার গবেষণা, তার প্রবন্ধ, তার কবিতার মাধ্যমে। আর তার পায়ে আমাদের শতকোটি প্রণাম। লিলি ইসলামের কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত দিয়ে কেতকী কুশারী ডাইসনকে আমরা শ্রদ্ধা জানাবো।

0: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিঙ্কে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটাল।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর ডোবা কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম ৪৫ কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: রয়েছি আজ সন্ধ্যায়, এবং আজ সন্ধ্যায় এমন একটা সময় এসে পৌঁছেছি আজকে কোথায় কি হচ্ছে সেই নিয়ে একটুখানি বলে দিই। আজকে বাংলা সাহিত্যের নিয়ে কথা হচ্ছে, বাংলা সাহিত্য নিয়ে কেতকী কুশারী ডাইসনের কথা বললাম, এবং সেই সূত্রেই বাংলার সাহিত্যের ইতিহাসের লিটল ম্যাগাজিন মেলার দিকে যোগ দেব। হ্যাঁ, কাল এবং আজ বাংলায় আয়োজিত হয়েছে লিটল ম্যাগাজিন মেলা, এবং আপনারা যারা একটু ধারে কাছে রয়েছেন, কলকাতার মধ্যে আছেন, তারা কিন্তু চলে যেতেই পারেন। ৮:৩০ অবধি মোটামুটি খোলা থাকবে এই মেলা। এবং কোথায় হচ্ছে, মানে মোটামুটি বিকেল ৩টে থেকে ৮:৩০ অবধি আপনারা পাবেন খোলা, কলকাতা P504 ফোর্থ নম্বর ফ্লোরে, রাজা বসন্ত রায় রোডে অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ সাহিত্য উৎসব। এবং আমাদের ঐতিহ্যকে সামনে রেখে কলকাতায় আয়োজিত এই লিটল ম্যাগাজিন উৎসব ২০২৬-এর আয়োজক হলেন কলকাতা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অব আর্টস, লিটারেচার অ্যান্ড কালচার। অনুষ্ঠানে থাকছে লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা, কবিতা পাঠ, সাহিত্যিকদের সঙ্গে আলাপচারিতা, এবং দুর্লভ ও ঐতিহাসিক পত্রিকার প্রদর্শন। তাহলে কাছাকাছি যারা আছেন তাদের এখনও কিন্তু সময় আছে, আর যাদের সময় নেই তারা কিন্তু তাদের ফেসবুক পেজ ফলো করে দেখে নিতে পারেন, বিভিন্ন ভিডিও দেখে নিতে পারেন। এবং আমরা যেমন সাহিত্যে উপন্যাস, বিভিন্ন বড় বড় গল্প পড়ি, তার সঙ্গেও এই যে ছোট ছোট লিটল ম্যাগাজিনগুলোকে উৎসাহ দেয়া কোথাও গিয়ে আমাদের একান্ত কর্তব্য। কর্তব্য কারণ বললাম, বড় বড় স্টলে শুধুমাত্র বইমেলায় গিয়ে আমরা যখন বই কিনি আমাদের যেমন আনন্দ হয়, ঠিক তেমনই দেখুন বইমেলায় গিয়ে যখন আমরা লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে ঢুকি, কত আনকোড়া নতুন গল্প, কত আনকোড়া নতুন তথ্য কিন্তু আমরা পেয়ে যাই। এবং কোথাও গিয়ে এই হারিয়ে যেতে বসা পত্রিকা, হারিয়ে যেতে বসা লেখকদেরও কিন্তু আমরা আবিষ্কার করি। আপনারও যদি লেখনীর হাত থাকে তাহলে আপনি বিভিন্ন লিটল ম্যাগাজিনের মাধ্যমে আপনার লেখনী শক্তি কিন্তু পরিস্ফুট করতে পারেন। আজ সন্ধ্যায় সময়টা একদম শেষের দিকে, তবে যাবার আগে অবশ্যই একটা গান শুনিয়ে যাব, বন্ধুত্বের গান, আমার আপনার এবং আমাদের মৈত্রীর বন্ধুত্ব অটুট থাকুক। খুব ভালো থাকুন বন্ধু। চললাম অনুপম রায়ের কণ্ঠে এই গানটি শুনতে শুনতে।

শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলাম আমি শ্রীরূপা মুখোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের আজকের পর্বে আপনাদের সাথে আমি রোহিত গোস্বামী। দুই বাংলার শ্রোতা বন্ধুদের জন্য আজকে প্রথমে থাকবে বিভিন্ন খেলার খবর নিয়ে এক নজরে। এর পাশাপাশি আতস কাচের তলায় থাকবে ইউএস ওপেন, ইপিএলের ম্যানচেস্টার ডার্বি তথা মহিলাদের এশিয়া কাপ ফাইনালের খবর, আর সবশেষে থাকবে এ সপ্তাহের খেলোয়াড়। তবে সবার আগে শুনে নেব এক নজরে।
1: এক নজরে
0: আজ থেকে শুরু হতে চলেছে ভারত ও আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে 7টায়।

মহিলাদের ক্রিকেটে এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে ভারত ও শ্রীলঙ্কা। দুবাইতে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। তিন টেস্টের সিরিজে পাকিস্তানকে 3-0 ফলে চূর্ণ করল ইংল্যান্ড। গতকাল এজবেস্টনে চতুর্থ দিনের খেলায় 8 উইকেটে পাকিস্তানকে পরাজিত করে ইংল্যান্ড। টসে হেরে প্রথম ইনিংসে পাকিস্তান 133 রানেই অল আউট হয়ে যায়। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে 453 রান করে, দ্বিতীয় ইনিংসে 449 রান করে অল আউট হয়ে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় 130 রান, যা তারা অনায়াসেই 2 উইকেট হারিয়ে তুলে নেয়। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইংল্যান্ডের ড্যান লরেন্স। সিরিজের সেরা খেলোয়াড় যুগ্মভাবে নির্বাচিত হন পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ও ইংল্যান্ডের অলি রবিনসন। এই টেস্টের দ্বিতীয় ইনিংসে 125 রান করে টেস্টে সচিন তেন্ডুলকরের সর্বাধিক 125 রানের রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। রুটের 125 রানের সংখ্যা দাঁড়ালো এখন 69।

ক্রিকেট থেকে চলে আসি ফুটবলের খবরে। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও ফুলহাম। খেলায় কোনো পক্ষই কোনো গোল করতে পারেনি। এই ড্রয়ের পরে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিভারপুল আপাততভাবে ষষ্ঠ স্থানে। সমসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে ফুলহাম আপাতত রয়েছে ১৮তম স্থানে। গতকাল অপর একটি খেলায় স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের ঘরের মাঠে হাল সিটির মুখোমুখি হয়েছিল চেলসি। খেলাটি ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এর ফলে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চেলসি রইল পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে, আর চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে হাল সিটি আপাতত রইল তৃতীয়।

গতকাল অপর একটি খেলায় সান্ডারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। গানার্সরা সান্ডারল্যান্ডকে 2-0 গোলে পরাজিত করল। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে। সমসংখ্যক ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সান্ডারল্যান্ড পয়েন্ট তালিকায় রয়েছে 14তম স্থানে। এর পাশাপাশি অপর একটি খেলায় টটেনহাম হটস্পার মুখোমুখি হয়েছিল এভারটনের। খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। 4 ম্যাচে স্পার্সদের পয়েন্ট এখন মাত্র 2। তারা পয়েন্ট তালিকায় রয়েছে একদম নিচের দিকে 17নম্বর স্থানে। সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এভারটন রয়েছে 7ম স্থানে। শ্রোতা বন্ধুরা, ইপিএলে আজ মহারণ, মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ম্যানচেস্টার ডার্বির কথা। ওল্ড ট্র্যাফোর্ডে আজ মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। খেলা শুরু ভারতীয় সময় রাত 9টায়। চলে আসি লা লিগার খবরে। স্যান্টিয়াগো বার্নাবেউতে গতকাল রায়ো ভ্যালেকানোকে 4-1 গোলে পরাজিত করল রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের হয়ে 2টি গোল করেন কিলিয়ান এমবাপে, অপর গোলগুলি করেন জুড বেলিংহাম ও ক্যারেরাস। এই জয়ের ফলে 5 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আপাতত দ্বিতীয় স্থানে।

আজ ভারতীয় সময় সন্ধে 7:45 লেভান্তের মুখোমুখি হবে বার্সেলোনা। 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় প্রথম স্থানে আছে বার্সা। অপরদিকে সমসংখ্যক ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 13 নম্বর স্থানে রয়েছে লেভান্তে। ফুটবল থেকে এবার চলে আসি টেনিসের খবরে। ইউএস ওপেনের সিঙ্গলসের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের টেনিস তারকা এলিনা রাইবাকিনা। গতকাল রুদ্ধশ্বাস ফাইনালে 3 সেটের লড়াইয়ে তিনি হারালেন বেলারুসের খেলোয়াড় তথা শীর্ষ বাছাই রিনা সাবালেঙ্কাকে। খেলার ফল 6-4, 5-7, 6-2। এই জয়ের ফলে এলিনা আগামীকাল থেকে মহিলাদের বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে আসবেন। এটি তার তৃতীয় মেজর খেতাব। ইউএস ওপেনের পুরুষ বিভাগের সিঙ্গলসে আজ মুখোমুখি হচ্ছেন শীর্ষ বাছাই জার্মানির অ্যালেকজান্ডার জেরেভ ও আমেরিকা যুক্তরাষ্ট্রের খেলোয়াড় তথা অষ্টম বাছাই বেন শেলটন। সব মিলিয়ে ঘরের ছেলের জয়ের জন্য গলা ফাটাবেন ফ্লাশিং মেডোজের দর্শকরা। প্রসঙ্গত, শেষবার কোনো আমেরিকান পুরুষ খেলোয়াড় ইউএস ওপেন জিতেছিলেন আজ থেকে 23 বছর আগে। 2003-এ সেবার স্পেনের হুয়ান কার্লোস ফেরেরোকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ডি রডিক।

আবার মেসি ম্যাজিক। আটবারের ব্যালন্ডিওর জয়ী তারকার গোলে গতকাল মেজর সকার লিগে ন্যাশভিলের সাথে 2-2 গোলে ড্র করল ইন্টার মায়ামি। 62 মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে এই মরশুমে মেজর লিগ সকারে নিজের 19তম গোল করেন মেসি। এই ড্রয়ের ফলে শীর্ষ স্থানেই রইল ন্যাশভিল, তাদের থেকে 9 পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মেসির ইন্টার মায়ামি।

8ই অক্টোবর থেকে 36 জন তীরন্দাজকে নিয়ে হায়দ্রাবাদে শুরু হতে চলেছে আর্চারি প্রিমিয়ার লিগ। ভিয়েতনাম ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে উঠলেন তৃতীয় বাছাই ভারতের ঈশারাণী বড়ুয়া। তিনি স্বদেশীয় খেলোয়াড় রক্ষিতা শ্রী রামরাজকে পরাজিত করলেন 39 মিনিটে। খেলার ফল 21-10, 21-18। ফাইনালে তিনি মুখোমুখি হবেন থাইল্যান্ডের সরুন।

ভিতিৎসার্নের। মহিলাদের জুনিয়র এশিয়া কাপে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে 5-1 গোলে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফাইনালে তারা মুখোমুখি হবে চীনের।

শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন প্রখ্যাত ফুটবলার তরুণদের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল এবং প্রযোজনায় হর্ষ পান।

0: লাল হলুদ জনতা সবসময় পরানে চাইতেন মাঠে প্রথম একাদশে যেন সেই নামটি থাকে। অনেকগুলো বিকেল তিনি নিজের নামে লিখে দিয়েছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, বিখ্যাত ফুটবলার তরুণ দে। তোমার মূল ক্লাব হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব। ইস্ট বেঙ্গল ক্লাবে সুযোগটা কিভাবে এলো?
1: ঐক্য সম্মেলনীতে দুবছর খেলেছি, মিলন সমিতি সেকেন্ড ডিভিশন। প্রথম খেলেছিলাম 79-এ মিলন সমিতি। মিলন সমিতিতে সে বছর মনে হয় ভালো খেলেছিলাম, তাই ঐক্য সম্মেলনী সে বছর ফার্স্ট ডিভিশনে উঠবে পরের বছর আর কি। ওরা আমাকে বলেছিল যে আমাদের টিমে খেলতে হবে, তো আমি বলেছিলাম যে আমি দাদাকে জিজ্ঞেস করে আসবো। সেই বছরেই আমাকে জর্জ টেলিগ্রাফ ডেকেছিল, তো আমি জর্জ টেলিগ্রাফ যেদিন ডেকেছিল প্রদ্যুৎদা আমাকে ডাকলো, আমি গেলাম ওনার সঙ্গে টেন্টেই দেখা করতে। আরে তুই খেলবি, আরে তুই তরুণ দে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি বললাম পয়সা দেবেন না? পয়সা আগে খেল, তারপর তো পয়সা। তো আমি বাড়ি থেকে দাদাকে বললাম, দাদা এই বলেছে। দাদা বললো তুই আরেক বছর ঐক্যতে খেল, তোকে জর্জে যেতে হবে না। পরের বছর ঐক্যতে খেললাম, তার পরের বছরই ইস্টবেঙ্গল ডাকলো। এবং আমাদের বাড়ির অবস্থা তখন খারাপ ছিল, আমি বান স্ট্যান্ডার্ডে চাকরি পেয়েছিলাম, বানপুরের টুর্নামেন্টে আমি বেস্ট প্লেয়ার পেয়েছিলাম। তোরা চাকরি দেবে, আমার কি আনন্দ হবে চাকরি করব। দাদাকে এসে বললাম, বললো আর কি বলেছে চাকরি আর কি? বললো 5 বছরের বন্ড দিতে হবে। বর্দা বললো করতে হবে না চাকরি, তোর কলকাতাই হবে, আর ইস্টবেঙ্গলে আসাটা তো সে আর এক মারাত্মক ব্যাপার আর কি। আমি তখন
0: একটা গল্প আছে আমি শুনেছি,
1: নেহরু কাপের ট্রায়াল হয়েছিল তখন, 80 এশিয়াডের জন্য সব প্লেয়াররা চলে গেছিল, তখন আমি একমাত্র প্লেয়ার যে ঐক্য থেকে ইন্ডিয়া টিমের ইয়ে পেয়ে গেছিলাম।
0: বাবা যায় সব বড় দলের খেলোয়াড়রাই পায়।
1: তখনকার দিনে তো ইসমান মুনমান, মামারজান বা খিদিরপুর, এরিয়ান এসব থেকেই ওখানে যেত, ঐক্য থেকে একবারে জাম। তো আমাকে ডাকলো, সে ডাকাটাও এক অদ্ভুত ব্যাপার। একদিন আমার বেঙ্গালুরুটির ম্যাচ হচ্ছে অফিস লিগ, খেলাটা ছিল আমাদের ইস্টবেঙ্গল মাঠে। সেদিনকে কি কারণে ফ্ল্যাগটা উঠছিল, আর আমরা তো বাঙাল সাপোর্টার, ছোটবেলার থেকেই মা বাবা বাঙাল, দাদারাও ইস্টবেঙ্গল গোল করলে চিৎকার করতো রেডিও কানে দিয়ে। ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চ যেদিকে, আমরা বেঙ্গালুরুটি সেই দিকটা চান্স পেয়েছি, অপোনেন্ট আমার এদিকে আছে, আর ফ্ল্যাগটা নড়ছিল, ফ্ল্যাগটা কোনো কারণে তোলা ছিল। তো আমি এরকম তাকিয়ে তাকিয়ে যেতে যেতে বলছি কবে যে এই টিমটায় খেলবো, আর আমার সঙ্গে যারা ছেলে তার টালিগঞ্জের খেলে, কুমারটুলির খেলে, এরিয়ানের খেলে, জর্জের খেলে। বলছে আমাদের 4 বছর হয়ে গেল, আমাদের এখানে হলো না, ও 1 বছর সেকেন্ড ডিভিশন থেকে একদম ইস্টবেঙ্গলের দেখছে। আমি তো লজ্জায় পড়ে গেছি আর কি বলে ফেলে। তারপর দেখলাম একটা লোক সাদা জামা, সাদা প্যান্ট, সাদা চটি পরে গটগট গটগট করে এলো, আমরা তো সব দাঁড়িয়ে পড়েছি। তো উনি বলছেন তরুণ দেখে আনলাম আমি। ও তুমি এদিকে ডাকলো, তুমি তরুণ দে? হ্যাঁ, আমার নাম সুবীর ঘোষ, আমি নিশীথ ঘোষের ভাই, মানে জেন্টস সেক্রেটারি যে ছিল
0: ইস্টবেঙ্গলে।
1: সামনের বছর তোমাকে আমরা নিচ্ছি, তাহলে তুমি ভদ্রলোকের ছেলে, আমি ভদ্রলোকের ছেলে, তোমার সঙ্গে আমার এখনই কথা হয়ে গেল যে তুমি ইস্টবেঙ্গলে খেলবে। আমি হ্যাঁ খেলবো, মুনমান ডাকলে খেলবে না? আমি বললাম না আমি ইস্টবেঙ্গলে খেলবো, আমি আমাদের বাড়ির সব আমরা বাঙাল, আমরা ইস্টবেঙ্গল সাপোর্টার। ঠিক আছে, তোমার সঙ্গে কথা হয়ে গেল, টাকা পয়সার কথা পরে হবে, বলে গটগট করে জেরাম চলে গেল। আমি সন্তুষ্ট অবধি চান্স পেয়েছিলাম ঐক্য থেকে, কিন্তু ঐক্য থেকে সন্তুষ্ট অবধিতে কেউ আসার সুযোগ ছিল না। এবং সন্তুষ্ট অবধি থেকে যখন ওখানে হোটেলে ছিলাম, একদিন হঠাৎ দেখি মান্নাদা এসেছে, মান্নাদা গটগট গটগট করে এলো আমাদের ঘরে, তরুণ দেখে। এটা সুবিধা বলার পরে আর কি, সুবিধা যখন বললো ইস্টবেঙ্গল
0: হয়ে গেছে,
1: তখন মান্নাদা বললো তরুণ দেখে, তরুণ দেখে। আমি বললাম আমি। ও তুই তরুণ দে, তুই মনমানে খেলবি? আমি বললাম যে আমি তো ইস্টবেঙ্গলে কথা হয়েছে,

0: ও ইজবনের সঙ্গে কথা হয়েছে? ঠিক আছে, যদি ইজবন না হয় তাহলে তুই করবি? আমি বললাম হ্যাঁ, ইজবন না হয় তাহলে আমি করবো। এই খবরটা কলকাতায় এসে গেছে, আমাকে খড়গপুরে করমণ্ডল থেকে নামিয়ে নিল।
1: আচ্ছা,
0: হঠাৎ চার পাঁচটা সন্ডা মন্ডা চেহারা গিয়ে তরুণ তরুণ তরুণ তরুণ তরুণ ওইখানে, তো ব্যাগটা কোনটা, ব্যাগটা কোনটা নিয়ে, তো কি হলো, কে তোমরা? তুই চল আগে যেখানে, বলতো ক্লাবে, ইস্টবন ক্লাব থেকে এসেছি চল, বলে খড়গপুর থেকে নামি, ওখান থেকে গাড়ি গাড়ি করে আমি এখন বাড়ি যাব। আমি বলে ঠিক আছে তুই চল। ওখানে আমি বাড়ি গেলাম, আমি আমার কোচের কাছে যাব আবার বাগনান চারটে স্টেশন, আবার ওখান থেকে বাগনানে গেলাম, বেজাদাকে বললাম বেজাদা ইস্টবেঙ্গল ডেকেছে কি করব। বলে এক্ষুনি চলে যাও। আমি বললাম আপনি বলছেন? আমি বলছি তুমি এক্ষুনি চলে যাও। বলে হয়ে গেছে, দাদা বলে দিয়েছে চল। গিয়ে গোলপার্কে একটা বিল্ডিং আছে 10 তলা, যেখানে ইলনাইল মাস্টারটা থাকতো, ওর 7 তলায় আমাকে তুলে দিয়ে লক করে দিয়েছে, 7 দিন ওইখানে ছিল।
1: যাতে মোহনবাগান আর
0: টাইমে টাইমে আমার খাবার দিয়ে যেত, আবার তালা দিয়ে যেত। আমি বলছি আমি তো যাবো না, তোমরা খুলে রাখো, আমি একটু হাঁটি এখানে কলকাতায় এই জায়গাটায়, আমি একটু হাঁটি, ও পরে হাঁটবি, আগে সই হয়ে যাক তারপর হাঁটবি।
1: কিন্তু খেলার থেকে আবার দল বদলের প্রতি একটা আকর্ষণ ছিল,
0: সব নিয়ে নিয়ে লুকিয়ে রেখে যেত,
1: লুকিয়ে রাখতো
0: একে সেই ওদিক বেঙ্গালোর অমুক পাড়াদ্বীপ এই সেই। একবার কিষাণ ও বিকাশকে পাড়াদ্বীপে নিয়ে গিয়ে রেখে দিয়েছিল।
1: ছোট টিম থেকে বড় দলে গেলে সুযোগ পাবো কিনা, গেলাম তো মাঠে কি প্রথম একাদশের নামতে থাকবে নাম আমার, এরকম একটা ভয় কি ছিল না?
0: নিশ্চয়ই তো এক সময় ছিল, এবং সেই জন্যে প্রথম 12টা ম্যাচ জার্সি পাইনি, 6টা ম্যাচের পরে আমি বেচাদার কাছে গেলাম। আমি বেচাদাকে বললাম আপনি শুধু শুধু আমাকে ইস্টবেঙ্গলে বললেন খেলতে, আমাকে চান্সই দিচ্ছে না, বললো তোমার প্র্যাকটিস হচ্ছে না। আর বেচাদা সবাইকে তুই বলতো, আমাকে তুমি বলতো,
1: আচ্ছা
0: তোমার প্র্যাকটিস হচ্ছে না। আমি তো প্র্যাকটিসে রোজ যাই, বলো গড়ের মাঠে হাজার হাজার এরকম রোজ যায়, তোমাকে মাঠে প্রমাণ করতে হবে, প্র্যাকটিসে তোমার প্রমাণ করতে হবে, খেলে যখন কোচ প্র্যাকটিস করাবে তার যাতে ভালো লাগে সেরকমভাবে খেলতে হবে। তো তখন তো স্টপার অনেক ছিল, রমেন্দা মনাদা শঙ্কর সাহা অলোক সাহা সব স্টপার, পুলক বিশ্বাস, আর মনাদা তখন এশিয়ান গেমসে ছিল, ওই পুলক বিশ্বাস আর রমেন্দা খেলছিল। তো সেই পরের দিন থেকে প্র্যাকটিস শুরু করলাম, মানে ট্যাকেল ট্যাকেল ট্যাকেল ট্যাকেল, এই যে আগে যেমন হতো যে পার্টি করে খেলার সময় একদিকে হয়তো মনাদা থাকতো, একদিকে ভাস্করদা, ভাস্কর প্রজিত বলতো তুই ডেকে নে, এ ডেকে নে, ও ডেকে নে, এ ডেকে নে, এরকম ডেকে ডেকে আমি লাস্টে দাঁড়িয়ে থাকতাম, সবার যখন হয়ে গেছে তারপর লাস্টে আমি ও তুই চলে, এইরকম ছিল।
1: আচ্ছা,
0: তারপরে এক সপ্তাহ ফাটিয়ে রাগ এলো, বেচারা বললো তোমার খেলা হচ্ছে না স্যার, ট্যাকেলের পর ট্যাকেল এই সেই। তারপরে এক সপ্তাহ পরে দেখি যার ফার্স্ট ডাম পরে সে আমাকে ডাকে, বেচাদাকে বললাম যে আমি ফার্স্ট টিমে চলে এসেছি, আমি তো বললাম তুমি ফার্স্ট টিমে যাবে, তুমি যদি ফার্স্ট টিমে না খেলো তাহলে ফুটবলটাই ভুল। ভাগ্য ছিল, মা বাবার আশীর্বাদ ছিল, আমাদের বাড়িতে লাইট ছিল না, হারিকেনের আলো ছিল, টিনের চাল ছিল, চোরে দুটো বড় বড় শীত এরম কেটে বাড়িতে যত জামা কাপড় ছিল সব পড়ে গেছে, আমরা তো শুধু ওই হাফ প্যান্ট পরেছিলাম, ওই হাফ প্যান্টটি সব নিয়ে চলে গেছে, টিনের যে কাঠামোটা হয় নিচে বাঁশের, সাপ ঘুরতো রাত্রেবেলা শুয়ে শুয়ে দেখতাম, বাবা বলতো কিচ্ছু হবে না, ও খেতে এসছে খাওয়া পাবে না, ও চলে যাবে ঘুমিয়ে পড়।
1: তোমার দক্ষতা, তোমার দৃঢ়তা, তোমার লড়াই তোমাকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে। যখন প্রথম একাদশে সুযোগ পেয়ে গেলে তরুণদের নামটা ইস্ট বেঙ্গল জনতার মুখে মুখে তখন,
0: হ্যাঁ প্রথম দিনের খেলার পরেই ব্যাস পাবলিক বলতে শুরু করলো পেয়ে গেছি, এবং পরে শুনলাম জীবনদা আমাকে বলেছে তুই কি ভাবছস, তোর সেকেন্ড ডিভিশন থেকে খেলা আমরা দেখতেছি, কোথায় কোথায় খেলিস? তখন আমি ভিকুদার টিমে খেলতাম মিলন সমিতি, আমার আগের দিন আমাদের উলুবেড়িয়া খেলা ছিল, উলুবেড়িয়া ডিস্ট্রিক্ট আমাদের বাড়ির পেছনেই, তো আমি তখন ড্রেস করে রেডি হচ্ছিলাম, একটা ছেলে এসে বললো বন্ধু তোকে ডাকছে কে একজন, কে ডাকছে? বলো কলকাতা থেকে এসছে, উনি বেহালা ইউথের, নামটা বলছি না, অমুক দিনে আমাদের সঙ্গে খেলা আছে, ও আমি বড়দাকে পাঠিয়ে দিলাম, বড়দা দেখো তো কলকাতা থেকে কেন এসছে খেলার জন্যে। তো বড়দা আমাদের সঙ্গে খেলছিল, গিয়ে বললো কী ব্যাপার, ঐক্য সমিতির খেলা আছে, তো আমরা এবছর আমরা উঠছি ফার্স্ট ডিভিশনে, তো ও যেন ওই ম্যাচটা না খেলে বলে 1000 টাকা দিতে এসেছিল। তো বড়দা বলল যে আপনি ওকে আজকে টাকা দিচ্ছেন যে ওই টিমে খেলবে না, ও যখন আপনার টিমে খেলবে, যখন খারাপ খেলবে আপনি ওকে বলবেন যে ও টাকা নিয়েছে। না না এটা আগে এমনি ওকে মিষ্টি খাওয়ার জন্য দিচ্ছি, বলো না মিষ্টি মিষ্টি আপনি জানেন এখান থেকে। তারপরে তো বড়দা আবার কিছুটা ভয় পেয়ে গেল যে যদি রাস্তায় কিছু কিছু বড়দা এসে ওইখানে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। ভিকুদাকে বললাম, ভিকুদা তো আমাদের অল ছিল, ভিকুদারই টিম মিলন সমিতি, বললাম ভিকুদা এরকম হয়েছে, বলে টাকা নিয়েছিস? বললাম না। দূর বোকা তোরা এই গায়ের ছেলে, টাকা তো নিয়ে নিবি, আমি তো জানি তুই মাঠে কি খেলা খেলবি, টাকাটা তো নিতে পারছি। আলম বলে ছেলেটা স্টপারে খেলতো, বলবো তো আলম পয়সা নিয়ে নিয়েছে, পয়সা নিয়ে খেলে দিয়েছে, ঠিক খেলা খেলে দিয়েছে।
2: শ্রোতা বন্ধুরা, এবার চলে আসব অনুষ্ঠানের পরবর্তী অধ্যায়, অর্থাৎ আতশ কাছের তলায়।
3: আতশ কাঁচের তলায়।
2: ইপিএলে আজ মহারণ, মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, কথা বলছি ম্যানচেস্টার ডার্বির। ওল্ড ট্র্যাফোর্ডে আজ ভারতীয় সময় রাত 9টায় মুখোমুখি হতে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। মাইকেল ক্যারিকের প্রশিক্ষণাধীন রেড ডেভিলস অর্থাৎ ম্যান ইউনাইটেড তাদের ঘরের মাঠে খেলায় তাদের দিকে হোম অ্যাডভান্টেজ অবশ্যই থাকবে। গত সপ্তাহে এভারটনের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করার পর নিজেদের ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়ে থাকবে রেড ডেভিলসরা। অপরদিকে গত সপ্তাহে কোভেন্ট্রি সিটিকে 1-0 গোলে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী থাকবে এনজো মারেস্কার প্রশিক্ষণাধীন ম্যানচেস্টার সিটি। মূলত মাঝমাঠের নিয়ন্ত্রণ কার হাতে থাকে তার উপর অনেকটাই নির্ভর করবে খেলার ফলাফল। পাশাপাশি আর্লিং হালান্ড, এনজো ফার্নান্ডেজদের নিয়ে তৈরি সিটির শক্তিশালী আক্রমণ ভাগকে রুখতে রেড ডেভিলসদের ডিফেন্ডারদের নিখুঁত পারফর্ম করতে হবে। হ্যারি ম্যাগুয়ের, লিজান্দ্রো মার্টিনেজদের নিয়ে তৈরি ইউনাইটেডের রক্ষণ ভাগকে বিগত 3টি ম্যাচে বেশ নড়বড়ে দেখিয়েছে। এখনও পর্যন্ত 198 বারের মুখোমুখি সাক্ষাতে ইউনাইটেড জিতেছে 81 বার আর সিটি জিতেছে 62 বার। এই মুহূর্তে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে আছে হালান্ডের সিটি। অপরদিকে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে ব্রুনো ফার্নান্ডেজের ইউনাইটেড আপাতত পয়েন্ট তালিকায় রয়েছে 13তম স্থানে। তাই সব মিলিয়ে একটি জমজমাট ফুটবল ম্যাচের অপেক্ষায় থাকবে গোটা বিশ্বের ফুটবল প্রেমীরা।

ইউএস ওপেনে ছেলেদের সিঙ্গলস ফাইনালে এই লাইন আপ টুর্নামেন্টের শুরুতে হয়তো কেউ প্রত্যাশা করেননি। শেষে নিউ ইয়র্কের ফ্লাশিং মেডোজে ফাইনালে মুখোমুখি হচ্ছেন কিনা আলেকজান্ডার জেরেভ ও বেন শেলটন। 2003 সালে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন অ্যান্ডি রডিক। সেটাই ছিল শেষবার পুরুষদের সিঙ্গলসে কোনো আমেরিকানের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেতাব। 23 বছরের খরা কাটানোর লক্ষ্যে এবার তৈরি হচ্ছেন 23 বছরের শেলটন। 8 নম্বর বাছাই শেলটন গত কয়েক বছর ধরেই উপরে উঠে আসার দাবি জানাচ্ছেন তার পারফরমেন্সে। 2-1 গ্র্যান্ড স্ল্যামে কয়েকজন তারকাকেও হারিয়েছেন। ফাইনালে রাস্তাতে তিনি হারিয়েছেন কার্লোস অ্যালকারাজের মতো টেনিস তারকাকে। এর পাশাপাশি স্বদেশীয় আমেরিকান টিয়াফোকে সেমিফাইনালে 4-6, 6-3, 6-3, 7-5 হারিয়েছেন বেন শেলটন। অন্যদিকে জার্মান তারকা আলেকজান্ডার জেরেভে এবছরই জিতেছেন ফরাসি ওপেন, যা তার কেরিয়ারের প্রথম মেজর খেতাব। এই নিয়ে তিনি দ্বিতীয়বার ইউএস ওপেন ফাইনালে পৌঁছলেন। সেমিফাইনালে রাশিয়ান ক্যারেন খ্যাচনফকে 6-3, 7-6, 7-6 ফলাফলে হারিয়ে ফাইনালে উঠেছেন জেরেভ। নিউ ইয়র্কের আমেরিকানদের প্রবল সমর্থনের বিরুদ্ধেও আজ লড়তে হবে জেরেভকে। তাই সব মিলিয়ে একটি জমজমাট ফাইনালের অপেক্ষায় থাকবেন বিশ্বের আপামর টেনিস প্রেমীরা।

তখনও ভারতীয় টিমের ক্রিকেটাররা জানেন না শ্রীলঙ্কা নাকি পাকিস্তান কাদের বিরুদ্ধে ফাইনাল খেলতে হবে। তার আগেই হুঙ্কার ছেড়ে রেখেছিলেন দীপ্তি শর্মা। তার কাছে প্রশ্ন এসেছিল শ্রীলঙ্কা নাকি পাকিস্তান কাকে প্রতিপক্ষ হিসেবে চাইছেন ফাইনালে। দীপ্তির স্পষ্ট জবাব ছিল, যে কেউই আসতে পারে, আমাদের তাতে কিছু যায় আসে।

ভাবছি না, সত্যি বলতে আমরা নিজেদের দিকেই ফোকাস করছি। এই মানসিকতা দিয়েই আমি এবং আমাদের দল খেলব। ক্রিকেট দুনিয়ার একটা বড় অংশ স্বাভাবিকভাবেই হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে ফেভারিট ধরছে, সেটার অবশ্য যথেষ্ট কারণও রয়েছে। সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম যেহেতু ভারতীয়, মেয়েদের এশিয়া কাপে আগাগোড়া দাপট দেখিয়েছেন শেফালি বর্মা, স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মারা। আর এদিকে দুবাইয়ের উইকেটে স্পিনারদের ভূমিকাও হতে চলেছে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা মনে করছেন স্পিনারদের হাতেই থাকবে ম্যাচের চাবিকাঠি। তাই ভারতীয় সময় রাত 8টায় শুরু হতে চলা এশিয়া কাপ মহিলার বিভাগে ফাইনালে এক জমজমাট লড়াইয়ের অপেক্ষায় থাকবেন বিশ্বের ক্রিকেট ভক্তরা।

0: শ্রোতা বন্ধুরা, এবার শুনে নেব এই সপ্তাহের খেলোয়াড়।
1: এই সপ্তাহের খেলোয়াড়।

লড়াইটা ছিল বিশ্বের 1 নম্বর বনাম বিশ্বের 2 নম্বরের। একজনের কাছে ছিল পরপর 3 বার ইউএস ওপেন জিতে কিংবদন্তি সেরিনা উইলিয়ামসের রেকর্ডকে স্পর্শ করার হাতছানি, পাশাপাশি এবছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পরাজয়ের প্রতিশোধ নেওয়া। অপরদিকে অপরজনের কাছে ছিল নিজের প্রথম ইউএস ওপেন জেতার স্বপ্নকে স্পর্শ করা, পাশাপাশি টেনিস ক্যারিয়ারে নিজের তৃতীয় মেজর খেতাব জেতা। এরকম একটি টান টান উত্তেজনার ম্যাচে লড়াই হলো শেয়ানে শেয়ানে। প্রায় 2 ঘন্টা 21 মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে 6-4, 5-7, 6-2 ফলে শীর্ষ বাছাই বেলারুসের আরিনা সাবালেঙ্কাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হলেন কাজাখস্তানের টেনিস তারকা এলিনা রাইবাকিনা। এবছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের পরে আবার ইউএস ওপেনের ফাইনালে এলিনার কাছে পরাজিত হলেন সাবালেঙ্কা। নিজের প্রথম সার্ভিসের 85% পয়েন্ট জয় করে এবং কোর্টের ডিপ গ্রাউন্ড স্ট্রোকের সাহায্যে 6-4 ফলে প্রথম সেট জিতে নেন রাইবাকিনা। দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফিরে আসেন সাবালেঙ্কা, কিন্তু তৃতীয় সেটে দৃঢ় মানসিকতা দেখিয়ে সাবালেঙ্কাকে আর ফেরার কোনো সুযোগই দেননি এরিনা রাইবাকিনা। এই জয়ের ফলে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে মহিলাদের বিশ্ব ক্রমো তালিকায় সাবালেঙ্কাকে সরিয়ে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে উঠে আসবেন রাইবাকিনা। তাই শ্রোতা বন্ধুরা, এ সপ্তাহের খেলোয়াড় কাজাখস্তানের টেনিস খেলোয়াড় এলিনা রাইবাকিনা।

আজকের দিনে 1969 সালে মেলবোর্নে জন্মগ্রহণ করেন কিংবদন্তি অস্ট্রেলীয় লেগ স্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি 145টি টেস্টে 708 উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার হয়ে তিনি 1999 সালেও বিশ্বকাপ জেতেন। 1993-এর অ্যাশেজ সিরিজে ইংরেজ ব্যাটার মাইক গ্যাটিংকে করা তার বোল্ড আউটকে বলা হয় বল অফ দ্য সেঞ্চুরি। আজকের দিনে 1973 সালে ইটালির নেপলসে জন্মগ্রহণ করেন বিখ্যাত ইতালীয় ফুটবলার ফ্যাবিও ক্যানাভারো। তিনি অধিনায়ক হিসেবে ইটালিকে 2006-এর ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন করেন। আজকের দিনে 1989 সালে জন্মগ্রহণ করেন কিংবদন্তি জার্মান ফুটবলার থমাস মুলার। তিনি 2014 সালের বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম প্রধান সদস্য ছিলেন। আজকের দিনে 1971 সালে ক্রোয়েশিয়াতে জন্মগ্রহণ করেন ক্রোট টেনিস তারকা গোরান ইভানোসেভিচ। তিনি 2001 সালে উইম্বলডনে জয়ী হন এবং 2020 সালে টেনিসের হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন। শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। আপনারা আমাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের অভিমত জানাতে পারেন মেল করে। আমাদের ইমেল আইডি aircolkatasports@gmail.com, এছাড়া ফেসবুকে গিয়ে টাইপ করতে পারেন aircolkatasportspage। পাশাপাশি চিঠি পাঠাতে পারেন ক্রীড়াঙ্গন প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

0: শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন রোহিত গোস্বামী, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামে গঞ্জে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন, আশা করি আপনাদের মাঠে যে ধান আপনারা রোপণ করেছেন তা বেড়ে উঠছে। নয় নয় করে প্রায় 30-35 দিন কিংবা 40 দিন হতে পারে, বয়স হয়ে গেছে। কিন্তু আপনারা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন, দীর্ঘদিন ধরে যে সমস্ত চাষি বন্ধুরা চাষ করেন, আপনার ধানের জমিতে একটি অতি গুরুত্বপূর্ণ জিনিস যা আপনাদের মাঠকে বা ধানকে, ওভারঅল আপনাদের ফসলকে ক্ষতি করে। আশা করি বুঝতে পেরেছেন, আগাছা, যেগুলো গাছ নয় তাই আগাছা, আর তারা সার্বিকভাবে কিন্তু আপনার মাঠকে তো ক্ষতি করছে এবং আপনার আর্থিক দিকটাও ক্ষতি করছে। তাই এই আমন ধানের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণটা একটা বড় ব্যাপার। আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ আজকের আমরা আলোচনা করব, কিভাবে আপনার চাষের জমি আগাছামুক্ত করবেন এবং সেখান থেকে আপনার ফসল তুলবেন, আর্থিকভাবে লাভবান হবেন। আর এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কুমার দলি। ডক্টর দলি, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: নমস্কার। যে কথা বলছিলাম যে আমাদের কৃষক বন্ধুদের যারা মাঠে ঘাটে চাষ করেছেন, সেখানে একটা সমস্যা কিন্তু এই যে আজকের আমাদের টপিকটা, এই আগাছা, আগাছাটা কিন্তু বড় সমস্যা সৃষ্টি করে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা কৃষক বন্ধুদের কাছে। এটা আমরা গুরুত্বপূর্ণ বলছি, আপনি একজন বিশেষজ্ঞ হিসেবে যদি বলেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি।
2: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আগাছা একটা মারাত্মক ক্ষতিকর ধান চাষের ক্ষেত্রে। তো আগাছা হলো ধানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। এগুলো ধানের সঙ্গে আলো, জল, পুষ্টি আর জায়গা নিয়ে লড়াই করে, ফলে ধানের বৃদ্ধি ব্যাহত হয়, গাছ খাটো হয়ে যায় আর শীষ কম ধরে। গবেষণা বলছে সঠিকভাবে আগাছা নিয়ন্ত্রণ না করলে ফলন 20-60% পর্যন্ত কমে যেতে পারে। শুধু তাই নয়, অনেক আগাছা রোগবালাই ও পোকার আশ্রয়স্থল হিসাবে কাজ করে, ফলে জমির সার্বিক স্বাস্থ্য নষ্ট হয়।
1: বেশ, আর আগাছা কত ধরনের আগাছা দেখা দিতে পারে?
2: আগাছা মূলত তিন ধরনের দেখা যায়, একটা সরু জাতীয়, একটা চওড়া পাতা জাতীয় আর একটা সিন্নি। আর ঘাস জাতীয় যেটা বলছি আমরা তিন ধরনের ভিতরে, ঘাস জাতীয় শ্যামা, শ্যামা নাগ, যেটা হচ্ছে ত্রিকোণ মেরুদণ্ড, সেগুলো হচ্ছে সিন্নি, বাংলায় বলে সিন্নি।
1: আচ্ছা।
2: আর চওড়া পাতাযুক্ত, এই তিন ধরনের মূলত আগাছা দেখা যায় আমন ধানের চাষের ক্ষেত্রে।
1: তা এই আগাছা যে হয়েছে একজন কৃষক বন্ধুর মাঠে, সেক্ষেত্রে দমন যে করার কথা আমরা বলছি, সেটা ঠিক কোন সময়টা করা দরকার?
2: আগাছা দমন অ্যাকচুয়ালি ধান রোপণের 15-45 দিন খুবই ক্রিটিক্যাল স্টেজ। ওই সময় আগাছা মুক্ত জমি রাখতে হবে প্রধান ফসলে। তার জন্য ধানের ক্ষেত্রে আমি বলবো ধান রোপণের 15-45 দিন ওই সময় জল ধরে রাখতে হবে চাষের জমিতে, যাতে আগাছা না জন্মাতে পারে।
1: আচ্ছা, তার মানে যদি আমরা আগাছা জন্মাবার পূর্বে যদি জমিটা ঠিকঠাক করতে পারি।
2: হ্যাঁ, এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি আমন ধান, আমরা যেটা আলোচনা করছি আমন ধান, যদি কোনো চাষি তার আউশ ধান চাষের আগে, এক মাস আগে যদি বাসি বীজতলা করে, বাসি বীজতলা আমি এটাই বুঝাতে চাইছি, বাসি বীজতলা মানে জমিটাকে গ্রীষ্মকালে নাঙল দিয়ে কিংবা ট্র্যাক্টর দিয়ে জমিটা চাষ করে রোদ খাওয়ানো, রোদ খাওয়ানোর পর আগাছাগুলো শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর জমি থেকে অন্য জায়গায় অন্যত্রে ফেলে দিতে হবে, আর সেটা মোয়িং করার পর আরেকবার জল দিয়ে, জল দিলে যে হয় যে আগাছার যে সিডগুলো মানে বীজগুলো দীর্ঘদিন মাটির ভিতরে সুপ্ত অবস্থায় থাকে, তারা কিন্তু একটু রস পেলেই, মাটিতে জল পেলেই কিন্তু জার্মিনেট করে, সেটা 5-10 বছর পর্যন্ত ওদের ক্ষমতা রাখে। তো সেক্ষেত্রে ওই জন্য প্রথমে নাঙল কিংবা পাওয়ার টিলারে চষার পর, রোদ খাওয়ানোর পর, জমি যদি লেভেলিং করার পর একটু জল দিয়ে দিতে হয়। জল দেওয়ার পর যে অঙ্কুরিত হয় যে সিডগুলো মাটিতে পড়ে থাকা, সেগুলোতে আমরা হার্বিসাইড মানে আগাছা রাসায়নিক কিছু ব্যবহার করি, রাসায়নিকের 2-3 খুব ভালো

0: ওষুধ আছে যেগুলো হচ্ছে গ্লাইফোসেট 10 ml, মানে 10 ml
1: প্রতি লিটার
0: জলে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে আগাছা সম্পূর্ণভাবে ওই জমি থেকে মুক্ত হতে পারবে।
1: বেশ বেশ। আবার আরেকটা জিনিস, যে গ্রাম বাংলার যে সমস্ত কৃষক বন্ধুরা জমিতে আগাছা নিয়ন্ত্রণের কথা ভাবেন, এবং সেখানে আমার নিজের দেখা যে ওই অধিকাংশ দেখছি হাত দিয়ে আগাছাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছে, এটা কি ঠিক কতটা কার্যকারিতা?
0: এটা পরিবেশ বান্ধব পদ্ধতি ঠিকই আছে, কিন্তু এটা ব্যয় সাপেক্ষ। এটা ছোট ছোট চাষিদের ক্ষেত্রে যদি খুব কম পরিমাণ জমি চাষ করে তাদের ক্ষেত্রে ঠিক আছে,
1: তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু যারা প্রচুর পরিমাণে জমি চাষ করছে,
0: এক হেক্টর মানে 7.5 বিঘা, 15 বিঘা, 20 বিঘা করছে, তাদের ক্ষেত্রে এটা অসম্ভব। তার কারণ এখন যে আমাদের খরচ, একটা লেবার খরচ, সেই খরচ অনুযায়ী আমাদের ধানের দাম সেভাবে চাষিরা পাচ্ছে না। সে সহজ পদ্ধতিতে বলতে গেলে ওখানে রাসায়নিকভাবেই আগাছা দমনটা সহজ পদ্ধতি, এবং কম খরচে যে আগাছানাশকগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, সেটা সঠিক সময়ে প্রয়োগ করলে চাষিরা লাভবান হতে পারবে।
1: এছাড়া তো আরেকটা যান্ত্রিক পদ্ধতিতেও করা যেতে পারে।
0: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যান্ত্রিক পদ্ধতিতে মানে যন্ত্র দিয়ে যেগুলো আগাছা দূরীকরণ করা যায়, সেক্ষেত্রে চাষি ভাইদের সতর্ক থাকতে হবে, যদি লাইনগুলো সোজা সোজা হয়, গাছের থেকে গাছের দূরত্ব যেন ঠিক থাকে, এবং লাইনগুলো সোজা হলে আমরা পনো উইডার ব্যবহার করতে পারি। পনো উইডারটা ব্যবহার করলে আগাছা দূরীকরণের সাথে সাথে মাটিটাও একবার চোষা হয়ে যাবে মাঝের রোগুলোতে। তো চোষা হয়ে গেলে কি হয়, মাটির নিচের খাদ্যগুণ উপরে উঠে আসে, যেগুলো গাছ নিতে পারে,
1: বা
0: তাহলে ফলনও একটু কিছুটা বৃদ্ধি হবে, আর গাছ অক্সিজেন, পুরোপুরি গাছের গোড়াটা অক্সিজেন পাবে।
1: আর ধরুন আমরা তো সবসময় জৈবের কথা বলে থাকি, এক্ষেত্রে কি কোনো জৈবিক উপায়ে আগাছা নিয়ন্ত্রণ করার পদ্ধতি রয়েছে?
0: হ্যাঁ, জৈবিক উপায়েও আছে। জৈবিক উপায়ে আমাদের এখন বর্তমানে যেটা জাপান, ভিয়েতনাম, বাংলাদেশ এবং ভারতবর্ষের কিছু জায়গায় জৈবিকভাবে আগাছা নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যেখানে নিচু জমি সেখানে সব মাছের সাথে ধানের চাষে মাছ চাষ করছে। মাছ যেমন হচ্ছে গ্রাস ক্রাপ, কিছু ব্যাং, কিছু হাঁস, যারা হচ্ছে জমিতে যে নরম নরম যে ঘাসগুলো আসছে মাছ খেয়ে নিচ্ছে, ব্যাং খাচ্ছে, ব্যাং তার সাথে কীটপতঙ্গ যেগুলো আছে সেগুলোও খাচ্ছে, আর চাষ হচ্ছে। তো এই ব্যাং চাষটাও হচ্ছে মণিপুরের কিছু অংশ, মণিপুর, মিজোরাম, এগুলো ব্যাং চাষ করে, তার কারণ ওরা ব্যাংটাও ওরা খাদ্য হিসাবে গ্রহণ করে। মাছটা তো আমাদের সুন্দরবন এরিয়া আছে, সুন্দরবনেও এরকম মাছ কাম প্যারিকাম ফিশ কালচার
1: চলছে। এখন এই ট্রেন্ডেন্সিটা এসেছে, দেখা যাচ্ছে যে মোটামুটি ধানের জমিতে মাছ ছেড়ে দেওয়া, যেগুলো বিশেষ করে নিচু জমি জল দাঁড়িয়ে থাকছে, বা মাছের সঙ্গে ধান চাষ করা,
0: তারা ডবল ফলন পাচ্ছে, মাছও পাচ্ছে একদিকে, মাছ থেকেও ইনকাম হচ্ছে আর ধান চাষ করেও ধান থেকেও ইনকাম আসছে।
1: না, এক্ষেত্রে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, যে ধরুন যে মাছটাকে আমি ঘাস খাবার জন্য বা আগাছা নিয়ন্ত্রণের জন্য চাষ করার পরিকল্পনা করে ছাড়ছি মাঠে, সে কি আমার ধান গাছটা খেয়ে নেবে? না
0: না না, ধান গাছ খাবে না, ওরা নরম যে ঘাসগুলো জলের নিচে ওইগুলো মাছগুলো খেয়ে নেয়, যে কারণে এটার জলের উপরে আর ওইটা ফেভারেবল কন্ডিশন হলেও তখন কি আমাদের যে প্রধান শস্য এটা হয়ে যায়, সে আর কম্পিটিশন করতে পারে না প্রধান ফসলের সাথে।
1: আগাছার ক্ষেত্রে ধরুন তো এই যে জমিতে জল দাঁড়িয়ে থাকা বা জল নিষ্কাশন ব্যবস্থা, এটাও তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0: তার জন্য চাষি ভাইয়ের দিকে প্রথমেই জমিটাকে সমান্তরালভাবে লেবেলিং করতে হবে, মইং করে, মানে মই দিয়ে আর কি লেবেলিং,
1: যাতে জলটা সব জায়গায় সমান থাকে,
0: যাতে না শুকিয়েও যায় আর জল জমেও না যায়, সমতল হিসাবে রাখতে হবে।
1: এই জিনিসগুলো আমাদের শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন, ডক্টর দলিত বেশ সুন্দরভাবে বলছেন কি কি সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে এবং কত ভালোভাবে আপনারা আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন। আচ্ছা ডক্টর দলুই, এই যে ধান লাগানোর পরে কি আপনি যে হার্বিসাইডের কথা বলছিলেন তখন, এটা কি ধান লাগানোর পরপরই কোনো হার্বিসাইড ব্যবহার করা যেতে পারে?
0: হ্যাঁ, দেখুন, ধান লাগানোর পরে লাগানো যেতে পারে। ধান লাগানোর একটা আমরা যে আগাছাটা প্রথমেই বলবো, যে ধান রোপণের 1 থেকে 4 দিনের মাথায় কিছু আগাছানাশক ব্যবহার করা যেতে পারে। আর সব আগাছানাশক কিন্তু 1 থেকে 4 দিনের মাথায় ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না, তার আবার পদ্ধতি আছে, বিভিন্ন সময়, গাছের বয়স এবং আজ আগাছা কতটা পরিমাণ হয়েছে সেটার উপরে নির্ভর করে। কিছু আগাছানাশক আছে রোপণ করার 1 থেকে 4 দিনের মাথায় আমরা ব্যবহার করতে পারি, যেমন পেটিরাক্রোল, বিউটাকুলোর, পাইরাজোসালফিউরন, এগুলো আমরা সঠিক পরিমাণে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারি।
1: এগুলো কি রাসায়নিক?
0: এগুলো রাসায়নিক, সেটা এগুলো ব্যবহার করার নিয়ম আছে, যেটা রোপণের এক থেকে চার দিনের মাথায়।
1: আচ্ছা,
0: এবার আমরা চার দিন,
1: তার মানে এক থেকে চার দিনের মাথায় আমরা লাগাচ্ছি বা প্রয়োগ করছি যখন, তার মানে কি যে আগাছা হওয়ার প্রিকশন নিচ্ছি আমরা?
0: হ্যাঁ, আগাছাটা সেই ছোট ছোট জার্মিনেট মানে অঙ্কুরোদ করেছে সেই সময় আমরা মেরে ফেলার জন্য এটা করছি।
1: তাহলে কি হয়, একটা ভালো,
0: হ্যাঁ, পরে আর ওইটা বড় আকারে ধারণ করছে,
1: অঙ্কুরেই বিনাশ করছে,
0: অঙ্কুরেই বিনাশ করছে।
1: বেশ,
0: এবার চাষিরা যদি ওই সময় না দিতে পারেন, তাহলে 10-25 দিনের মাথায়ও হার্বিসাইড আছে, সেগুলো করা যেতে পারে, যেমন কাউন্সিল অ্যাক্টিভ, বিসপাইরিবেক সোডিয়াম, অনেক আগাছা নাশক আছে, ওই সময় এগুলো দিলেও কন্ট্রোল করা যেতে পারে।
1: যে রাসায়নিকের কথা আপনি বললেন বা উঠে এলো কথা প্রসঙ্গে, এই রাসায়নিক সার আমরা ব্যবহার করতে করতে তো একটা সব ক্ষেত্রে যে সহনশীল তৈরি হয়ে যেতে পারে, গাছের ক্ষেত্রেও তো বা আগাছার ক্ষেত্রেও তো এমনও দেখা দিতে পারে নাকি?
0: রাসায়নিক বিষ যেগুলো আমরা ব্যবহার করছি, বারবার একই বিষ ব্যবহার করলে
1: কার্যকারিতা কমে যায়,
0: মানে
1: গাছটাই সেটাই সহ্য করে নেবে, মানে এখন যেমন হয়েছে
0: কাজ হবে না। বিভিন্ন এটা অল্টারনেট করে 2-3 ধরনের আগাছা নাশক যদি ব্যবহার করা যায়, বারবার একই আগাছা নাশক ব্যবহার না করে।
1: আচ্ছা, এই রাসায়নিক সারের ব্যবহারের কথা বলছেন, সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনার থেকে জানি, যে এই যে রাসায়নিক যে বিষের কথা বলছেন, যে আগাছা নাশক যে জিনিসগুলো বলছেন, এগুলো প্রয়োগ করার সময় আমাদের কৃষক বন্ধুদের তো একটা সতর্কতা অবলম্বন করা দরকার তাদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে।
0: হ্যাঁ, প্রথমেই বলবো, এটা যখন প্রয়োগ হবে চাষের জমিতে, তখন হাতে গ্লাভস, মুখে মাস্ক পরে এটা সঠিক পরিমাণ ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। বেশি পরিমাণ ব্যবহার করলে আমাদের যে ব্যাং এবং অন্যান্য প্রাণীর সমস্যা ঘটবে, এবং জল দূষণও হতে পারে, মাটির দূষণও হতে পারে। তো সঠিক মাত্রায় যদি সঠিক সতর্কতা অবলম্বন করে করেন, চাষিরা উপকৃত হবে এবং সঠিক সময়ে।
1: আর আরেকটা আমাদের যেটা বারবার বলা হয় যে জৈব সার প্রয়োগ করুন বা সবুজ সারের কথাও বলা হয়, এগুলো কি আগাছা দমনে সাহায্য করতে পারে?
0: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, জৈব সার এবং সবুজ সার মারাত্মকভাবে জমির উর্বরতাকে বাড়ায়, কিন্তু এটা স্বল্পমেয়াদী করলে হবে না, দীর্ঘমেয়াদী করলে এটা লাভজনক। এবং এর যে খাদ্য গুণগুলো আছে, মাটির সাথে মিশে যাওয়ার পর মাটির যে উপকারী জীবাণুগুলো আছে, সেই উপকারী জীবাণুগুলো বৃদ্ধি পায়, যেগুলো গাছকে খাদ্য যোগায়। যেমন ওই উপকারী জীবাণুগুলো হচ্ছে যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, অ্যাক্টিনোমাইসিটিস, ফসফোসলিবিলাইজিং ব্যাকটেরিয়া, বিভিন্ন রকমের উপকারী জীবাণু, যেগুলো হচ্ছে গাছকে খাদ্য যোগায় এবং গাছের ফলনটা বাড়ায় এবং মাটি উর্বরতা বাড়ায়। এতে করে চাষিরা একটা ভালো হেলদি একটা মাটি পাবে, সয়েল পাবে, মানে স্বাস্থ্যকর একটা জমি তৈরি হবে দীর্ঘমেয়াদী।
1: এবং জমির স্বাস্থ্য ভালো থাকলে তো গাছের স্বাস্থ্য
0: ভালো হবে
1: এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।
0: হ্যাঁ,
1: মানে এগুলো জৈব সার বা সবুজ সারের কথা আমরা মূলত প্রয়োগ করার কথা যদি বলি, সেটা মূলত মাটির স্বার্থে, মাটিটা যদি আমরা স্বাস্থ্যবান করতে পারি তাহলে কিন্তু গাছ স্বাস্থ্যবান হবে।
0: আমরা এখন থেকে যদি জৈবিকটা ভালোভাবে ইউজ করি দীর্ঘমেয়াদী ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক কিছুই লাভ হবে। আমাদের যে পরবর্তী জেনারেশন আসবে, একই জমিতে ফলন পাইয়ে সে সমপরিমাণ ফলন যাতে পেতে পারে এবং তার বেশি যাতে পেতে পারে, তাহলে জৈবিক পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ।
1: একদম। আরেকটা চোখে পড়ে আমার, দক্ষিণ চব্বিশ পরগনা সাইডে কিছু কিছু জায়গায়, একদম নদী তীরবর্তী এলাকায় কৈখালি রয়েছে, সেখানে লক্ষ্য করেছিলাম যে ওই যে আলগুলো হয়েছে, যেখানে লঙ্কা গাছ চাষ করা হয়েছে বা সবজি লাগানো হয়েছে, সেখানে কিন্তু ওই মালচিং প্লাস্টিক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, এতে কি আগাছা ভালো দমন হতে পারে?
0: হ্যাঁ, মালচিং বিভিন্নভাবে করা যায়, স্ট্র মালচ করা যায়। স্ট্র মালচ বলতে ধান কাটার পর খড়, মানে যেটা ঝাড়াই করার পর যে খড়টা দিয়ে করা যায়, অনেকে তুষ দিয়ে করে।
1: আচ্ছা,
0: আবার অনেকে পাট কাঠি দিয়ে করতে পারে, যাতে আমাদের কাভারটা যাতে মাটিতে রোদ না লাগে,
1: সরাসরি
0: রোদ না পড়ে। তাতে সেক্ষেত্রে দুই ধরনের হতে পারে, আগাছা যেমন নিয়ন্ত্রণ হবে, জার্মিনে মানে অঙ্কুরোদ্গম হবে না, তার সাথে সাথে মাটির আর্দ্রতাটা বজায় থাকবে, মাটির যে রসালো ভাবটা থাকবে, সেক্ষেত্রে আমাদের আগাছা নিয়ন্ত্রণের সাথে সাথে মাটির আর্দ্রতাটাও বজায় থাকলো এবং আমাদের প্রধান ফসলটাও বৃদ্ধি পেতে থাকবে। এভাবে কন্ট্রোল করা যেতে পারে,
1: মানে মালচিংটা বেশ তাহলে কার্যকরী ভূমিকা পালন করে।
0: হ্যাঁ।
1: আচ্ছা, আর এই আরেকটা জিনিস যেটা বলছিলেন যে সমন্বিত আগাছা ব্যবস্থাপনা, IWM, এটা ঠিক কি?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট,

0: ইরিগেটেড উইড ম্যানেজমেন্ট মানে সমন্বিতভাবে সব ধরনের পদ্ধতিকে আমরা কিভাবে প্রয়োগ করব সেটা সময় সাপেক্ষ, যেই সময়টা যেইটা করলে ভালো হবে সেই পদ্ধতিটাকে অবলম্বন করা, পর্যায়ক্রমে শস্য চাষ করা, একই জমিতে একই শস্য বারংবার না করে পর্যায়ক্রমে
1: চক্র, যেটা
0: শস্য চক্র, যাতে আমরা ধানের সাথে যদি ডাল শস্য চাষ করি সেক্ষেত্রে ডাল শস্যটা অনেকটা জায়গা কভার করে ফেলে, যেক্ষেত্রে আগাছার যে সিড মানে বীজগুলো যদি পড়েও থাকে সেগুলো মানে অঙ্কুরোদ্গম হতে পারে না, যেক্ষেত্রে আগাছার জন্মায় না, ওইটা যেমন একটা দিক। আর যান্ত্রিক পদ্ধতিতে আমরা ব্যবহারটা বললাম, আগে আলোচনা করলাম, তারপরে জৈবিক পদ্ধতিতেও কিছু আলোচনা করেছি, গ্রাস কাপ, ব্যাং, হাঁস এগুলো চাষ করে, আর রাসায়নিকভাবে তো বলেছি রাসায়নিক।
1: আচ্ছা, এই যে ধানের সাথে আপনি বললেন যে যদি ডাল জাতীয় শস্য কিছু চাষ করি, এই ধানের সাথে কি সাথী ফসল হিসেবে এই যে যে কটা চাষ করার কথা বলছেন যে শস্যে
0: মিশ্র চাষ,
1: মিশ্র চাষ যেটা, এবার সেক্ষেত্রে করলে কি আগাছা পরিমাণ কমতে পারে?
0: হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা, হ্যাঁ হ্যাঁ আগাছা কমতে পারে, তার কারণ হচ্ছে এটা ভালো পদ্ধতি। এটা ডাল জাতীয় কেন বলছি, যেমন হচ্ছে আপনার খেসারি কলাই, খেসারি কলাই যেটাকে ইংলিশ নাম ল্যাথাইরাস, ওইটা আমরা ধান চাষের আগে পায়রা ফসল হিসাবে আমাদের হুগলি, মেদিনীপুর, নদী তীরবর্তী জায়গাগুলোতে চাষ করে বুনো ধানের সাথে,
1: মানে যখন
0: হ্যাঁ ধানটা গাছটা ঠিক 15-20 দিন কাটার আগে এটা এমনি ছড়িয়ে দেওয়া হয়,
1: ছিটিয়ে বোনা হয়।
0: তো ধানটা যখন আমরা কাটার সময় হয়ে আসবে, কাটার সাথে সাথে আরেকটা গাছ জন্ম নিল, যেটা হচ্ছে খেসারি কলাই,
1: পয়রা ফসল। ঠিক ঠিক একদম। এবারে আগাছা নিয়ন্ত্রণের তো আপনি অনেকগুলো দিকের কথা বললেন, সেক্ষেত্রে তো পরিবেশগত কিছু দিকেও তো মাথায় রাখতে হবে, আমরা তো সবসময় পরিবেশের কথাটা ভেবেই কিছু করি।
0: হ্যাঁ, পরিবেশগতভাবে আমরা পরিবেশ বাস্তুতন্ত্রটাকে মেনটেন করার জন্য যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে সময় মতো সমন্বিতভাবে আগাছা নিয়ন্ত্রণ করি বিজ্ঞানসম্মতভাবে, তাহলে পরিবেশ দূষণ হবে না। তো সেই দিকে চাষি ভাইয়ের দিকে নজর রাখতে হবে, সঠিক সময় সঠিক আগাছা নিয়ন্ত্রণ করতে হবে। যদি আগাছা নিয়ন্ত্রণে দেরি হয় তাতে ফলন কমের সাথে সাথেও, এবং আর সঠিক পরিমাণ যদি রাসায়নিক সারের ডোজ যদি ঠিকঠাক নির্ধারণ না করে তাতে দূষণ হওয়ার সম্ভাবনা থাকে।
1: এই যে সঠিক পরিমাণে ডোজ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। আপনি যেটা বললেন যে রাসায়নিক সার যারা প্রয়োগ করেন, যে সমস্ত কৃষক বন্ধুরা আর সচরাচর রাসায়নিক সার প্রয়োগই করেন যেহেতু ফলন বৃদ্ধি পাবে বা ফলন বা বেশি হবে সেই আশা নিয়ে, কিন্তু রাসায়নিক সার ব্যবহার করলে পরিবেশেরও তো একটা বড় ঝুঁকি থেকে যাচ্ছে।
0: ওইটা বিগত 10 বছর আগে এটা হচ্ছিল যে চাষি ভাইয়েরা জানতে পারছে না বীজ কিনে নিয়ে আসছে, কোন বীজ কখন দেবে, তার কারণ যারা বীজ বিক্রি করছে তারাই সেটা সচেতন ছিল না, তারা বিজনেস করছিল, ব্যবসা করছিল। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা এখন সতর্কবার্তা দেওয়া হয়েছে, যারা লাইসেন্সপ্রাপ্ত ডিলার আছে তাদেরকে কৃষি বিজ্ঞান কেন্দ্র যতগুলো আছে তার দিকে 6 মাসের একটা দেশি কোর্স করতে হয়, তো তাদের না হলে লাইসেন্স থাকবে না।
1: আচ্ছা,
0: যেই কারণে এখন তারা সঠিকভাবে জানছে কোন রোগের কখন কোন আগাছার জন্য কোন আগাছানাশক দিতে হবে এবং সঠিক ডোজটা চাষি ভাইয়ের দিকে বলে দিচ্ছে। সেক্ষেত্রে ওইটা একটা সম্ভাবনাটা, আগে যেরকম একটা ভুল ধারণা ছিল, ভুলভাবে পদ্ধতি হতো, এখন অনেকটাই এটা
1: সঠিকটা জানছে, তারা সঠিক জেনে সেভাবে প্রয়োগ করছে।
0: হ্যাঁ হ্যাঁ।
1: এবং কৃষক বন্ধুরা যারা আমাদের আজকের অনুষ্ঠানে শুনছেন, নিশ্চয়ই আপনাদেরও এটা ধারণা ছিল নিজেদের মতো করে, আপনার স্থানীয় যে দোকানটি রয়েছে সারের দোকান, সেখানে গিয়ে আপনাদের জমি থেকে যা সমস্যা হয়েছে সেটা গিয়ে বললেন, সেই দোকানদার যা দিল তাই লাগিয়ে দিলেন, জমিতে ব্যবহার করলেন। কিন্তু এখন এই যে দেশি ট্রেনিংয়ের কথা বললেন ডক্টর দলুই, এই ট্রেনিংটা করে যে সমস্ত দোকানদার যারা রয়েছে, ট্রেনিংপ্রাপ্ত, প্রশিক্ষণপ্রাপ্ত যে সমস্ত মানুষজন রয়েছে তাদের থেকে যদি পরামর্শ নেন, বোধহয় আপনারা অনেক উন্নত মানের পরামর্শ পাবেন এবং সঠিকভাবে রাসায়নিক সার হোক বা কীটনাশক যাই প্রয়োগ করুন সেটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। এই যে জৈব পদ্ধতিতে আমরা চাষের উপর জোর দিতে বলছি, রাসায়নিক সার প্রয়োগের খরচ যেটা রয়েছে সেখান থেকে যদি আমরা সরে এসে জৈব পদ্ধতিতে চাষ করি, সেক্ষেত্রে কি আমাদের কৃষক বন্ধুদের খরচ কিছুটা লাঘব হবে?
0: হ্যাঁ, খরচ লাঘব হবে, জৈব পদ্ধতি ব্যয় সাপেক্ষ ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদী করলে এটা হচ্ছে লাভজনক।
1: স্বল্পমেয়াদী করলে এটা ব্যয় সাপেক্ষ,
0: ব্যয় সাপেক্ষ কিন্তু দীর্ঘমেয়াদী করলে লাভজনক। যদি বলে যে আমি 1 বছরের জন্য করলাম তাতে লাভ পাবে না বিশেষ করে,
1: কেননা এখন তো তারা চাষ করছে মানে তারা তো চেষ্টা করবে যে আমার ফলনটা বৃদ্ধি পাবে, ফলন ভালো হবে, বেশি হবে।
0: এটা দীর্ঘমেয়াদি করলে, যদি 2-3 বছর ধরে করে, তখন জমির স্বাস্থ্য যত উন্নত হবে ফলনও তত বেশি হবে। এবং জৈবিক পদ্ধতিতে যদি আমরা মাছ এবং ব্যাং হাঁস চাষ করি একটা জায়গাতে, সেতো ডবল ফলন তো পাবো, সেক্ষেত্রে চাষিরা লাভজনক হতে পারে।
1: এবং এখন বোধহয় জৈব পদ্ধতিতে চাষাবাদ করে একটা আলাদা বাজার কিন্তু রয়েছে।
0: হ্যাঁ, এখন বর্তমানে আরও আমাদের গবেষণা চলছে, জৈব জাতীয় কিছু যদি আগাছানাশক বার করা যায়, যেমন কলিগো ডিভাইন এগুলো আছে, এগুলো পরিবেশ দূষণ ঘটায় না, তো এই আগাছানাশকগুলো এখনও গবেষণা চলছে, ভবিষ্যতে হয়তো ভালো জায়গায় একটা চাষিরা উপকৃত হবে।
1: আচ্ছা, আমরা প্রায় দেখতে দেখতে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আরও কয়েকটা প্রশ্ন রয়েছে আপনার থেকে একটু জানি সংক্ষেপে। ধরুন আমাদের আমন ধানের যে যে পদ্ধতির কথাগুলো বললেন আমাদের কৃষক বন্ধুরা সেইভাবেই, এখন যেহেতু ধানটা রয়েছে মাঠে, এখন ফসল কাটার পর্যন্ত তো এইভাবেই করবেন, এবার ফসল কাটার পর সেই সময় কি আগাছা নিয়ন্ত্রণটা কোনো দরকারি ভূমিকা রয়েছে?
0: জমি সবসময় পরিষ্কার করা করে রাখা চাষিদের উচিত, তার কারণ পরবর্তী ফসল ভালো পাওয়ার জন্য জমি সবসময় পরিষ্কার রাখা উচিত। তার জন্য গ্রীষ্মকাল বলুন, যেই সময় ফাঁকা জমি থাকবে ওটা চাষ দিয়ে ফেলে রাখা, যাতে আগাছা জন্মাতে না পারে। আর আগাছা যদি জন্মে যায়, তার ফল যদি ধরে, সেই ফল থেকে প্রচুর পরিমাণে বীজ উৎপন্ন হয়, যে ক্ষেত্রে ওই বীজ 10-15 বছর পড়ে থাকলেও মরবে না, মানে ওদের অঙ্কুরোদ্গম ক্ষমতা থেকে যায়। ওরা সঠিক সময় যদি বৃষ্টির জল আসে পাই, তারা ওরা আবার গজিয়ে ওঠে। তো সেক্ষেত্রে বাসি বীজতলা, যেটা আগে বললাম, বাসি বীজতলা করা উচিত এবং জমি চষে ওটা রোদ খাওয়ানো উচিত, আগাছা যাতে জন্মাতে না পারে। এবং কিছু গ্লাইফোসেট, প্যারাকুয়েট 10 ml পার লিটার মানে জল, প্রতি লিটারে যদি 10 ml করে মিশিয়ে তার সাথে যদি 1 মুঠো লবণ মেশানো যায় সবথেকে ভালো, তাহলে যে তারপরে যে আগাছা বীজগুলো অঙ্কুরোদ্গম হবে সেগুলো টোটালি মারা যাবে, এবং ওই জায়গায় মোটামুটি উইড আগাছা খুব কম পরিমাণে দেখা যাবে।
1: হ্যাঁ, আমাদের যেহেতু মূল লক্ষ্য আগাছা নিয়ন্ত্রণ করা, সেটা চাষের পূর্বে যেমন আপনাদেরকে করতে হচ্ছে, জমিটা ঠিকঠাক করে হাল দেওয়া বা তার লেবেলিংটা ঠিকঠাক রাখা, জলের ব্যবস্থাপনাটা ঠিক রাখা, এবার সেই জায়গা থেকে জমির যখন ফসল কেটে নিয়েছেন সেক্ষেত্রেও কিন্তু আগাছা নিয়ন্ত্রণ সমানভাবে গুরুত্বপূর্ণ।
0: আগাছা না দূরীকরণ করলে কীট পতঙ্গ আসতেই থাকবে, তার কারণ হচ্ছে আগাছাই হচ্ছে মেন ওদের বাড়ি ঘর যাই বলুন গাছের ক্ষেত্রে। আগাছা মানে কীট পতঙ্গ, তো তাদের একটা তো বাসস্থান দরকার, বাসস্থানটাই হচ্ছে তাদের আগাছার জঙ্গল, ওই জঙ্গলটা যাতে হতে দেওয়া যাবে না চাষের জমিতে।
1: তাহলে আমাদের আজকের আলোচনা থেকে যেটা বিষয়টা উঠে এলো, যে যদি আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ফলনে বোধহয় একটা বড় প্রভাব পড়বে,
0: ফলনে মানে লাভজনক হবে যদি আগাছা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। 1-1.5 টন হেক্টর প্রতি মানে 7.5 বিঘাতে 1-1.5 টন বেশি ফলন পেতে পারে একটা চাষে।
1: তাহলে শ্রোতা বন্ধুর বা কৃষক বন্ধুর আপনারা পরিমাণটা নিশ্চয়ই আপনারা অনুমান করতে পাচ্ছেন, যে যদি আপনার মাঠের এই যে অযাচিত অতিথি যেগুলো রয়েছে, গাছ নয় যারা আগাছা, তাদেরকে যদি আপনারা পরিষ্কার রাখতে পারেন, বন্ধুপোকা শত্রুপোকা সব দিক বজায় রেখে জৈবিকভাবে, এবং যে সমস্ত পদ্ধতির কথা ডক্টর দলুই বললেন সেইভাবে যদি আপনারা আগাছাকে মেরে ফেলতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে কিন্তু 1 হেক্টর জমি থেকে প্রায় 1.5 টন পর্যন্ত ফলন আপনারা অতিরিক্ত পেতে পারবেন। আর 1.5 টন ফলন অতিরিক্ত আসা মানেই তো আপনার আর্থিক লাভবান হতে পারবেন। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ, আমরা কথা বলছিলাম, আলোচনা করছিলাম যে আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ। সব শেষে আপনার কাছে সংক্ষেপে আমাদের কৃষক বন্ধুদের জন্য কী বার্তা দিতে চাইবেন?
0: এটাই বলতে চাইব সব চাষি ভাইদের, বিজ্ঞানসম্মত, সময়মতো এবং সমন্বিতভাবে আগাছা নিয়ন্ত্রণ করাই মূল চাবিকাঠি যে কোনো চাষের ক্ষেত্রে, আমন ধানের ক্ষেত্রে তো বটেই।
1: বাহ, খুব সুন্দর বলেন, বিজ্ঞানসম্মত, সময়মতো এবং নিয়ন্ত্রিত,
0: সমন্বিত।
1: বাহ, খুব সুন্দর কথা বলেন। এবং শেষ করতেই হচ্ছে আমাদের আজকের অনুষ্ঠান, আমরা আলোচনা করছিলাম আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ, আর এই ব্যাপারে এতক্ষণ সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কুমার দলুই। ডক্টর দলুই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদেরকে বুঝিয়ে বলার জন্য।
0: নমস্কার।
1: নমস্কার। আর এতক্ষণ

0: আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
1: শুনলেন ক্ষেত খামারের কথা, উপস্থাপনায় ছিলেন সুব্রত চক্রবর্তী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45, বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্যে আজকে শুনবেন পুষ্টি অপুষ্টি, এ বিষয়ে বলবেন ডক্টর মধুমিতা দুবে।
1: অনুষ্ঠান আপনার স্বাস্থ্য পুষ্টি ও অপুষ্টি এই শিরোনামে পরপর তিন দিন ধারাবাহিকভাবে শুনবেন তিনটি কথিকা। আজ কথিকার প্রথম পর্ব। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দুবে।
2: আমাদের আজকের আলোচনার বিষয় হলো পুষ্টি মানে কি শুধুই খাবার দিয়ে পেট ভরানো? না না, তা ঠিক নয়। শরীরের সব অংশ বা অঙ্গকে সুস্থ রাখতে গেলে কি খাচ্ছি তার উপরেও গুরুত্ব দিতে হবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বা শুধু শাক ভাত নুন ভাত খেয়ে দিন কাটায়, এই ছবি কোনোভাবেই কাম্য নয়। পরিমিত পরিমাণে হলেও আমাদের দৈনন্দিন আহারে বিভিন্ন ধরনের খাদ্য প্রয়োজন। এটাকেই বলে ডায়েটারি ডাইভার্সিটি। শৈশব থেকেই আমাদের এটির অভাব দেখা যায়। আমাদের দেশে মাত্র 1/4 শিশু যাদের বয়স 6 মাস থেকে 2 বছরের মধ্যে, তাদের মিনিমাম ডায়েটারি ডাইভার্সিটি মানে অন্তত 4 ধরনের বিভিন্ন খাবার তারা খায়। আমাদের উচিত রোজ আমাদের খাবারে খানিকটা ভাত রুটি ধরুন 45% মতন, খানিকটা নানা ধরনের ডাল মাছ মাংস ডিম যে যেমন খান, খানিকটা তেল ঘিও দরকার অন্তত 10-12% দরকার, খানিকটা দুধ দই দরকার যেমন 10% বলি তারও দরকার, আর বাদাম বীজ শস্য ফল শাক সবজি এই সমস্ত কিছুই থাকা উচিত। পশ্চিমবঙ্গে তুলনামূলকভাবে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ রাজস্থান ইত্যাদি চেয়ে চিত্রটি উন্নত হলেও আমাদেরও খুব ভালো নয়। খিদে শুধু কার্বোহাইড্রেট বা ফ্যাট দিয়ে পেট ভরানো নয়, আমাদের সবার একটা লুকোনো খিদে বা হিডেন হাঙ্গার থাকে, অর্থাৎ খনিজ পদার্থ ভিটামিন মিনারেল এগুলো সব যথেষ্ট পরিমাণে ঢোকে না সব ধরনের খাবার থেকে, তার ফলে আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হয়। একমাত্র জন্মের পর প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ সব পুষ্টির উপাদান বহন করে, তাই আমরা বারবার বলি এই প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের বুকের দুধ দিন। তারপরে নানা ধরনের খাবার মিলিয়ে ডাইভার্স ডায়েট দেয়া একদম অবশ্য কর্তব্য। নানা ধরনের খাবার মিশিয়ে খেলে শিশুদের বৃদ্ধি এবং বিকাশ মানসিক বিকাশ ভালো হয়, তাছাড়া তাদের ডায়াবেটিস হার্টের রোগ এ সমস্ত রিস্কগুলোও কমে যায়। এ ধরনের খাবারে পেট ভরে থাকে এবং ক্যালোরি রিচ, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি খুব কার্বোহাইড্রেট খুব ফ্যাট অয়েল এ সমস্ত খাবারগুলোর কথা বলছি, কিন্তু নিউট্রিয়েন্ট পুয়র খাবার যাতে খাদ্যগুণ বেশি নেই যেমন চিপস যেমন চকলেট, এইগুলো নানা ধরনের খাবার খাওয়ার প্রবণতাও কমায়, পেটকে অন্য কারণে ভরিয়ে রাখে, অন্য ভালো খাবার খেতেও পারে না। নানা ধরনের খাবার তৈরি করার সময় আঞ্চলিক ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো ব্যবহার করা ভালো, যেমন ডাল আগে থেকে ভিজিয়ে রাখলে বা ফার্মেন্টেড ফুড যেমন ধোসার ব্যাটার ইডলির ব্যাটার বা অন্যান্য যে সমস্ত জিনিসের ফার্মেন্টেশন হয় সেই রকম ধরনের ব্যাটার ব্যবহার করলে আয়রন অর্থাৎ লোহা এবং জিঙ্কের অ্যাবজর্পশন বেশি হয়। আমাদের দেশে যেখানে রক্তাল্পতা বেশি সেখানে এই ধরনের প্রক্রিয়া অত্যন্ত কাম্য। আমাদের খেতে হবে রামধনু রঙের খাবার অর্থাৎ লাল রঙের খাবার, তাতে খুব পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আমরা এখন বড়ি কিনে খাই অ্যান্টি অক্সিডেন্টের জন্য, তা না করে আমরা রঙিন খাবার খাবো, তাতে ভিটামিনেও বেশি থাকে যেমন টমেটো তরমুজ লাল বাঁধাকপি, এগুলো হার্টের স্বাস্থ্য এবং আমাদের প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেম এগুলোকে জোরালো করে। তাছাড়া আছে কমলা রঙের খাবার, কুমড়ো গাজর আম কমলা লেবু, এগুলো তো ভীষণ ভালো, এতে আমাদের শরীরের হরমোনগুলো ঠিকভাবে কাজ করে প্রজনন ক্ষমতা ঠিক থাকে। এবার দেখব হলুদ রঙের খাবার। হলুদ রঙের খাবার যেমন লেবু আনারস পেঁপে, এগুলোতে ডায়েটারি ফাইবার অত্যন্ত বেশি থাকে। এই ফাইবারগুলো গিয়ে আমার অন্ত্রের ভেতর যে মাইক্রোবায়োম যে ব্যাকটেরিয়াগুলো সুস্থ রাখার জন্য আছে সেইগুলোকে ভালো রাখে। আসা যাক সবুজ রঙের খাবারে, পালং শাক ব্রকোলি মেথি শাক ইত্যাদি, এগুলো কিন্তু হার্টের হেলথের পক্ষে খুব ভালো। আমি যে কথা বলছি তার বাইরেও কিন্তু অনেক রকম খাবার আছে, এগুলো শুধু উদাহরণ মাত্র। আমরা বেগুনি খাবারও খেতে পারি, বেগুনি খাবার কিন্তু বুদ্ধি বিকাশে খুব সাহায্য করে, যেমন বেগুন, যেমন কালো আঙুর। আমরা আগে বলতাম বেগুনের কোনো গুণ নেই, তা কিন্তু নয়, তার একটা ডেফিনিট উপকারিতা আছে।

0: জাম খাই আমরা, এগুলো সমস্তই স্মৃতিশক্তি বাড়ায়, মুড ভালো রাখে, শিখতে সাহায্য করে। তাহলে আমাদের রামধনু রঙের খাবারের উপরে জোর দিতে হবে। একেবারে 6 মাস বয়সে যখন শিশুকে প্রথম শক্ত আধাশক্ত খাবার দিচ্ছি, তখন তাকে ডাইভার্স ডায়েটে অভ্যস্ত করে দিতে হবে। অবশ্যই মিনিমাম যতটুকু তার দরকার সেইটুকু তেল ঘি এবং একদম না দেওয়ার মতো নুন চিনি দিয়ে। তাছাড়া আমরা সকলেই এই রামধনু রঙের খাবার দিয়ে প্লেট ভরিয়ে তুলি। চলুন চলুন এই উৎসবের দিনে আমরা রামধনু রঙে সাজিয়ে তুলি আমাদের খাবারের প্লেট, পুষ্টির দিকে এগিয়ে নিয়ে যাই নিজেকে এবং পরিবারকে।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পুষ্টি ও অপুষ্টি তিন পর্বের ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মধুমিতা দোবে। শুনছিলেন আপনার স্বাস্থ্য। আকাশবাণী মৈত্রীতে আজকে অর্থাৎ রবিবারে 13/9/2026-এ বাকি সময়টা কি কি অনুষ্ঠান আছে একটু বলে দিই আরও একবার। সন্ধে 7টায় শুনবেন নাটক সহধর্মিনী, রচনা নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনায় জগন্নাথ বসু। 7:45 নান্দনিক, এই অনুষ্ঠানে উপন্যাসিক বিনোদ ঘোষালের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার গ্রহণে শ্রীরূপা মুখোপাধ্যায়, প্রযোজনায় দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান। নটায় শুনবেন কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুমিত আমার ভারতের স্মৃতি কথা, এ বিষয়ে শুনবেন গ্রন্থ পরিচয়। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে ন্যায়াকি কানারা রাগে সেতার পরিবেশনে অভিষেক মল্লিক, তাকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্র নারায়ণ কল্যাণী। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের বাকি সময়ের অনুষ্ঠান পরিচিতি।

আজকে হারানো দিনের গানে কি রয়েছে একটু শুনে নেব। চোখ ধাঁধানো প্রাসাদে হোক কিংবা অট্টালিকা, এমনকি ভবন, সদন, নিকেতন, ধাম কিংবা বাসা, যে রূপে বা যে নামেই অভিহিত করা হোক না কেন, একটি বাড়ির বিভিন্ন রূপকে ঘরে পরিণত করতে অবশ্য প্রয়োজনীয় হল সুখী সংসার বা সুখী গৃহকোণ। সর্বোপরি সাংসারিক শান্তি এবং ভালোবাসা, যা মাটির গৃহকেও স্বর্গ রচনা করে। কেউ কেউ আবার ঘর ছাড়া হয়ে পথে পথে ঘুরে এই পৃথিবীটাকেই করে তোলে তাদের ঘর। বিভিন্ন আধুনিক গান এবং বাংলা ছবির গানে সুরে নানাভাবে ধ্বনিত হয়েছে ঘরের কথা। আগামীকাল এবং আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে কি রয়েছে সে বিষয়ে আপনারা প্রত্যেক দিন শোনেন। তো আজকের বিষয় বলে দিলাম, ঘরের কথা, ঘরের কথা, ঘরের গান, এ বিষয়ে শোনাতে আসবেন, অর্থাৎ স্টুডিওতে থাকবেন আমাদের বন্ধু অরিজিৎ ঘোষ। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন নাটক সহধর্মিনী, রচনা নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ মনোজ মিত্র এবং প্রযোজনায় জগন্নাথ বসু। নাটক সহধর্মিনী।

আজকের নাটক সহধর্মিণী, কাহিনী নরেন্দ্রনাথ মিত্র, বেতার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক সহধর্মিণী।

0: সেদিন সন্ধ্যায় গত ফাল্গুনে ওরা দুজনে খুব হাসছিল, একে সবে বিয়ে হয়েছে মাত্র আড়াই মাস, তাই ফাল্গুন মাসটাও আবার গোলমেলে। ঘরময় ছুটোছুটি লুকোচুরি খেলা, একটা জিনিস নিয়ে চলছিল ওদের কাড়াকাড়ি। অমূল্যর হাতে সুন্দর একটা মোড়ক, লাল সেলোফেনে জড়ানো, সিল্কের কর্ডে বাঁধা, আর তাই না দেখে রেনু
1: কেউ দেখতে পাবে না, দাও একটা
2: কলা,
1: ঠিক আছে তাহলে পাচ্ছ না,
2: দেবে না তো, দেবে না, দেবে না, কি সুন্দর চিরুনি,
3: খুব হাসি, খুব খুশি,
2: কাজ ডিজাইনটা অপূর্ব বলো,
3: পেখম ছড়িয়ে ময়ূর উড়ছে,
2: কাঁচা সোনা,
1: আর দাঁত গুলো আঙুল ঠেকে যা,
3: টুন টুন টুন টুন টুন টুন টুন টুন, জল তরঙ্গ বাজে রে,
2: লাস্টিং করবে,
3: ওর বাপ করবে, খোলা বাজারে 22.90 টাকা, সোহাগিনী চিরুনি মাথায় খাটাও, কুইন ক্লিওপেট্রার টায়রা,
2: রোজ এক গাদা করে পয়সা দিয়ে রোজ একটা করে জিনিস আনবে,
3: একটা মাত্র বউ শিবরাত্রি চলতে, শনিবারে মুক্ত সেটটা কেমন হলো,
2: অপূর্ব জানো, কলতলা গিয়ে দাঁড়িয়েছি, সব কটা মেয়ে চৌকা করে লাট্টুর মতো বনবন বনবন করে ঘুরছে, কি বলবি ইমিটেশন, এই জানো উপরের মাসিমানা খুব ধরেছেন, বলছেন বন্টির জন্য তোমার মতো একটা ছেলে দেখে দিতে,
3: বন্টিকে হালুয়া খেতে বলো,
2: খুব ডান্ট না, নিজে ছাড়া যেন আর ভালো ছেলে হয় না, এই বন্টি,
3: বাক্সে তুলে রাখো, আর কে কোথেকে দোকানে গিয়ে মালিকের কানে তুলবে, ঢাক পেটানো বেরিয়ে যাবে,
2: মালিকের কানে তুলবে,
3: মালটা ঝাঁপা,
2: ঝাঁপা মানে
3: গেড়ানো, দোকান বন্ধ করার সময় সেট করে শোকেস থেকে সেট করে পকেটে চালান,
2: সামান্য একটা চিরুনি, তুমি
3: সামান্য একটা চিরুনি মানে ওই যে 15টা সেন্ট, 10টা পাউডার, 10 জোড়া জড়োয়া গয়না, কাপ ডিশ, রং বেরঙের ফুলদানি, তবে টেবিল ল্যাম্প, ওগুলো
2: সব ঝাঁপা,
3: আরে তুমি হয়তো কেনা, ওগুলো আপনার করি তো 175-এর চাকরি, নেট ভাত তরকারিটা বাদ দিয়ে কিনে খেতে না, এগুলো
2: চোর, তুমি চোর,
3: আরে চোর মানে কি, জেসে চোর, হাত সাফে তো আমার সঙ্গে দাঁড়াবে কোন সালা,
2: হ্যাঁ মাগো,
3: আরে না
2: মাগো, আমি চোরের হাতে পড়েছি গো,
3: ঘুরে পড়ে যে, আরে না খেলে কাণ্ড, আর কাঁপছো কেন, মেঘি ফিগি আছে নাকি, পাখাটা কোথা, শোনো রেনু রেনু, তোর ভয়ের কি আছে, তৈরি হাত আমার, আরে আমি তাকাও না, ওই চিরুনিটা ওই বেটার ছেলে বটু করতে গাড়াবার তালে ছিল, ছকছক করছিল, জিবলিং করলে দিলুম তো শালাকে আউট করে,
2: শিগগির সব ফেরত দিয়ে এসো,
3: ন্যাকার মতো কথা বলো না তো, শুয়ে শুয়ে হাওয়া খাচ্ছ, খাও ওই সাত বোঝা মাল সঙ্গে নিয়ে যাব, মালিক বলবে এসো অমূল্য রতন গোলাপ লস্যি খাবে,
2: জেলে যাবে তুমি,
3: আগে ধরুক,
2: ও মাগো,
3: এরে এবার সত্যি ফিট হয়েছে, কি করে, বন্টি বন্টি, আরে তোমার বৌদি, কি সুচি বায়ুগ্রস্ত মেয়ের হাতে পড়লুম রে বাবা,
4: আরে জানি জানি।

0: সব থামো, তোমরা বলছো কি বটু? অমূল্য?
1: হ্যাঁ বাবু, অমূল্য,
0: আমাদের অমূল্য রতন।
1: একটা রত্ন বাবু, দু বেলা মাল গেড়াচ্ছে, এই দোকানে যা যা খোয়া গেছে সবই অমূল্য।
0: ভদ্র ঘরের ছেলে, একদিন কাজ করছে, ছোকরার ব্যবহারটাও নম্র। তোমরা মিচিমিচি তাকে সন্দেহ করছো
1: বাবু। বাবু আপনি শিব তুল্য মালিক, ওই মিষ্টি মুখ দেখলেই ভুলে যান, তলে তলে কে কি করছে ফিরেও দেখেন না। ওর মতো হাত ছ্যাচরা ভূ ভারতে খুব কম দেখা যায়। দোকানে ঢোকা থেকে সমানে চালিয়ে যাচ্ছে, আর বিয়ের পর তো দশ হস্তে, সচক্ষে দেখা বাবু।
0: বলনি কেন
1: আগে,
0: একদিন দেখছো যদি চেপেছিলে কেন?
1: ভয়ে বাবু,
0: ভয়ে
1: পেঁদাবে বলেছিল, এরা সবাই শুনেছে।
0: তা পেঁদানি তো আজও খেতে পারো।
1: খাই খাবো, তবু আমাদের পাল ব্রাদার্স ডুবে যেতে দেব না। আপনার মতো শিবতুল্য মালিকের সর্বনাশ আটকাবই। চলুন বাবু, চলুন একবার ওর বাড়ি চলুন।
0: কেন কেন কেন, আমি আমি কেন ওর বাড়ি যাব?
1: ঘরে পা দিলেই বুঝতে পারবেন বাবু, যা বলছি এক বর্ণ মিথ্যে না। এই দোকানের মতো আর একটা দোকান ওর বাড়িতে গড়ে উঠেছে।
0: বটে বটে, বেশ চলো চলো এক্ষুনি চলো। আজ তো ছুটি নিয়ে এসে বাড়িতেই বসে আছে।
1: আগে না বাবু, আগে না, আজকে লাভ হবে না। আজ ও ব্যারাকপুরে যাবে, ওয়াইফের মামা বাড়ি। পরম ওই বিশ্বুতবার চলুন, সেদিন আমাদেরও ছুটি।
0: ঠিক আছে, বিশ্বুতবার। এত বড় নেমুখারাম, আমার মতো শিবতুল্য মানুষকে ঠকায়?
2: ছি ছি ছি ছি, স্যারের মতো শিবতুল্য মানুষকে কি বলতো?
0: তবে বলো, আমার মতো শিবতুল্য মানুষকে ঠকায়? আমার মতো শিব চুল্লো,
3: চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল চল।
4: অমূল্য রতন, চিরুনিখানা সরালে তুমি, আমার পছন্দ করে রাখা মালটা সালা চোরের ওপর বাট পারি করলে না, হজম করো সোহাগিনী চিরুনি।
5: বৌদি কে রে?
6: ও মা, কি ভাগ্য আমার! রেনু, আয় আয় আয় আয় আয়।
5: ভালো আছো বৌদি?
6: থাক, বিয়ের পর মামার বাড়ি তো ভুলেই গেছিস। আমি না হয় পর, মামা তো ভাইটা তো আপনার।
5: তা বটে, নিজেরা তো কতবার গেছো আমার বাড়ি।
6: আমার কি আর কোথাও যাবার জো আছে রে ওই ছেলে ফেলে?
5: তা কই টুটুল? ও মা, এই তো দুই সোনা কই রে, কিরম ঠোঁট ফুলিয়ে ঘুমোচ্ছে। ওই টুটলা টুটলা টুটলা, পাখি নেবে পাখি নেবে পাখি নেবে তোর দিয়ে শোনা। বারে কি সুন্দর টাইম পিসটা, কবে কিনলে গো?
6: ওটা ওটা তো দাদার এক বন্ধু এনে দিয়েছে, জাহাজে কাজ করে। বড্ড শৌখিন জিনিস না রে
5: মোরগ ঘড়ি, কিরম আশ্চর্য না, এরকম দেখাই যায় না। 15 মিনিট অন্তর অন্তর এরকম বাজবে না?
7: কে বৌদি, নফর কি এই দরজা ধরে দাঁড়িয়ে থাকবে?
6: আরে অমূল্য, তাই না বলি, ননদকে দেখছি তো, ননদের ল্যাজটা দেখছি না কেন?
7: যা বলেছেন, আপনার ননদ তো আমাকে একরকম ল্যাজেই খেলাচ্ছে।
6: যা, তাহলে তো বিয়ে করে বড্ড গাড্ডায় পড়েছে ভাই অমূল্য।
7: সে কথা বলতে বৌদি, সোলার টোপর যে এত ভারী হয় আগে যদি জানতো। নিন এটা ধরুন।
6: উমা, এসব আবার কি এনেছো?
7: রসগোল্লা, শুনলাম ভালোবাসেন।
6: মিষ্টি বারুন, প্রেশার হয়েছে।
7: ফাইনাল ও?
5: হ্যাঁ খাও, নিজেই খাও। রাক্ষস দেখেছো বৌদি? দেখো রাক্ষস দেখো।
6: কপাল, যার কপালে থাকে সেই খায়। দাঁড়াও ভাই, আমি চামচ এনে দিই।
7: মালটা খাসা,
5: খাচ্ছ খাও, আর গুন গাইতে হবে না।
7: দাম কিরম শুনলে কিছু?
5: তুমি কিনলে রসগোল্লা, দাম জানবো আমি?
7: আমি কার কথা বলছি, তুমি কার কথা বলছো?
5: কেন কার কথা
7: বুঝতে পারছো না?
5: কি হেলি করছো বলো তো?
7: আচ্ছা রেনু, তোমার তো ড্রেসিং টেবিল নেই।
5: হঠাৎ আবার ড্রেসিং টেবিলের কথা মনে পড়লো যে?
7: না তাই বলছি, পেঁচিয়া পেঁচিটা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াবে, তুমি দাঁড়াবে না, এ তো অন্যায়। সব পাঁচেক টাকা হলে একখানা মোটামুটি হয়।
5: 500 টাকা পাচ্ছ কোথায়?
7: চেষ্টা করলেই পাওয়া যায়। সব পাঁচেক তো হেসে খেলে, দরদস্তুর করে ভাজাতে পারলে 1,000-2,000 খেঁচে নেওয়া যায়। টাকা তো হাতের মাথায়।
5: এই বিড়বিড় করে কি মন তোর পড়ছ? কি দেখছো কেমন করে?
7: ঘড়িটা চোরা বাজারে ঝেড়েই একখানা ড্রেসিং টেবিল। না না, কাপড়ের নিচে দেখে টুকু নিয়ে নাও। তুমি না পারো, ঠিক আছে আমি নিচ্ছি। দরজার কাছটা একটু দাঁড়াও, দেখি তোমার পটুয়াটা।
5: মরবো, গলায় দড়ি দিয়ে মরবো আমি।
7: আরে বাবা, তোমার জন্যই যদি হাত সাবাইটা কাজে না লাগাবো তো?
5: কিচ্ছু চাই নে, কিচ্ছু চাই না আমি। তুমি শুধু একটু ভালো হও, একটু ভদ্র হও। না পারো মেরে ফেলো আমাকে, গলা টিপে মেরে ফেলো।
7: আরে বোকা, ঠাট্টা করছিল, ঠাট্টা করছিলাম বাবা, তোর সাথে ঠাট্টা করছিলাম, ঠাট্টা বোঝ না।
1: এই যে বাবু, এই বাড়ি
0: দেখি তালা ঝুলছে যে,
1: বোধহয় বেড়াতে টেড়াতে গেছে। চল বাবু, একটু বড় রাস্তা থেকে চা খেয়ে আসি।
0: না এখানেই দাঁড়াও।
1: বলছিলাম এই এত রাতে এভাবে গলির ভেতর দাঁড়াতে দেখলে বড় মশা
0: হোক,
1: ড্রেনের গন্ধ, চা খেয়ে এলে হতো না?
0: দেখো চ্যাংরামি করো না, আজ হেস্ত নেস্ত না করে আমি নড়বো না। ব্যাটা আমার মতো শিবতুল্য মানুষকে এদো বস্তিতে টেনে এনে হেনস্থা করছে? আমার মতো শিবতুল্য
5: ধরছেন?
7: শিবতুল্য কথাটা না শোনালেই হতো দেখছি।
0: কি বলে
1: আগে না?
7: ওই তো, ওই তো আসছে ওই রিক্সায়, কি মেজাজে দুলতে দুলতে দেখো।
0: হ্যাঁ, সঙ্গে ওটা কে?
1: ওয়াইফ, লাভলি দেখতে না? ওর পাশে অমূল লোকে যেন ঠিক চাঁদের পাশে বাঁধো।
0: আহ, বাকামো না করে সরে এসো।
7: অমূল্য
1: বাবু,
7: আরে বটু, এত রাতে এধারে তুমি?
1: পেছনটা একবার তাকিয়ে দেখো।
7: কে স্যার? স্যার আপনি, আরে প্রণাম করো, প্রণাম করো স্যার, স্যার প্রণাম করো স্যার। আপনার বৌমা?
0: বৌমা?
7: হ্যাঁ স্যার, বৌমা
0: আমার।
7: হ্যাঁ স্যার।
0: ও, তা বৌমার গলার হাটটা যে বড় চেনা চেনা লাগছে বটু।
7: সেই আর স্যার, দেখুন দেখুন সেই চুলের ফিতে,
0: দুল চুড়ি, হাতের বটুয়া,
7: লেস দেখুন স্যার, জামার হাতের লেস।
0: আমার বৌমা না আমার দোকানের শোকেস
7: স্যার।
0: চোর চোর স্যার, তোকে আমি, তোকে আমি
7: স্যার
0: জেলে পাঠাবো।
5: তাই
0: পাঠাবো,
5: তার উপর চেঁচাবেন না,
0: পাঠাবো।
1: চোরের বউয়ের বড় গলা,
7: বটুক
1: বামাল পরে ঘুরে বেড়াচ্ছে।
7: না না বটুক স্যার, স্যার ওর ওর কোনো দোষ নেই স্যার, বিশ্বাস করুন, ও করতে চাইনি। আমি আমি নিজে
0: আমি চাইনি না স্যার, আমি তুই জায়গা পাসনি
7: স্যার, আমার কথা শুনুন স্যার, আর করবো না স্যার।
0: হ্যাঁ
7: এই আপনার পায়ে পড়ছি স্যার, স্যার আপনার চাকরিটা গেলে, আপনার এই চাকরি গেলে স্যার আমি খেতে পাবো না, বউ কিনি
0: স্যার। চাকরি
7: স্যার?
0: হতভাগা এখনো চাকরি
7: স্যার,

0: চাকরি কিছু হলো?
1: হ্যাঁ, সাজিয়ে বসে আছে, সব আমার শ্বশুর।
0: ছ মাসের মধ্যে কিছু একটা হলো না? বললে যে ধর্মতলায় কোন দোকানে প্রায় সব ঠিক হয়ে গেছে।
1: ওই শালা পালবা দাস ভাংচি লাগিয়েছে, পায়সালাকে টাক ফাটিয়ে ছড়ে দেবো।
0: হ্যাঁ, ভদ্রলোকে খুব দোষ দেওয়া যায় কি? ধরো তোমাকে তুমি পুলিশেও দিতে পারতেন।
1: খুব আফসোস হচ্ছে দিল না বলে? হ্যাঁ হ্যাঁ, আমি শালা হাজ হতে গেলে তুমি তো দিব্যি সাধু সঙ্গ করে বেড়াতে পারতে।
0: দা পারতাম না, বসো খেয়ে নাও।
1: ভাত দেখছি,
0: রেশন তুলেছি, যে ঠোঙাগুলো বানিয়েছিলাম বুনটি আজ বেশ ভালো দামে বিক্রি করেছে।
1: হ্যাঁ, ভালো দামে বিক্রি করেছে বুনটি। বুনটির নাম আমার কাছে করো না।
0: সে কি বলতো, রাজ্যের লোকের উপর গায়ের ঝাল না ঝেড়ে একটু মাথাটা ঠান্ডা করো না, সব ঠিক হয়ে যাবে।
1: হ্যাঁ হ্যাঁ, ওই আশায় থাকো।
0: নাও হাতটা ধুয়ে নাও।
1: গ্লাসটা বার করলে
0: কেন? বাক্সের নিচে পড়েছিল, আমি
1: হাজার দিন বলেছি তোমাকে এটা ইউজ করবে না। জানো এটা কাদের গ্লাস?
0: কেন, আমাদেরই তো।
1: আগে না, ওই বুনটি দেখ, রেখেছি ফাঁক মতো ঝড়ে দেবো বলে, ঠিক বার করেছে। হবে কি আমার, হবে কি আমার, কিছু হবে? ঘরের লোকই তাহলে পেছনে লেগেছে।
0: এত যে ভুগছ তবু স্বভাব যাবে না?
1: জ্ঞান দেওয়া শুরু হলো, এত যে ভুগছ তাও জ্ঞান দেওয়া স্বভাব যাবে না?
0: আচ্ছা তোমাদের বংশে কি আর কারো ছিল তোমার মতো?
1: আরে চাপো চাপো চাপো, তোমারই তো একেবারে।

0: বলো, এই গেরাসটা কার, এই থালাটা কার, এই বাটিটা কার, কার থালা বাটিটা খাচ্ছ তুমি? কার
1: থালা ছেড়ে দাও বলছি, থালা ছেড়ে দাও, খেতে দাও, খেতে দাও বলছি, রেনু ছাড়ো এটা।
0: না, যতদিন না বলতে পারবে সব আমাদের, সত্যি আমাদের, থালা বাটি তার উঠোনে।
1: আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আমার ছেড়ে দিন, আ

0: না না, টাকা ফাকা হবে না। এক কথা কতবার বলবো তোকে রেনু, আমার ট্যাক্স শাল নেই।
1: সাত মাসের ভাড়া বাকি পড়েছে বৌদি, সন্ধ্যের মধ্যে দিতে না পারলে আর
0: তুলে দেবে। এই তো, সে তো লক্ষবার বললি বাবু।
1: সবই টাকা আমাকে দাও বৌদি, নেহাত বিপদে না পড়লে আগে তো কখনো তোমার কাছে আসেনি।
0: বড্ড ঘ্যান ঘেনে স্বভাব তোর রেনু, সকাল থেকে টাকা টাকা করে একবার ছিঁড়ে খাচ্ছিস, বললে বুঝিস না আমি একটা প্রেশারের রোগী।
1: বৌদি, ওর একটা কাজকর্ম হলে তোমার দেনা মিটিয়ে দেবো বৌদি।
0: হ্যাঁ, অমূল্যরও কাজ হয়েছে, সাহারা তো বৃষ্টি নেমেছে। ওসব চোর ছাচড়ে কোনোদিন কিচ্ছু হয় না, হবেও না।
1: নিজের দোষে ভুগছেও তো কম না, কোনোদিন পেট ভরে দুটো খেতে পায় না, টাকার জন্য দিন রাত পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এবারটার মতো বাঁচাও বৌদি।
0: আহ, জ্বালিয়ে খেলি। আর অমূল্যটারই বা কি আক্কেল, পুজোর দিন বউকে পাঠিয়েছে ভিক্ষে করতে।
1: বৌদি,
0: পাজিটা সেই মুখটা মনে পড়ছে, ওই ওইখানে বসে গপ গপ করে রসগোল্লা গিলছে। খা, এখন খা।
1: ওরকম করে বলো না বৌদি, ওরকম বলো না।
0: শোন, যদি বাঁচতে চাস ওকে ছেড়ে গায়ে তোর বাবার কাছে গিয়ে থাক, কদিন বারে বাচ্চা কাচ্চা হবে, অথই জলে পড়বি। ও রানুর মা, বেরোলে কল ঘর থেকে, আমি যে কলে যাব।
1: তোমার এত থাকতেও দিলে না, মাত্র 200টা টাকা হলে আমার
2: এই তো আমি দোল দিচ্ছি, লক্ষ্মী বামা আমার, ঘুম ঘুম করো। মা, তোমার মা কলে গেছে বাবা, আমাকে ভিকিরি বলে গাল দিতে দিতে তোমার মা চলে গেল। যখন আমার অবস্থা ভালো ছিল তোমার মা তখন কত আদর করেছিল, হেসে হেসে কত গল্প করেছিল আমার সঙ্গে। তোমার এই মা আমার গান গেয়ে শুনিয়েছিল, আর আজ কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিল। টুটুল টুটুল শোনা, দোল দোল দোল দোল, তাহলে আমি কি খাবো টুটুল, কোথায় দাঁড়াবো? দোল দোল দোল দোল।

দেখি রে বাবা, কোথায় উঠে যাচ্ছি? আকাশের দিকে পাখির মতো উড়ে উড়ে, ধরো আমাকে, ধরো। একই বাবা, এটা কার বাড়ি? সবজি বলল সিদ্ধিতে নেশা হয় না, ব্যথা কমে, এখন যে নিজের ঘরই চিনতে পারছি না।

0: যদি যদি অন্য লোকের বাড়ি হয়, ও আবার আবার একখানা রাম যায়। নিজের বাড়ি হলে তো ইকুয়াল অশান্তি, এক্ষুনি হাজারটা জেরা। জামা ছিঁড়লো কি করে? কপালের উপরে ট্যাবলা আমটা কি করে হলো? যার জন্য করি চুরি সেই করে, সেই আমাকে বলে চোর। এটা তো আমারই ঘর, মেঝেটা কি ঠান্ডা। রেনু কই? রেনু, রেনু, রেনু, কি ব্যাপার? বাড়ি শুদ্ধ সবাই কি ভাসান দেখতে গেল? রেনু, বাড়িওয়ালা কি ওকে পথে বার করে দিয়েছে? রেনু, রেনু, কোথায় তুমি? তুমি বড্ড খিদে পেয়েছে, বড্ড যন্ত্রণা হচ্ছে। রেনু, ও তো আমাকে কোথাও না বলে কখনো যায় না, কোথায় গেল? আমার পিঠে পড়া লাগছে। রেনু কি তবে চলে গেল? ঘেন্না করে চলে গেল? যাবেই তো, আমি তো একটা পকেট মার, ও কেন থাকবে আমার কাছে? একটা পকেট মারের কাছে কেন থাকবে? ও তো ভালো, খুব ভালো, একটু লোভ নেই, গরিব তো গরিব, তাই নিয়ে কাঁদে না, আহুতাস করে না, কোনোদিন কোনোদিন মুখ ফুটে একটা জিনিস পর্যন্ত চায়নি, নিজে ঠোকা মারছে, বিক্রি করছে, সংসার চালাচ্ছে। শরীর খারাপ, রেনু হাঁটতে পারে না, তবু আমাকে বলবে না, সব সব নিজেই করবে। আমার লক্ষ্মী রেনু, রেনু আমার ঘরের লক্ষ্মী। আমি
1: কে ওখানে?
0: রেনু কোথায় গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে তুমি রেনু?
1: বলছি বলছি, তুমি উঠে বসো। কালি মেঝের উপর এভাবে পড়ে আছো কেন? কি হয়েছে?
0: দেখো দেখো, এই হয়েছে। তবু আমি টাকা আনতে পারিনি রেনু, এত করে এত করে টাকা আনতে পারিনি।
1: বুঝেছি, পকেট কাটতে গিয়ে ধরা পড়েছো। যাকে টাকার ভাবনা তোমাকে ভাবতে হবে না, আমি ব্যবস্থা করেছি।
0: তুমি
1: কাল একবার চোরা বাজারে যেতে হবে।
0: চোরা বাজারে?
1: একটা জিনিস দেবো, বেঁচে আসবে।
0: কি জিনিস?
1: আছে আছে, আরে শোনো, একটু দরদাম করে বাজাবে।
0: কি
1: কাঁসা মাল?
0: কি
1: 1500-এর কমে ছাড়বে না।
0: কি কি তোমার জিনিস?
1: এই যে এই দেখো না, আমার কোমরে উঁচু হয়ে আছে, দেখছো না?
0: ওটা কি রেনো?
1: এই না দেখো,
0: এটা কার? এটা কার রেনো?
1: ভুলে গেলে, বৌদির ঘড়িটা, সেই মোরগ ঘড়ি।
0: কিন্তু তুমি তুমি ওটা কি করে?
1: কি করে আনলাম? এ আর এমন কি শক্ত? বৌদি কলে ঢুকলো, এবারে শুধু টুটলা ঘুমাচ্ছে, স্যাট করে টেনে নিয়ে কোমরের ভেতর নিয়ে তত্তর তত্তর করে সিঁড়ি দিয়ে নে।
0: রেনু, তুমি তুমি রেনু চুরি করেছো?
1: ঝেপে দিয়েছি। ওরকম ছটফট করছো কেন? রাখো তো, সব যন্ত্রণা ভুলে যাবে। কাল সকালে যখন হাতে নগদ 1500 টাকা পাবে, বাড়িওয়ালা নিশ্চিন্তি, আমার হাসপাতাল নিশ্চিন্তি, বাজার খরচা নিশ্চিন্তি, 2 মাসের দায়ে সব রক্ষে। কি খুশি খুশি তো বলো? তবে হাসো হাসো হাসো, আজ হাসার দিন, হাসো।
2: হাসবো হাসবো, আমার বউ আজ থেকে আমাকে
0: চুরি করে খাওয়াবে, আমার বউ আমাকে আজ থেকে চুরি করে খাওয়াবে, চুরি করে খাওয়াবে, চুরি করে, চুরি করে। শঙ্খ বাজিয়ে লক্ষ্মী ঘরে এনেছিলাম, গরিব মানুষ তাকে খাওয়াতে পড়াতে চুরি করেছি, পকেট কেটেছি, তাতে আমার লজ্জা হয়নি, কিন্তু কিন্তু আমার ঘরের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী কেন কেন নষ্ট হবে? সালা চোরটা উল্লো রতন, সালা লুচ্চা, রাস্তার লোকের পকেট কাটে, পকেট কাটে, তার জন্য জুতো খায়, লাঠি খায়, তবুও তো জীবনের একটা কোণে একটা কুলুঙ্গি ছিল, তাতে রোজ সন্ধ্যেবেলায় পিদিম জ্বলত, ধূপ জ্বলত, গন্ধ বিলত, আমার সব গেল, আমার সব গেল।
1: এরম করে বলো না তুমি, আর এরম করে বলো না
0: রেনু, রেনু তুমি কি করলে? রেনু তুমি
2: সেদিন সন্ধ্যায় গত ফাল্গুনে ওরা দুজন হেসেছিল, আজ আশ্বিন মাসের মাঝামাঝি আকাশের কোণে বিজয়া দশমীর চাঁদ দেবী প্রতিমা বিসর্জনে চলেছে। আর অমূল্য দেখছে তার ঘরের প্রতিমাটিও।
3: নরেন্দ্রনাথ মিত্রর কাহিনী অবলম্বনে সহধর্মিণী নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ মনোজ মিত্র, অভিনয় করেছেন সূত্রধর মনমোহন ঘোষ, বটুক অরিজিৎ গুহ, দোকানের মালিক তরুণ মিত্র, কণ্ঠ চিত্তরঞ্জন দাস ও রামজীবন মিত্র, বৌদি শেফালী বন্দ্যোপাধ্যায় এবং রেণু কেয়া চক্রবর্তী, আর অমূল্যর ভূমিকায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। সম্পাদনা সমরেশ ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু।
4: শেষ হল নাটক সহধর্মিণী আকাশবাণী মৈত্রী।
5: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITRWKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30, অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।

আকাশবাণী খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026 এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

0: বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শিখর সম্মেলনের নতুন দিল্লির ঘোষণাপত্রের প্রশংসা করেছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। হকিতে ভারতের মহিলা দল পরপর তিনবার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধুমাত্র কতগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যমও বটে। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিক্সের এই মনোভাবই আরও দৃঢ় হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: আমরা আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবি আউটকামস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে, শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়। সম্মিলিত প্রচেষ্টায় গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছে।
1: মহামারিয়া, ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দেখায়া হ্যায় কি আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নাহি রহতা। इसलिए हमने ब्रिक्स समूह में रिजिलियंस बढ़ाने पर विशेष बल दिया है। चुनौतियों को समय रहते पहचानना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है।
0: এর আগে প্রধানমন্ত্রী ব্রিক্স অংশীদার দেশগুলির নেতাদের স্বাগত জানান। এদের মধ্যে ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ভিয়েতনামের প্রধানমন্ত্রী লি মিন হুং, সৌদি আরবের বিদেশমন্ত্রী ফয়জাল বিন ফারহান এবং রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন 2026-এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকায়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা কত সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়েও তিনি সন্তোষ ব্যক্ত করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মত বিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলে শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন এবং সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে তারা ঐক্যমত্য হন। প্রধানমন্ত্রী আজ মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতা এল সিসির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক উন্নয়ন এবং ভারত মিশন অংশীদারিত্ব সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোয়ো সুবিয়ান্তোর সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে বলে কথা দিয়েছে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপ্রিল এর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপরও জোর দেওয়ার কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এই বৈঠকগুলিতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মত বিনিময়ের সুযোগ পাওয়া গেছে বলে আশা করা হচ্ছে। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশ

0: মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী জামশেদ কুচকারোভের সঙ্গে বৈঠক করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রীমতী সীতারামন জানিয়েছেন, বৈঠকে উভয় পক্ষই দ্বিপাক্ষিক আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। তিনি আরও বলেন, রাষ্ট্রসংঘের সংস্কারের বিষয়ে ব্রিক্স ধারাবাহিকভাবে তার বিশেষ অবদান রেখে চলেছে এবং ভারত এই গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে তার যোগাযোগ ভবিষ্যতে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু ব্রিক্স শীর্ষ সম্মেলন 2026-এর সময় ব্রিক্স দেশগুলির গৃহীত নতুন দিল্লির ঘোষণাপত্রে প্রশংসা করেছে। একটি সামাজিক মাধ্যমের পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহানির্দেশক টেড্রাস আধানাম গেব্রিয়াসুস সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রতি অঙ্গীকার, স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা এবং অতিমারী মোকাবিলায় স্বাস্থ্য সুবিধা সকলের কাছে পৌঁছে দেওয়া সংক্রান্ত বিষয়ের ওপর আলোচনার সফল সমাপ্তির প্রশংসা করেছেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন ও গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমানে হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলেও উল্লেখ করেন তিনি। নেপালের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মৃত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত 10 লক্ষ মার্কিন ডলার অনুমোদন করেছে। এর ফলে নেপালের জন্য যুক্তরাষ্ট্রের মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে 50 লক্ষ ডলারে পৌঁছেছে। ডিএনএ নির্ণয় সহ অন্যান্য জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র নেপাল পুলিশের সঙ্গে একযোগে কাজ করছে। এদিকে নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 1386 হয়েছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে এখনও মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। জাভা সমুদ্রে খারাপ আবহাওয়ার কারণে একটি ফেরি নৌকো ডুবে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 6। নৌকোটিতে 240 জনেরও বেশি যাত্রী ছিল। এখনও প্রায় 130 জন যাত্রী এবং কর্মী নিখোঁজ রয়েছেন। ইন্দোনেশিয়ায় উদ্ধারকারীরা জানিয়েছেন, এ পর্যন্ত কমপক্ষে 16 জনকে উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া নৌকোটির পাশের জায়গাগুলিতে এখনও তল্লাশি এবং উদ্ধার কাজ চলছে। এই ফেরি নৌকোটি পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমাথানের দিকে যাচ্ছিল। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে মকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024-এর পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটের ফাইনালে আজ দুবাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। 7 বারের চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতে অপরাজিত থেকে শীর্ষে উঠেছে। সেমিফাইনালে বাংলাদেশকে তারা 40 রানে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ 8ম ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনুন নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নান্দনিক অনুষ্ঠান। আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
1: কিছু কিছু মানুষ এমন আছেন যারা অদ্ভুত সব যুদ্ধ জয় করে এগিয়ে চলেন। সালটা 2011, ডানাওলা মানুষের জন্য কেন্দ্রীয় সাহিত্য একাডেমি যুব পুরস্কার পান এই মানুষটি তার লেখনীর জন্য। আর এই যে লেখনীর শিকড়, তার বিস্তৃতি অনেক দূর পর্যন্ত, কারণ তিনি যখন লিখছেন তখন তার কানের কাছে বা চারপাশে পাথর ভাঙার আওয়াজ হচ্ছে, সেই পরিস্থিতিতে তিনি লিখে যাচ্ছেন। এই রকম একজন মানুষ যার অনেক বই, অনেক রচনা আমরা জানি, তবে একটা নাম না বললে বোধহয় অন্যায় হয়ে যাবে। কে বাজায় বাঁশি? হ্যাঁ, কে বাজায় বাঁশির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব, যে কিছু বই মোটামুটি বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রইবে, আমি দাবি করে বলতে পারি কে বাজায় বাঁশিও তাদের মধ্যে থাকবে। মৈত্রী পরিবারে অনেক অনেক স্বাগত আপনাকে। সুন্দর মানুষ, সুদর্শন এবং সুলেখক বিনোদ ঘোষালকে মৈত্রী পরিবারে অনেক অনেক স্বাগত।
2: ধন্যবাদ, খুব ভালো লাগছে এসে। আজকে আড্ডায় আড্ডায় কি কি কথা হয় দেখা যাক।
1: হ্যাঁ, একদম বলা চলে আনপ্ল্যান্ড আড্ডা। ছোটবেলাটা বই লুকিয়ে আমরা পড়তাম, সেই পড়ার বইয়ের নিচে লুকিয়ে বই পড়া, এরকম পড়ুয়া পাঠক আমরা ছিলাম। তো আপনার ছোটবেলাটা কি এরকম ছিল নাকি খানিকটা অন্যরকম ছিল, কিরকম ছিল?
2: প্রশ্নটা শুনে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে, যে ছোটবেলাতে লুকিয়ে বই পড়েনি সে ভালো পাঠক তৈরি হয়নি, কারণ লুকিয়ে বই পড়া দিয়েই আমাদের বই পড়ার আগ্রহটা তৈরি হয়েছে। কারণ কি, আমরা যে কাজটা লুকিয়ে করি সে কাজটা আমরা প্রবলভাবে ভালোবাসি, তাই নয় কি? হ্যাঁ, মানে প্রবল ভালোবাসা না হলে সেটা লুকিয়ে করা যায় না। হ্যাঁ, সেটা লুকিয়ে আচার খাওয়া হোক, সেটা লুকিয়ে আইসক্রিম খাওয়া হোক, বা যে কোনো কিছু দুষ্টুমি। তো বাড়িতে স্বাভাবিকভাবেই, বাঙালি বাড়িতে, আমি তো আটের দশকটাতে আস্তে আস্তে বাল্যকালটা থেকে কৈশোরের দিকে যাচ্ছি, তো ওই সময়টাতে আমাদের তখন নন্টে ফন্টে, হাদা ভোদা, বেতাল, বাহাদুর, ম্যান্ড্রেক, ওগুলো সব ওই ইন্দ্রজাল কমিক্স, সমরচিত্র কথা, টিনটিন, এই ধরনের সব কমিক্স বইগুলো বেরোতো। আর আমার বাবার ছিল স্টেশন বাজারের ওখানে একটা ফটো বাঁধাই এবং বই বাঁধাইয়ের দোকান, ছোট্ট একটা দোকান। তো বাবার কাছে যারা ওই সময় ওই কমিক্স টমিক্সগুলো বাঁধাতে দিতেন, সেগুলো বাবা আমার বাড়িতে নিয়ে আসতো, বাবাও পড়তো, আমিও পড়তাম। আর প্রতি মাসে ওই একটি করে হাদা ভোদা বা নন্টে ফন্টে আমাকে কিনে দিতেন বাবা, ঠিক আছে? ওগুলো তখন সম্ভবত 75 পয়সা বা 1 টাকা, 1 টাকা 25, এরকম সব বিভিন্ন দাম হতো। গোগ্রাসে পড়তাম, এবং আমার মনে আছে আমি যখন KG-1 ভর্তি হলাম আমাদের পাড়ার স্কুল শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয়তে, পড়ার বইয়ের সঙ্গে সঙ্গে বাবা আমাকে নন্টে ফন্টের বই, এবং তখন না, যেহেতু তখনও সোভিয়েত ইউনিয়ন রয়েছে, রুশ বইগুলো বাংলা ভাষায় এখানে খুব কম দামে পাওয়া যেত, সেখানে কিছু 2-3টে বই বাবা আমাকে একই সঙ্গে কিনে দিয়েছিলেন। এবং ওই যে ছবি মধ্যে, এই বাবলগুলোর মধ্যে কি লেখা রয়েছে, প্রবল আগ্রহ জানবার, তার জন্য আমার দ্রুত অক্ষর শিক্ষা হয়ে গেছিল, এবং আমি বন্ধুদের মধ্যে বোধহয় প্রথম, আমি পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই একই সঙ্গে আমার শিক্ষা, এবং যার ফলে হয়েছিল কি, একই সঙ্গে পড়ার বই এবং তার সঙ্গে সঙ্গে গল্পের বই। আর যা হয়, গল্পের বইয়ের আকর্ষণটা স্বাভাবিকভাবেই পাঠ্য বইয়ের থেকে বেশি। তো ওই রাত্রিবেলাতে শীতকালে লেপের তলায় ঢুকে ওই টর্চ জ্বালিয়ে নন্টে ফন্টে পড়ছি, কি কখনো বাথরুমে লাইট জ্বালিয়ে পড়ছি, মানে এরকম যে শেষ, মানে অরণ্যদেব এবারে কি করবে, বাবা বলছে বা মা বলছে এবারে শুতে হবে, নিভিয়ে দিয়েছে হাতে কমিক্স বইটা নিয়ে বাথরুমে গেছি, দিয়ে লাইট জ্বালিয়ে বাকিটুকু পড়ছি, এইরকম প্রবল আগ্রহ। কিন্তু তখন তো আর বুঝিনি যে এইটা আমার পাঠাভ্যাসকে বা এটা আমাকে ভবিষ্যতে আরো অন্যান্য বই পড়তে অনেক বেশি সাহায্য করবে, এইভাবে তৈরি হয়েছিল আর কি ছোটবেলা।
1: কোথায় বেড়ে উঠেছেন?
2: আমার জন্ম হচ্ছে কোন্নগরের নবগ্রাম। নবগ্রাম হচ্ছে, একটুখানি বলা দরকার, কোন্নগর একটি প্রাচীন জনপদ, বহু প্রাচীন। আমাদের মনসা মঙ্গল কাব্যে কোন্নগরের উল্লেখ রয়েছে, কিন্তু কোন্নগরের যেটা পূব দিক অর্থাৎ গঙ্গার দিক সেটা হচ্ছে প্রাচীন। আমি থাকি হচ্ছে গঙ্গার পশ্চিম দিকে, অর্থাৎ রেললাইনের পশ্চিম দিকে, সেই দিকটা কিন্তু স্বাধীনতার পরবর্তীকালে তৈরি হয়। মোটামুটি ধরে নিন যে ওই স্বাধীনতার পরে ওই বাংলাদেশের উদ্বাস্তুরা এসে এই জায়গাটায় বসতি স্থাপন করে 1948 সাল থেকে এখানে বসতি। এটা হচ্ছে পঞ্চায়েত এলাকা, সেই নবগ্রাম পঞ্চায়েত এলাকায়

0: আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমি আজ 50 বছর বয়স পর্যন্ত ওখানেই আছি এবং আমার ইচ্ছে আছে বাকি জীবনটা ওখানেই থাকার।
1: আপনার কর্মজীবন প্রচন্ড পরিমাণে বর্ণময়, আর বর্ণময়ের কারণ এই দিক থেকে বলছি আপনি অনেক ধরনের মানুষ দেখেছেন, কারণ অনেক ধরনের কাজও করেছেন, সে সম্পর্কে আমাদের যদি ছোট করে একটু বলেন।
0: হ্যাঁ, মানে আমার যেটা হয়েছিল সত্যি আমি তখন বুঝিনি, যে ওই রবীন্দ্রনাথ বলেছিলেন না জীবনের ধন কিছুই যায় না ফেলা, তখন কাজগুলো করেছি, কাজগুলো করতে মজাও লেগেছে, কিন্তু তখন বুঝিনি যে এগুলো আমাকে আসলে লেখক হওয়ার দিকে ঠেলে দিচ্ছে, আমাকে অনেক বেশি প্রাণিত করছে, আমাকে অনেক বেশি পুষ্টি যোগাচ্ছে। হ্যাঁ, আমাকে মানুষ দেখাচ্ছে, আমাকে জীবন দেখাচ্ছে। ধরুন প্রথমে আমার বাবা পুরোহিত এর কাজ করতেন, তার সঙ্গে সঙ্গে ওই দোকানটি চালাতেন। এবার বাবা ছিলেন গৃহী সন্ন্যাসী মানুষ, একেবারে বছরের হয়তো অর্ধেক সময় তিনি কীর্তন বাউলদের সঙ্গে কীর্তনিয়াদের সঙ্গে এখানে ওখানে চলে যেতেন, কবে ফিরতেন কোনো ঠিক নেই। মা মোটামুটি আমাদের পড়াশোনাটা করিয়েছেন, দেখেছেন, তার জন্যে আমরা একটু পড়াশোনা শিখতে পেরেছি, বাবার কাছ থেকে ফিলোসফি পেয়েছি, বাবার কাছ থেকে অনেক বড় একটা জগৎ দেখতে পেয়েছি, বাবার সঙ্গে যেটুকু কথা হতো সেটা ভক্তিরসের কথা, জ্ঞান মার্গের কথা, গ্রহের কথা, কিন্তু পড়াশোনা নিয়ে বিশেষ কিছু কথা হয়নি। এবং বাবার অসম্ভব জ্ঞান ছিল হচ্ছে বৈষ্ণব সাহিত্য সম্পর্কে, যদিও জীবনে পড়তেন না, মুখস্থ থাকতো, বাবার পুরো চৈতন্য চরিতামৃত মুখস্থ ছিল, কণ্ঠস্থ, শুনে শুনে, কিন্তু অসম্ভব শ্রুতিধর ছিলেন। এবং বাবা বিভিন্ন রকমের যেহেতু পেশা করেছে, সেই কারণেই হয়তো আমাকে খুব তাড়াতাড়ি বুঝতে হয়েছিল যে আমাকে এবার সংসারের হাল ধরতে হবে। তারপর দিয়ে যেটা হলো, বাবা যেহেতু ওই খুব উপোস করতেন, এই ঠাকুর মানে পুজো মুক্ত ইচ্ছা করতেন বলে, যার ফলে যেটা হলো, বাবার খুব অল্প বয়সে একটা দুরারোগ্য ব্যাধি ধরলো, সিরোসিস অফ লিভার। তখন আমি কলেজ সবে পাশ করেছি, সংসারে স্বাভাবিকভাবে একটু টানাটানি শুরু হয়ে গেল এবং আমি বুঝলাম আমাকে এবারে এগোতেই হবে, বাবার আর কাজ করতে পেরে উঠছে না। তখন কি করব সেই মুহূর্তে বুঝতে না পেরে একবার ওখানে ঢুকি, মানে প্রথমে ঢুকলাম একটা বিস্কুট কারখানাতে আমাদের ওই ডানকুনির ওখানে, ওখানে বেশ কিছুদিন বিস্কুট কারখানায় সুপারভাইজারি করলাম, ওখানে আবার পোষালো না, কারণ হয়েছে কি, ততদিনে আমার মধ্যে একটুখানি অল্প অল্প লেখবার ইচ্ছে তৈরি হয়েছে, মন বসে না। মানে আমি কমার্স নিয়ে পড়েছিলাম, সেটাও একটা ঝোঁকের মাথায়, কারণ যে মাস্টারমশাই কমার্স পড়াতেন তিনি প্রচুর ভালো ভালো বই রাখতেন, ওই মাস্টারমশাইয়ের কাছে পড়লে আমি বইগুলো পাবো পড়তে, ওই লোভে আমি কমার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। মানে কতটা ছেলে মানুষই ভাবুন ওই বয়সে, লোকে তখন কেরিয়ার নিয়ে ভাবছে আর আমি ভাবছি ওই বইগুলো কীভাবে পাবো। তো যাই হোক, কমার্স পড়তে গিয়ে যথারীতি আমি ধেরিয়েছি, ভালো রেজাল্ট হয়নি খুব একটা, পড়তে ভালো লাগতো না। তো হয়েছে কি, এইবারে আমি ওই কিছুদিন এখানে একবার করছি এখানে, তারপরে ওখান থেকে চলে গেলাম একটা আয়রন স্টিল কোম্পানিতে, সেখানে বেশ কিছুদিন কাজ করলাম, তারপরে চলে গেলাম বড়বাজার। বড়বাজারে যখন ঢুকলাম আমি একটা আজব জগৎ, মানে আমরা যে বড়বাজার চিনি, আমরা তো পাশ দিয়ে চলে আসি, বড়বাজার ইটসেলফ একটা আলাদা পৃথিবী। আমি যখন পরবর্তীকালে রাষ্ট্রপতি ভবনে 15 দিন থাকছি, সেখানে যেমন একটা আলাদা পৃথিবী দেখেছিলাম যে বাকি ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই, বড়বাজারের ভেতরে যখন আমি কাজ করেছি সেখানে আমি দেখেছিলাম এটা বাইরের কলকাতা বা বাইরের ভারতবর্ষের সঙ্গে কোনো মিল নেই, একটা ইন্ডিভিজুয়াল একটা আলাদা জগৎ, আলাদা জাত। সে মানে
1: সেখান থেকে কোনো চরিত্র উঠে এসেছে
0: প্রচুর প্রচুর, এবং দুই পুরুষ বলে আমি একটা গল্প লিখেছিলাম। আমি এক তখন আমি টিউশন করি, ছাত্রের বাবা আমাকে একটা কাজ জুটিয়ে দিলেন, একটা ওই সুতো হয় না, সুতোর হোলসেলার, এইটুকু গুমটি দোকান, মানে আপনি ভাবতে পারবেন না এইটুকু একটা ঘরের মধ্যে হয়তো 6টা অফিস, কেমন প্রত্যেকে আলাদা আলাদা কাজ করছে এবং সেখানে কোটি কোটি টাকার বিজনেস হচ্ছে, দেখে বুঝতে পারবেন না। এবং আমি যে গলিটার মধ্যে কাজ করতাম, পরপর পরপর সার গলি, এরম গাঁটরি গাঁটরি কোটি কোটি টাকা গোনা হচ্ছে। আমাকে তো একদিন ওই মালিক এত বড় দুটো বস্তার মধ্যে 8 না 10 লাখ টাকা ভরে দিয়ে বললো, যা বেটা ব্যাংক মে দেয়া। আমি ভাবছি আমি হাতে নিয়ে এই ভিড়ের মধ্যে দিয়ে যাবো কি, আমি কিছুতেই যাবো, বলে কিচ্ছু হবে না, মানে ওখানে এরমভাবে চলে। এবং ধরুন এখানটায় বসে আমি কোলে কম্পিউটারটা নিয়ে কাজ করছি, সামনেই মল পড়ে রয়েছে, হ্যাঁ কেউ সকালবেলা ওখানটাই ঢেলে দেয়, মানে এরকম পরিবেশ। তারপরে বাথরুম বলে কিছু ছিল না, সে দুর্বিষহ। এবং আমি যখন জয়েন করলাম, আমার যে জায়গায় যে কাজ করতো সে বললো এবার আমাকে ভাগিয়ে দেবে, কারণ তো এই যে ভাগিয়ে দেবে, এবং আমরা দুজনে ওই টাকা বাঁচানোর জন্যে ওই বড়বাজার থেকে হাঁটতে হাঁটতে পুরো হাওড়া ব্রিজ ছাড়িয়ে আমরা দুজনে এসে ট্রেন ধরতাম, যেটুকু বাস ভাড়া বাঁচে, খুব সামান্য 800 টাকা না 900 টাকা পেতাম। ওর কাছ থেকে গল্প শুনে আমার একটা অদ্ভুত চরিত্র তৈরি হয়, যেটা আমার পরবর্তীকালে শারদীয় দেশে বেরিয়েছিল, দুই পুরুষ। আবার ওখান থেকে চলে গেলাম এক শিল্পপতির বাড়িতে, বাজার সরকারের কাজ করলাম, মানে প্রত্যেক দিনে তাদের বাড়িতে কি কি বাজার হবে সেগুলো, এবং তার মানে তারা যে ফ্লোরটায় থাকতেন তার নিচের ফ্লোরে কাজ হচ্ছে, সেই ফ্লোরটায় 24 কোটি টাকা, আমার মনে আছে 24 কোটি টাকার ইন্টেরিয়ার ডেকোরেশন হচ্ছে। বুঝতে পারছেন, এবং সে বিদেশ থেকে সব জিনিসপত্র আছে সেগুলো হিসেব রাখতে হতো। তখন আমি মিস্ত্রিদের সঙ্গে থাকতাম এবং ওদের সঙ্গে খেতাম টেতাম, ওইখানটায় বসে পাথর কাটার যে তীব্র শব্দ, মানে বিভৎস কান ফাটানো, ধুলো সাদা হয়ে যেত সা, ওইখানে এরকমভাবে একটা টুল ছিল, ওই টুলটার উপর বসতাম, ওই আওয়াজ হতো, এবং ওখানটায় বসে বসে আমি এই ডানাওয়ালা মানুষ গল্পটা লিখেছিলাম। এবং মজা যেটা হয়েছে জানেন তো, এই যে আমি ডিটাচ হয়ে যাওয়ার এই যে ক্ষমতাটা, অর্থাৎ এই যে শব্দগুলো, এই যে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় গালাগাল কিচ্ছু কানে আমার ঢুকতো না। আমি তখন ওই ডানাওয়ালা মানুষ লিখছি, আমি তখন সত্যি সত্যি সান্দাকফুতে পৌঁছে গেছি, এবং পরবর্তীকালে দেখেছি সামনে যদি দশজন মানুষ বিচিত্রভাবে চিৎকার করে আমার লিখতে কোনো অসুবিধা হবে না তার মধ্যে, কারণ ওই জীবনযাত্রা বা ওই যাপনটা আমাকে শিখিয়ে দিয়েছিল কীভাবে তুমি বিচ্যুত হতে পারো বা তুমি নিজেকে একা করতে পারো। তো এইভাবে বিভিন্ন ওই
1: ওই ভিড়ের মধ্যে একা যেটাকে বলে,
0: যেটাকে বলে, এবং ওই যে ওখানে যে কাজ করেছিলাম ওই কোটিপতিদের দেখেছি, তাদের জীবনযাত্রা দেখেছি, কোটিপতি মানে 500 কোটি টাকার কি 1000 কোটি টাকার মালিকের বাড়ি কেমন হয়, তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমন হয়, কারণ চাকর বাকরদের তারা না মানুষ বলে মনে করেন না, মানে তারা ধরুন চুলোচুলি করছেন বা হাজবেন্ড আর ওয়াইফ, আমরা যে সামনে রয়েছি আমরা হচ্ছি কীট পতঙ্গ, আমাদের সামনে তাদের কোনো রাগ ঢাক নেই, লজ্জা নেই, কারণ আমরা মানুষই না তাদের কাছে। এইটাও কিন্তু আমাকে শিখিয়েছিল। তো এইগুলোও কিন্তু আমার পরবর্তীকালে উপন্যাসে এসছে, গল্পে এসছে, ফলে আরও অনেক, মানে আমার কর্মজীবন নিয়ে বলতে শেষ হবে না, এরকম কিছু কিছু উদাহরণ আর কি দিলাম।
1: এই মুহূর্তে যে সমস্ত লেখকেরা আছেন, লেখক লেখিকা, ফুল ফ্রেজড লেখক, সেরকম হাতে গোনা কয়েকজন মানুষ আছেন, এটা নিয়েও তো আপনার বেশ বিচিত্র অভিজ্ঞতা, অনেকে অনেক কথা বলেছে।
0: হ্যাঁ, আমি শেষ চাকরিটা করছি যখন, তখন কিন্তু আমি একটু স্টেবল, আমি তখন একটা সংবাদপত্রে চাকরি পেলাম, কেমন বহু রকম করে অ্যাকাউন্ট স্যানত্যান অমুক তমুক করে তখন একটা সংবাদপত্র প্রকাশ পেয়েছে, সেখানে এডিটোরিয়ালে চাকরি পেলাম, এবং কাজটা লেখার যেহেতু ফলে আমার করতে ভাল লাগছিল, কিন্তু কিছুদিন পরে দেখলাম আমাকে তাদের মতো করে লিখতে হবে, তাদের কারণ প্রত্যেক কাগজেরই একটা নিজস্ব বা মিডিয়ার একটা নিজস্ব পলিসি থাকে, তো সেই পলিসি অনুসারে লিখতে হয়, সেই পলিসি অনুসারে লিখতে গিয়ে দেখছি যে আমার লেখনির সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করছি, আমি যেটা লিখতে চাই না সেটা আমাকে জোর করে লেখানো হচ্ছে। তো এবং আমার ততদিনে ধরুন যুব একাডেমি হাতে এসেছে, বেশ কিছুটা পরিচিতি পেয়েছি, আমি আর পারছিলাম না, এবং সেখানে মাইনাটা ভালো পেতাম না। তখন আমি ভাবছি যে এবারে কি করব, আমি এর থেকে ভালো জব আর পাবো না, কিন্তু আমি এটাও আর পারছি না করতে। সুতরাং আমি একদিন বাড়িতে এসে আমার স্ত্রীকে বললাম, ও তখন একটি মিডিয়াতে চাকরি করে, তখন আমি বললাম যে আমি এক কাজ করি, আমি এই চাকরিটা ছেড়ে দিয়ে শুধুই লেখালেখি করি, দেখি আমি কতদূর পারবো, আমি 2 বছর টাইম নিই, যদি না পারি আবার কোথাও একটা ঢুকে যাব। তো আমার স্ত্রী সেটা আমার সঙ্গ দিয়েছিলেন, বলেছিলেন যে ঠিক আছে তুমি দেখো। তখন আমার মান্থলি অ্যাভারেজ রোজগার এসে দাঁড়ালো 2013 না 2014 সালে 2000 টাকা, এবং সেই সময়টা আমার খুব টাফ গেছে, কিন্তু আমি ওই হয় না, মানুষ যদি তার ফেরবার সব পথগুলো পুড়িয়ে দিয়ে কোথাও একটা এগোতে থাকে, সে জানে আমার এটা ছাড়া আর বিকল্প নেই, সে যেভাবে কামড়ে ধরবে, ডুবন্ত মানুষ খড়কুটো যদি জাপটে ধরে না, ওই খড়কুটো ধরেও কিন্তু সে পারে যেতে পারে। আমারও হয়েছিল তাই, আমি এমনভাবে লেখাটাকে আঁকড়ে ধরেছিলাম, লেখা আমাকে রিটার্ন দিয়েছে, এবং তারপরে যেটা হয়েছে যে আস্তে আস্তে বিভিন্ন লেখালেখির ফ্রেজগুলো খুলেছে, অমুক তমুক হেন তেন করতে করতে একটা জায়গায় পৌঁছেছি, এখন আর নিশ্চিন্তির একটা জায়গা এসছে আর কি। হ্যাঁ, এটা ঠিক যে প্রত্যেক মাসে যে রোজগার হয় তা তো নয়, আমাদের এই শিল্পীদের মতোই কোনো মাসে অনেক টাকা এলো, কোনো মাসে অনেক টাকা এলো না, এটা মেনে নিতে হবে। তাছাড়া দিব্যি আছি, সব থেকে বড় কথা আমি নিজের মতো আছি, এর থেকে ভালো থাকা আর কি হতে পারে।
1: আপনি শিবুদার মুখ দিয়ে বলিয়েছিলেন যে সমাজে এখনো অনেকে আপনার মতো বিখ্যাত মানুষকেও বলতে হয় যে তুমি কি করো।
0: আমি যদি আজকে 1500 টাকা মাইনার একটা চাকরি সেজে গুজে বাড়ি থেকে বেরোই, ডিউটি যাচ্ছে, আমাদের ওই পাড়াটা এখনো যে ডিউটি বেরোসনি, ঠিক আছে, ওই রকম টাইপের কথা তো
1: আপনাকে শুনতে হয়েছে যে তুমি,
0: আমি শুনতে হয় কিনা এখনো হয় টিল ডে,
1: মানে এত জনপ্রিয়
0: কি রে আজকে বেরোসনি, হয়তো কুটুপিসি পাশ দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, আমার লেখার ঘরটা হচ্ছে একদম জানলাটা থেকে দেখা যায় আমার গলিটা, কিরে বিনোদ আজকে বেরোসনি বলে আমি জিজ্ঞেস করলো, আরে না আজকে বেরোইনি, ব্যাস এই, কিন্তু বেরোইনি, কিন্তু কি করছি, বা কখনো বলে তোকে কালকে টিভিতে দেখলাম বা তোর অমুকটা কালকে শুনলাম, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু চাকরিটা কি করছি এটা খুব বড় ব্যাপার, এবং সেটা রেগুলার মানে শুনতে হয়েছিল, শুনতে হয় এবং শুনতে হবে, কারণ ওইটা না আমাদের একটা ভেতরে সেট আপ হয়ে রয়েছে যে চাকরি অথবা একটা দোকান বা মানে বিজনেস বা অমুক তমুক কিছু, এই যে এটাও যে করা যেতে পারে সেটা এখনো সেট আপটা তৈরি হয়নি, এবং এটার জন্য

0: তারা দায়ী নয়, কারণ আমাদের এখানে এই চাকরি বা এই যে প্রচলিত পেশাগুলোর বাইরে অন্যান্য পেশাগুলোর জন্যে যে পেশাদারিত্ব দরকার সেটা আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা লেখালেখির জগতে যারা রয়েছি, আমাদের কলেজ পাড়াটা এত বড় একটা বই পাড়া, সেখানে প্রফেশনালিজম এখনও দশমিক ভাগে পড়ে রয়েছে। পুরো ব্যাপারটা পুরোটাই বিশ্বাসের উপর চলে বা অবিশ্বাসের উপর চলে, এটা তো প্রফেশনালিজম নয়। ফলে এটা শুনতে হবে, আমি জানি, এটা নিয়েই চলতে হচ্ছে।
1: আপনি বাবার থেকে বললেন দর্শনটা পেয়েছেন, এটাও বললেন যে আপনি ডেডিকেট করেছিলেন নিজেকে যে দুবছর দেব না হলে কাজে ফিরে যাব, এবং বললেন যে নিজের রাস্তাগুলো পুড়িয়ে পুড়িয়ে এগোচ্ছেন, ফেরার রাস্তাগুলো। ঠিক এই সময়টায় কি আপনি নজরুলকে পেলেন?
0: যে কোনো বড় কিছু বা ভালো কিছু আমি পেয়েছি, একটা আঘাতের পিছনে একটা কারণ আছে। এটা আমি এখন বিশ্বাস করি যে যখন কোনো একটা দরজা বন্ধ হয় আমার সামনে, তার মানে আমি বুঝে যাই কোনো একটা দরজা খুলেছে। এটা আমি এখন দৃঢ় বিশ্বাস করি। আমি সে অর্থে আস্তিক নই, কোট আনকোট, কিন্তু এটা যদি আস্তিক্যবাদ হয় আমি সেই অর্থে আস্তিক, কারণ আমি বুঝি যে কোথাও একটা দরজা খুলেছে, সে দরজাটা খুঁজে বার করতে হবে আমাকে। আমি যখন নজরুল নিয়ে আমি কোনোদিন লিখতাম না, আমি একটি বড় হাউসে তখন রেগুলারলি লিখছি, নিয়মিত সেখান থেকে টাকা আসছে, যা হয় আমাদের এখানে, যে যেহেতু আমি সেখানটায় লিখে খুব জনপ্রিয় হয়ে যাচ্ছিলাম, একটা গ্রুপ আমাকে কোনো একটা, সেটা যে কোনো কারণে হলো, তারা আমাকে ঝপ করে একদিন একটা বদনাম দিয়ে সেখানে লেখাটা বন্ধ করে দিল, এবং আমি জাস্ট, আমার হাতে তখন টাকা পয়সা রোজগারটা শূন্য হয়ে গেল, এবং খুব মানে খুব খারাপ বদনাম যে আমি লেখা চুরি করেছি, এবং সেটা কোনো প্রমাণ নেই, কেউ প্রমাণ বার করতে পারলো না, ঠিক আছে। এবং আমি না জাস্ট বিশ্বাস করুন, এত বছর লিখবার পরে 2002-03 সাল থেকে লিখছি, 2016 সালে শেষে গিয়ে যদি আমাকে শুনতে হয় কথা, এটা আপনার কাছে প্রায় মৃত্যুর সামিল,
1: মারাত্মক
0: মারাত্মক, এবং কেউ কোনো প্রমাণ দিচ্ছে না, কিন্তু যা হয় মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে যে বিনোদের মুখে একটা কোনটা কেউ বলতে পারছে না, কিছু নেই, কিন্তু আটকিয়ে দেওয়া হলো আমাকে। আমি তখন ভাবছি যে টাকা পয়সা রোজগারটা তো বন্ধ হলোই, কিন্তু এই বদনামটা, এটাকে আমি সহ্য করবো কী করে? আমি তখন মনে আছে আমি প্রায় কয়েক মাস না আমার ঘুম হতো না, আমি উঠে ছাদে পাইচারি করতাম। ঠিক ওই সময়ে ওই রকম যখন একটা খুব খারাপ ফেজ যাচ্ছে, আমি তখন ভাবছি আমি আমার বাবার কাছ থেকে একটা জিনিস পেয়েছিলাম যে জীবনে কেউ যদি তোর কোনো ক্ষতি করে পাল্টা প্রতিশোধ নিস না, তাহলে তোর আরও ক্ষতি হবে, কারণ প্রতিশোধ জিনিসটা সবার জিনের মধ্যে থাকে না। তো ওটা আমি কোনো দিন নিতে পারিনি, আজও পারি না। হ্যাঁ, কেউ যদি খারাপ করে আমি সেখান থেকে সরে আসি, কিন্তু আমি পাল্টা ক্ষতি করবো এটা আমি পারি না করতে, কোনোদিন করিনি, চুপ করে আছি। তো আমি তখন ভাবছি এবার আমি কী করব। তখন আমি ভাবলাম যে আমি প্রতিশোধটা এইভাবেই নেব, এমন একটা লেখা লিখব, তার আগে পর্যন্ত কিচ্ছু জানি না, এমন একটা লেখা লিখব যেটা দিয়ে আমাকে চেনা যাবে। তার আগে পর্যন্ত আমি যা যা লিখছি কমার্শিয়াল উপন্যাস লিখছি, কিন্তু হ্যাঁ, যেগুলো বাজার চলতি যেরকম লেখে কমার্শিয়াল লেখকরা, কী লিখবো কী লিখবো। সেই সময়টা আমি ওই পত্রিকাতে বিভিন্ন লেখকদের জীবন নিয়ে নানা রকমের ফিচার লিখতাম, তো সব ফলে অনেক রকমের বই পেতাম। একটা বই পেয়েছিলাম নজরুল জীবনে প্রেম, নজরুলের জীবনে যে এত প্রেম ছিল, যে মানুষটাকে বিদ্রোহী কবি হিসাবে চিনি, তিনি প্রেমিক হিসাবে এত অসাধারণ, ওই যে আবিষ্কার করলাম আমার খুব ভালো লেগেছিল। তখন ভেবেছিলাম প্রেমিক নজরুল নিয়ে একটা ফিচার লিখবো, তারপর মনে হয়েছিল দূর, প্রেমিক নজরুল লিখেও কোনো লাভ হবে না, একে এত আরও বড় করে লিখতে হবে, মাথায় ছিল। ওই সময়টায় যখন ধাক্কাটা খেলাম, আমি ভাবলাম যে আমি এই মানুষটাকে নিয়ে উপন্যাস লিখব, বিশাল আকারের একটা উপন্যাস লিখব, এবং কোথাও একটা ধারাবাহিক হিসেবে লিখব, তাহলে আমার প্রেশারটা থাকবে। আমি সংবাদ প্রতিদিনের রোববার পত্রিকাতে ফোন করলাম, মানে কীরকম কানেকশানটা দেখুন, আমি একটু আগে বললাম না যে কোথাও একটা দরজা খুলে যায়, সে দরজাটা খুঁজে বার করতে হবে। কাকতালীয়ভাবে সেদিনকে আমি দরজাটা খুঁজে পেয়েছিলাম। আমি যখন তাদের ফোন করে বলছি যে আমি একটা ধারাবাহিক উপন্যাস লিখতে চাই, আমি তার আগে পর্যন্ত কোনো দিন ধারাবাহিক লিখিনি, তারা আমাকে বলছে যে আমি জাস্ট তোমাকে সামনে সপ্তাহে ফোন করতে হবে এই কারণে যে তুমি কি আমাদের পত্রিকার জন্য একটা ধারাবাহিক উপন্যাস লিখবে। কি কাকতালীয় ব্যাপারটা, হ্যাঁ, কিছু কিছু হয় না, মিরাকল। আমি বললাম হ্যাঁ আমি লিখতে রাজি। বললো কী নিয়ে লিখবে? আমি নজরুলের পুরো জীবন নিয়ে উপন্যাস লিখবো। বলে বেশ, তুমি আমাকে 4টে ব্যাংকিং পাঠিয়ে দাও, মানে 2500 করে, 10,000 শব্দ। বিশ্বাস করুন আমার হাতে তখন 3টে মাত্র বই, তাই দিয়ে এক বছরের উপন্যাস লেখার কোনো মেটেরিয়াল আমার কাছে নেই। প্রায় 15-20 দিন পেরিয়ে গেছিলো, লিখতে পারছিলাম না একটা লাইন, কারণ যে মানুষটাকে ভিজুয়ালাইজ করতে পারছি না, আমি তাকে নিয়ে লিখবো কী করে, মেটেরিয়ালই নেই হাতে। একটা রাত্রিবেলাতে মিরাকল ঘটলো, রাত্রিবেলা ভোর রাত্রে পাইচারি করছি ছাদে, আচমকা মনে হলো যেন চোখের সামনে দুখমিয়াকে দেখতে পেলাম, ওটা জাস্ট হ্যালুসিনেশন। রাত্রিবেলাতেই মানে ভোর রাত্রে নিচের ঘরে নেমে এসে প্রথম লাইনটা লিখলাম, একটু আগে ভোর নামলো, ব্যাস এই যে ভোর নামছে ওই জাস্ট ওই লাইনটা। তারপরে কিভাবে কি ঘরে লিখতে শুরু করলাম, লিখতে লিখতে আট বছর পেরিয়ে গেল।
1: একদম তিনটে বই,
0: তিনটে খণ্ড, আট বছরে।
1: আর এই যে লিখছেন, লিখতে লিখতে কখনো কেঁদে পড়েছেন, ভেঙে পড়েছেন, বা তার জীবনের সাথে এরকম একটা যদি ছোট ঘটনা?
0: মানে এইটা না, যেটা হয়েছিল আমি লিখতে লিখতে যেটা হয়েছে যে নজরুল কারোর কাছে ঈশ্বর হয়েছেন, নজরুল কারোর কাছে ভগবান হয়েছেন, নজরুল কারোর কাছে উপাস্য হয়েছেন, গুরুদেব হয়েছেন, এমনকি বাংলাদেশের একজন প্রখ্যাত নজরুল গবেষক অসাধারণ মানে প্রণম্য, তিনি নজরুলের খাদেম মনে করতেন, মানে ভৃত্য মনে করতেন নিজেকে। আমি নজরুলকে নিয়ে চর্চা করতে করতে আমি নজরুলকে নিজের বন্ধু মনে করি, তার বেশি কিচ্ছু না। ওর মানুষটাকে বন্ধু হিসেবে পাওয়ার থেকে বড় পাওয়ার কিছু হয় না। ওর সঙ্গে থাকতে থাকতে আমি যখন এই ঘরটার মধ্যে লিখতাম, ছোট্ট ঘরটার ভিতরে আমি ওর শ্বাস প্রশ্বাস টের পেতাম, ও যে ঘুরছে, ওর ঘামের গন্ধ টের পেতাম, ও হাসছে টের পেতাম, ও কাঁদছে টের পেতাম, মানে একদম জাস্ট দেখতে পেতাম। আমি এত বছর হয়ে আমার বলতে গেলে গায়ে কাঁটা দেয়, লিটারেলি বলছি। বাবা ওই চৈতন্যদেবের একটা কথা বলতে গিয়ে বলতেন, যদি হয় তার যোগ কভু না হয় বিয়োগ। এই যে একবার তার সঙ্গে যোগ হলে কখনো আর তার বিয়োগ হয় না। আমি যখন কেবাজারবাসীর লাস্ট লাইনটা অনেক রাত্রে লিখছি, মানে তৃতীয় পর্বে শেষটা, আমার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, এখনো বলতে গিয়ে আমার ঠোঁট কাঁপছে যে আমি দুঃখমিয়া আমাকে ছেড়ে চলে যাবে, আমি এবার থাকবো কী করে, যে আমি এবারে আট বছর পরে আমি যে তোমার সঙ্গে থাকলাম, এবার আমি থাকবো কী করে। তখন বাবার কথাটা মনে পড়েছিল যে একবার তোমার সঙ্গে যোগ হয়েছে মানে আর বিয়োগ হবে না। আমি এখন যেটা করি, আমার তো ধরুন দুবছর হয়ে গেল লেখা, আমার যখন ইচ্ছে হয় আমি আমার বইটাকেই বার করি, দিয়ে ওইখানটা পড়তে থাকি, বা যে কোনো একটা বই জাস্ট বইটা হাতে নিয়ে আমি আবার তাকে দেখতে পাই, ফলে তার সঙ্গে আমার যে তার থেকে আমি যে বিযুক্ত হয়েছি তা নয়। এবং আমি জানি আমার যতদিন শ্বাস প্রশ্বাস চলবে আমি কাজী নজরুল ইসলামের সঙ্গেই থাকবো। এবং আমি দেখেছি যখন এই ছোট ঘটনার কথা বলছেন, তো আমি যখন এই গ্রামোফোন কোম্পানিতে তার যে ঘরে বসে সে যে আড্ডা দিচ্ছে, আমি তার বন্ধুদের মধ্যে একজন হয়ে উঠে তাকে যেন জিজ্ঞাসা করছি। সে যখন নার্গিসের দ্বারা মানে নার্গিসের পরিবারের দ্বারা বিশ্বাসঘাতকতার একটা শিকার হয়ে সে যখন কষ্ট পেয়ে রাত্রিবেলাতে ঝড়জলে ফিরছে কাঁদতে কাঁদতে, আমি যেন ফিল করছি সেই নজরুলের সঙ্গে যেন আমি পাশে হাঁটছি ঝড়জলের কাদা। যখন সে জেলখানাতে থাকছে, সব থেকে বড় কথা যে এক বছরের জেলখানা, সেই ছোট্ট একটা 6x3 একটা ছোট্ট এইটুকু ঘরের ভেতর তাকে যখন একটা কনডেম সেলের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে, যেখানে আলো বাতাস নেই, হাতের মধ্যে ডান্ডা বেরি পড়িয়ে তাকে রেখে দিয়েছে, পিনাল ডায়েট মানে পচা মার ভাত খেতে দিচ্ছে, আমার চোখ দিয়ে জল গোটাত, যে আমাকে ভালো ভাত দিলেও মনে হতো আমি যেন পচা মার ভাত খাচ্ছি। আসলে আমি বুঝি যে এই ফিলটা বা এই গভীরতাটায় ভেতরটায় যদি আমি না ঢুকতে পারতাম, আমি এই মানুষটাকে কিন্তু তৈরি করতে পারতাম না, মানে জীবনী লেখা যায়, উপন্যাস লেখা যায় না। কারণ উপন্যাস লিখতে গেলে সে মানুষটার মতো হয়ে উঠতে হবে, সে মানুষটার বন্ধু হয়ে উঠতে হবে। কারণ আমি তো শুধু তথ্য লিখছি না, সে মানুষটার কষ্ট যন্ত্রণা আনন্দ ভালো লাগা প্রেম তার হটকারী তার সমস্ত কিছু সে তাকে রক্ত মাংসে পোট্রে করছি, সে ফলে তার সঙ্গে তার আনন্দে যেমন হেসেছি, তার দুঃখে কেঁদেছি, তার অন্যায়তে রেগেওছি, এইভাবে প্রতিটা মুহূর্তই তার সঙ্গে আমার কেটেছে বা বলা ভালো এখনো কাটে।
2: শুনলেন নান্দনিক অনুষ্ঠান, আজকের অতিথি সাহিত্যিক বিনোদ ঘোষাল, কথোপকথনে শ্রীরূপা মুখোপাধ্যায়। আজ ছিল প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন বলে দেব আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। আজ রবিবার 13ই সেপ্টেম্বর। চোখ ধাঁধানো প্রাসাদী হোক বা

0: অট্টালিকা, এমনকি ভবন, সদন, নিকেতন, ধাম কিংবা বাসা, যে রূপে বা যে নামেই অভিহিত করা হোক না কেন, একটি বাড়ির বিভিন্ন রূপকে ঘরে পরিণত করতে অবশ্য প্রয়োজনীয় হল সুখী সংসার বা সুখী গৃহকোণ, সর্বোপরি সাংসারিক শান্তি ও ভালোবাসা, যা মাটির গৃহেও স্বর্গ রচনা করে। কেউ কেউ আবার ঘর ছাড়া হয়ে পথে পথে ঘুরে এই পৃথিবীটাকেই করে তোলেন তাঁদের ঘর। বিভিন্ন আধুনিক গান ও বাংলা ছবির গানের সুরে নানাভাবে ধ্বনিত হয়েছে ঘরের কথা। আজ হারানো দিনের গান অনুষ্ঠানের গানের ঘরে ঘরের গান শোনাতে আকাশবাণী মৈত্রীর ঘরে অর্থাৎ স্টুডিওতে থাকব আমি অরিজিৎ ঘোষ। শুনতে ভুলবেন না আজ ভারতীয় সময় ঠিক রাত ১১টায় এবং বাংলাদেশ সময় ঠিক রাত ১১:৩০ আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনার প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ, প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় ৭:১৫ বাংলাদেশ সময় ৭:৪৫ বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান, ৫৯৪ kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল ৮:৩০ বাংলাদেশ সময় ৯:০০ কলকাতার ডায়েরি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, ৫৯৪ kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল ৮:৩০ বাংলাদেশ সময় ৯:০০
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন ২০০-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
0: আকাশবাণী মৈত্রী, শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন, মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ kHz, স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত ৮:১৫ হয়ে ১৬ সেকেন্ড, বাংলাদেশ সময় রাত ৮:৪৫ হয়ে ২২ সেকেন্ড। এখন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, প্রথম গান পরশ পাথর ব্যান্ডের গাওয়া।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পরবর্তী ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

অতুল প্রসাদের গান শুনলেন শিল্পী শ্রাবণী সেন। জীবনে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সৎভাবে সেই লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করা ও সবশেষে সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর মতো পরম প্রাপ্তি আর কিছুই হয় না। পিতা মাতা, গুরুজনেরা, শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ আমাদের যারা অগ্রজ বা গুরু, এরা সকলেই আমাদের শুভাশিস প্রদান করেন, যেন আমরা আমাদের পরম প্রাপ্তিকে লাভ করতে পারি।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সাগর সেনের কণ্ঠে। জীবনের সকল প্রাপ্তি তথা পরম প্রাপ্তির জন্য চাই পরমেশ্বরের আশীর্বাদ। সেই পরম শক্তিমান ও পরম দয়াময়ের মঙ্গল আশীষের বলেই ঘটে আমাদের পরম প্রাপ্তি, আমাদের যা কিছু চাওয়া আর যা কিছু পাওয়া, বিশেষ করে পরম পাওয়া। তা সব কিছুই উজাড় করে দেন সেই পরম করুণাময় ঈশ্বর।

রজনীকান্তের গান শুনলেন মান্নাদের কণ্ঠে। এই সঙ্গেই শেষ হল কথায় গানে। অনুষ্ঠান কেমন লাগলো জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। চোখ ধাঁধানো প্রাসাদী হোক বা অট্টালিকা, এমনকি ভবন, সদন, নিকেতন, ধাম কিংবা বাসা, যে রূপে বা যে নামেই অভিহিত করা হোক না কেন, একটি বাড়ির বিভিন্ন রূপকে ঘরে পরিণত করতে অবশ্য প্রয়োজনীয় হল সুখী সংসার বা সুখী গৃহকোণ, সর্বোপরি সাংসারিক শান্তি ও ভালোবাসা, যা মাটির গৃহেও স্বর্গ রচনা করে। কেউ কেউ আবার ঘর ছাড়া হয়ে পথে পথে ঘুরে এই পৃথিবীটাকেই করে তোলেন তাঁদের ঘর। বিভিন্ন আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের সুরে নানাভাবে ধ্বনিত হয়েছে ঘরের কথা। আজ হারানো দিনের গান অনুষ্ঠানের গানের ঘরে ঘরের গান শোনাতে আকাশবাণী মৈত্রীর ঘরে, অর্থাৎ স্টুডিওতে থাকব আমি, অরিজিৎ ঘোষ। শুনলেন আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে।

0: আকাশবাণী মৈত্রী দেশ বিদেশের খবর বিশ্ব পরিক্রমা নিয়ে আপনাদের সঙ্গে সঞ্জয় দত্ত। আমার সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনাম, নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি, সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিশা দেখাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: শিখর সম্মেলনের ফাঁকে কাজাখস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া ও

0: উগান্ডার রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর।
1: ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের হামলা, উদ্ধার 13 জন ভারতীয় নাবিক, নিখোঁজ আরও একজন, কড়া নিন্দা ভারতের।
0: যুদ্ধ থামাতে ইরান চুক্তিতে পৌঁছতে আগ্রহী বলে আবারও দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান কখনোই মাথা নত করবে না বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
1: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে সমঝোতা ইরান ও ওমানের মধ্যে।
0: সৌদি আরবে গ্যাস

0: মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা।
1: জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল, অভিনন্দন প্রধানমন্ত্রীর।
0: আসছে বিস্তারিত খবরে। আজ প্রথমেই দেশের খবর। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ শেষ হয়েছে। দুদিনের এই শীর্ষ সম্মেলনের শেষ দিনের সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিশা দেখাবে। বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অপরিহার্য। এজন্য যথাযথ প্রতিনিধিত্ব, প্রতিক্রিয়া ও আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়িত করতে হবে, যাতে সমাজের প্রান্তিক মানুষের কাছেও তার সুফল পৌঁছয়। ব্রিক্স কাঠামোকে শুধুমাত্র নথি ও ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে তার সুফল পৌঁছে দিতে সদস্য দেশগুলিকে একযোগে কাজ করতে হবে।
2: বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহিঁ কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রেসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যায়। न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
1: प्रधानमंत्री बोलें, ब्रिक्स শুধু কয়েকটি দেশের জোট নয়, বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করার একটি সমন্বিত ব্যবস্থা। গত দুদিনের আলোচনায় বিশ্বাসকে আরো দৃঢ় করেছে।
2: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বাড়তি রিলেভেন্স, ওপেননেস और इंक्लूसिवनेस का प्रमाण है। पिछले दो दिनों की हमारी चर्चाओं ने हमारा विश्वास और मजबूत किया है कि ब्रिक्स केवल देशों का समूह नहीं, सॉल्यूशंस का एक इकोसिस्टम है।
0: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্সের মধ্যে তৈরি সমাধানের সুফল শুধুমাত্র সদস্য দেশগুলির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। উন্নয়নশীল দেশগুলির প্রয়োজন অনুযায়ী এই সমাধানগুলিকে ব্যবহারযোগ্য ও সহজলভ্য করে তুলতে হবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলির কাছে ব্রিক্সের গ্রহণযোগ্যতা বেড়েছে, কারণ এই মঞ্চে তাদের বক্তব্য গুরুত্ব পায় এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হয়। ব্রিক্সের শক্তি তার বৈচিত্র্য ও সহযোগিতার মধ্যেই নিহিত।
2: बढ़ा है क्योंकि ब्रिक्स में उनकी आवाज सुनी जाती है, उनके अनुभव का सम्मान होता है और सॉल्यूशन उनके लिए ही नहीं, उनके साथ मिलकर बनाए जाते हैं। ब्रिक्स की शक्ति हमारी डाइवर्सिटी और कोऑपरेशन में है। वी मे बी रूटेड इन डिफरेंट रियलिटीज बट टुगेदर वी राइज थ्रू कोऑपरेशन एंड ब्लॉसम फॉर ह्यूमैनिटी।
1: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স লজিস্টিক সাপ্লাই চেন কোঅপারেশন ফ্রেমওয়ার্ক সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও সংকট সহনশীল করে তুলতে সাহায্য করবে। উদ্ভাবনের ক্ষেত্রে ব্রিক্স ইনকিউবেটর নেটওয়ার্ক স্টার্টআপ ও ইনকিউবেটরগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করবে। উদ্ভাবনী ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানকে উৎসাহ দিতে ভারত ব্রিক্স স্টার্টআপ ইনোভেশন ফান্ড গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এছাড়া ব্রিক্স নেটওয়ার্ক অন ডিজিটাল এগ্রিকালচারের মাধ্যমে কৃষকদের বাস্তব প্রয়োজনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, জিও স্পেশাল প্রযুক্তি এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে যুক্ত করে নতুন সুযোগ তৈরি করা হবে।
2: ইনোভেশন কে অন্তর্গত ব্রিক্স ইনকিউবেটর নেটওয়ার্ক হামারে স্টার্টআপ আর ইনকিউবেটরস কো আপস মে জোড়েগা। ইনোভেটিভ আর স্কেলেবল সলিউশনস কো বাড়াওয়া দেনে কে লিয়ে হামনে ব্রিক্স স্টার্টআপ ইনোভেশন ফান্ড কা প্রস্তাব রাখা হ্যায়। ব্রিক্স নেটওয়ার্ক অন ডিজিটাল এগ্রিকালচার কিষানো কে লিয়ে নই সম্ভাবনায় তৈয়ার করেগা। ইসকে মাধ্যম সে এআই, জিও স্পেশাল টেকনোলজি আর ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার কো কিষানো কি বাস্তবিক আবশ্যকতাও কে সাথ জোড়া যায়েগা।
0: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীর সহনশীলতা ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহামারী, জলবায়ুজনিত বিপর্যয় এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের ঘটনা দেখিয়ে দিয়েছে যে আজকের পরস্পর নির্ভরশীল বিশ্বে কোনো সংকটই শুধুমাত্র একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স সমন্বিত আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে তিনি জানান। দুর্যোগ মোকাবিলার জন্য আগাম সতর্কীকরণ তথ্য সংক্রান্ত নির্দেশিকাও তৈরি হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
2: আজ কে ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নহি রহতা। ইসলিয়ে হামনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়াহনে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিয়ো কো সময় রতে পহচাননা, উনকে লিয়ে তৈয়ার

0: रहना और तुरंत कार्रवाई करना भी उतना ही आवश्यक है। इसी सोच के साथ इन्फेक्शियस डिजीज के प्रिवेंशन और रिस्पांस के लिए ब्रिक्स इंटीग्रेटेड अर्ली वार्निंग सिस्टम पर सहमति बनी है। डिजास्टर मैनेजमेंट के लिए अर्ली वार्निंग डेटा इंटीग्रेशन गाइडलाइंस तैयार की गई है।
1: প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, প্রযুক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের অপব্যবহার বা কৌশলগতভাবে ব্যবহারকে অস্ত্র হিসেবে কাজে লাগানো ভবিষ্যতে উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার উপর ব্রিক্স দেশগুলি জোর দিয়েছে বলেও তিনি জানান।
0: টেকনোলজি আর ক্রিটিক্যাল মিনারেলস কা ওয়েপনাইজেশন হামারি সাঝা প্রগতি মে বাধা বন সকতা হ্যায়। ইসলিয়ে হামনে টেকনোলজি কে অ্যাডপশন মে ইনক্লুসিভিটি পর বল দিয়া হ্যায়।
2: নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজাখস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া এবং উগান্ডার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েভের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি সাম্প্রতিক বছরগুলিতে দুদেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, যোগাযোগ, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, উদীয়মান প্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই নেতা আলোচনা করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন তারা। দুই নেতা পারস্পরিক স্বার্থে এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে দুদেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা এল সিসির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, তাদের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারত মিশর অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব আরও জোরালো করে যাবে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোর আন্তরিকতা, ইতিবাচক মনোভাব এবং আশাবাদী মানসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
1: ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বর্তমান আসিয়ান চেয়ার হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানান। দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ, মহাকাশ, রেল পরিকাঠামো, আর্থিক প্রযুক্তি, শিক্ষা, পর্যটন, বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন এবং দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে তাঁরা একমত হন। বিপর্যয় মোকাবিলা পরিকাঠামোকে আরও সহনশীল করে তুলতে গঠিত কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারে ফিলিপিন্সের যোগদানের সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী স্বাগত জানান। পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন দুই নেতা এবং কৌশলগত অংশীদারিত্বের সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভারত দক্ষিণ আফ্রিকা কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। ভারত সাকু বাণিজ্য চুক্তি, খনন ও গুরুত্বপূর্ণ খনিজ, পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল পাবলিক পরিকাঠামো, উদীয়মান প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের অংশীদারিত্বের শিকড় ইতিহাসে গভীরভাবে প্রথিত হলেও এর লক্ষ্য ভবিষ্যতের দিকে। আফ্রিকার অগ্রগতি, উন্নয়নশীল দেশগুলির অগ্রাধিকার এবং আরও ভারসাম্যপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ে তুলতে ভারত ও দক্ষিণ আফ্রিকা ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে তিনি জানান।
2: বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এন্দাশিমিয়ারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আফ্রিকান ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য বুরুন্ডিকে অভিনন্দন জানান। উন্নয়নমূলক সহযোগিতা, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, যুব সমাজের দক্ষতা উন্নয়ন, কৃষি এবং পরিচ্ছন্ন জ্বালানি ক্ষেত্রে ভারত বুরুন্ডির সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে দুই নেতা আলোচনা করেন। নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাসিম শেত্তিমার সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই নেতা ভারত নাইজেরিয়ার বহুমুখী সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জ্বালানি, কৃষি, স্বাস্থ্য পরিষেবা এবং ডিজিটাল প্রযুক্তি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ভারত নাইজেরিয়া কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। উন্নয়নশীল দেশগুলির অগ্রাধিকার ও উদ্বেগ সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও মত বিনিময় করেন দুই নেতা। বহুপাক্ষিক মঞ্চগুলিতে সহযোগিতা আরও জোরদার করা এবং আরও প্রতিনিধিত্বশীল, অন্তর্ভুক্তিমূলক ও বহুমেরুকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার উপর তারা গুরুত্ব দেন। উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা রোজ অ্যাপেল আলুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রযুক্তিগত অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সহায়তা এবং বেসরকারি ক্ষেত্রের সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক ক্ষেত্রগুলিতে দুদেশের সহযোগিতা আরও বাড়ানোর ওপর তিনি জোর দেন। দুই নেতা বলেন, ভারত ও উগান্ডার মধ্যে মানুষের দৃঢ় যোগাযোগ দুদেশের অংশীদারিত্বের এক শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করে চলেছে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ভিয়েতনাম এবং চীনের রাষ্ট্রনায়কদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শুক্রবার রাশিয়া এবং ইরানের নেতাদের পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী।
1: তৃণমূলের প্রতি কার দখলে থাকবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের মধ্যে টানাপোড়েনের মধ্যেই আজ পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দেকে। অন্যদিকে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী। ইতিমধ্যে এই দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বাম ও কংগ্রেস। নন্দীগ্রামে সিপিআই প্রতীকে প্রার্থী হয়েছেন শান্তিগিরি, কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। অন্যদিকে রেজিনগরে বাবার ছেড়ে যাওয়া আসনে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকে লড়ছেন হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ। কংগ্রেসের হয়ে লড়বেন মোহাম্মদ আবদুল্লাই কাফি। বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সৈয়দ আসাদ আলী। এই দুই আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। দুটি আসনে ভোট নেওয়া হবে 6 অক্টোবর। বাংলার দুই আসনের পাশাপাশি অসমের নগাঁও বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই আসনেও প্রার্থী দিয়েছে মমতার দল। নগাঁওয়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী হয়েছেন আব্দুল সালাম।
2: পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের ডেঙ্গুর জন্য এলাইজা টেস্ট হয়েছে। এবছর মোট আক্রান্তের সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে। স্বাস্থ্য দপ্তর আগেই ডেঙ্গুর উপসর্গ থাকা রোগীদের রক্ত পরীক্ষার সংখ্যা বাড়ানোর উপর নির্দেশ দিয়েছিল। দপ্তরের বুলেটিন অনুযায়ী গত শুক্রবার পর্যন্ত 6,826 জনের রক্ত পরীক্ষা হয়েছে। 216 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে ডেঙ্গু পজিটিভ রোগীর সংখ্যা 149।
1: বিহারে বন্যা কবলিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ উদ্ধার কাজ চলছে। রাজ্যের 15টি জেলার 48 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 13টি ত্রাণ শিবিরে 12,000েরও বেশি মানুষকে আশ্রয়, খাবার এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রত্নেশ সদা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে 7,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ত্রাণ ও উদ্ধার কাজে এসডিআরএফের 27টি এবং এনডিআরএফের 10টি দল মোতায়েন রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। সুলতানগঞ্জে গঙ্গার জলস্তর কমছে, তবে একাধিক জায়গায় কোশি, বুড়িকণ্ডক, গঙ্গা, পুনপুন, বাগমতি এবং খাগড়া নদী এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। বাল্মীকিনগর ব্যারেজে গণ্ডক নদীর জলস্তর বাড়ছে। বীরপুর ব্যারেজে কোশি জলস্তর স্থিতিশীল রয়েছে। ইন্দ্রপুরী ব্যারেজে সোন নদীর জলস্তর কমছে।
2: এবার বিদেশের খবর। ওমানের উপকূলের কাছে আজ বাণিজ্যিক জাহাজ এমটিই গাইয়াতে হামলার তীব্র নিন্দা করেছে ভারত। এক বিবৃতিতে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাবিকের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। দূতাবাস জানিয়েছে, পরিস্থিতির ওপর তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং নিখোঁজ ভারতীয় নাবিকের সন্ধান ও উদ্ধার অভিযানে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ভারত অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে, পাশাপাশি ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়েছে। ভারত বলেছে, বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্যের প্রবাহ যত দ্রুত সম্ভব পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে।
1: যুদ্ধ থামাতে ইরান চুক্তিতে পৌঁছতে আগ্রহী বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ফের দাবি করেছেন। তিনি আরও বলেছেন, আমেরিকায় মধ্যবর্তী নির্বাচনের আগেই কিংবা ঠিক পরপরই এই সংঘাতের অবসান ঘটতে পারে। ট্রাম্প এও জানান যে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো ইরানের সঙ্গে আলোচনা করবে কিনা তা নিয়ে তাঁর কোনো মাথা ব্যথা নেই। হরমুজ প্রণালী ও পশ্চিম এশিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে ওমানে ইরান ও সংশ্লিষ্ট দেশগুলির বৈঠকের ঠিক আগের দিন ট্রাম্প এই মন্তব্য করলেন।

0: এদিকে মার্কিন চাপের কাছে মাথা নত করার কোনো প্রশ্ন নেই বলে আবারও জানিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্রিক্স সম্মেলন উপলক্ষে নতুন দিল্লি সফররত পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্পের কথাবার্তায় ধারাবাহিকতা বলে কিছুই নেই।
1: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন প্রবেশ ও প্রস্থান পরিসরের বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। ওমানে উপসাগরীয় দেশগুলির বিদেশমন্ত্রীদের আসন্ন বৈঠকে এ সংক্রান্ত পরিকল্পনা পেশ করতে চলেছে তারা। নতুন পরিকল্পনা অনুযায়ী উপসাগরে প্রবেশের পরিসর পুরোপুরি থাকবে ইরানের জলসীমার মধ্যে, প্রস্থানের পরিসরেরও অনেকটাই থাকবে তেহরানের জলসীমার মধ্যেই। এই ব্যবস্থাপনা চালু হয়ে গেলে হরমুজ প্রণালীর দক্ষিণ প্রান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান ও ওমান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আবার প্রণালীর দক্ষিণ প্রান্তটিকেই খোলা রাখতে চায়। ইরানের আধিকারিকরা জানিয়েছেন, ওমানের সঙ্গে তাদের বোঝাপড়ার অর্থ এই নয় যে হরমুজ প্রণালী পুরোপুরি চালু হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া 7টি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওই জলপথ বন্ধই থাকবে বলে স্পষ্ট করে দিয়েছেন তারা।
0: সৌদি আরবের পূর্ব পশ্চিম গ্যাস পাইপলাইনে ড্রোন হামলার তদন্তের পর ইরাকি কর্তৃপক্ষ মাইসান প্রদেশে মিলিটারি অপারেশনস বিভাগের কমান্ডারকে বরখাস্ত করেছে। ইরান সীমান্তে সালামচে চৌকিও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সৌদি আরবের তরফে আগেই দাবি করা হয়েছিল যে এই ড্রোন হামলা হয়েছে ইরাকি ভূখণ্ড থেকে, তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার পরিবর্তে ইরাকের সরকারের উপরেই বিষয়টি ছেড়ে দিয়েছে রিয়াদ। এদিকে ইয়েমেনে সৌদি আরব গত 48 ঘণ্টায় 100 বেশি বিমান হামলা চালিয়েছে বলে হুথি গোষ্ঠীর দাবি। ওই দেশের লোহিত সাগর উপকূলবর্তী এলাকার অনেকটাই দখল করে নিয়েছে তারা। এই বিরোধ মেটাতে কূটনৈতিক সক্রিয়তাও শুরু হয়েছে। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন জায়েদ আল নাহিয়ানের কথা হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত মেটাতে ইরান এবং উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের মধ্যে সোমবার ওমানে বৈঠক হওয়ার কথা। হরমুজ প্রণালীর পরিস্থিতি নিয়েও সেখানে আলোচনা হতে পারে। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে ধারাবাহিক বিঘ্নের পাশাপাশি ইয়েমেনে হুথি গোষ্ঠীর তৎপরতা এবং সৌদি আরবের গ্যাস পাইপলাইনে হামলা সারা বিশ্বের জ্বালানি সরবরাহ ঘিরে উদ্বেগ আরও বাড়িয়েছে। ইয়েমেনে নতুন অশান্তির জেরে বাবেল মান্ডেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই জলপথ ভারত ও ইউরোপের জ্বালানি আদান প্রদানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ।
1: সুইডেনে 349 সদস্য বিশিষ্ট সংসদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনের ফলাফলে নির্ধারণ করবে প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকবেন নাকি প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থী বিরোধী জোট ক্ষমতায় ফিরবে। তিন দলীয় মধ্য ডানপন্থী জোটের মডারেট পার্টির নেতা ক্রিস্টারসন 2022 সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। অন্যদিকে সোশ্যাল ডেমোক্র্যাটদের নেত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসন 2021 থেকে 2022 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সোশ্যাল ডেমোক্র্যাটরা সুইডেনের বৃহত্তম দল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের অধিকাংশ তারাই সুইডেনের রাজনীতিতে প্রভাবশালী পক্ষ। উগ্র ডানপন্থী মতাদর্শের দল সুইডেন ডেমোক্র্যাটস নির্বাচনে কেমন ফল করে সেদিকেও সকলের নজর রয়েছে। 2024 সালে ন্যাটোতে যোগ দেওয়া সুইডেনের জনসংখ্যা প্রায় 1.6 কোটি, ভোটারের সংখ্যা 80 লক্ষের বেশি।
0: কসোভো সংসদে ভোটাভুটিতে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এলবেন কুর্তি। 120 সদস্যের সংসদে তাঁর পক্ষে ভোট পড়েছে 62টি, তবে আইন প্রণেতারা রাষ্ট্রপতি পদে কাউকে বেছে নিতে পারেননি, ফলে সেদেশে আরও একবার মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 7 জুনের ভোটাভুটিতে কুর্তির দল 53টি আসন পায়, যা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার তুলনায় কম, তবে পরে আরও 9 জন সাংসদের সমর্থন লাভ করতে সমর্থ হয়েছেন তিনি।
1: চিলির একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দেশের প্রেসিডেন্ট জোসে অ্যান্টনিও কাস্ট ওই দেশের সবকটি নার্সিংহোমে অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, চিলির রাজধানী সান্তিয়াগোর 640 কিলোমিটার দক্ষিণে এল এডেন শহরে গতকাল একটি নার্সিংহোমে আগুন লাগার ঘটনায় 16 জন প্রাণ হারিয়েছেন। এদের সকলেই বয়সে প্রবীণ, 10 জন হাসপাতালে চিকিৎসাধীন।
0: কঙ্গো সাধারণতন্ত্রে ইবোলার তাণ্ডব কিছুটা কমেছে বলে ওই দেশের সরকার দাবি করেছে। গত মে মাস থেকে ওই দেশে এখনও পর্যন্ত 3,398 জন প্রাণ হারিয়েছেন। 2014 থেকে 2016 পশ্চিম এশিয়ার পরে সারা বিশ্বে ইবোলা সংক্রমণ কখনও এত ভয়াবহ আকার নেয়নি।
1: ইন্দোনেশিয়া উপকূল সংলগ্ন জাভা সমুদ্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ার একটি ফেরি ডুবে যাওয়ায় অন্তত 6 জন প্রাণ হারিয়েছেন, 130 জন আরোহী এখনও নিখোঁজ, 107 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
0: এবার খেলার খবর। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সন্ধ্যায় 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 157 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। আফগানিস্তান নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 156 রান করে। শেষ পাওয়া খবরে ভারত 2 ওভার 1 বলে 1 উইকেট হারিয়ে 18 রান করেছে।
1: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 184 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 183 রান করে।
0: হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করেছে। আজ বিকেলে মোকিতে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024 পর ভারত আবারও জুনিয়র এশিয়া হকি কাপে চ্যাম্পিয়ন হল। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ জুনিয়র দলও জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে ভারতের হয়ে অজিত যাদব, আনমোল লেক্কা, প্রদীপ সিং এবং আশু মৌর্য গোল করেছেন। কোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন লি মিনঘক। এই নিয়ে টানা চতুর্থবার পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতা জিতে ভারত নয়া নজির তৈরি করেছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার জন্য ভারতের জুনিয়র মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দলের এই সাফল্য খেলোয়াড়দের প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। প্রধানমন্ত্রী ভারতের জুনিয়র পুরুষ হকি দলকেও এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এটি তরুণ খেলোয়াড়দের বিপুল প্রতিভারই প্রমাণ।
0: এবার দৃষ্টিকোণ। বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

0: বিংশ শতাব্দীতে যে কজনের সাহিত্য সীমানার ভেদাভেদ ভুলিয়ে আপামর বাঙালিকে মুগ্ধ করেছে, সমৃদ্ধ পুষ্ট করেছে ভাষা ও সংস্কৃতিকে, সৈয়দ মুস্তাফা আলী তাঁদের মধ্যে অন্যতম। তার গল্প বলার ভঙ্গি, মেজাজ, শৈলী, তার ঐশ্বর্য অননুকরণীয়। তিনি পরিশীলিত ভাষার চর্চাকারী। রবীন্দ্রনাথের ভাষা তিনি কণ্ঠে তুলে নিয়েছেন অনেক সাধনায়। তার অধিকারে ছিল তার ভাষার অহংকারী সব নির্মাণ এবং ভাষার লিখিত রূপের মেধাবী প্রকাশ। তার কণ্ঠে রবীন্দ্রনাথের কবিতা যেন মূর্ত হয়ে ওঠে।
1: ঘরের খবর পাইনি কিছুই, গুজব শুনি নাকি, পুলিশ সেটায় লাগায় হাঁকা হাঁকি, শুনছি নাকি বাংলাদেশের গান হাসি সব ঠেলে, কুলুপ দিয়ে করছে আটক আলিপুরের জেলে, হিমালয়ের যোগেশ্বরের রোষের কথা জানি, অনঙ্গেরে জ্বালিয়েছিলেন চোখের আগুন হানি, এবার নাকি সেই ভূতরে কলির ভূদেব যারা, বাংলাদেশের যৌবনেরে জ্বালিয়ে করবে সারা, সিমলে নাকি দারুণ গরম, শুনছেন দার্জিলিং এ নকল শিবের তাণ্ডবে আজ পুলিশ বাজায় সিঙে, জানি তুমি বলবে আমায় থামো একটুখানি, বেনুবিনার লগ্ন এ নয় শিকল ঝমঝমানি, শুনে আমি রাখবো মনে করোনা সেই ভয়, সময় আমার আছে বলেই এখন সময় নয়, বারে বারে সহস্রবার হয়েছে এই খেলা, নতুন রাখু ভাবে তবু হবে না মোর বেলা।
0: পরবাস তাকে শিখিয়েছে মানুষকে পড়তে, সহনশীল হতে এবং কৌতুক ও রসবোধের অস্ত্রটিকে সার্থকভাবে প্রয়োগ করতে। পায়ের নিচে তাঁর সর্ষে ছিল ছোটবেলা থেকেই। শান্তিনিকেতনে এসে তিনি জাতীয়তার একটা পাঠ পেয়েছেন। তাঁর প্রিয় কবি রবীন্দ্রনাথকে নিয়ে তিনি বলছেন,
2: রবীন্দ্রনাথ সম্বন্ধে সাধারণ লোকের ধারণা, বড় লোকের ছেলে ছিলেন, জমিদারি ছিল।

0: টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু তিনি যে কতখানি শোক পেয়েছিলেন সেটা সাধারণের সন্ধান বড় একটা নেয় না। এবং এই যে মিসলিড করেছেন তিনি স্বয়ং বৃদ্ধ বয়সে মারা যাওয়ার কিছুদিন পূর্বে তিনি সভ্যতার সংকট নাম দিয়ে একটি প্রবন্ধ লেখেন। কোন এক ইংরেজ মিস মেও না, এটা পরবর্তীকালের কথা, কংগ্রেসকে গান্ধীজিকে এদের নিয়ে কড়া কড়া মন্তব্য প্রকাশ করেছিল। এরা তখন জেলে ছিলেন, কাজী রবীন্দ্রনাথ তখন যেটা লিখলেন বলা উচিত ডিকটেট করলেন, কারণ তখন লেখবার ক্ষমতা তার বিশেষ ছিল না। তাতে তিনি ইংরেজকে এসন চুটিয়ে গালাগাল দিলেন যে শেষটায় একজন ভীত হয়ে বললে, গুরুদেব এটা কি ছাপানো ঠিক হবে যদি ইংরেজ গোলমাল করে? ওরা ধরে টরে নিয়ে জেলে পুরে দেয়। রবীন্দ্রনাথ তখন বললেন, দেখ আমি প্রিন্স দ্বারকানাথ টেগোরের নাতি, আমার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, ধর্ম সংস্কার করেছি, আমি বিশ্বকবি, নোবেল প্রাইজ পেয়েছি, দেশ বিদেশে সম্মান পেয়েছি, এখন যদি ইংরেজ আমাকে জেলে পড়ে আর আমি সেখানে মরে যাই, মরবো নিশ্চয়ই, তখন কি হবে? মার্টার হয়ে মরব, বুঝলি? এতগুলো সম্মানের ওপরে গ্রেট পোয়েট দেন ফাস্ট ওয়ে ইজ এ মার্টার ইন এ টাইনি সেল অফ এ।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের সমাপ্তি, সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিশা দেখাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
2: শিখর সম্মেলনের ফাঁকে কাজাকস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া ও উগান্ডার রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর।
1: ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, উদ্ধার 13 জন ভারতীয় নাবিক, নিখোঁজ আরও একজন, কড়া নিন্দা ভারতের।
2: যুদ্ধ থামাতে ইরান চুক্তিতে পৌঁছতে আগ্রহী বলে আবারও দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ইরান কখনোই মাথা নত করবে না বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
1: হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে সমঝোতা ইরান ও ওমানের মধ্যে।
2: সৌদি আরবে গ্যাস পাইপলাইনে ড্রোন হামলার তদন্তে নেমে মাইসান প্রদেশের সামরিক কর্তাকে বরখাস্ত করল ইরাক।
1: টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তান ভারতের সামনে জয়ের জন্য 157 রানের লক্ষ্য রেখেছে। দুবাইতে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 184 রানের লক্ষ্য রেখেছে ভারত।
2: জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল, অভিনন্দন প্রধানমন্ত্রীর।
1: বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
2: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুদিত আমার ভারতের স্মৃতি ওটেন। ওটেন সাহেবের লেখা এই বইয়ের অনুবাদ, সে সম্পর্কে আলোচনা এই গ্রন্থের পরিচয় করাচ্ছেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়।
1: এক ইংরেজের ভারতের স্মৃতি। এডওয়ার্ড ফার্লে ওটেনকে মনে পড়ে? এই প্রশ্ন শুনেই বলবেন মনে আবার পড়বে না সেই যে সুভাষচন্দ্র বসুর সঙ্গে সংঘাত, প্রেসিডেন্সি কলেজে ওটেন সাহেবের সঙ্গে ছাত্রদের সংঘাতের জন্যই তো সুভাষচন্দ্রকে কলেজ থেকে বিতাড়িত হতে হয়েছিল। আর ওই ওটেনকাণ্ডের পরেই তো সুভাষচন্দ্র ভর্তি হয়েছিলেন স্কটিশ চার্চ কলেজে। সেই ঘটনা ঘটেছিল 1916 সালে। এত বছর পরে এ কথা বলতে গিয়ে মনে হচ্ছে ওটেনকে আমরা ভারতীয়রা মনে রেখেছি সুভাষচন্দ্রের সঙ্গে তার সংঘাতের কারণে। কিন্তু ওটেন কিভাবে ভারতকে মনে রেখেছিলেন সে কথা জানার উপায়ই বা কি? সত্যি যদি আমরা ওটেনকে চিনতে চাই, ওটেন সম্পর্কে জানতে চাই, তাহলে তার উপায় কিন্তু আছে, আর সেই উপায় করে দিয়ে গেছেন স্বয়ং ওটেন সাহেব। তিনি লিখে গেছেন তার ভারতের স্মৃতি। সে বইয়ের খবর কারুর কারুর জানা থাকলেও দুর্লভতার কারণে তা পড়া সহজ ছিল না। সেই সুযোগটাই মিলেছে সাম্প্রতিককালে। ওটেনের ভারতবাসের স্মৃতি নিয়ে লেখা বইটা বের হয়েছে। বাংলা ভাষীদের কাছে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, তা হল ওটেনের বইটা বের হয়েছে বাংলা ভাষায়। সাধু বাংলায় বইটি অনুবাদ করেছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ওটেন তার ভারতবাসের জীবনকে তিনটে পর্বে ভাগ করেছেন। প্রথম পর্ব কলকাতার প্রেসিডেন্সি কলেজকে ঘিরে, 1909-এর 18ই অক্টোবর থেকে 1916-এর 15ই সেপ্টেম্বর পর্যন্ত তিনি ছিলেন সেখানে, ছিলেন ইতিহাসের শিক্ষক। 1916-এর 16ই সেপ্টেম্বর চলে যান পাঞ্জাবে, যোগ দেন ব্রিটিশ রাজের অশ্বারোহী বাহিনী প্রভিন্স হর্সে, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে জলন্ধরে এবং সেন্ট্রাল প্রভিন্সের সাগর স্টাফ ট্রেনিং কলেজে। তৃতীয় পর্বের সময়সীমা 1919-1930, তার মধ্যে শেষের 2 বছর তিনি ছুটিতে ছিলেন। আর এই পর্বে তিনি অনেক দায়িত্ব সামলেছিলেন। ভারতীয় শিক্ষা দপ্তরের অধীনে নানান পদে কাজ করেছিলেন ওটেন। ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষা দপ্তরের সহনির্দেশক এবং পরে নির্দেশক। হয়েছিলেন বাংলার আইনসভার পরিষদের সদস্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট এবং সিন্ডিকেটের সদস্য। আবার সেনাবাহিনীর পদও ছিল। পাঞ্জাবের অভিজ্ঞতার ধারাবাহিকতায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2nd অক্সিলিয়ারি ব্যাটালিয়নের মেজর। কাজেই এই বইয়ের পাতা উল্টোলে আমাদের মনের মধ্যে থাকা অনেক প্রশ্নের উত্তর মিলবে। সত্যি তো, ওটেনকাণ্ডের পরে সুভাষচন্দ্রের কি হল তা তো আমরা সবাই জানি, কিন্তু ওটেন তারপরে কি করলেন? তিনি কতদিন ছিলেন প্রেসিডেন্সি কলেজে? প্রেসিডেন্সি কলেজের কোন স্মৃতি তার মনের মধ্যে রয়ে গিয়েছিল? তিনি লিখেছেন কলেজের কমন রুমটা ছিল বেশ প্রাণবন্ত, বিজ্ঞানের শিক্ষকদের খুব একটা দেখা যেত না সেখানে। ডক্টর ইপি হ্যারিসন, জগদীশচন্দ্র বসু, পরে স্যার জগদীশচন্দ্র বসু FRS এবং স্যার PC রায় রসায়নের অধ্যাপক এবং অন্যরা বেশিরভাগই তাঁদের ল্যাবরেটরিতেই কাটাতে পছন্দ করতেন। কিন্তু আমরা আর্টসের লোকেরা কমন রুমে প্রায় সব বিষয়ে তুমুল আলোচনা করতাম। প্রায়শই দর্শনের অধ্যাপক ডক্টর আদিত্যনাথ মুখার্জির সঙ্গে কথা হতো। প্রফুল্লচন্দ্র ঘোষকে মনে আছে আমার দেখা সবচেয়ে বহির্মুখী ভারতীয়। উনি ইংরেজি পড়াতেন, সামান্য সরসতার ছোঁয়া পেলেই একেবারে মুক্তর মতো হাসিতে ফেটে পড়তেন। ওটেন ভারতীয় সমাজের বিভিন্নতাও নজর করেছেন। তিনি লিখেছেন কলেজের পরিসরে মুসলমানদের অবদান ছিল বেশ কম, কেননা মুসলমানদের শিক্ষা হিন্দুদের শিক্ষার তুলনায় বেশ পিছিয়েই ছিল। কিন্তু কলেজে ওই ধর্মের সঙ্গে যুক্ত ভাষাগুলি পড়ানো হতো, ফার্সি, আরবি এবং উর্দু, এবং সেজন্য একজন মুসলমান শিক্ষকও ছিলেন। মনে পড়ে প্রফেসর হোসেন ছিলেন, যিনি মাঝে মাঝে কমন রুমে নানান গভীর বিষয়ের আলোচনায় অংশও নিতেন। সেই দলে এক নতুন ধর্মের, এক নতুন রকমের আগমন ঘটেছিল, সেটা আমার সময়ের প্রায় শেষ দিকে। প্রফেসর জাকারিয়া, উনি এসেছিলেন দক্ষিণ ভারত থেকে, উনি ছিলেন সিরিয়ার খ্রিস্ট ধর্মাবলম্বী। এমন একটা ধর্মীয় সংস্থা যার মূল খুঁজতে গেলে ভারতে ঈশ্বরের বার্তাবাহী দূত থমাসের কিংবদন্তি ভ্রমণের সূত্র খুঁজে পাওয়া যাবে। উনিও অক্সফোর্ডের লোক, অত্যন্ত দক্ষ এবং আমাদের কমন রুমের মূল্যবান সংযোজন ছিলেন। সে সময় আমাদের কমন রুমে দার্শনিক এবং ধর্মীয় আলোচনার জন্য সব ধর্মের প্রতিনিধি মজুদ, খ্রিস্টীয়, সিরীয় এবং প্রোটেস্ট্যান্ট, মুসলমান, গোঁড়া হিন্দু এবং ব্রাহ্ম সমাজের প্রতিনিধি। মনে হয় না আমাদের মধ্যে কোনো শিখ ছিলেন, কিন্তু আমাদের মধ্যে একজন পার্সি ছিলেন। জাকারিয়া কিছুদিনের জন্য ইতিহাস পড়িয়েছিলেন, কিন্তু বেশিদিন চলার আগেই প্রশাসনিক কাজে বদলে নিয়ে চলে যান। ওটেনের প্রেসিডেন্সির স্মৃতির কথা তো শুনলেন, এবার কি একটু জানতে ইচ্ছে করছে প্রেসিডেন্সি পর্ব পরবর্তী ওটেনের কথা? ইংরেজি সাহিত্যের অধ্যাপক ওটেন পরে এক সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছিলেন, সে কলেজের নাম হুগলি কলেজ, পরে যার নাম হয় হুগলি মহসেন কলেজ। সেখানে অবশ্য ওটেন অধ্যক্ষ ছিলেন খুবই অল্প সময়ের জন্য, মোটে দেড় মাস। দীর্ঘজীবী ওটেনের লেখায় শুধু এই দুই কলেজ অধ্যাপনা নয়, ভারতের বহু স্মৃতি বিবৃত রয়েছে। ওটেনের মৃত্যু 1973-এ 88 বছর বয়সে। স্মৃতির মধ্যে রয়েছে তার অধ্যয়ন, অধ্যাপনা আর লেখালেখির কথা। শিক্ষা প্রশাসক হিসেবে এবং সর্বোপরি এক ইংরেজ হিসেবে তার অভিজ্ঞতার কথা। আমাদের কোনো মানুষকে দেখার ধরন বড় বেশি একমাত্রিক। ওটেন সুভাষচন্দ্র বিতর্কের পর আমরা ওটেনের আর যে পরিচয় পাই তা হল, তিনি ছিলেন সরকারের আজ্ঞাবাহী এক অধ্যক্ষ। তিনি বিখ্যাত নন, বরং কুখ্যাত। হুগলি কলেজে যে সমস্ত ছাত্র অসহযোগ আন্দোলনে অংশ নিয়েছিলেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ওটেন নিন্দিত হন। ছাত্ররা তাঁর ক্লাস বয়কট করে। শিক্ষা দপ্তর সরকারের কাজের প্রচার করে এক প্রচারপত্র বের করে কলেজে পাঠান ছাত্রদের মধ্যে বিতরণের জন্য। ওটেন তার বেশি সংখ্যায় চেয়ে পাঠান। অথচ ঠিক তার পরে তার উত্তরসূরি অধ্যক্ষ ছিলেন যে ইংরেজ, তিনি কিন্তু অন্যরকম কাজ করেছিলেন। তার নাম র্যামস বোথাম। তিনি এই প্রচারপত্র বিতরণ করতে আপত্তি জানিয়ে বলেন, যদি সরকারি কলেজের শিক্ষকদের রাজনৈতিক প্রচারপত্র বিলির কাজে যুক্ত করা হয় তবে তা শিক্ষাকে দূষিত করবে। ওটেনের এই শাসনকর্তার ভূমিকা অস্বীকার করা যায় না, তার কর্তৃত্বের কথা মানতেই হবে। সাদা কালো নয়, এক একজন মানুষের জীবনে যে নানান ধূসর এলাকা থাকে, থাকে আলো আবছায়ার বিভিন্ন দিক, তা ভুললে চলবে কেন? আর যদি কেউ তার স্মৃতিকথায় অনেকটাই অকপট থাকেন তবে এই আলো আঁধারি কাটিয়ে কোথাও যেন এক আলোর ঝলকানি এসে হাজির হয়। সেই অভিজ্ঞতাই হয় ওটেনের আমার ভারতের স্মৃতি পড়তে গিয়ে। ভাবতে পারেন, ওটেন তার এক ছাত্রের বিয়েতে ঘটকালি করেছিলেন, সেই ছাত্রের নাম প্রমথনাথ বন্দ্যোপাধ্যায়। তার বাবা তার মতামতের তোয়াক্কা না করেই প্রমথনাথের বিয়ের ব্যবস্থা করেছিলেন, আর প্রমথনাথ চাইছিলেন অন্য আর একজনকে বিয়ে করতে। প্রমথনাথ যে প্রণয়জনিত কারণে বিয়ে করতে চাইছিলেন তা নয়, তবে ওটেনের মনে হয়েছিল যার বিয়ে তার পছন্দই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার মতামতকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর তাই তিনি সে কথা প্রমথনাথের পিতার সঙ্গে দেখা করে যুক্তি দিয়ে বুঝিয়ে বলেন, বলেন যে নিজের বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত, তার মধ্যস্থতায় কাজ হয়। বিয়ে হয় প্রমথনাথের আশুতোষ মুখোপাধ্যায়ের মেয়ের সঙ্গে। ওটেন লিখেছেন, বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে সেখানে গিয়ে তিনি পান স্বয়ং আশুতোষ মুখোপাধ্যায়ের আপ্যায়ন। ওটেন শাসক হিসেবে, সাদা চামড়ার সাহেব হিসেবে এদেশে স্বভাবতই বিশেষ সুযোগ সুবিধা পেয়েছেন, তার সুফল ভোগ করেছেন। যেমন একবার পাটনা স্টেশনে গিয়ে দেখেন লোকে লোকারণ্য, ভয় হয় ভিড়ে ঠাসা ট্রেনে উঠবেন কি করে, আর তাই স্টেশন মাস্টারকে গুটিকয় প্রথম শ্রেণীর যাত্রী একটু জায়গার বন্দোবস্ত করে দেওয়ার অনুরোধ করেন। স্টেশন মাস্টার তখনই তৃতীয় শ্রেণীর একটা ভিড়ে ঠাসা কামরা খালি করে দিয়ে ওটেনদের বলেন এটুকুই তার সামর্থ্য। সে রাতটা ওটেন অস্বস্তি নিয়ে কাটিয়েছিলেন। ইস্টান্ডেলের শেষ রেশন হাওড়া আসার পথে বারবারই ভাবছিলেন সেই সব হতভাগ্য যাত্রীদের কথা, যাদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল উটেনের মতো সাহেবদের স্বার্থে। আত্মধিক্ষার জানিয়ে তিনি লিখেছেন, আজও ওই ঘটনার জন্য আমার অনুতাপ হয়। সেদিন আমাদের কারুর এটুকু বলার কলজে জোর হল না যে না, এ বিশেষ সুবিধা আমরা গ্রহণ করতে পারছি না। এরকম হরেক স্মৃতিতে ভর্তি ওটেনের মাই মেমোরিজ অব ইন্ডিয়া। এই স্মৃতির কিছু একেবারেই ব্যক্তিগত, কিছু আবার নৈর্ব্যক্তিক। যেমন ওটেন যখন ভারতীয়দের ধুতি পরার ধরন বর্ণনা করছেন, তখন তার সেই বিবরণ আর ব্যক্তিগত থাকে না, বরং সব সাহেবের বিস্ময় যেন সেখানে এক হয়ে যায়। ওটেন লিখছেন, সাধারণ বাঙালিদের মধ্যে নিম্নাঙ্গের সঠিক চালু পোশাকটি হল পায়ের গোচ অবধি এক ধরনের খোলামেলা ঢোলার ট্রাউজার, বাইরে একটা লেজের মতো পরা। খুব কাছ থেকে ভালো মতো দেখে বুঝতে পেরেছি বস্তুটা মোটেই কোনো ট্রাউজার নয়, ওটা একটা লম্বা সুতি কাপড়ের ফালি, যেটা কোমরের চারপাশে পেঁচিয়ে পরে একটা অংশ দুপায়ের ফাঁক দিয়ে নিয়ে কোমরের পেছনে গুঁজে নিম্নাঙ্গের জন্য একটা চমৎকার খোলামেলা পোশাক বানানো, গরমের জন্য আদর্শ পোশাক। এই পর্যবেক্ষণে বইটির সম্পদ ওটেন শুধুই দেখেননি, লক্ষ্য করেছেন, আর তার সেই নিরীক্ষণ

0: ছাপ বইটির পাতায় পাতায়। তার ভারতবাসীর জীবনকে তিনটি সময় পর্বে ভাগ করে ওটেন তার স্মৃতির পাতা উল্টেছেন, তুলে ধরেছেন ভারতের জনজীবন ও জীবনচর্যার কথা। এটা আশ্চর্যের ব্যাপার, তাঁর দেখা শুধু দেশ আর দেশের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আর তাই তাঁর স্মৃতিকথায় ঠাঁই পায় ১৯১০ দেখা হ্যালির ধূমকেতুর কথা, ৭৬ বছর পরে পরে যে ধূমকেতু দেখা যায়, ১৯৮৬তে যে ধূমকেতু দেখার অভিজ্ঞতা আমাদের কারুর কারুর আছে। বিশ শতকে ১৯০৯ থেকে ১৯৩০ এই ২১ বছর ধরে ভারতের শিক্ষাজীবন ও সমাজজীবনের সঙ্গে জড়িয়ে থাকা ওটেনের স্মৃতিচারণের প্রত্যক্ষ কারণ ছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ সাউথ এশিয়ান স্টাডিজের স্যার আর্থার জে ড্যাশের অনুরোধ। তবে লেখাগারে নথি হয়ে ওঠাই ওটেনের লেখা ভারতের স্মৃতিকথার একমাত্র উদ্দেশ্য ছিল না। তিনি চেয়েছিলেন তার পরিজনদের জন্য, বর্তমানের জন্য এবং ভাবিকালের জানার জন্য তার অভিজ্ঞতাকে লিপিবদ্ধ করে রাখতে। তার সেই বাসনা ২১ শতকে পূরণ হতে পারছে এই বঙ্গানুবাদ প্রকাশের জন্য। আজকের প্রজন্মের মানুষের এ বই কেমন লাগবে সে উত্তর দেওয়া কঠিন, তার জবাব মিলবে বইটি পড়লে। তবে উপসংহার থেকে একটু অংশ তুলে ধরতে ইচ্ছে করছে। ওটেন লিখেছেন, আমি সত্যি সত্যি দারুণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম, প্রচুর ঘুরেছি, আর এমনভাবে ঘুরেছি যা সাধারণত ইউরোপে হলে খুব ধনী কোনো মানুষের পক্ষেই সম্ভব হতো। যেসব শহরে ঘুরেছি আর যেসব দেশে আমি গিয়েছি তার তালিকাটা যথেষ্ট লম্বা আর ঝলমলে। সামাজিকভাবে বহু বহু মান্যগণ্য আকর্ষণীয় সব মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে আমার, আমার সুবিশাল অভিজ্ঞতার ঝুলি। এবং এই ধরনের কিছু লোকের স্মৃতি ছিল, থুকিডিডিস যেমন বলেছেন, চিরকালীন অমূল্য সম্পদ। ওটেন যখন অভিজ্ঞতার উপলব্ধির কথা বলতে গিয়ে লেখেন, ক্রমশ আমি নিজেকে বলেছি এবং সঠিকভাবেই বলেছি যে ক্রমাগত একটানা রাজনৈতিক অশান্তির ফলে প্রথম ক্ষতিটাই হয়েছিল প্রকৃত শিক্ষার। মন্ত্রীরা কেবল সুবিধাজনক দিক দেখে চললে কলেজ বা স্কুলে সবসময় কর্তৃপক্ষের বিরুদ্ধে জনদেহী ভাব অথবা রাজনৈতিক কারণে ধর্মঘট হলে শিক্ষাটা খারাপ থেকে আরও খারাপ হতে বাধ্য, আর প্রশাসনও উত্তরোত্তর অসন্তোষজনক ও অসন্তুষ্ট হয়ে ওঠে। তখন পাঠক হিসেবে কি মনে হয় আপনার, এ কি শাসকের কর্তৃত্বের সুর নাকি এক শিক্ষকের আক্ষেপ?
1: শুনলেন গ্রন্থ পরিচয়, শান্তনু বন্দ্যোপাধ্যায় অনুদিত গ্রন্থ আমার ভারতের স্মৃতি, ওটেন সাহেবের লেখা। সে গ্রন্থের সঙ্গে পরিচয় করালেন অধ্যাপক সব্যসাচী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী।
2: এখন বাংলা সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বিদেশমন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ দেশের গবেষণাগারে হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাকে দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে রাখার জন্য শিল্পের সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর অভিযান শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। হকি জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা ও পুরুষ দল খেতাব জিতেছে। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন সমাপ্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে তার বিশিষ্টতা, সহযোগিতার মনোভাব এবং মানবতার জন্য অবদানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। দুদিনের এই শিখর সম্মেলনের শেষে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ব্রিকস শুধুমাত্র কতকগুলি দেশের সমন্বয়ে গঠিত হয়নি, এটি সমস্যা সমাধানের একটি আলোচনার মাধ্যম। গত দুদিন ধরে বিভিন্ন আলোচনায় ব্রিকসের এই মনোভাবই আরও দৃঢ়

0: হয়েছে। তিনি বলেন, নতুন দিল্লি এই শিখর সম্মেলনের ঘোষণাপত্রে পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতা স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
1: আমরা আশা করতে হ্যাঁ ইস সামিট সে উসমে অ্যাডপ্ট কিয়া গয়া নিউ দিল্লি ডিক্লারেশন হামারে শেয়ার্ড ভিজন আর ফিউচার কোঅপারেশন কো স্পষ্ট দিশা দেগা হামে সবই আউটকামস কো সময়বদ্ধ অ্যাকশন আর লাস্ট মাইল ইম্প্যাক্ট সে জোড়না হোগা হামারে ফ্রেমওয়ার্ক ফাইল সে আগে বড়কর রিয়েল লাইফ মে ইম্প্যাক্ট পেদা করে ইসকে লিয়ে হাম সব মিলকর কাম করেঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, ব্রিক্স তৃতীয় দশকে প্রবেশ করেছে। সমগ্র বিশ্ব এখন ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছ থেকে ফলাফল আশা করে। শুধুমাত্র ভাবনা এবং প্রতিশ্রুতি নয়, সম্মিলিত প্রচেষ্টায় এই গোষ্ঠীভুক্ত দেশগুলি এই আশা পূরণে সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিনে প্রকাশ্য অধিবেশনে তিনি বলেন, এই সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি তাদের সহনশীলতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। উদ্ভাবন এবং সহযোগিতার ভিত্তিতেই আগামী দিনগুলিতে ব্রিক্সের দেশগুলি বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করবে। সংক্রামক রোগ প্রতিরোধ মোকাবিলায় ব্রিক্স আগাম সতর্কতা নেওয়ার ব্যাপারে ঐক্যমত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। এর পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগগুলিও বিশেষ গুরুত্ব পাবে।
1: মহামারিয়া ক্লাইমেট ডিজাস্টার্স আর সাপ্লাই চেইন ডিসরাপশন নে দিখায়া হ্যায় কি আজ কে ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ড মে কোই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নহি রহতা। ইসলিয়ে হামনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিয়ো কো সময় রতে পহচাননা আর তুরন্ত কার্যবাহী করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শহরের মধ্যে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্রিক্স আরবান মোবিলিটি হাব স্থাপনেরও প্রস্তাব করা হয়েছে। এর ফলে আগামী দিনে এক দক্ষ পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। গ্লোবাল সাউথের প্রয়োজনে মেটাতে কার্যকর ও সহজলভ্য পদ্ধতিগুলিও আগামী দিনে গ্রহণ করতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি বদ্ধপরিকর। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলনে 2026 ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের রাষ্ট্রপতি কাসিম জুমার্ত টোকাইভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী আজ দুটি দেশের পারস্পরিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতা সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী এবং সাম্প্রতিক বছরগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়ী উন্নয়নের বিষয়ে সন্তোষ ব্যক্ত করেন। দুই নেতা রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, যোগাযোগ, শক্তি, গুরুত্বপূর্ণ খনিজ, নতুন প্রযুক্তি এবং দুদেশের মানুষের মধ্যে সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলিতেও তারা মতবিনিময় করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলিতে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় করা এবং এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার বিষয়ে ঐক্যমত হন। ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি প্রাবেয় সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ইন্দোনেশিয়া তাদের অংশীদারিত্ব ভবিষ্যতে আরও মজবুত করবে। ফিলিপিন্সের রাষ্ট্রপতি ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গেও প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেছেন। তিনি ব্রিক্স শিখর সম্মেলনে আসিয়ান চেয়ার হিসেবে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানিয়েছেন। 2025 অগাস্টে রাষ্ট্রপতি মার্কোসের ভারত সফরের সময় যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা আরও এগিয়ে নিয়ে যেতে তারা রাজি হয়েছেন। উগান্ডার উপরাষ্ট্রপতি জেসিকা রোজ এপেল আলুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কে পর্যালোচনা করেন এবং প্রযুক্তিগত ক্ষেত্রে অংশীদারিত্ব, দক্ষতা বৃদ্ধি, দক্ষতা তৈরি, জ্ঞান বিনিময়, বিনিয়োগের সুবিধা এবং বেসরকারি ক্ষেত্রে সহযোগিতার মতো বিষয়গুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে সাহায্যের উপর জোর দেওয়ার কথা বলেন। প্রধানমন্ত্রী আজ দক্ষিণ আফ্রিকা এবং বুরুন্ডির রাষ্ট্রপতি ও নাইজেরিয়ার উপরাষ্ট্রপতির সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে আজ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেছেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে এবং ভারত সৌদি আরব সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়েছে। অন্যদিকে নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ উজবেকিস্তানের উপপ্রধানমন্ত্রী অর্থমন্ত্রী জামশিদ কুচকারভের সঙ্গে বৈঠক করেছেন। বিদেশ মন্ত্রক বলেছে, সদ্য সমাপ্ত ব্রিক্স শিখর সম্মেলনে একগুচ্ছ সুস্পষ্ট ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দিল্লিতে আজ বিকেলে মন্ত্রকের আর্থিক বিষয়ক সচিব সুধাকর দালালা বলেন, এই সম্মেলনে 50টিরও বেশি সুস্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ভারতের সভাপতিত্বে হওয়া এই সম্মেলনের অন্যতম সাফল্য। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ও এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ আজ ভারতের রত্ন গহনা শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন ল্যাব গ্রোন ডায়মন্ড বা গবেষণাগারে উৎপাদিত হীরের সম্পূর্ণ উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনা দৃঢ়ভাবে ভারতের নিয়ন্ত্রণে থাকে। মুম্বাইতে 52তম ইন্ডিয়া জেমস অ্যান্ড জুয়েলারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের ভাষণে শ্রী শাহ উল্লেখ করেন, ল্যাব গ্রোন ডায়মন্ডের বাজার বর্তমান হীরের বাজারের প্রায় 50 গুণ বড় হতে পারে এবং ভারতের ক্ষেত্রে এ বিষয়ে অগ্রগতির এ এক বড় সুযোগ বলে তিনি উল্লেখ করেন। তিনি এই শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের উৎপাদনকারী যন্ত্রপাতি, হীরে উৎপাদন, গহনা তৈরি, ব্র্যান্ডিং এবং বিশ্বজুড়ে বিভিন্ন শহরে ভারতীয় কোম্পানির শোরুম স্থাপন করে একটি মজবুত ভ্যালু চেইন গঠন করার আহ্বান জানান। ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তদন্ত শুরু করেছে বলে স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন আকাশবাণীকে। আজ তিনি জানান, বর্ধমানে একটি নার্সিংহোমে অপারেশন চলাকালীন একটি শিশু মারা যায়। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকের ডিগ্রির বৈধতা নিয়ে গুরুতর সংশয় দেখা দেয়। এছাড়াও এই ধরনের আরও অনেক ভুয়ো চিকিৎসকের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে। এদিকে ভুয়ো ডাক্তার ইস্যুসহ তৃণমূল কংগ্রেস সরকারের আমলে স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন আইএমএর রাজ্য শাখার সম্পাদক প্রাক্তন সাংসদ শান্তনু সেন। মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তার অভিযোগ, এ বিষয়ে পূর্বতন সরকারকে বারংবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদেশের সিম কার্ড ব্যবহার করে পাক গুপ্তচর সংস্থা আইএসআই ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে এনআইএ জানিয়েছে। জাতীয় তদন্ত সংস্থা জানিয়েছে, ভারতীয় পরিচয়পত্রে তোলা অন্তত 250টি সিম কার্ড ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত করছে গুপ্তচরেরা। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ঘটনায় দুজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করেই বাকিদের খোঁজ চলছে। ধৃত শেখ মুর্শাদিন ও গৌতম খাড়া সিম কার্ড বিক্রি করত, থাইল্যান্ড এবং কম্বোডিয়া থেকেও চক্র চলত বলে খবর। জুনিয়র এশিয়া কাপ হকিতে ভারতের মহিলা ও পুরুষ দল খেতাব জিতেছে। মকিতে আজ চীন 1-0 হারিয়ে ভারতের মহিলা দল এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই নিয়ে 2023 এবং 2024 মিলিয়ে পরপর তিনবার ভারত এর মহিলা দল জুনিয়র এশিয়া কাপ জয়ী হল। পুরুষ দল ফাইনালে দক্ষিণ কোরিয়াকে 4-1 পরাজিত করে। এই জয়ের ফলে দুই দলই জুনিয়র হকি বিশ্বকাপে যাওয়ার যোগ্যতা অর্জন করল। এশিয়া কাপের শিরোপা নিজেদের দখলে রাখার জন্য ভারতীয় পুরুষ এবং মহিলা দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এই সাফল্য খেলোয়াড়দের প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। তিনি পুরো দলের প্রতি শুভকামনাও জানান। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজ MTEI গায়ার উপর হামলার ঘটনায় ভারত নিন্দা প্রকাশ করেছে। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে যে এখনও পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ এক ভারতীয় নাগরিকের সন্ধানে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। দূতাবাস জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেষ করার আগে সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিক্সে বৈচিত্র্যের মধ্যে সহযোগিতার মনোভাব এবং মানবতার অবদানকেও আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ব্রিক্স শিখর সম্মেলন এর ফাঁকে প্রধানমন্ত্রী আজ বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। খবর শেষ হল, এর পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী, এখন আগামীকাল অর্থাৎ সোমবার 14 সেপ্টেম্বর 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58। ভারতীয় সময় সকাল 6:05 সুচিন্তন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:30 এই মহাজীবন, গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা, রবীন্দ্রসঙ্গীত 6:40, শিল্পী সংহিতা সেন। 6:55 কৃষক বন্ধুদের জন্য, বাছুরের খাবার কেমন হবে এ বিষয়ে বলবেন ডাক্তার বরুণ রায়, লোকগীতি 7:05। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, স্থান মন্টাং উপত্যকা ত্রিপুরা। 7:35 সকালের আড্ডা, 8:30 অতিথি বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক রাজা সেনের সাক্ষাৎকার গ্রহণে মৌমিতা বসু, শুনবেন এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী মঞ্জুরি বন্দ্যোপাধ্যায়। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। 10:30 রামধনু, প্রথমে শ্যামা সঙ্গীত শিল্পী মানসী কুণ্ডু, এরপর দোতারা শিল্পী সৌমেন্দু দাস, 11:00 সংগ্রহশালা থেকে গান। নজরুল গীতি পল্লব ঘোষের কণ্ঠে 11:15, 11:30 রম্যগীতি, দুপুর 12:00 যুববাণী থেকে অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় অঙ্কিতা চৌধুরী, 12:30 লোকগীতি, দুপুর 1:00 বেতার নাটক ছবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বেলা 3:30, 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় ইতিহাসের পাতা থেকে, উপস্থাপনায় দেবপমা মিশ্র, বন্ধু তোমারই জন্য 4:35, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত, ক্রীড়াঙ্গন 5:50, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা, বার্লি চাষের সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর গোলাম মঈনুদ্দিনের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, সন্ধ্যা 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় পুষ্টি ও অপুষ্টি, বলবেন ডাক্তার মধুমিতা দুবে, শুনবেন দ্বিতীয় পর্ব, সন্ধ্যা 7:00 বেতার নাটক ছবি, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ দেবল গুহরায়, প্রযোজনা বিশ্বনাথ দাস, বাংলা ব্যান্ডের গান 8:15, 9:00 কথায় গানে, উপস্থাপনায় স্বর্ণাভরায়, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, জলবায়ু পরিবর্তন ও মানব নিরাপত্তা, এ বিষয়ে দেবজ্যোতি চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, উপমহাদেশের খবর 10:45, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় স্বর্ণাভরায়, 12:00 আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল অর্থাৎ সোমবার 14 সেপ্টেম্বর 2026 মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ এই অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী অভিষেক মল্লিক, রাগ নায়কি কানাড়া। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্র নারায়ণ কল্যাণী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন নায়কি কানাড়া, রাগে সেতার, শিল্পী অভিষেক মল্লিক।

এতক্ষণ নায়কী কানাড়ার আগে সেতার শুনলেন। বাজিয়েছেন অভিষেক মল্লিক। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রুদ্রনারায়ণ কল্যাণী। এই সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত। আজকের শিরোনাম, নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি, সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিশা দেখাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
1: শিখর সম্মেলনের ফাঁকে কাজাখস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া ও উগান্ডার রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর।
0: ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, উদ্ধার 13 জন ভারতীয় নাবিক, নিখোঁজ আরও একজন, কড়া নিন্দা ভারতের।
1: টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। দুবাইতে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 184 রানের লক্ষ্য রেখেছে ভারত।
0: জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল, অভিনন্দন প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ শেষ হয়েছে। দুদিনের শীর্ষ সম্মেলনের শেষ দিনে সমাপ্তি ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিশা দেখাবে। বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কার অপরিহার্য। এজন্য যথাযথ প্রতিনিধিত্ব, প্রতিক্রিয়া ও আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাস্তবায়িত করতে হবে, যাতে সমাজের শেষ প্রান্তের মানুষের কাছেও তার সুফল পৌঁছয়। ব্রিক্স কাঠামোকে শুধুমাত্র নথি ও ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে তার সুফল পৌঁছে দিতে সদস্য দেশগুলিকে একযোগে কাজ করতে হবে।
2: বদলতে হুয়ে বিশ্ব কা সঞ্চালন পুরানে সংস্থানো সে নহি কিয়া জা সকতা। রিপ্রেজেন্টেশন, রেসপন্সিভনেস আর রুল মেকিং তিনো মে সুধার আবশ্যক হ্যায়। न्यू दिल्ली डिक्लेरेशन हमारे साझा संकल्प को स्पष्ट दिशा देता है। अब हमारी जिम्मेदारी

0: जरूरी है कि इन संकल्पों को ठोस परिणामों में बदले।
1: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স শুধু কয়েকটি দেশের জোট নয়, বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করার একটি সমন্বিত ব্যবস্থা। গত দুদিনের আলোচনা এই বিশ্বাসকে আরো দৃঢ় করেছে।
0: আপ সবকি মৌজুদগি ব্রিক্স কি বাড়তি রেলেভেন্স ওপেননেস আর ইনক্লুসিভনেস কা প্রমাণ হ্যায়। পিছলে দো দিনো কি হামারি চর্চাও নে হামারা বিশ্বাস আর মজবুত কিয়া হ্যায় কি ব্রিক্স কেবল দেশোঁ কা সমূহ নহীঁ সলিউশনস কা এক ইকোসিস্টেম হ্যায়।
2: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্সের মধ্যে তৈরি সমাধানের সুফল শুধুমাত্র সদস্য দেশগুলির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়, উন্নয়নশীল দেশগুলির প্রয়োজন অনুযায়ী এই সমাধানগুলিকে ব্যবহারযোগ্য ও সহজলভ্য করে তুলতে হবে। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলির কাছে ব্রিক্সের গ্রহণযোগ্যতা বেড়েছে কারণ এই মঞ্চে তাদের বক্তব্য গুরুত্ব পায় এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হয়। ব্রিক্সের শক্তি তার বৈচিত্র্য ও সহযোগিতার মধ্যে নিহিত বলে তিনি উল্লেখ করেন।
0: ব্রিক্স মে গ্লোবাল সাউথ কে দেশো কা বিশ্বাস বাড়া হ্যায়, क्योंकि ब्रिक्स में उनकी आवाज सुनी जाती है, उनके अनुभव का सम्मान होता है और सॉल्यूशन उनके लिए ही नहीं उनके साथ मिलकर बनाए जाते हैं। ब्रिक्स की शक्ति हमारी डायवर्सिटी और कोऑपरेशन में है। वी मे बी रूटेड इन डिफरेंट रियालिटीज बट टूगेदर वी राइज थ्रू कोऑपरेशन एंड ब्लॉसम फॉर ह्यूमैनिटी।
1: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স লজিস্টিক সাপ্লাই চেন কোঅপারেশন ফ্রেমওয়ার্ক সরবরাহ ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য ও সংকট সহনশীল করে তুলতে সাহায্য করবে। উদ্ভাবনের ক্ষেত্রে ব্রিক্স ইনকিউবেটর নেটওয়ার্ক স্টার্ট আপ ও ইনকিউবেটরগুলিকে পরস্পরের সঙ্গে যুক্ত করবে। উদ্ভাবনী ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানকে উৎসাহ দিতে ভারত ব্রিক্স স্টার্ট আপ ইনোভেশন ফান্ড গড়ে তোলার প্রস্তাব দিয়েছে। এছাড়া ব্রিক্স নেটওয়ার্ক অন ডিজিটাল এগ্রিকালচারের মাধ্যমে কৃষকদের বাস্তব প্রয়োজনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, জিওস্পেশিয়াল প্রযুক্তি এবং ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারকে যুক্ত করে নতুন সুযোগ তৈরি করা হবে।
0: इनोवेशन के अंतर्गत ब्रिक्स इंक्यूबेटर नेटवर्क हमारे स्टार्टअप और इंक्यूबेटर्स को आपस में जोड़ेगा। इनोवेटिव और स्केलेबल सॉल्यूशंस को बढ़ावा देने के लिए हमने ब्रिक्स स्टार्टअप इनोवेशन फंड का प्रस्ताव रखा है। ब्रिक्स नेटवर्क ऑन डिजिटल एग्रीकल्चर किसानों के लिए नई संभावनाएं तैयार करेगा। इसके माध्यम से AI, जियोस्पेशल टेक्नोलॉजी और डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर को किसानों की वास्तविक आवश्यकताओं के साथ जोड़ा जाएगा।
2: প্রধানমন্ত্রী বলেন, ব্রিক্স গোষ্ঠীর সহনশীলতা ও সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহামারী, জলবায়ুজনিত বিপর্যয় এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্নের ঘটনা দেখিয়ে দিয়েছে যে আজকের পরস্পর নির্ভরশীল বিশ্বে কোনো সংকটই শুধুমাত্র একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সংক্রামক রোগ প্রতিরোধ ও মোকাবিলায় একটি ব্রিক্স সমন্বিত আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে তিনি জানান। দুর্যোগ মোকাবিলার জন্য আগাম সতর্কীকরণ তথ্য সংক্রান্ত নির্দেশিকাও তৈরি করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন।
0: আজকে ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড মে কই ভি সংকট এক ক্ষেত্র তক সীমিত নহি রহতা, ইসলিয়ে হমনে ব্রিক্স সমূহ মে রিজিলিয়েন্স বড়ানে পর বিশেষ বল দিয়া হ্যায়। চুনৌতিয়ো কো সময় রতে পহচাননা, উনকে লিয়ে তৈয়ার রহনা আর তুরন্ত কার্যবাহী করনা ভি উতনা হি আবশ্যক হ্যায়। ইসি সোচ কে সাথ ইনফেকশিয়াস ডিজিজ কে প্রিভেনশন আর রিসপন্স কে লিয়ে ব্রিক্স ইন্টিগ্রেটেড আর্লি ওয়ার্নিং সিস্টেম পর সহমতি বনি হ্যায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট কে লিয়ে আর্লি ওয়ার্নিং ডেটা ইন্টিগ্রেশন গাইডলাইন্স তৈয়ার কি গই হ্যায়।
1: নতুন দিল্লিতে ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কাজাখস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া এবং উগান্ডার নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার তোকায়েভের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। কাজাখস্তানের সঙ্গে ভারতের প্রাচীন সভ্যতাগত সম্পর্কের কথা স্মরণ করে তিনি সাম্প্রতিক বছরগুলিতে দুদেশের সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। রাজনীতি, বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, যোগাযোগ, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, উদীয়মান প্রযুক্তি, সৃজনশীল অর্থনীতি এবং দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে দুই নেতা আলোচনা করেন। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতা এল সিসির সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান, দুই নেতা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, বিশেষ করে আঞ্চলিক পরিস্থিতি এবং ভারত মিশর অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবয়ো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে তাদের অংশীদারিত্ব আরও মজবুত করে যাবে। প্রেসিডেন্ট সুবিয়ান্তোর আন্তরিকতা, ইতিবাচক মনোভাব এবং আশাবাদী মানসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
2: ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ আর মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বর্তমান আসিয়ান চেয়ার হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে ফিলিপিন্সের অংশগ্রহণকে স্বাগত জানান। দুই নেতা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। বিপর্যয় মোকাবিলায় পরিকাঠামোকে আরও সহনশীল করে তুলতে গঠিত কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচারে ফিলিপিন্সের যোগদানের সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী স্বাগত জানান। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভারত দক্ষিণ আফ্রিকা কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনা করেন। ভারত সাকু বাণিজ্য চুক্তি, খনন ও গুরুত্বপূর্ণ খনিজ, পরিকাঠামো, খাদ্য নিরাপত্তা, ডিজিটাল পাবলিক পরিকাঠামো, উদীয়মান প্রযুক্তি এবং দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বুরুন্ডির প্রেসিডেন্ট এভারিস্ট এনদাশিমিয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদী আফ্রিকান ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণের জন্য বুরুন্ডিকে অভিনন্দন জানান।
1: নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট কাসিম শেত্তিমার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দুই নেতা ভারত নাইজেরিয়ার বহুমুখী সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। উগান্ডার ভাইস প্রেসিডেন্ট জেসিকা রোজাপে লালুপোর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রযুক্তি অংশীদারিত্ব, সক্ষমতা বৃদ্ধি, জ্ঞান বিনিময়, বিনিয়োগে সহায়তা ও বেসরকারি ক্ষেত্রের সহযোগিতার মাধ্যমে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও বাড়ানোর উপর জোর দেন তিনি। দুই নেতা বলেন, ভারত ও উগান্ডার মানুষের মধ্যে দৃঢ় যোগাযোগ দুদেশের অংশীদারিত্বের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করছে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী ইথিওপিয়া, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ভিয়েতনাম এবং চীনের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শুক্রবার রাশিয়া ও ইরানের নেতাদের পাশাপাশি রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। শুনছেন উপমহাদেশের খবর।

0: তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের মধ্যে টানাপোড়েনের মধ্যেই আজ পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দেকে। অন্যদিকে রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন বিধায়ক রবিউল আলম চৌধুরী। ইতিমধ্যে এই দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বাম ও কংগ্রেস। নন্দীগ্রামে সিপিআই প্রতীকে প্রার্থী হয়েছেন শান্তিগিরি, কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। অন্যদিকে রেজিনগরে বাবার ছেড়ে যাওয়া আসনে আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকে লড়ছেন হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ। কংগ্রেসের হয়ে লড়বেন মোহাম্মদ আবদুল্লাহি কাফি। বামফ্রন্টের প্রার্থী হয়েছেন সৈয়দ আসাদ আলী। এই দুই আসনে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি বিজেপি। দুটি আসনে ভোট নেওয়া হবে 6ই অক্টোবর। বাংলার দুই আসনের পাশাপাশি অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, সেই আসনেও প্রার্থী দিয়েছে মমতার দল। নগাঁওয়ে কালীঘাট তৃণমূলের প্রার্থী হয়েছেন আব্দুল সালাম।
1: ওমান উপকূলের কাছে আজ বাণিজ্যিক জাহাজ এমটি ইগাইয়াতে হামলার তীব্র নিন্দা করেছে ভারত। এক বিবৃতিতে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে এ পর্যন্ত 13 জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এক ভারতীয় নাবিকের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। দূতাবাস জানিয়েছে পরিস্থিতির উপর তারা ঘনিষ্ঠভাবে নজর রাখছে এবং নিখোঁজ ভারতীয় নাবিকের সন্ধান ও উদ্ধার অভিযানে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধনের কাজ করছে। ভারত অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে, ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর জোর দিয়েছে। ভারত বলেছে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোকে লক্ষ্য করে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
0: বিহারে বন্যা কবলিত এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। রাজ্যে 15টি জেলার 48 লক্ষেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত। 13টি ত্রাণ শিবিরে 12,000েরও বেশি মানুষকে আশ্রয়, খাবার এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। বিভিন্ন এলাকায় কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী রত্নেশ সাদা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে 7,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ত্রাণ ও উদ্ধার কাজে SDRF-এর 27টি এবং NDRF-এর 10টি দল মোতায়েন রয়েছে। বিভিন্ন নদীর জলস্তর সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
1: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। টসে জিতে ভারত আফগানিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে আফগানিস্তান 156 রান করে। আজমাতুল্লাহ ওমেরজাই সর্বোচ্চ 64 রানে অপরাজিত থাকেন। জবাবে ভারত 37 বল বাকি থাকতে 3 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অভিষেক শর্মা 82 রান করেন।
0: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে ভারত ও শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 184 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 183 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে শ্রীলঙ্কা 13 ওভার 5 বলে 4 উইকেটে 86 রান করেছে।
1: হকিতে ভারতের মহিলা দল পরপর 3 বার জুনিয়র এশিয়া কাপ খেতাব জয় করল। আজ বিকেলে চীনকে 1-0 গোলে হারিয়ে তারা এই খেতাব জয় করে। সানিকা চন্দ্রকান্ত মানে ম্যাচের 17 মিনিটে একমাত্র গোলটি করেন। এই জয়ের ফলে 2023 এবং 2024-এর পর ভারত আবার জুনিয়র এশিয়া কাপে জয়ী হল। অন্যদিকে দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে হারিয়ে ভারতের পুরুষ দলও জুনিয়র এশিয়া হক কাপ হকিতে চ্যাম্পিয়ন হয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়া কাপের শিরোপা অপরাজিত থেকে ধরে রাখার জন্য ভারতীয় জুনিয়র মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দলের এই সাফল্য খেলোয়াড়দের প্রতিভা ও দৃঢ় সংকল্পের প্রতিফলন। তিনি গোটা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী ভারতের জুনিয়র পুরুষ হকি দলকেও এশিয়া কাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এই সাফল্যকে অসাধারণ বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এটি তরুণ খেলোয়াড়দের বিপুল প্রতিভারই প্রমাণ।
1: কলকাতা প্রিমিয়ার লিগ ফুটবলে সুপার 6 পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। কল্যাণী স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টে। এই ম্যাচটি বারাসাত স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। IFA জানিয়েছে পুলিশের প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় ম্যাচের স্থান পরিবর্তন করা হয়েছে। সুপার 6-এর অন্য ম্যাচে আগামীকাল নিজেদের মাঠে মোহনবাগান সুপার জায়ান্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3টে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন দিল্লিতে 18 ব্রিক্স শিখর সম্মেলনের সমাপ্তি। সম্মেলনে গৃহীত নতুন দিল্লি ঘোষণাপত্র অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে সুস্পষ্ট দিশা দেখাবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন।
0: শিখর সম্মেলনের ফাঁকে কাজাখস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ আফ্রিকা, বুরুন্ডি, নাইজেরিয়া ও উগান্ডার রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর।
1: ওমানের উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, উদ্ধার 13 জন ভারতীয় নাবিক, নিখোঁজ আরও 1 জন, কড়া নিন্দা ভারতের।
0: টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। দুবাইতে মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কার সামনে জয়ের জন্য 184 রানের লক্ষ্য রেখেছে ভারত।
1: জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন ভারতের পুরুষ ও মহিলা দল, অভিনন্দন প্রধানমন্ত্রীর। উপমহাদেশের খবর আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

আকাশবাণী মৈত্রী শুনছেন মৈত্রীর দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:13, বাংলাদেশ সময় রাত 11:30 হয়ে 18 সেকেন্ড। শুরু করছি হারানো দিনের গান।

যারা অনুষ্ঠান শুনছেন তাদেরকে স্বাগত জানাই। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তায়, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। হ্যাঁ, স্বাধীনতার সুখ কবিতায় কান্ত কবি অর্থাৎ রজনীকান্ত সেন আমাদেরকে শিখিয়েছেন পরের অধীনে পরের বাড়িতে বাস করার চেয়ে স্বাধীনভাবে নিজের কুঁড়ে ঘরে বাস করাও ঢের ভালো। আসলে মাটির বাড়ি হোক কিংবা পাকা দালান কোঠা, একটি বাড়িকে একটি সত্যিকারের ঘরে পরিণত করাই হল মানুষের উদ্দেশ্য, আর তার জন্য সেই বাড়িতে চাই একটি সুখী সংসার, যেখানে আপনজনদের সঙ্গে নিয়ে সুখে দুঃখে আনন্দে বিষাদে সর্বোপরি শান্তিতে জীবনযাপন করা যায়। বাংলা গানেও নানাভাবে বারে বারে ফিরে ফিরে এসেছে ঘরের কথা। আজ হারানো দিনের গান অনুষ্ঠানের এই গানের ঘরে ঘরের গান শোনাতে আপনার সঙ্গে আছি আমি অরিজিৎ ঘোষ।

পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে প্রণব রায়ের কথায়। পিতা পুত্র ছায়াছবির গান শুনলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীতে প্রচারিত আপনার প্রতি রাতের প্রিয় অনুষ্ঠান হারানো দিনের গান চলাকালীন আমাদের মৈত্রীর এই স্টুডিওটি প্রকৃত অর্থেই হয়ে ওঠে গানের ঘর। আর সেই অর্থেই আজকের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় গানের ঘরে ঘরের গান। মৈত্রীর মনের দুয়ারে আপনি সর্বদাই আছেন, তবে এখনও যদি না এসে থাকেন তাহলে আজকের হারানো দিনের গান শুনতে শিগগির মৈত্রীর মনের দুয়ার থেকে মৈত্রীর ঘরের দুয়ারে চলে আসুন, অর্থাৎ আপনার রেডিও সেটের পাশে চলে আসুন।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন অনল চট্টোপাধ্যায়ের সুরারোপিত গান, কথা দীপক ভট্টাচার্য, প্রভাসদের সুরে ও জহর মজুমদারের কথায়। মান্না দে গেয়েছেন সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। এই গানটির কথাই আপনার মনে ফুটে উঠবে ঘর ও সংসার নিয়ে মান্না দের কণ্ঠে এবারের এই ছোট্ট গানটি শুনে।

গৌরী প্রসন্ন মজুমদারের লেখা, নচিকেতা ঘোষের সুর দেওয়া গান শুনলেন মান্নাদের কণ্ঠে। ছবি সন্ন্যাসী রাজা। সন্ন্যাসী রাজা ছবিতে গান পাগল বা সঙ্গীত প্রিয় রাজা, অর্থাৎ মহানায়ক, বহু বিষয় নিয়েই ছোট ছোট গান গেয়েছিলেন। ঘর ও সংসার নিয়ে গাওয়া এই গানটি অবশ্যই স্মরণীয়। অনেক সময় এমনও হয় যে একজন বাড়িতে থাকা অথচ স্বভাব বাউন্ডুলে

গোছালো কিংবা ছন্ন ছাড়া মানুষ। সেই সংসারে হঠাৎ আসা কোনো বিশেষ আপনজনের স্নেহ মায়া মমতা ও সহানুভূতির পরশে তার বাড়িতেই প্রকৃত অর্থেই তার নিজের ঘর খুঁজে পান। তাদের সংসারে আসা সেই মানুষটির স্নেহ মায়ার ঘরে তিনি বন্দী হন। তখন সেই ছন্ন ছাড়া মানুষটির মন গেয়ে ওঠে, বলল এ প্রাণ বৌদি হল মায়েরই এক নাম, তোমার স্নেহ মায়ার ঘরে আমি বন্দী হলাম।

0: বোধন ছায়াছবির এই মিষ্টি গানটি শুনলেন পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়। সুরকার ও শিল্পী পিন্টু ভট্টাচার্য। চলচ্চিত্রের পর্দায় সুদর্শনের জীবন সঙ্গিনী ইন্দ্রাণী। সুদর্শনকে বলেছিলেন, তোমাকে ছাড়া আমি ঘর বাঁধতে গিয়েছিলাম, পারিনি। আমাকে ছেড়ে তুমি ঘর বাঁধতে চেয়েছিলে, আগুনে পুড়ে গেল। দুজনে না হলে কি ঘর বাঁধা যায়? এভাবেই সুদর্শন ও ইন্দ্রাণী আবার এক হয়েছিলেন, আর নেপথ্যে ধ্বনিত হয়েছিল এই গানটির আবহ সুর।
1: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

গৌরী প্রসন্ন মজুমদারের কথায় ও নচিকেতা ঘোষের সুরে, হেমন্ত মুখোপাধ্যায় ও গীতা দত্তের দ্বৈত কণ্ঠে শুনলেন ইন্দ্রাণী ছায়াছবির সেই চিরবিখ্যাত গানখানি। আজকের হারানো দিনের গানের বিষয় গানের ঘরে ঘরের গান। স্বর্গ তো কোনোদিনও দেখিনি, মাটিতে সে নেমে আসে বুঝিনি, হ্যাঁ আপনজনের ভালোবাসা বিশ্বাস সহমর্মিতায় ভরা একটি সংসারে সত্যিই যেন স্বর্গ নেমে আসে, সেখানে বিরাজ করে স্বর্গসুখ। এমন ঘর পাওয়া বা এমন ঘর গড়ে তোলা প্রায় প্রতিটি মানুষেরই স্বপ্ন।

পরপর দুখানি গান শুনলেন। প্রথমে হৈমন্তী শুক্লার কণ্ঠে বোধন ছবি থেকে, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর পিন্টু ভট্টাচার্য। তারপর নতুন জীবন ছায়াছবি থেকে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, রাজেন সরকারের সুরে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনি শুনছেন হারানো দিনের গান। এখন জানিয়ে দেব আগামীকালের হারানো দিনের গানের বিষয় সম্পর্কে। একটা সময় ছিল যখন ঘরে ঘরে বিনোদনের জানালা বলতে ছিল একটি রেডিও। সেই রেডিওর শব্দে ভেসে আসত গান, সংবাদ, আড্ডা আর দূর শহরের কত অচেনা গল্প। আর তারই ফাঁকে ফাঁকে কোনো একটি গান হয়ে উঠত কারো প্রেমের স্মৃতি, কারো অপেক্ষা, কারো হারিয়ে যাওয়া বিকেল। সেই সুরের পথ ধরে এবার হারানো দিনের গান, রেডিওকে ঘিরে বাঙালির সেই নস্টালজিয়ার দিনগুলি, রেডিওর ইতিহাস, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ ও সময়ের গল্প, আর গানের এক ঝাঁক কালজয়ী সুরে। শুনুন একটি পুরনো রেডিও কত গল্প, উপস্থাপনায় স্বর্ণাভরায়।

শুনলেন আগামীকালের হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। ফিরে আসি আজকের বিষয়ে। সত্যজিৎ রায় পরিচালিত আগন্তুক ছবির কেন্দ্রীয় চরিত্র আগন্তুক মনমোহন মিত্র, অর্থাৎ এক ও অদ্বিতীয় উৎপল দত্ত। এ ছবিতে অনেক অল্প বয়সে ঘর ছেড়েছিলেন ওয়ান্ডারলুস্ট বা ওয়ান্ডারলাস্ট অর্থাৎ ভ্রমণের নেশায়। তিনি তার নাতিকে বলেছিলেন তাকে ছোট দাদু বলে ডাকতে, কারণ তিনি সবসময় ছোটার জন্য তৈরি থাকতেন। বলতেন, জীবনটাই তো ছুটো ছুটি, এমন মানুষেরা বাধ্য হয়ে নয়, বরং ঘর ছাড়ার আনন্দে, অজানাকে জানার আনন্দে, এই সুন্দর পৃথিবীকে দু চোখ ভরে দেখার আনন্দে ঘর ছাড়েন। তারা পথের মানুষকে আপন করে নেন, এই গোটা পৃথিবীটাই হয় তাঁদের ঘর। এমন মানুষদেরই প্রকৃত অর্থে বলা হয় যাযাবর।

রাজদ্রোহী ছায়াছবির এই মিষ্টি গানটি শুনলেন শ্যামল মিত্রের কণ্ঠে। কথা গৌরী প্রসন্ন মজুমদার, সুর উস্তাদ আলী আকবর খাঁ।

শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায়। গত 8ই সেপ্টেম্বর জন্ম শতবর্ষ পার করা মহান শিল্পী ভূপেন হাজারিকার সুরে ও কণ্ঠে শুনলেন সেই অবিস্মরণীয় গানটি। এমন অনেকেই আছেন যারা কর্মসূত্রে দিনের পর দিন, মাসের পর মাস বাড়ি ফিরতে পারেন না, বরং অন্য কোনো জায়গায় বা পথেই তাদের দিন যাপন করতে হয়। যেমন ধরুন দূরপাল্লার ট্রেন চালক, বাস চালক কিংবা ট্রাক চালক। এ প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে জিটি রোড ছবিতে শ্যামল মিত্র গেয়েছিলেন, এই পথেই জীবন, এই পথেই মরণ আমাদের, সব কিছু পথের বুকেই, ঘরের স্বপ্ন তাই আমাদের দেখে যেতে নেই। গঙ্গা, তারপর ধরুন পদ্মা নদীর মাঝি, এই সকল ছায়াছবিতে সেই সমস্ত মাঝি মাল্লাদের জীবনচিত্র ফুটে উঠেছে যারা নদী বা সমুদ্রকেই তাদের ঘরে পরিণত করেন, বা বলা যায় নদী বা সমুদ্রের জলে ভেসে চলা তাদের জলযান বা নৌকাটিকেই তাদের ঘর ভাবেন। এমনই এক জনৈক মাঝি তার প্রিয়ার উদ্দেশ্যে গিয়েছেন, মোর পানিতে ঘর, বন্দরে আসি তোর লাইগা।

হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর ও সহ শিল্পীবৃন্দের গাওয়া গান শুনলেন। কথা সলিল চৌধুরী, সুর হৃদয়নাথ মঙ্গেশকর। আজ হারানো দিনের গানের বিষয়, গানের ঘরে ঘরের গান। শশীবাবুর সংসার ছবিতে শশীবাবু রূপী ছবি বিশ্বাস তাঁর স্ত্রীকে বলেছিলেন, মানুষ একদিন বনে বনে ঘুরে বেড়াত, খিদে পেলে বন্য জন্তু শিকার করে খেত, ঘুম পেলে গুহায়, গাছের তলায়, মাঠে ঘাটে, খোলা আকাশের নিচে সে ঘুমত। তারপর একদিন তাদেরই মধ্যে একজন পাথরের উপর পাথর সাজিয়ে প্রথম ঘর তৈরি করল। ঘর, ঘর, সারা দিনের পরিশ্রমের পর ফিরে আসে সে ঘরে। তার প্রতীক্ষায় থাকে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, তার আপনার জন। নতুন স্বাদ লাগে তার জীবনে, বেঁচে থাকার একটা মানে সে খুঁজে পায়। বাইরে লক্ষ্যজনের মাঝে সে কেউ নয়, অসংখ্য নুড়ির মধ্যে সেও একটা নুড়ি। কিন্তু কিন্তু যে মুহূর্তে বাইরে থেকে সে ফিরে আসে ঘরে, সে রাজা, সে স্বামী, সে প্রভু, সে কর্তা। হাজার হাজার বছর লেগেছিল সে ঘর তৈরি করতে। বালির নয়, ইঁট চুন সুরকির গাঁথুনি নয় ঘর। বাড়ি ভেঙে গেলে আরও দশখানা বাড়ি তৈরি করা যায়, কিন্তু ঘর, ঘর ভেঙে গেলে সে ঘর আর তৈরি করা যায় না। কেন যায় না, কেন যায় না জানো, বোঝো, ভেবেছো কোনো দিন? না, শশীবাবুর ঘর ও সংসার ভাঙেনি। তবে এই সংলাপটি আমাদের শেখায় ঘরের গুরুত্ব। এবারে শুনুন সানাই ছবির গান। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর হেমন্ত মুখোপাধ্যায়, শিল্পী লতা মঙ্গেশকর।

অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই জানান maitribondhu23@gmail.com এ মেল করে, অথবা আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রীতে আপনার সংশ্লিষ্ট পোস্টের মাধ্যমে। আজ হারানো দিনের গান অনুষ্ঠানে এই মৈত্রী স্টুডিও থেকে, অর্থাৎ এই গানের ঘর থেকে, ঘরের গান যেমন আপনাকে শোনালাম, তেমনি ঘর নিয়ে কিছু কথাও বললাম। তবে বন্ধু, বেশিরভাগ কথাই না বলা রয়ে গেল। ঘর নিয়ে আরও অনেক গানই আজকের মতো না শোনানোই রয়ে গেল, ওই যে সময়। তবে অনুষ্ঠান শেষ করব মিল্টু ঘোষের কথায় অমল মুখোপাধ্যায়ের সুরে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। মা লক্ষ্মীকে আমার, আপনার, আমাদের সকলের ঘরে এসে বসার দাবি জানিয়ে, না মানে মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা সহকারে দাবি ছবির গান শুনিয়ে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় ভোর 5:58, বাংলাদেশ সময় সকাল 6:28। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় রাত 11:58 হয়ে 22 সেকেন্ড, বাংলাদেশ সময় রাত 12:28 হয়ে 30 সেকেন্ড। ভারতীয় সময় রাত 12:00 থেকে DTH এর অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী আরতি মুখোপাধ্যায়।

গানটি শুনলেন মান্না দের কণ্ঠে। শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী আশা ভোঁসলে। শুনুন প্রথম গানটি।

আধুনিক গানটি শুনলেন আশা ভোঁসলের কণ্ঠে। আর এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা আধুনিক গানের অনুষ্ঠানটি।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

শুনলেন অমর সঙ্গী, ছায়া ছবির গান কিশোর কুমারের কণ্ঠে। এবারে আরাধনা ছবিতে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।

আরাধনা। ছায়া ছবির গান শুনলেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারে আশা ও ভালোবাসা, ছায়াছবিতে কিশোর কুমার এবং সহশিল্পীরা।

কলকাতার DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। এবারে দাদামণি ছায়াছবিতে আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমার।

দাদামণি ছায়াছবির গান শুনলেন আরতি মুখোপাধ্যায় এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন সুরের আকাশে ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

শুনলেন সুরের আকাশে ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এবারে আনন্দ আশ্রম, ছায়াছবিতে আশা ভোঁসলে ও কিশোর কুমার।

শুনলেন আনন্দ আশ্রম ছায়াছবির গান কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে। এবারে লুকোচুরি ছায়াছবিতে কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতা।

লুকোচুরি ছায়াছবির গান শুনলেন কিশোর কুমার এবং রুমা গুহঠাকুরতার দ্বৈত কণ্ঠে।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এবারে মঙ্গলদ্বীপ, ছবিতে অমিত কুমার এবং আশা ভোসলে।

0: শোনো না, তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

শুনলেন মঙ্গলদ্বীপ ছায়াছবির গান, অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন অন্ধ বিচার, ছায়াছবির গান অমিত কুমারের কণ্ঠে।

অন্ধ বিচার ছায়াছবির গান শুনলেন অমিত কুমারের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনুন শতরূপা, ছায়াছবি থেকে আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে।

আশা ভোঁসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে শতরূপা ছায়াছবির এই গানটি দিয়েই শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। অতুল প্রসাদের গানে এবারে শিল্পী দেবাশিস রায়চৌধুরী।

অতুল প্রসাদের গান শুনলেন নীলা মজুমদারের কণ্ঠে। অতুল প্রসাদের গানে এবারে শিল্পী বিভাস চট্টোপাধ্যায়।

গানটি শুনলেন বিভাস চট্টোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, এবারে শুনুন দ্বিজেন্দ্র গীতি, প্রথমে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার দ্বিজেন্দ্র গীতিতে দেবাশিস রায়চৌধুরী।

গানটি শুনলেন সুপর্ণা ঘোষের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, পরে দ্বিজেন্দ্র গীতি, সবশেষে শুনুন রজনীকান্তের গান, প্রথম গানটি বাপ্পা দে সরকারের কণ্ঠে।

গানটি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ সবশেষে শুনছেন রজনীকান্তের গান। এই অনুষ্ঠানে আজকের শেষ গানটি শুনুন নিশীথ সাধুর কণ্ঠে।

নিশীথ সাধুর কণ্ঠে এই দ্বিজেন্দ্র গীতিটি দিয়ে শেষ করলাম আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

সাত সুরে সারাদিন, আসলে দিন রাত সুরের মধ্যেই থাকতে হয়। তাই আপাতত ঘড়ির কাঁটা বলছে ভোর 4:30, আর ভোর 4 মানেই এখন সময় প্রভাতে ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন ভাটিয়ার রাগে খেয়াল, শিল্পী দিলীপ কুমার পাত্র।

প্রভাতি, ১৭ FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছ। ১৭ FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভাটিয়ার রাগে খেয়াল শুনছিলে, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। ১৭ FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতি ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে তিন তালে একক তবলা শুনবে শিল্পী সুরজিৎ সাহা। তিন তালে একক তবলা শিল্পী সুরজিৎ সাহা।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ ভোরের শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন রাগে বিভিন্নভাবে। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে ভাটিয়ার রাগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন দিলীপ কুমার পাত্র। 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনছিলেন তিন তালে একক তবলা, তবলায় ছিলেন সুরজিৎ সাহা, শিল্পী সুরজিৎ সাহা। তিন তালে তবলা সোলো এতক্ষণ শুনছিলেন 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন রকমের, প্রথমে খেয়াল এবং পরে একক তবলা। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে বলছে সময় এখন 5টা বেজে 1 মিনিট হয়ে 2 সেকেন্ড। ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের।

107 FM রেইনবো প্রজার তরঙ্গে শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুনলেন পরপর তিনটি রবীন্দ্রসঙ্গীত, প্রমিত সেন, প্রিয়ম্বদা বন্দ্যোপাধ্যায়, অনুরূপা এবং রমা মণ্ডলীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শুনবেন সমবেত শিল্পীবৃন্দের কণ্ঠে এবারের গানটি।

সবুজ শ্যামল আর পাখির গুঞ্জরণে মুখরিত হয় আমাদের সকাল একেবারে। আর সেই সকালে যখন আমরা এই রবীন্দ্রনাথের গান শুনতে পাই, আমরা তখন আমাদের প্রিয় স্বদেশ, আমাদের প্রিয় এই গ্রাম বাংলা, আমাদের প্রিয় বাংলার কথা আমরা একটু বেশি ভাবি। আসলে তার অপূর্ব রূপ আর অফুরান্ত সম্ভার নিয়ে আমাদের প্রতি বছর আবর্তিত হতে থাকে ছটা ঋতু, কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা। আর এই ঋতুর রঙ্গমঞ্চে যখন গ্রীষ্মের আতঙ্ক আর বর্ষার বিষণ্ণতা যখন ধীরে ধীরে শেষ হয়ে যায়, ভাদ্রের এই সময় আস্তে আস্তে এগিয়ে যাই আমরা শরতের দিকে, শিউলি ঝরানো পথে সেই অরুণ আলোর অঞ্জলির কথা আমাদের তখন বারবার মনে পড়ে। কারণ কাশের গুচ্ছ, শিউলি ফুল আমাদের মনে করিয়ে দেন তিনি আসছেন। আর আমাদের বাঙালির মনের কথা রবীন্দ্রনাথের গান আর শরতের গুচ্ছ, কাশফুল, পেঁজা তুলোর মতো মেঘের সময়টা আমাদের মনে করিয়ে দেন তিনি আসছেন। হ্যাঁ, বাঙালির সব থেকে বড় আনন্দের যে উৎসব, সেই উৎসব

সব আমাদের আস্তে আস্তে এগিয়ে আসে অরুণ আলোর অঞ্জলির পথ ধরে, নিঃশব্দে কোথাও যেন আমাদের মনের মধ্যে ঢুকে পড়ে। আমাদের মনের ভেতরের তাড়নাটা তখনই তৈরি হয়ে যায়। এই যে হালকা করে শরতের ঝিমিয়ে যাওয়া প্রকৃতি হঠাৎ যেন প্রাণ পেয়ে কেমন একটা ফুরফুরে হয়ে ওঠে, ওই কেয়া পাতার নৌকো।

মন তখন বলে ওঠে, আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে দিল মনে প্রাণে, আজ সোনার কাঁকন বাজে, আজ প্রভাত কিরণ মাঝে, হাওয়ায় কাঁপে আঁচুলখানি ছড়ায় ক্ষণে ক্ষণে। মনে হয়, বারবার মনে হয়, এই যে শরৎ তপনে, এই যে কিরকম একটা সকাল আমাদের চলে আসে। আস্তে আস্তে ভাদ্র পেরিয়ে যেই শরতের কাশের গুচ্ছ একটু একটু করে উঁকি দেয়, তখনই আমাদের মনটা কেমন যেন একটু ফুরফুরে হয়ে কেমন যেন উড়ু উড়ু করে। আমাদের মনটা তখন বলতে থাকে, হ্যাঁ, সময় আস্তে আস্তে এগোচ্ছে, আর সেই ভোরে আমাদের অমল ধবল পালে তখন যে কেমন হাওয়া লাগে, সেই দোলা বোধহয় সেই অমল ধবল পালের দোলা আমাদের মনের মাঝে আসে, সেটাই আমরা মনে করতে থাকি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: সাতসুরে সারাদিন আসলে নতুন রঙে, সারা দিন রাত ভোর সারাক্ষণই রঙে একদম রাঙিয়ে দিচ্ছে 107 FM রেইনবো। আর সেই কারণেই এই মুহূর্তে 5টা থেকে 6টা তোমাদের সঙ্গে চলছে আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আর রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কথা হবে না তা তো হতে পারে না। আর সেই কারণেই যে কথা হচ্ছিল, রবীন্দ্রনাথ তার শরতের এই যে সময়ে তার মন হারিয়ে ফেলেছেন, হারিয়ে ফেলেছেন তার দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছু। শরতের কাছ থেকেই এই শরতের রূপ নিয়ে তিনি তার রচনার সৃষ্টিকে এক অদ্ভুত ভালোবাসার মধ্যে তিনি এঁকে ফেলেছেন। এই যে বর্ষার একটা অদ্ভুত ঘনঘটা, সেটা কেটে গিয়ে নীল আকাশের সাদা মেঘের ভেলায় যখন বকপাতি এই সমস্ত কিছু উড়ে বেড়ায়, তখন সত্যিই রবীন্দ্রনাথের মন মুক্তির আনন্দে সত্যিই বলে ওঠে, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই এমনও তরুণী বাবা। মনের আয়নায় নয়ন ভুলানো এই যে শরৎ, এই শরৎকে তিনি যতবার দেখেছেন ততবারই যেন তার মন বারবার উচ্চাটন হয়েছে, বারবার হারিয়ে গেছে কোথায় কোথায়, যেন তিনি বিমোহিত হয়ে পড়েছেন। নীল আকাশে সাদা মেঘের ভেলায় চড়ে শরৎ যে শুধুমাত্র আনন্দ আমাদের মধ্যে এনে দেয় তা কিন্তু নয়। সেই প্রিয়ার কথাও যেন মনের গহীন কোনো কোণে ভেসে ওঠে কবির ভাবনাতে, সেটাও কিন্তু ধরা পড়ে। আর সেই কারণেই বোধহয় তিনি বলে ওঠেন, আজ শরৎ তপনে প্রভাত স্বপনে, কি জানি পরাণ কি যে চায়, ওই শেফালির শাখে কি বলিয়া ডাকে, বিহগা বিহগী কি যে চায়, কি যে চায়। সত্যি এই শরৎ এলে এই যে বর্ষা পেরিয়ে ভাদ্র মাস পেরিয়ে আস্তে আস্তে যখন শরতের দিকে সবাই এগিয়ে যাচ্ছে, শরৎ আসছে কাশের শোভার সুনীল আকাশের এক অদ্ভুত সৌন্দর্যে আমাদের মনটা যখন অভিভূত হয়ে ওঠে, তখন শরৎ প্রভাতে আমাদের এই যে মনের এক অমল শোভা, তার যে আনন্দ, সেটাও আবার সেই রবি কবির মনে কেমন যেন ভেসে ওঠে, জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছ ভুবনে। কত কথা কত গান তিনি একের পর এক লিখে গেছেন, কোনটা ছেড়ে কোনটা বলি। যখন গ্রীষ্মের কথা হয় তখন অদ্ভুত গ্রীষ্মের দাবদাহ থেকে আবার বর্ষার অদ্ভুত বর্ণনা, সেখান থেকে আবার চলে আসেন ভাদ্র থেকে আশ্বিন শরতের বর্ণনাতে।